tabang ta khote ba khuk chung asu jote lob mong hai ka ba suri mong ne re cha mong chung khna la ka noni kupal dev barma bai re sab jagra cha mong kisan ya gulo chung tinini sal kama panda o habla ne khabang ta khote ba khuk chung nor khnai tu o sara sa point o khae ka ba 101.6 megahertz o tinini op phungko sang jorani kopor op panda khabang ta khote ba khuk chung jotno lamsago ang nor ti ta khuk kishur আর যে কিছু নর যত্ন লামছক ফুঙ্কুসাং জরাব নরখনাই তঙ্গ 101.6 মেগাহার্টজ এফএম গুজ্জন্ত তিনি সালখামা পান্ডানি কক বথমা কিচিং সং তিনি মেটালনি সাল চিদক অব কাছে ক্যালেন্ডারনি কাছে তারিখ হাইকামা সাল ছিমিয়া তিনি সাল বেলাইনো আলাইদা তিনি সাল নো ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিচ তংকসাংনি বিশিং যতন কথালাই তংনানি পান্ডা উনি বিশিং তৈসিং তংকসাং বিশিং তৈ তংনানি চাইতংনাই অক খুনাকাঙ্কি অবহাইমা তঙ্গ অব কাইসা যে সব কাইসা কতর ইন্টারন্যাশনাল ডে হাই কাবা সালবুরুম পালাই জানাই কাইসা সাল হাই ফিয়া বিনি কক মাংলাই হুইজাক নুগো খাবাং টাকুটা বই খুজং বিনি কক মাংলাই হুইজাক নুগো চিনি বারা বাইছি গো নাও চিনি অ চিকুনছা হাস্তিনি কক নো ওয়ানসুগুন দিদি অ ত্রিপুরানি কক অ ত্রিপুরা ও নাইদি নাইদি হাপং হাতাই তৈমা তৈসা বসুকসে নাইথতক বসুকসে তংথতক অরণি জুদা জুদা ককথাই জুদা জুদা হুকুমু জুদা জুদা লুকুরংনি চামুং ফেললাইমুং কানমুং ফেললাইমুং ফিয়াবা তং কচাংনি বিশিংতি তং অবহাইন অহায়ুং গনাঙ্গি অহায়ুঙ্গ বসুকসে দাল বিদাল লুকুরংনি কক লুকুরংনি চামুং তংমুং নংমুং কানমুং হাইফানো নাইও যতন থানচাকি তংপচাং বিশিংতেই তংনানি তাবুকনি ইজরাও হায়ুং গনাঙ্গি সালভুরুং নো কাইসা কাইসা হাক্তর বাই তে কাইসা হাক্তনি সব নাই নাংলাইমানি নুকজাগি তঙ্গ ও জাগাও তিনি অ সাল বসিকচে মূলা জাগনাং তিনি অ সালনি কক বথমা রগিনে নরকনি কক বিটি বউ সাইমা নামও সুঙ্গ না বউ সাই হরিমান নরক জের গানো অ জরা খাই তঙ্গ এফ এম উজ্জয়ন্তনি বিশিংতেই নরকনি অমহাই কোনো এক্সপিরিয়েন্স হায় একেবারে অভিজ্ঞতা

পুঙ্কাহাম পৈলাবন আকাশবাণী আগরতলা তাবুচেন জগতের ফুনি কক্বর আওয়াই পান্ডা হায়ুনি খরাং পান্ডা পৈল যতন নাম সগো তিনি সালমারি ইংখা চার সাল তালতং তালনি সাল নৈচি দক সালমারি সাসাই ব্রিডা থামসিবা ত্রিপুরা বিশি মেটালনি সাল চি দক সালমারি নৈসাই নৈচি দক খ্রিস্ট বিশি ও পান্ডা আওয়াই ইংগি তঙ্গ নৈরা থামসি দক ফোটা ব্রে মিটার এবার সাসাই নৈরা দক চিচি কুকিলো হার্স আবনও কারিব সারসা ফোটা দক মেগা হার্স ব ও পান্ডা আওয়াই ইংগি তঙ্গ আকাশবাণী আগরতলা জিনি হায়ুনি খরং পান্ডাও

0: ডেঙ্গু, বেলায় আকারমানি জরা নগ্গানাগিনি সাপসুতরা তন্দি তৈ কসাইয়া জাত খালাই নেই তৈন সুতা খালাই রেদি মানখানকে ব্লিচিং পাউডার সারিমাকে তেব কাহাম আবনু কারিনে তৈ কসাইয়া খালাই তন্মা খানকে যতন সাই কাহাম অংগিয়া হম্পানো হাতি ও ওয়াইনি জরা তৈ ফিল্টার হাইকবা ফ্রিজ নি উকলৌগ তৈ কসামনে অবরংন খিবিরেদি সেলাইরেদি নগ্গানাগিনি তকবাই টায়ার কসাম অবহাই মানে রক তাতন্দি আরো তৈ কসার উই আরো নামপুই বতী তৈ নেই অ বেমার সলৈমানু অ বেমানী ইয়া কাসমুংকা হজাক তমনি বিশিং অ বেমানো সঙ্গ কাসুইমানু আবনো ফাইদি যতন কথালাই অ বেমানো কাসুনা ফাইসিং হজাক তংলাইনু
1: আও সঙ্গ সাকামক্রানী কগো ডেঙ্গু বেমার নতই সঙ্গ খালাইখ্যা তাবো মৈ গেথং থাই গেথংনি বিশিংগো বিন কাইমানতই থাইজাইথানি কক সঙ্গ খালাইনু বিনক মৈ গেথংনি বিশিংগো কাইসা দালসা মৈ খৈথং টংগো বনি বিশিংগো গবং কুক পুষ্টি মানথগো বিন কাইনানি বাকি হারক নাঙ্গো হাসিংসা হাবাই হা সুবুক সুবুক হানি আমজং মূরক খাইনাকে তো তেবস আও হাও পিএস টংলা নি নাঙ্গো সিক্স পয়েন্ট ফাইভ নিসিমি সেভেন পয়েন্ট ফাইভ তাই টংমারি আনা নি নাই জি ডিগ্রি সেলসিয়াস নিসিমি নৈজি ডিগ্রি সেলসিয়াস কাইনানি বাকি সই সই জরা অংখা মে তাল নিসিমি জুন তাল তাই আয়ং মাসিং মল হুঙাকে সেপ্টেম্বর তাল বাই অক্টোবর তাল বিন কাইনানি বাকি বুঝলাইনাঙ্গ হেক্টর কাইসাও বাসি নিসিমি ডকসি সের বুঝলাই কাইনানি সেকাংন বুঝলাইন কাহামকে সুসাওই নাহারনানি নাংনাই বুঝলাই কাইনানি সেকাঙ্গন থাই এবার খে খেতরকন কাহামকে আল রক সুয়াই হানতিয়ার খাইনানি নাঙ্গ আফরবন সারক রানানি নাংনাই মুসকি নাঙ্গ হেক্টর কাইসাও নৈতন ইউরিয়া নাঙ্গ সারা বাসি কেজি টিএসপি নাঙ্গ সের সারা বাসি এম ওপি নাঙ্গ সের সারা আবো বেবাক সাপলই আ খেত রানানি নাংনাই আল রক ওয়াইব্রী ওয়াইবা সুয়াই হানো কাহাম কে তিয়ার খাইনানি নাংনাই তাবো কাইনানি বাকি রায়দাকে সিদা এবারে লাইন খে কাইনানি নাঙ্গো লাইন খে কাইনানি বাকি চালনানি নাঙ্গো সেন্টিমিটার নৈজিবা তাই ফাংসারা সালমান হিঙাকে সেন্টিমিটার জি নিসিমি জিবা হানো কাহাম খাইনানি বাকি ট্রাইকু ডারমা হানি দালসা বুফাং ন কাহাম খাইনাই ইয়ং গবং খাইনানি বাকি ট্রাইকু কম্পোস হার সামই মারনাই আবো ফাংসারা কাইনা সেকাঙ্গন সাল স্নিমে সালসি নিসেকাং রানানি নাংনাই নাইকানি বাহিকে খাইনাই হিঙাকে জরা জরাও সারক মারনাই সাপসুত্রাকে মাতনিনাই ইংসা কোকসা রকনি একনি ইকনানি বাকি তালফিল মা খাইনাই বথাই এবার বুফাং বেমার মানজাকন থিওভি থেনে কাইসা বিথি টংগো আবো লিটার কাইসাও ফোটা বা মিলি লিটার তৈ সাপলই সাল সিনি রমই স্প্রে খাইরানি নাই আবো ওয়াইনি ওয়াইথামস মারনাই বুফাঙ্গ বোথাই কাহামকে থাইনানি বাকি দং এবং

0: আখে মাসা খাইকে বাসাও বথাই মানানি সইস জরা অংখা বসলে কাইমানি সাল সারা থামচি নিশিমে সারা ব্রেজি নিবিসঙ্গ বিনমান থগ প্রোটিন স্নিশি পার্সেন্ট মিনারেল নই পার্সেন্ট তাই ক্যালোরি মান থগ থামরা ব্রেজি পার্সেন্ট আসু যারা বিন কাইমানতই থাইজাথানি কক সিলাইখা
1: ফাইদেহকে তাবুক নালে কক থুম বসকাং অগস্তালনি পুইলা সালনি সিমি হাক্টনি কবন থাই বাই বাকসা পশ্চিম ত্রিপুরা জেলাবাবু সেন্সাসনি সামুং চেংজাগান ও সামং অগস্তালনি পুইলানি সিমি অগস্তালনি সাল থামচি জরা নৈসাই নৈশি দক বিশিউান অবনসাই সেকাং জুলাই তালনি সাল সি সিনি নৈসিমি সাল থামচি সা জরা অঙ্গান সাল বাইথাং লেখামু জরা অজরা মোবাইল অ্যাপ হাইবা কেবা অনলাইন পোর্টালে বিশিংমা বিশিংতেই বাইথাং নখুংনি ককথুম রগ্ন ব আওয়াই আরো রেমান অজরাও নক বুরুম বুরুম থাঙিনে সেন্সাস খালাইনে রগ থাইচিন সকাং ন বাইথাংবো অ ককথুম রগ রেমানো বাইথাং ককথুম রা নিকে এসি ডট সেন্সাস ডট গভ ডট ইন অ ওয়েবসাইটও থাঙিনে রেমানো
0: আনিয়াঙ্গ ত্রিপুরা গ্লোবেল পাইনএপল ফেস্টিভেল থাঙ্গি তঙ্গ ও বিশিনি বসকাং জুন তালনি সাল নৈশি সিনি সালমারি সিমি নৈশি চুকু সালমারি জরা আবো অংনাই সিনি ভারত হাকতনি দিল্লি হাস্তেও থাইংখা মেজর ধ্যান চাঁদ ন্যাশনেল স্টেডিয়াম আবন কারিব গভর্নমেন্ট কলেজ অব আর্ট এন্ড ক্রাফ্ট এডমিশন নাহারনানি বই কইমংলাই সানজাগি তঙ্গ কোর্স তঙ্গ বিশ্বিকবরী বাকি বি ভি এ অনার্স ডিগ্রি কোর্স তঙ্গ এন ই এ পি আবন বিশৃঙ্গ পেইন্টিং আর্ট হিস্টোরি অবনি বাকি অ কোর্স খাইনানি বাকি রংমারি এনানি নাঙ্গ ক্লাস টুয়েলভ পাস উমর এনানি নাই বিসি নৈশি চার্জ তা কেসাকে বিসি সানি বাকি সার্টিফিকেট কোর্স আর্ট সি সি ডি এ আপনি বাকি খে রংমারি এনানি নাঙ্গ মাধ্যমিক পাস আর ও উমরনি খাজাকি কমংলাইনি ফর্ম বসকাং জুন তালনি সাল বা সালমারি বিশৃঙ্গ নাহারি মাননাই কমংলাই রানানি পাইথাক সালমারি ওখা জুন তালনি সাল সিনই সালমারি জরা আসু জরা সঙ্গ কক থুমর খা বাইখ্যা তাবুক সেবগ বরকলামানি খালায়না

চিনি মংসা ছাড়ি বুক। হ্যালো লামসগো বুক ওয়াকি দিন রেডু তুই তো রেডু তুই তো খোনা খোনা আনি খরাং অবহাই নি আপদ বিপদ পুইলা নন চোবা ফাইকা বা নন নি বাকি সামু খালাই ফাইকা বেলাই কাহাম তামনি কানকে খরকসাতে খরকসান বা বেলাই হামবাই বুক ওয়াকি দিন তামনি কানকে অ চুবা মূ নিয়াশাক মতো তরগুই থাঙ্গ আমন বাকি টংকচাং তো কিসা কিসা কানকে টক নক নি টক বুইনি নক থাঙি থাঙ্গ মাইসাও পুন থাঙি নাই খুমকাইজার চাও আমন তৈব আমহাই ওয়ালাই মঙ্গ থাঙি সগুইও আব সাই সাবাইয়া হানি মানু কাইসা টক ব সাইমিয়া ব নি আনি আরি সাইমিয়া বথাঙে চাইমা বাইন বসকে ওয়ালাইমু ও ওয়ালাইমু বাই খরকচাতে খরকচান বিং বখা কষ্ট নামলাই আবসিমিয়া কাইসা নকুং বাইতে কাইসা নকুং আবুন গারি নে গানে গিনে টংলাই রং বেলাখেন টং কেসা ফাই অঙ্গো তামনি বাকে ও হাই অঙ্গ ফাইমাসে টং কচানকে টংনানি তামনি বাকে ওয়ালাইলাই 232-6253 ককটুক নাম্বার তুমুং নিনি লাংমাও অবহাই আপদ বিপদ নিনি আপদ বিপদ বিপদ পুইলা নিন বসকাঙ্গ ফাই বাসা ফাইমানি অবহাই কথমা দোকানকে সঙ্গে শেয়ার খালাই 232-6253 ককটুক নাম্বার। হ্যালো লামসগো সাবংকা বুকু বেলাই হামবাই কামাং তাকুতে বুক চং যে কক নতুই কক সারাই টংলাই যাবুনি জরা কিসা কিসা আংকান কেন বক্রক টংফলালাই অমহাই জরাও হায়ুং গনাঙি কাইসা দেশ বাইতে কাইসা দেশ সবা নাংলাই টংলাই ও জরাও টং কচাংনি বিশংতি টংনানি বাকিনাই সিনি চাইতুম তাম টংনাই কাইসা দেবাস বাই তেকাইসা দেশ জবা নাংলাই মাসে

0: ni kosina nani adukhono je borok dera klai tongano wa sugina de abo jodi ang abo hage dera klai khan kan obostha ta mun khamu
1: hm
0: amuni bagi nai no ngabono ni jini dera wo ni wa sugina joto hasteni ni ni tamu tamu buini basa tamu chini basa tamu ibe chini sengbai jara kathai tongai je chini এই গৃহপালিত পশু বা তোমায় তোমায় যে মাল মাল মাল মাতা বনব সুগমটি হেকে ন যত্ন খাই নাই বনব কাহাম যেমন আচরণ খাইও নিন খানিব আমি আচরণ মানাই আপনি বাকি নাই নিন অ বিশেষ খাই নাই অ যে সালকামানি পান্ডান তুই নাই যে এফ এম ইয়া খাই বদল হয়েছে খামানি আবু নিনি মূল উদ্দেশ্য
1: টংকসাং তো খাকসং মানে বিশিনি টংনানি বাকি নেই
0: হম সারা নাই সাদি
1: আবনো টংকসং টংনানি বাকিন চাইথুমু নরকনি অ খাপং ইয়াখরাই বদল আর তে কাছে কংগা সং ওয়ান টু গো ও ফনাবাই ও ফনাসে ওয়ালাই বিলা আবো বাই আদি তাম তামং না তং আবো হাইয়া বড় খরং

0: 는 제만 아서는 가요. 넌민 타니 보보 암팅 아서는 마마이.
1: 저희.
0: 아버지 박이는 무슨 어 비셔스 클라이네 어 이제 살까만이 빠나나 뛰네. 지금 이제 에프미아 클라이 보도록 이제 가만히 아버지 신이 물로 드셔.
1: 똥그상 또 각성만의 미싱이 똥나니 박이니. 아버노 똥그상 똥나니 박이노 어 사이퉁문 너어니 어 카펑 약하라이 보돌 아 때가샤 꼬꾼가 승 원투고 오 포나바이 오 포나서 와라이빌라 아버바이 아니 따모 따몽나똥 아버하야 보러 코롱니 와라이마니 너 니노보 허프링 르사라이 르이마노 똥소
0: 라이몽 솔라이몽 가보 똥선이 잡고 코노 시스티니아
1: 시스티야
0: 잡고 코노 아우바이 코노 아마리 파야 아버 똥선 승우 똥선이 바기 승와라이
1: 소이
0: 그러니까 저도 프리티브 저도 판가만 제본 히틀라니 제본 우다하론 제본 바랏 버서 약 소모요 200 버서 잉그레즈 러브 사선 크라이 똥프로 바랏 버서 아오르니 우버롱노 저로 기사바노 마이노타리아 기사바노 마니아 노 섭 소모이노 에이 기콘 카이누구 Borong is a man of Sigota. Aman Gota Aboni Bagin in the Borok in the Barboso Yakarine Matangu Kazay, Taditaku, Taibukuro, Salkamani Panan, Bishop, the Somosta Bishonetino, the Bishop of Tufayo, Abishiro, no, the Borong is Hanimat in Line, Mas Halaine, Abong Borono, the book, Professor Kaimas Hanai, the Al Hadi Tongkotang, Matro, Angani Lama. এবং নি লামা ও আমনি আমদিন ইনসিটিং বেলেবেলে হামবাই
1: বেলেবেলে হামবাই তাকু গকরা তাকু সেবাব্রত বিশ্রামগঞ্জ হেংরা কামিনী সিমি আও খাবং তাকুতে বুকুচং চংওয়ান চুগো খরকচাতে খরকচা কাইসে দেশ বেতে কাইসে দেশ যুদ নালাই মব চিন্তা মুং না তো বা ওয়ালা লাই কেন খরকচা খরকচা ওয়ালাই তুং আর আনি তা মুং না তো আও ওয়ান সুমুং বেলাই চাইয়া আপনি হপ্রিং বু নিন সাগু রসার ফাইমান বিয়ংতি রসার ফাইমা বু দি গলতি রসার ফাইমান আবার নামব ওয়ান সুগি মেয়া আমেরিকা বাই ইরান যুদ্ধ নামানি ভারত বা ভারত নু কারণ চিনি ও হাস্তি চিকুন ছাতি প্রাবলে তামো আশা হাসাল মানে তাম মারি কালাই না তাম বাবুনি যুদ্ধ নি মারি কালাই না তামনি মারি নুকজাগি তংখাবলে তরক তরকে তাবু হাফাংসে সাকলাই দঙ্গ এনার্জি সেভ খালাইনি বাকিনে মন্ত্রী রক কবা গাড়ি তিমা তাবো গাড়ি কিসা খালাই দো ইলেকট্রিক অটো রক বাইসে অফিসে থাকি দো ইয়ং আবনো নাই নাই খানকে লুকুরং বিং বেলা কিরিমানি বাকিনে হাফাংনি ফাইজিংতে তো রেশনিং ব্যবস্থা খালাই জায়গাকে যে পেট্রোল রক ডিজেল রক জানি ফিয়াবা মিয়া হরব নোখা হরনি এগারোটা বারোটাব কলকমা থকনি লাইন তিন ফুং আই ফাইফরব বিউসি সে খুলু গিয়াকো লাইন কলকমা আবো কিরি জাংমা দা হাইকা বনি মারি দা ফাইকালাই ফাইকা অবু নাহরিদি বড় আমেরিকা বড় ইরান যুদ্ধ নাংলাইমানি বিনি মারি অজারকাও বো ফাই কালাই ফাই যেফর থকনি দাম বারেওয়ানো আফ্রো মানেখানী দাম বারেওয়ানো আফ্রো চিনি সাকাবু বেলাই মারি কালায়ানো রং কবাংবাই মানে মাপায়ানো আবুনি বাকিনা টংকসং নাঙ্গো অব কাইসা দেশ নি ককসি চিন নক গানাগিনি পারাম চাই নক নখং কামি আরো বহাইন আবুনি বাকিনি লুকরক তং কোসং তংদি তং কোসং তংদি নেই নেই অ সালন তিন সালন হায়ং তং কোসং সাল নেই নেই পালাই জাগাই তঙ্গ হ্যালো ফুংকাহাম লামসগো তাকুক জয়কুমার আং সিং তো যত নি ন খরাং রবি মানো হাইফান নরং নি সিনি মং সিং সাইমানা মং সুংতা
2: হান্ড্রেড শব্দ 99% সমর্থন করব কখন তবর কাজ কাম করেন।

0: sakra wis sekelan sehat ae kuno sedang gereja kayan mote apa bang saya pun tapi ne sini nukungon sini hai ngo sini titi bi babi show sung santi kering ke gereja dos mung foto sini mane santi sini ne mane saham ni lama ar jokon hin ka bi be tang sanga ke te ke para jati jati kuno jaga hai ngo ko jati santi kering ini desa de dios ini angkel sama hai israel ni gua kenal ke gua pi tong boi jati ni jaga-jaga tong ni crisis foto crisis ke yom hai rok ka biu si rok online dong lai jak foto long lai jak ke kong hai rok dia mo ge so pang ka ge lai ni pang kong lai joli tong mai karon des santi tong ka bo be mo sombo tong mani santi ke des je het lai ni ke chini barat so bat Rato, kan ka de fire room tu ba Israel long ni. Kira dong ni de gas ba petrol long ke tu man ta bo om hai position ngi nyo to. Om hai de crisis to sa soli tu. A bo ni de khanti nang o. A pe khanti nang o khanti ni pore na jo to sombo. A jo ko no khanti tong na a dina de un dina khanti tong mi.
1: Khanti tong mo ya je pro o khanti tong na pro de khanti tong mo ya. Phungkaham ta khung na phungkaham belai phungkaham. Tong kesang, tong nani hingkang ke shanti nangwo. Juda-juda chini, tomong chamung juda-juda chini, hukumu tong imano, chamung juda ng imano, piyaba, paitha gule, joto no, tong kesang no nayo. Hello? Lam sagos sabong ka takhu
2: hello
1: hello
2: gula ga tin dil moni
1: kolom ka takhu ga karano
2: in khoran kya tre khane khana ko ka jake khane ata
1: ai ang khnai tong ni khoran ai sadi takhu
2: apun gua topin ti ne ka ko kok sau na au ni ho khai mo ni har biji to moi পাহাড় পর্বত পার্বত্য নদী নালা সারা পৃথিবী সেরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈচিত্র্যময় পৃথিবী সঙ্গে সেরকম ফিল্ম ও তো না জাতি কত রা কত রা ওপরা ত্রিপুরা হাসতেও সে উনিশটা দফা এবং খানা সঙ্গে সারা পৃথিবী বারো চারশো আটত্রিশটা বাসা তো এই ভিন্ন ভিন্ন আলা আলা সমাজ এবং বড়
1: খনাইতম খনাইতম অশান্তি রঙে তুব তাবুনি ই জরাও চিনি বারাবাসিং নাই নেখেনকে যত জাগান অশান্তি নুগু কাইসা কাইসা চিকন মিকন জামেলা বোসং নগু আবুন সিমি ইয়াকং নাম বাগিনে নিনি শান্তি মন্ত্র লেতাম বা নিনি ওয়ানসুমং লেতাম জলিমানো কমিনা বাগিনলে নং তাম খালাই জলিমানো জলি তংখা বিহ বসায়ী বিশংতীপন কক ফেলাইমং বিশংতী জলি তঙ্গা আজারাও হাইকে অ জলি মানি নো কমিরে নাম্বাগে নংলে তামো খালাই টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কক দুক নাম্বার হ্যালো
3: হ্যালো ফুঙ্কাহাম
1: ফুঙ্কাহাম
3: আং শুভজিৎ সাইদং
1: এ তাকুক শুভজিৎ জলি মানি কমি নান বাগিলে নং তাম খালাই হলি রে নান বাগিনে
3: অসংসার বা হাইন স্নামই রেখা বন সৃষ্টি কর্তা হিমা হাই সৃষ্টি কর্তা না আবার সৃষ্টি কর্তা হিমা হাই বন হাইন স্নাম রেখা
1: বন সৃষ্টি কর্তা
3: হাইন গবাং মা দফা গবাং মা তমুং চামুং স্নাম রেখা গাই আর নি বিসিংগো সেনি হা কটর বার্ড বর্ষ বা আপনি কাইসা আমি ফুনুকজাক হ্যালো খনাই দঙ্গ না
1: এ খনাই দঙ্গ
3: গাই ফুনুকজাক গাবন যত দফা যত অঙ্কন আরো ওয়ালাইয়া শুকলাইয়া মানে তামসানি মুসুবলাইয়া যে বন বো তামসানি বো যাচ্ছে আমার

0: sigon babo ongo ampin hinen ko kuri jotuna borok boba ngon borok mane boba ang hani borok joto borok joto dofano ke kemu kunu dofa sikon kotor nei kare jotuna ongo e kamun bagino sini doctor bim rao amir ko je songbidhan constitution sri lanka jahate wale yas lage tong manani mane kebuni khotingi ate kebuni saiyangi ate jotuna je man thai manani ba dandani khlaite khainani
1: khlaite
0: abono sen je kunu jaga no je ja phano je khane man thai tongo ar khlaite bo tong মানথাইবনি মান থাকে নেন সানাই ন খাই দেহিম তাবো খানা সাংকায় নি নগ নিমন্ত্রণ লিখা গা আর কিসা কাইসা সুই মাইসাই টংকা অবশ্যই গা আবল মারে খাই দোকাই তাই গা আবল তো নুক না তো আবু নি কাইসা খাইতে খাইবলে নি বন্ধম নি ইং বানি আর থাকান কে তো অমহাই নি যে শুধু মানা সিমিং সরকার হাপাং যে গবাং মা সরকারি রগ যে মুসুক খাজাক বা কাইসা নক বাই নাই টংকা বা ফাইন কবুনি দফা বাই ওরা লাইব ঠিক সেই রকম বিচার খেলে গাই কোন কক মানায় এটা গাই কেসা কক গাই আবতো কোন আবো সিনি গতো সারা হাই না আবতো তরম নি বেখন খানি নে ক্লাই আবো জানানি টংথার আবো টংনি দম মানো গাই আবো নো জেনে টংথা টংমা বিসিং গো অবো বো ইহি যাহাতে যে যে কোন ধর্ম মনো যে নেন যে ছয়টান খাইদি বেআইনি বেআইনি খাইদি
1: বেআইনি হিনি করি যত ধর্ম ন সাজাগি ফেও বেলাই হামবাই তাকুনো যত ধর্ম মনো সাজাগি ফেও যে টংক চাংনি বিসংতেই টংদেই কেবনো তা নাশিলি দি তা ওয়ালাই দি যত বৈন খাকচামান বিসংতেই টংদেই সাজাগি ফেও ফিয়া তাঙিসিং আরনি উসুলি ফাই তাকু যে কক সাকা চিং নগো হামক্রাই নি কগো থাকা গাঙ্কে আরবো ওয়ালাই সুগলাই কামি আমসাই থাকেবো ওয়ালাই সুগলাই নক নকো ওয়ালাই সুগলাই থামচি কামাউনি ফাইও থামচি কামা সালব দঙ্গ জলিমা সালব দঙ্গ তুমি নিন জলি খাং খাঙ্কে নিন থামচি কাই দঙ্কা কেবন তৈ ফানো বা নগ ফানো নকনি বারো বাই ফানো আবহাঙ্গি দংখাঙ্কে বসাবই তৈ বাই ফানো বিহি বসা বাই ফানো ঙি দংখাঙ্কে অ থামচি নো হলি রেনান বাগিলে নং তামো খালাই 2326253 থামচি নো হলে রেনান বাগে নং তাম খালাই হ্যালো
2: হ্যালো কিশোর স্যার
1: আ খুলম কালাম সগো
2: এ কিশোর স্যার
1: এই এই খনাই তো মসাদি তাকু
2: দিনি বাইখাই ফাল গুরু ইং মাস লাগি কিশোর স্যার সিন তিব্রা সানি কপাল খামলিয়া হরাং খনা লাই মাঙ্গো মাই মাঙ্গো
1: আবো
2: সেমান লাইয়া
1: আজাগাও তিপ্রা সা চিনি তিপ্রা সা বুনি তিপ্রা সা আবহাই হিনানি সালকামা পান্ডাও ন ফুং জরাও যতন অবহাইনি অঙ্গ অলপ ফাইতে ফাইতে এখানকে সানামতে সানামতে এখানকে আবো জরা নাবো হাই এঙি দঙ্গ আবো তো টংনাই ফাইনাই মেশিনারি জিনিস আবো কেবনো দুসরনাব করি যতন চাইতো গুইন দঙ্গ চাইতংমান বাকি আসং ফানো যেন কক সালাই তংমানো বাই থাকো দুস্তা বেদি আবো উংনাই তো উংই থাকা আবো নয় কেবো কেবো কেবো নো কেবো অবো হামিয়া অংথং হইনে কেবো কোনো খালাইয়া নং ফুং জরাও অবহাই ইংখা খাঙ্কে অব তো তার বাইসে ফোন তো তার বাইসে ফাইও ওখায় ফোন চলিয়া আংসে আর তার বাই ফাই আংসে তাও নরবই যে কক সাই দঙ্গ নরবই যেটা কক সাই দঙ্গ তাও ওকে অনলাইন টিসে কক সাই দঙ্গ আর তার বাই ফাই আংসে আর তার নো খিবিসে রেখা তাও নরবই যেটা কক সাই দঙ্গ অনলাইন টিসে কক সাই দঙ্গ হাইকে ফোন দা নরবই কক সাই মানো হনি নে অবংখা নাইনানি বাকি যত জরানো নং বাকি নেই সাকলাইনে যত জরানো অবহাই ইংখা গাঙ্কে

0: লগিনও সামুই রফাইয়া যারা আগে লেন ফোন লাইন নাকা বরকনি অভিজ্ঞতা দো বি এস এন এল কমপ্লেন খাইমান যাগুলো সালবুসং ইয়াগুলো ফাইনি বরক সামুই রফাই বি এস এন এল লেন লাইন যারা নাকাই আগে বরক তো সাইমানো মঙ্কা লেন লাইন ব্যাপার বি এস এন এল থানি কমপ্লেন সগুয় বরক ফাই সামো আবনে কিসা জরা নাঙ্গো জরাম মারনাই ফিয়া যেতে খেপন নরক বাই কিনা হই নেতাবু তেকাইসা সেফ মা কারিখা অব নষ্টমকে তেকাইসা তৈফান কিনা হই ন অনলাইন তৈসে তাবু নরক বাই কিনই দো মানে একে তেকাইসা কল ইয়াসগনায় হ্যালো কক্রী যংকচং টংনা আরও খাখনি ক গিয়া খা মিঠিংনা ক গিয়া যে সামু খালাই বরফ চাইতগুই দো আবো তো উংনানি কক ন আবো বু নরক জলিমাইয়া আবো কাইসা নি বেখার কাইসা কই মাসে খালাইও কাইসা অভিমান হ্যালো ফুঙ্কাহাম খুলুমকা পাইথেক জরা ফাইসিং
1: মনোভাব দোকানকে কোনো শান্তি সুখাই মঙ্গলাম সংসার বরক আবনো বুঝি আনে বাকি দুনিয়া আছে অশান্তি
0: আবনো বুঝি আনে বাকি আমি ইংলায় আবহাই ইংয়াতেই বেলাই হামবাই জরা পাইনা নাই টঙ্কা আবন বাকি মা কাঠ মা খালাইছে নাই বেলাই বেলাই হামবাই আর সিনি সার উপানন্দন আবনো বুয়ান বজলা বুয়া মকলনি বজলা মকল অবহাই ইংয়া উইনাই সফাইদি টংকচাং বিশিংতুই নুখুঙ্গ টংকচাং টংখাংকে হায়ুং গনাঙিবো সং টংকচাং টংমানাই নুখুংনি ইয়াগুলো কামি কামি ইয়াগুলো হাস্তে হাস্তে ইয়াগুলো বসং বসং ইয়াগুলো হাক্ত যতন টংকচাং টং মানাই যতন টংকচাং টং দি বুইন টংকচাং টংনা রদি কাহাম টং দি তিনি সাল যতন বাকি কাহামংতং আসু জরানরক আনি লগি টংমান বাকি নর পাইফেলে হামবাই তিন পান্ডান কনফিংকা আং নরক তাকু কিশোর যতন খুলমকা

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। তিনি আজ সেদেশের প্রধানমন্ত্রী ও রাজা রানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায় ও অগ্রণী ডাচ কোম্পানির সিইওদের সামনে ভাষণ দেবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী তার পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে ইউএইর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু তিন টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। দিল্লিতে আগামী মাসের 30 তারিখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আরসি বিস্তারিত খবরে, পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডসে পৌঁছন। আমস্টারডাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ডাচ।

0: বিদেশমন্ত্রী টম ব্যারেন্টসেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, নেদারল্যান্ডস সফরকালে প্রধানমন্ত্রী ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রী সেদেশের ভারতীয় সম্প্রদায় এবং অগ্রণী ডাচ কোম্পানিগুলির সিইওদের সামনেও আজ ভাষণ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর চিপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুদেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। উল্লেখ্য, বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হল নেদারল্যান্ডস। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল পরিচালন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, কৃষি, প্রযুক্তি ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। তার এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সদ্য সম্পাদিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিকও খতিয়ে দেখা হবে বলে আশা করা হচ্ছে। নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল যাবেন সুইডেনের কোটেনবার্গে। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন দার লিয়নও উপস্থিত থাকবেন। সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে নরওয়ে প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর ছাড়াও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফেটেরি অর্পো, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টান ফ্রস্টা দত্তির এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসেন অংশ নেবেন। প্রযুক্তি, উদ্ভাবন, পুনর্নবীকরণ ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে তিনি যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে তিনি বৈঠক করবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহি সফরের সময় এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এর মধ্যে আছে পেট্রোলের মজুদ ভাণ্ডার, দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহ ও প্রতিরক্ষা সহযোগিতা। আবুধাবিতে চলতি পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইইউ এর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখানে সংযুক্ত আরব আমিরশাহি ভারতকে ৫০০ কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়। প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন। জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর তিনি সংযুক্ত আরব আমিরশাহির ওপর সাম্প্রতিক হামলারও তীব্র নিন্দা করেন।
1: अंतर्राष्ट्रीय कानूनों का पालन आवश्यक है। ब्रदर, भारत हर परिस्थिति में यूएई के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा है।
0: হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিক তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, দু দফার আলোচনার পর এই সিদ্ধান্ত। আগামী 2রা ও 3রা জুন ফের আলোচনায় বসা হবে। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু ৩ টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক ২৩ টাকা থেকে কমিয়ে ১৬টাকা ৫০ পয়সা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানির ক্ষেত্রে এই হার লিটার পিছু ৩৩ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১৬টাকা। আগামী এক পক্ষকাল এই হার কার্যকর হবে, আজ থেকেই তা চালু হয়েছে। দিল্লিতে আগামী মাসের ৩০ তারিখ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর চালু হতে চলেছে। আগামী ২৯শে জুলাই পর্যন্ত প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশন

বিবৃতিতে জানিয়েছে। উল্লেখ, 20-29 জুন প্রশিক্ষণ সহ দরকারি নথি ছাপানোর কাজ এবং 30 জুন থেকে 29 জুলাই পর্যন্ত বুথ লেভেল আধিকারিকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই যাচাই অভিযান চালানো হবে। এই প্রক্রিয়ায় 13,000-এরও বেশি বিএলও মোতায়েন করা হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তার অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গত 5ই মে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দায়ের হয়েছে FIR। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার 3 IPS আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবানে জানান, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, DC সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং DC নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তির সন্দেহের তালিকায়, নতুন করে তদন্ত শুরু হয়, মেয়ের বিচারের পথ প্রশস্ত হল বলেও তিনি আশা প্রকাশ করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহিলাদের ক্ষমতায়নে একটি কমিটি গঠন করেছেন। লোকসভায় বিজেপি সাংসদ ডক্টর পুরন্দর শেরিকে কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। প্যানেলে লোকসভার 18 এবং রাজ্যসভার 10 জন সদস্য থাকছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রা আরও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বিদেশ যাত্রার ওপর সেস কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট খারিজ করে দেন। IPL ক্রিকেটে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। রাজ্যে আরও একটি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উপসচিব সন্তোষ কুমার রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে এই কথা জানিয়েছেন। তিনি জানান, এই ব্যাটালিয়ন গঠনের জন্য কেন্দ্র সরকার এককালীন 50 কোটি টাকার আর্থিক সহায়তা দেবে। পাশাপাশি পরিকাঠামো নির্মাণের জন্য অতিরিক্ত সর্বোচ্চ 30 কোটি টাকা পর্যন্ত ব্যয়ও কেন্দ্র বহন করবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA জানিয়েছে, নিট UG 2026 পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। সামাজিক মাধ্যমে সংস্থাটি পরীক্ষার্থী এবং অভিভাবকদের শুধুমাত্র NTA-র অফিসিয়াল চ্যানেলের উপর নির্ভর করার জন্য অনুরোধ জানিয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা আগামী 14 জুনের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র পেয়ে যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, আগামী বছর থেকে নিট UG পরীক্ষা বর্তমান OMR ভিত্তিক পদ্ধতির পরিবর্তে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ঊনকোটি জেলার জেলাশাসক তমাল মজুমদারকে রাজ্য সরকারের বিশেষ সচিব পদে বদলি করা হয়েছে। তিনি নগর উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব ও অধিকর্তা পদে দায়িত্বে থাকবেন। তাছাড়া তিনি অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা মেঘা জৈনকে ঊনকোটি জেলার জেলাশাসক পদে বদলি করা হয়েছে।

আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের সঙ্গে আকাশবাণী আগরতলার উদ্যোগে সুকান্ত একাডেমিতে গতকাল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। উপস্থিত ছিলেন সিজিএসটি আগরতলা অফিসের অতিরিক্ত কমিশনার স্যামুয়েল এস ভাইফেই। অনুষ্ঠানে জেলাশাসক তার ভাষণে আকাশবাণীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে শাস্ত্রীয় সুরে গিটার পরিবেশন করেন পঙ্কজ কুমার দাস। তবলা সহযোগিতায় ছিলেন দেবজ্যোতি দাশগুপ্ত। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত রাজ্যে জনগণনার প্রথম পর্যায় অনুষ্ঠিত হবে। গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, দ্বিতীয় পর্যায়ে জনগণনার কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। মুখ্য সচিব জে কে সিনহার পৌরোহিত্যে গতকাল সচিবালয়ে সরকারি দপ্তরগুলিতে ডিজিটাল গভর্নেন্স ক্যাম্পেইন শীর্ষক 150 দিনের বিশেষ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্তে জানান, এই কর্মসূচি মোট 9টি গুরুত্বপূর্ণ প্যারামিটারের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং প্রশাসনিক দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল রাজ্য তথা দেশকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাজের আওতায় নিয়ে আসা। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ত্রিপুরা এখন সৌরশক্তির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে এবং চলতি মাসের মধ্যেই রাজ্যের 8টি জেলার সব সভাধিপতির অফিসে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হবে। গতকাল গীতাঞ্জলি গেস্ট হাউসের ট্রেডার 29তম গভর্নিং বডির বৈঠক শেষে তিনি একথা জানান। পিএম ডিভাইন প্রকল্প সম্পর্কে তিনি জানান, যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে বিনামূল্যে মাইক্রোগ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং পানীয় জলের ব্যবস্থাও করা হচ্ছে। রাজ্য ধীরে ধীরে সৌরশক্তির দিকে এগোচ্ছে। দক্ষিণ জেলার লাউগাং এলাকায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একটি নতুন শাখা খোলার উদ্যোগ নিতে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে চিঠি দিলেন এলাকার বিধায়ক দীপঙ্কর সেন। চিঠির প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক শ্রী সেন। সিপাহীজলা জেলার রুদ্রসাগরের উপর নির্ভরশীল প্রায় 300 শতাধিক মৎস্যজীবী পরিবারের কথা মাথায় রেখে গতকাল রুদ্রসাগরের জলে বিভিন্ন প্রজাতির 2 লক্ষাধিক মাছের পোনা ছাড়া হয়েছে। তাতে ব্যয় হয়েছে প্রায় 15 লক্ষ টাকা। রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির সভাপতি পবিত্র কুমার দাস জানান, এতে উপকৃত হবেন সমবায় সমিতির অধীনে থাকা মৎস্যজীবীরা। দক্ষিণ ত্রিপুরা জেলার অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে গতকাল বিলোনিয়ায় সৈনিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজ্য সৈনিক পর্ষদের সহকারী সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর পি কে সিং উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছে, রাজ্যের পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, অযথা উৎকণ্ঠা না হতে তিনি জনগণের প্রতি অনুরোধ জানান। পেট্রোল পাম্পগুলি থেকে প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল নেবার প্রয়োজন নেই বলে তিনি জানান। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় গতকাল থেকে দক্ষিণ জেলার 3টি পৌর ও নগর সংস্থা ও 8টি ব্লকে শুরু হয়েছে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রশিক্ষণ শিবির। জেলা ক্রীড়া ও যুব কল্যাণ আধিকারিক রিতেশ শীল জানান, শিবিরগুলিতে ফুটবল, ভলিবল, খো খো, কাবাডি, ওয়েটলিফটিং, অ্যাথলেটিক ও জুডোর প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 13.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণা দেব বর্মা তিনি রাষ্ট্রবক্রক ইয়াকসু সিপি রাধাকৃষ্ণন রাষ্ট্রবক্রক ইয়াকসুনি বারজা ইয়াচাকমানী ইয়াগুলো পুইলা সিকিম বেড়াইমা ও থাঙ্গানো বেড়াইমা জরা রাষ্ট্রবক্রক ইয়াকসু গ্যাংটক ও সিকিমনি হাস্তে সংসার মাসাল পালাইমা পান্দা ও মানজাগানো সিকিমনি মানন কেন্দ্র ও সংসারজাক ও পান্দা সিকিমনি হাস্তে ফা মন্ত্রী অক্রাতাই কেন্দ্রনি ডোনার মন্ত্রীরক ও মানজাগনানী কক তঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বিনি কাইবা হাকতর বেড়াইমানী ওলনৈনি সালও তিনি নেদারল্যান্ড থাংসগৈকা বীরকুংখলাও বন লামসকা ডাচ বুইহা মন্ত্রী টম বেরেনসেন নেদারল্যান্ড বেড়াইমা জরাও মন্ত্রীবক্রক ডাচনি মন্ত্রীবক্রক রব জেতেনবাই বুখাকনৈনি ককলাম সালাইয়ানো তাই হা বুবাগ্রাতে বুবাগ্রা জগবাইব মালায়ানো মন্ত্রীবক্রকনি অ বেড়াইমুং বুখাকনৈনি হালকনো তৈবক্রাক

0: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते। टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: শুভ সকাল শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত অভিজ্ঞাপনে। সঙ্গে রয়েছি আমি সাথী, আর আমার সঙ্গে রয়েছে
4: আমি অম্বালিকা।
3: শ্রোতা বন্ধু, জীবনে ভালোভাবে বেঁচে থাকার একটি মূল শর্ত বোধ হয় শান্তি। শান্তিতে বাঁচতে কে না চায়? আমরা সবাই আমাদের জীবন শান্তিতে কাটাতে চাই। কেন বলছি? আজকের এই দিনটি শান্তিতে একত্রে বসবাসের আন্তর্জাতিক দিবস। 2017 সালের 8 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এই দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আলজেরিয়া ছিল এই প্রস্তাবটির প্রধান উদ্যোক্তা। শান্তির এই চেতনাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে 16 মে তারিখটিকে জাতিসংঘ আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে। দিনটি পালনের মূল উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন জাতি, গোষ্ঠী ও ধর্মের মানুষের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা, সহনশীলতা বৃদ্ধি করা, লিঙ্গ, ধর্ম, জাতি বা ভাষার ভিত্তিতে যে বিভাজন রয়েছে তা কমিয়ে এনে সাম্য প্রতিষ্ঠা করা, সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে যে কোনো বিরোধ মেটানোর সংস্কৃতি গড়ে তোলা। জাতিসংঘের মতে শান্তিতে একত্রে বসবাসের অর্থ হলো একে অপরের পার্থক্যকে মেনে নেওয়া এবং অন্যের কথা শোনার ক্ষমতা রাখা। আজকের পৃথিবীতে যখন অসহিষ্ণুতা, উগ্রবাদ ও সংঘাত বাড়ছে, তখন এই দিবস পালনের গুরুত্ব কিন্তু অপরিসীম।
4: এই দিনের মূল বার্তা খুবই সহজ অথচ গভীর। মানুষে মানুষে ভেদাভেদ নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, বরং ভালোবাসা, সহনশীলতা, পারস্পরিক সম্মান এবং শান্তিপূর্ণ সহাবস্থানই হোক আমাদের জীবনের মূল মন্ত্র।
3: আজকের পৃথিবী প্রযুক্তিতে যত উন্নত হচ্ছে, মানুষের মন ততটাই যেন বিভক্ত হয়ে পড়ছে। ধর্ম, ভাষা, জাতি, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ, নানা কারণে মানুষ একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। কোথাও যুদ্ধ, কোথাও হিংসা, কোথাও আবার ঘৃণার রাজনীতি। এমন পরিস্থিতিতে এই বিশেষ দিবস আমাদের মনে করিয়ে দেয়, শান্তি শুধু যুদ্ধের

0: অনুপস্থিতি নয়, শান্তি মানে মানুষের মধ্যে বিশ্বাসের সম্পর্ক তৈরি হওয়া।
1: জাতিসংঘ 2017 সালে এই দিনটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। তাদের উদ্দেশ্য ছিল পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি, ধর্ম এবং সম্প্রদায়ের মানুষ যেন একসাথে মিলেমিশে থাকতে শেখে, কারণ পৃথিবীটা সবার। এখানে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও জায়গা করে নিতে হয়।
0: আমরা যদি একটু নিজেদের চারপাশে তাকাই তাহলে দেখব একটা পরিবার তখনই সুন্দর হয় যখন সেখানে সবাই একে অপরকে সম্মান করে। ঠিক তেমনি একটা সমাজ কিংবা দেশও তখনই এগিয়ে যায় যখন সেখানে ভিন্ন মতের মানুষরাও একসাথে শান্তিতে থাকতে পারে।
1: আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে ভুল বোঝাবুঝি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। একটি ছোট মন্তব্য থেকেও বড় বিবাদ তৈরি হয়ে যায়। আমরা অনেক সময় না বুঝেই কাউকে আঘাত করে ফেলি, তাই এই দিনটি আমাদের শেখায় কথা বলার আগে ভাবতে, অন্যের মতামতকে সম্মান করতে এবং সহনশীল হতে।
0: শান্তিতে একসাথে বসবাস মানে এই নয় যে সবার মত এক হবে, বরং মতের অমিল থাকলেও সম্পর্কের সৌন্দর্য বজায় রাখা, এটাই প্রকৃত মানবতা। কারণ ভিন্নতাই পৃথিবীকে সুন্দর করে তোলে।
1: ভাবুন তো, যদি পৃথিবীর সব মানুষ একই ভাষায় কথা বলত, একই খাবার খেত, একই সংস্কৃতিতে বিশ্বাস করত, তাহলে কি পৃথিবী এত রঙিন হতো? নিশ্চয়ই না। বৈচিত্র্যের মধ্যেই রয়েছে সৌন্দর্য, আর সেই বৈচিত্র্যকে সম্মান করার নামই হল শান্তিপূর্ণ সহাবস্থান।
0: আমাদের ভারতবর্ষ এই সহাবস্থানের এক অনন্য উদাহরণ। এখানে বহু ধর্ম, বহু ভাষা, বহু সংস্কৃতির মানুষ যুগ যুগ ধরে একসাথে বসবাস করছে। ইউনিটি ইন ডাইভার্সিটি বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ।
1: তবে আজও সমাজে বিভাজনের আগুন দেখা যায়, কখনো ধর্মের নামে, কখনো জাতপাতের নামে, কখনো রাজনৈতিক স্বার্থে মানুষকে মানুষ থেকে আলাদা করার চেষ্টা হয়। কিন্তু মনে রাখতে হবে, ঘৃণা কখনো শান্তি আনতে পারে না, ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতাই পারে পৃথিবীকে সুন্দর করতে।
0: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কয়েকটি শব্দের মধ্যেই যেন লুকিয়ে আছে এই দিবসের আসল তাৎপর্য।
1: শেষ করার আগে একটা কথাই বলতে চাই, শান্তি বাইরে কোথাও তৈরি হয় না, শান্তি শুরু হয় আমাদের মন থেকে। আমরা যদি নিজেদের মধ্যে সহমর্মিতা তৈরি করতে পারি তাহলে সমাজেও শান্তি আসবে, পৃথিবীতেও শান্তি আসবে। আসুন, ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস উপলক্ষে আমরা সবাই একটা ছোট্ট প্রতিজ্ঞা করি। ভেদাভেদ নয়, মানবতাই হোক আমাদের পরিচয়, ঘৃণা নয়, ভালোবাসাই হোক আমাদের শক্তি, আর শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমেই গড়ে উঠুক এক সুন্দর পৃথিবী।
2: দিন দিন বাড়ছে, একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
3: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
2: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
3: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
2: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
0: শ্রোতবন্ধু, চলুন এবারে জেনে নিই আজকের দিনটি আর কেন বিশেষ। হলিউডে প্রথম চলচ্চিত্রে একাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কার চালু হয় 1929 সালের 16 মে আজকের দিনে। সোভিয়েত নভোযান ভেনাস 5 শুক্র পৃষ্ঠে অবতরণ করে 1969 সালের আজকেরই দিনে। সিকিম ভারতের 22তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় 1975 সালের 16 মে। 1986 সালের আজকের দিনে সৌরজগতের অভ্যন্তর ভাগে শেষবারের মতো দেখা যায় হ্যালির ধূমকেতু। টেলিপ্রিন্টার ও মাইক্রোফোনের উদ্ভাবক ডেভিড এডওয়ার্ড হিউজ জন্মগ্রহণ করেন 1831 সালের আজকের দিনে। আর 1916 সালের আজকের দিনে জন্মেছিলেন প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা বিকাশ রায়। তো এই ছিল আজকের দিনের কিছু বিশেষ ঘটনা।

0: চলে যাবো এবারে লিখছি তোমায় পর্বে। আজকের প্রথম চিঠি লিখে পাঠিয়েছেন অম্বিকা মণ্ডল বোলপুর বীরভূম থেকে। প্রিয় বন্ধু অভিজ্ঞাপন, মে মাসের তোমার দ্বিতীয় বিষয় যদি এমন হতো, ভূতের রাজার কাছ থেকে যদি তিনটি বর পেতাম তাহলে কি যে ভালো হতো। গুপি বাঘা তিনটি বর পেয়েছিল, যেখানে খুশি যেতে পারত, যা চাইতো খেতে পারত আর গলা ছেড়ে গান গাইতে পারত। কিন্তু আমাকে যদি ভূতের রাজা বর দিত তাহলে আমি চাইতাম দূষণমুক্ত পৃথিবী, কারণ আজ আমাদের পৃথিবীর জল, বাতাস, মাটি, পরিবেশ সব দূষণে পরিপূর্ণ। তার জন্য আমরাও অনেক অংশে দায়ী। তাই যদি এমন হতো তাহলে ভূত বরের এক নিমেষে সব দূষণ মুক্ত করে সুন্দর পৃথিবী উপহার দিতাম। দ্বিতীয় বর চাইতাম হিংসামুক্ত পৃথিবী, কারণ আজ যেভাবে মানুষের মনে হিংসা বাসা বেঁধেছে সেখানে ভাই ভাইকেও খুন করতে দ্বিধা করছে না, চারিদিকে শুধু হানাহানি, ঝগড়া, বিবাদ। ভূতের রাজার ঘরে সব মানুষের মনের অন্ধকার দূর করে অন্তরের আলো ফুটিয়ে তুলতাম। আর তিন নম্বর বর চাইতাম জাতিভেদ, ধনী দরিদ্র এই সব যাতে না থাকে, কারণ এগুলো আজ আমাদের মধ্যে এত বেশি প্রাধান্য পায়। অনেক মানুষ আছেন যারা আজও জাতের বিচার করে, মানুষকে অবহেলা অবজ্ঞা করেন, আর ধনী ব্যক্তিরা সব সময় গরিবদের থামিয়ে দমিয়ে রাখেন। তারা ভাবেন তাদের কাছে পয়সা আছে মানে সব আছে, তাই তারা যা খুশি করেও পার পেয়ে যান। তাই ভূতের রাজার কাছে বর পেয়ে সব মানুষকে সমান করে দিতাম, ধনী দরিদ্র বলে কিছু থাকত না, জাতপাতের দোহাই দিয়ে মানুষ মানুষকে ছোট করতে পারত না। ইস, সত্যি যদি এমন হতো কি যে ভালো হতো। সকলেই ভালো থাকবেন, সকলকে নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। ইতি অম্বিকা মণ্ডল, বোলপুর, বীরভূম।
1: এবারে যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন কৃষ্ণনগর নদিয়া থেকে মলয় কুমার বিশ্বাস। প্রিয় অভিজ্ঞাপন, লিখছি তোমায়, একটি গান ধার করে লিখছি তোমায়। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু, তোমারই করুণা হতে বঞ্চিত না হই কভু। তিনি তো জীবন দেবতা, সমস্ত জীবকুলের আশ্রয়দাতা, জীবন জুড়ে থাকেন সারা বছর। হে প্রাণপুরুষ, তোমার কাছে ফিরে আসি বারবার নিভৃত প্রাণের দেবতা হয়ে। তুমি তো দাঁড়িয়ে আছো ঘোর সংকটময় মুহূর্তে, আমার ঘরের পাশেই কি তোমারই মহিমা। হে বিশ্বপিতা, তুমি তো আমাদের প্রেরণা, ধ্যানে জ্ঞানে হৃদয়ে সাহস দিয়েছ সংকটকে অতিক্রম করার লক্ষ্যে। তাই তো বলতে পারি যত শোক তা পাই, তুমি বট বৃক্ষের ছায়ারূপে বিরাজমান হয়ে আছো হে প্রাণের দেবতা। তুমি আছো তাই যত ক্ষত যত ক্ষতি সব কিছু সহজ হয়েছে তোমার আশীর্বাদে। তোমাকে আঁকড়ে শান্তি পাই, তুমি তো প্রাণের দেবতা। হে পরাণ সখা, তুমি তো ভরসা হয়ে দাঁড়িয়ে আছো আমাদের জ্ঞান দাতা রূপে। আমরা ঋণী হয়ে থাকব অনন্ত ব্রহ্মাণ্ডের মাঝে, জীবন পাবে তোমার পরশ, জীবন হয়ে উঠবে সুন্দর আনন্দময় অমৃত গন্ধা। তোমার পাদপদ্মে সব কিছু সঁপে দিলাম হে বিশ্বপিতা, তুমি সবাইকে রক্ষা করো, তোমার করুণা থেকে বঞ্চিত না হই, এই আমাদের করুণ প্রার্থনা। সবাই সুস্থ ভালো থাকুন, সকলকে জানাই অমল বৈশাখী শুভেচ্ছা। বিনম্র নিবেদনে মলয় কুমার বিশ্বাস, ২৭ আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।

এবারে যে চিঠিটি পড়ব সেই চিঠিটি লিখে পাঠিয়েছেন শামসুজ্জামান বৈদ্যপুর পূর্ব বর্ধমান থেকে। একেবারে পিতৃস্নেহে মায়ায় মমতায় জীবনের প্রতিটা পরতে পরতে কিভাবে যে আমাদের চলার পথকে জ্ঞানদীপ্ত করে মহিমান্বিত করে দেন তা আমাদের ক্ষুদ্র বুদ্ধিতেই আমরা উপলব্ধি করতে পারি না। আর সেই জন্যই তো তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, শুধু সুরের বাঁধনেই নয়, আমাদের ভাব অনুভূতি বেঁধে রেখেছ তোমার আত্মার সঙ্গে নিবিড়ভাবে। তিনি পাশে থেকে কাছে থেকে সব সময় বলেন, বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। কর্মক্ষেত্র আন্দামানে জাহাজে যাবার পথে একবার সমুদ্রের ভয়াল ভয়ঙ্কর রূপের মুখোমুখি হয়েছিলাম। বিক্ষুব্ধ সাগরের ভয়াবহ পাগলামিতে কোনো মানুষ হেঁটে চলে বেড়াতে পারছিলেন না। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল এবারে জাহাজ নিশ্চয়ই তলিয়ে যাচ্ছে। জাহাজের ডেকে কোনো ক্রমে বসেছিলাম, ঠিক তখনই সাহস যোগাতে তিনি এসে ভর করেছিলেন হৃদয়ে। বুকের মধ্যে থেকে বলছিলেন, আমার কথা মনে করো, 1323 বঙ্গাব্দে জাপান ভ্রমণকালে তোসামারু জাহাজ প্রবল ঝড়ে বিধ্বস্ত হয়ে যাচ্ছিল। আমি কিন্তু বাইরের সঙ্গে বিরোধ না করে প্রশান্ত মনে লিখেছিলাম, শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে আমার যত তৃষ্ণা তোমার পরে। না দেখতে পাইনি রবীন্দ্রনাথকে, কিন্তু মন শান্ত সংযত হয়ে গিয়েছিল। 1294 আষাঢ় মাসে পুরীর জগন্নাথদেবের মন্দির দর্শন করে ফেরার পথে স্টিমার ডুবিতে অগণিত মানুষের সলিল সমাধি তাকে বিমর্ষ করে তুলেছিল ভয়ঙ্করভাবে। তিনি সিন্ধু তরঙ্গ কবিতায় প্রকৃতির রুদ্ররূপ আর মধুর রূপের টানা পড়েন এঁকেছিলেন কল্পনার চোখে। ঝড় দৈত্য শক্তি হানে মিনতি নাহি কুমানে, প্রেম এসে কোলে টানে দূর করে ভয়। একই দুই দেবতার দূত খেলা অনির্বার ভাঙা গড়াময় চিরদিন অন্তহীন জয় পরাজয়। ক্ষুদ্র স্বার্থবুদ্ধিতে মগ্ন হয়ে প্রতি মুহূর্তে যখনই আমরা গহন গভীর অন্ধকারে ডুবে যেতে থাকি তখন তিনি অদৃশ্য থেকে গান গেয়ে ওঠেন, নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা মনোরে মোর পাথারে হুষ্ণে দিশেহারা। আর তখনই আমরা অন্তরের প্রেরণা পেয়ে জেগে উঠি, জ্বলে উঠি মনের আলোতে উদ্ভাসিত হয়ে। অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে শুধু বলি, তার জ্ঞান চাপিয়ে দেওয়া নয়, একেবারে সহজ সরল সাবলীলভাবে জীবনের রন্ধ্রে রন্ধ্রে বর্ণে গন্ধে ছন্দে আনন্দে একেবারে রক্তে মজ্জায় মিশে যাওয়া এক অবর্ণনীয় অনুভূতি। সেই মহামানবের জন্মতিথিতে সকলকে আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা, শামসুজ্জামান সেতারা, গ্রাম টোলা দক্ষিণপাড়া, বৈদ্যপুর পূর্ব বর্ধমান।

সব শেষ চিঠিখানি পড়ব। এটি লিখেছেন ভানুমতি মোদক, অযোধ্যা বাঁকুড়া থেকে। প্রিয় বন্ধু অভিজ্ঞাপন, প্রথমে তোমায় বলবো, এই হিংসা বিদ্বেষ সমাজে আজ অহিংসার ও ভালোবাসার প্রদীপ জেলে ভালোবাসা প্রেম ও বিদ্বেষকে তাড়িয়ে দিয়ে হিংসামুক্ত দেশ ও সমাজ গড়ে উঠত, যদি এমন হতো তাহলে কতই ভালো হতো বন্ধু, কি বলো? আমার স্বপ্ন এই আমি শৈশবের সেই অনাবিল হাসি খুশির দিনগুলিকে আরেকবার ফিরে পেতাম, মেয়েবেলায় সব বান্ধবী মিলে রাস্তায় জ্যোৎস্নার আলোয় হাডুডু ও বুড়ি বসন্ত খেলার অনাবিল আনন্দ মজার দিন ফিরে পেতাম, এছাড়া বৈশাখের ঝড় আঁচল ভর্তি আম কুড়িয়ে ঘরে এসে মায়ের তিরস্কার পেতাম, সত্যি যদি এমন হতো।

এই সংসার চিন্তার হাত থেকে রেহাই পেতাম, তাহলে আমার সব স্বপ্ন পূরণ হলো। আমি এই বয়সেও শৈশবের মতো দিন যাপন করতে পারতাম। বাবা ও মায়ের কাছে আদর ও চুম্বন খাচ্ছি। পোষা বেড়ালটা আমার বিছানায় শুয়ে আছে। অতি প্রত্যুষে আমাদের বাগানে কলকাকলি কিচির মিচির শব্দ শুনছি। পাশ ফিরতে হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই দেখি, কই, কেউ তো আমার কাছে নেই। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? বন্ধু, যদি এমন হতো। শুভ নববর্ষের শুভেচ্ছা রইল আমার সকল শ্রোতা বন্ধুদের জন্য। নমস্কারান্তে ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া।

0: এবারে জানিয়ে দিচ্ছি একটি তথ্য।
1: জনজীবনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত ধর্মনগর ও কাঞ্চনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকায় সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা অনুযায়ী উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন এই বিধিনিষেধ আরোপ করেছেন। আগামী 30 মে 2026 পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। জানিয়ে দিলাম আজকের একটি তথ্য।

এবারে জানিয়ে দিচ্ছি স্বাস্থ্য সম্পর্কিত কিছু কথা। আজ 16 মে। প্রতি বছর আজকের এই দিনটি আমাদের দেশে জাতীয় ডেঙ্গু দিবস হিসেবে পালিত হয়। উদ্দেশ্য একটাই, ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই রোগের প্রকোপ কমানো। আমরা জানি ডেঙ্গু হলো মশাবাহিত ভাইরাল সংক্রমণ যা এডিস ইজিপ্টি মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। বিশেষ করে বর্ষার আগে এবং বর্ষাকালীন সময়ে এর প্রকোপ বেড়ে যায়। ডেঙ্গুর লক্ষণগুলি সাধারণত হঠাৎ প্রচণ্ড জ্বর, তীব্র মাথা ব্যথা এবং চোখ, পেশি ও জয়েন্টে প্রচণ্ড ব্যথা, শরীরে লাল র্যাশ দেখা দেয়, বমি হওয়া এবং অনেক সময় মাড়ি বা নাক দিয়ে রক্তপাত হতে পারে। এক্ষেত্রে যেহেতু প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো, তাই ডেঙ্গু রুখতে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি, যেমন বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়া, ঘুমনের সময় মশারি ব্যবহার করা, শরীর ঢাকা থাকে এমন পোশাক পরা। তবে ডেঙ্গুর লক্ষণ দেখা গেলে কিন্তু দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। প্রচুর পরিমাণে জল বা তরল খাবার গ্রহণ করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, কারণ আপনার সচেতনতাই পারে ডেঙ্গু মুক্ত সমাজ গড়তে।

এবার তাহলে কর্মপ্রার্থী বন্ধুদের জন্য জানিয়ে দিচ্ছি কাজের খবর। টিপিএসের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ 220টি। শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে বি, বিটেক কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা MCA। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি বয়সে ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 5ই জুন 2026 বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়া অংশ হিসেবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার বিস্তারিত তথ্য পরবর্তী কল লেটারে জানানো হবে। আবেদন ফি জেনারেল প্রার্থীদের জন্য 350 টাকা এবং এসসি, এসটি, বিপিএল, পিডব্লিউডি প্রার্থীদের জন্য 250 টাকা। অতিরিক্ত GST প্রযোজ্য। এবং আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট tpsc.tripura.gov.in দেখে নিতে পারেন। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন বিভাগের অধীনে সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা বিধিমালা 2022-এর মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করা হয়েছে। অনলাইন আবেদনের শুরু

0: হবে 19 মে 2026 থেকে এবং আবেদন করার শেষ তারিখ 12 জুন 2026। পদের নাম ও শূন্যপদের সংখ্যা জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 5টি শূন্যপদ। যোগ্যতার মানদণ্ড, প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যাল শাখার ডিপ্লোমা অথবা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। চাকরির জন্য আবেদন করার সময় ত্রিপুরার স্থায়ী বাসিন্দা শংসাপত্র PRTC প্রয়োজন হবে আর বাংলা ককবরক ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। বয়সসীমা 12 জুন 2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স 40 বছরের বেশি হওয়া যাবে না, তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমা শিথিলতা প্রযোজ্য। শ্রোতা বন্ধু, এবার জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সবকটি জেলায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 97% এবং সর্বনিম্ন 63%। একটি সতর্কবার্তায় বলা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলার সবকটি জেলার কিছু কিছু অঞ্চলে। এ ছিল আবহাওয়ার খবর। শ্রোতা বন্ধু, এখানেই শেষ করতে হচ্ছে অভিজ্ঞাপন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী এবং আমার সঙ্গে ছিল
1: আমি অম্বালিকা।
0: সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি 101.6 MHz FM জয়ন্ত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু আর্য অম্বালিকা। শুরু করছি আজকে তোমায় গান শোনাব। 5-এর দশকের শেষের দিকে তখন পুজোর গানের রমরমা বাজার। শ্রোতারা সারা বছর অপেক্ষা করে থাকেন কোন শিল্পী কোন সুরকারের সুরে গান গাইবেন। রেকর্ডে তখন এপিট ওপিট মিলিয়ে মাত্র 2টো গান। গান রিলিজ হবার পরেই পুজো প্যান্ডেলে কিংবা অনুরোধের আসরে শ্রোতাদের অনুরোধেই বোঝা যেত কোন গান ছক্কা হাঁকালো আর কোন গান তেমন সুবিধা করতে পারল না। এরকমই এক আবহে একদিন মান্নাদে গ্রামোফোন কোম্পানির প্রস্তাব দিলেন পুজোয় 2টো গান করতে হবে। গান 2টোর সুরকার যিনি, গীতিকারও তিনি, মান্নাদে বম্বে থাকেন। খোঁজ খবর নিয়ে জানলেন সুরকার ভদ্রলোক সেই সময় ভালোই সুর করছেন। মান্নাদে বম্বে থেকে এসে গান 2টো রেকর্ড করলেন। গান 2টো সে বছর পুজোয় বেশ জনপ্রিয় হয়েছিল। সালটা 1959। সুরকারের নাম সুধীন দাশগুপ্ত। সেই প্রথম মান্নাদে এবং সুধীন দাশগুপ্ত একসাথে কাজ করলেন। তারপর থেকে মান্নাদে ও সুধীন দাশগুপ্ত জুটি কত যে রোম্যান্টিক গানের জন্ম দিয়েছেন তার নতুন করে কি বলবো। মেলোডিকে নতুনভাবে শ্রোতাদের সঙ্গে

পরিচয় করিয়ে দিয়েছিলেন সুধীন দাশগুপ্ত। আজকে তোমায় গান শোনাবো পর্বে মেলোডি মেকার সুধীন দাশগুপ্তের রোমান্টিক গান, আর গানের মাঝখানে গল্প নিয়ে আমি অম্বালিকা। শুরুতেই মান্না দে ও সুধীন দাশগুপ্তের সেই প্রথম রেকর্ডের গানটি

সুধীন দাশগুপ্ত ও মান্না দে জুটির গান দিয়ে শুরু করলাম আজকের তোমায় গান শোনাব। উত্তম কুমারের লিপে মান্না দেকে দিয়ে প্রথম গানও কিন্তু গাইয়েছিলেন এই সুধীন দাশগুপ্তই। ছবির নাম শঙ্খবেলা। মান্না দে তখন বম্বে থাকেন। একদিন দুটো গান নিয়ে বম্বেতে হাজির হলেন সুধীন দাশগুপ্ত। উত্তম কুমারের লিপে মান্না দেকে দিয়ে রোমান্টিক গান গাওয়ানো কতটা ঝুঁকিপূর্ণ কাজ হয়ে যাবে এ নিয়ে ছবির পরিচালক থেকে শুরু করে নায়ক উত্তম কুমারও বেশ চিন্তায় ছিলেন। কিন্তু অদ্ভুতভাবে সুধীন দাশগুপ্ত ছিলেন কনফিডেন্ট। গান নিয়ে তো সুধীনবাবু বম্বে পৌঁছলেন, কিন্তু স্টুডিওতে তো একটা ডেটও খালি নেই, সব বুকড। দুটো গানের মধ্যে আবার একটা গান মান্নাদের সাথে লতা মঙ্গেশকর গাইবেন। অনেক কষ্টে সৃষ্টে স্টুডিওর একটা ডেট পাওয়া গেল, কিন্তু যেদিন রেকর্ডিং সেদিন লতাজির শরীর খারাপ, ফলে রেকর্ডিং ক্যান্সেল। যখন লতা মঙ্গেশকর সুস্থ হলেন ততদিনে স্টুডিওর কোনো ডেটই খালি নেই। কী করা যাবে? তাহলে কি আর রেকর্ডিং হবে না? সবাই কি ফিরে আসবেন কলকাতায়? এই অবস্থায় একদিন খবর পাওয়া গেল, মানে মেহবুব স্টুডিওর রেকর্ডিস্ট কৌশিক সাহাব বললেন যে পরদিন নশাদজির একটা রেকর্ডিং আছে, উনাকে অনুরোধ করলে উনি ডেট ছেড়ে দিলেও দিতে পারেন। তখন সবাই ছুটলেন নশাদজির বাড়ি। শুনে নশাদজি বললেন ডেট ছাড়া তো সম্ভব নয়, তবে সকাল 11টা থেকে তিনি রেকর্ডিং করবেন। তার আগে যদি সুধীনবাবু রেকর্ডিং করে নিতে পারেন।

তাহলে অসুবিধে নেই, তাই সই। পরদিন সকাল 7টায় সবাই স্টুডিওতে হাজির, এমনকি লতা মঙ্গেশকরও। রিহার্সাল দিয়ে ডুয়েট সং যখন রেকর্ডিং হলো, ঘড়িতে সময় তখন সকাল 8:30। আর এই গান দিয়েই উত্তম কুমারের লিপে রোমান্টিক গানে বাংলা সিনেমায় এন্ট্রি নিলেন মান্না দে, সুরকার সুধীন দাশগুপ্ত। এখন শোনাবো সেই গান এবং তারপর আরও তিনটে গান, তিন ভুবনের পারে, প্রথম কদম ফুল এবং হার মানা হার ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম মুজান্ত। আমরা এই মুহূর্তে শুনছি তোমায় গান শোনাবো পর্ব। আজকের তোমায় গান শোনাবো পর্বে সুরকার সুধীন দাশগুপ্ত এবং শিল্পী মান্না দে। এবারের গানটি হার মানা হার ছবি থেকে।

বাংলা সঙ্গীত জগতে এক বিস্ময়কর প্রতিভার নাম সুধীন দাশগুপ্ত। অর্গ্যান, পিয়ানো, গিটার, হারমোনিয়াম, সেতার আর আরও অনেক বাদ্যযন্ত্র অদ্ভুত দক্ষতার সঙ্গে বাজাতে পারতেন তিনি। আর সেই সঙ্গে ছিল চমৎকার গান লেখার ক্ষমতা, যদিও তা সকলের কাছে খুব একটা প্রকাশ করতে চাইতেন না। গায়ক মৃণাল চক্রবর্তী সুধীন দাশগুপ্তের খুব ভালো বন্ধু ছিলেন। একদিন দুজনেই গেলেন এক ক্লাসিক্যাল কনসার্ট শুনতে। সারা রাতের অনুষ্ঠান, শেষ শিল্পী ওস্তাদ বেড়ে গুলাম আলী খাঁ সাহেব। আসরের শেষে ওস্তাদজি ঠুমরি গাইবেন। শ্রোতারা চিৎকার করে বলল, ক্যা করো সজনী আয় না বালম। ওস্তাদজি বললেন, আয় না বালম অন্যদিন শোনাব, আজ এক অন্য গান। এই বলে ভৈরবীতে ঠুমরি ধরলেন ওস্তাদজি। গানের কথা এবং চলনে সবাই মুগ্ধ। গানটা ছিল বহুত দিন বিতে হুয়ে সৈয়া নহি আয়। গান যখন শেষ হলো তখন সকাল 6:30। সুধীন দাশগুপ্ত এবং মৃণাল চক্রবর্তী দুজনেই একটা রেস্টুরেন্টে বসে চা এবং টোস্টের অর্ডার দিলেন, কিন্তু তখনও দুজনেই ওস্তাদজির গানের ঘোর থেকে বেরিয়ে আসতে পারেননি। হঠাৎই মৃণালবাবু প্রস্তাব দিলেন যে দুজনেই ওস্তাদজির গাওয়া ঠুমরের মুখরা মাথায় নিয়ে দুটো গান তৈরি করলে কেমন হয়। সুধীনবাবু মুচকে হেসে সম্মতি জানালেন। 7 দিন বাদে মৃণালবাবু হাজির সুধীন দাশগুপ্তের বাড়িতে, আর সুধীন দাশগুপ্ত তখন শোনালেন তাঁর তৈরি করা গান। মৃণাল চক্রবর্তী গানটা শুনে স্তব্ধ হয়ে গেলেন। রোমান্টিক গানে একজন গীতিকারের কল্পনা কত দূর পর্যন্ত গেলে ওরকম গান লেখা যায়। সুধীন দাশগুপ্ত যেন সত্যি সত্যি সব্যসাচী হয়ে উঠেছিলেন। যেমন সুর তেমনই গানের কথা, আর সেই গানটা গেয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। শোনাব সেই গান এবং তারপর আরও দুটো গান।

জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঊনকোটি জেলা জেলাশাসক তমাল মজুমদারকে রাজ্য সরকারের বিশেষ সচিব পদে বদলি করা হয়েছে। তিনি নগর উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব ও অধিকর্তা পদে দায়িত্ব থাকবেন। তাছাড়া তিনি অগ্নি নির্বাপক দপ্তরেরও অধিকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা মেঘা জৈনকে ঊনকোটি জেলার জেলাশাসক পদে বদলি করা হয়েছে। মুখ্যসচিব জে কে সিনহার পৌরোহিত্যে গতকাল সচিবালয়ে সরকারি দপ্তরগুলিতে ডিজিটাল গভর্নেন্স ক্যাম্পেইন শীর্ষক 150 দিনের বিশেষ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুশাসন দপ্তরের সচিব কিরণ গেত্তে জানান, এই কর্মসূচি মোট 9টি গুরুত্বপূর্ণ প্যারামিটারের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। রাজ্যে আরও একটি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উপসচিব সন্তোষ কুমার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে কথা জানিয়েছেন। তিনি জানান, এই ব্যাটালিয়ন গঠনের জন্য কেন্দ্র সরকার এককালীন 50 কোটি টাকার আর্থিক সহায়তা দেবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, অযথা উৎকণ্ঠা না হতে তিনি জনগণের প্রতি অনুরোধ জানান। পেট্রোল পাম্পগুলি থেকে প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল নেবার প্রয়োজন নেই বলে তিনি জানিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ জানিয়েছে, নিট ইউজি 2026 পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা আগামী 14 জুনের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র পেয়ে যাবে। আকাশবাণী 90 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের সঙ্গে আকাশবাণী আগরতলার উদ্যোগে সুকান্ত একাডেমিতে গতকাল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করা হয়। উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট

রাজ্যের জনগণনার প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে। গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, দ্বিতীয় পর্যায়ের জনগণনার কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ত্রিপুরা যখন সৌরশক্তির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে এবং চলতি মাসের মধ্যেই রাজ্যের 8টি জেলার সব সভাধিপতির অফিসে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হবে। গতকাল গীতাঞ্জলি গেস্ট হাউস ট্রেডার 29তম গভর্নিং বডির বৈঠক শেষে তিনি একথা জানান। দক্ষিণ ত্রিপুরা জেলার অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে গতকাল বিলোনিয়ায় সৈনিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজ্য সৈনিক পর্ষদের সহকারী সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর পি কে সিং উপস্থিত ছিলেন। দক্ষিণ জেলার লাউগাং এলাকায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একটি নতুন শাখা খোলার উদ্যোগ নিতে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে চিঠি দিলেন এলাকার বিধায়ক দীপঙ্কর সেন। চিঠির প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক শ্রী সেন। আগামী 24 ঘন্টা রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 13.2 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম।

0: শ্রোতা বন্ধুরা, শুরু করছি এবারে আজকের বলছি তোমায় পর্ব। আজকের বলছি তোমায় পর্বের বিষয় রাখা হয়েছে হারিয়ে যাওয়া পাড়ার আড্ডা। একটা সময় ছিল, বিকেল নামলেই পাড়ার মোড়ে যেন আলাদা এক পৃথিবী তৈরি হতো। সূর্য ডুবত ধীরে ধীরে, গাছের পাতায় শেষ আলো ঝিলিক দিত, আর ঠিক সেই সময় থেকেই শুরু হতো পাড়ার আড্ডা। কারো হাতে চায়ের ভার, কেউ সাইকেল ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বা পাথরের উপর পা তুলে বসে। কোথাও রাজনীতি, কোথাও ফুটবল, কোথাও সিনেমা, কোথাও আবার পাশের বাড়ির বিয়ে নিয়ে জমজমাট আলোচনা। আজকের দিনে দাঁড়িয়ে যখন সেই সব দিনের কথা ভাবি, তখন মনে হয় আমরা যেন শুধু একটা আড্ডা হারাইনি, হারিয়েছি একটুকরো জীবন। তাই আজকের বিষয় হারিয়ে যাওয়া পাড়ার আড্ডা। শ্রোতা বন্ধুরা, আপনাদের পাড়ার আড্ডাগুলো ঠিক কেমন ছিল, বা এখনও কি হয় সেই রকম আড্ডা দেওয়া হয় আপনাদের, সে সমস্ত কিছু জানবো আজকে। ফোন করতে হবে আপনাদের আমার সঙ্গে কথা বলতে হলে, আর আমাদের ফোন নম্বর 0381-232-6253। পাড়ার আড্ডা মানে শুধু গল্প গুজব নয়, ওটা ছিল একটা সমাজ, একটা অদৃশ্য বন্ধন বলা যায়। একটা সময় ছিল বাড়ির মেয়েরা নিশ্চিন্ত থাকতেন, কারণ জানতেন ছেলে পাড়ার মোড়েই আছে। কেউ ক্রিকেট খেলছে, কেউ ক্যারম বোর্ডে স্ট্রাইকার ঠুকছে, কেউ বা চা দোকানে দাঁড়িয়ে উত্তম সুচিত্রা নিয়ে তর্ক করছে। সেই আড্ডায় কোনো লগ ইন ছিল না, ছিল না অনলাইন স্ট্যাটাস, মানুষ সত্যি উপস্থিত থাকত, চোখে চোখ রেখে কথা হতো, হাসি সত্যিকারের ছিল, অভিমানও ছিল সত্যিকারের। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে বিষয় রাখা হয়েছে হারিয়ে যাওয়া পাড়ার আড্ডা। আমরা যত দিন এগিয়েছে আমরা অনেক কিছু হারিয়েছি, তার মধ্যে এই আড্ডা দেওয়ার সময়টা বা আড্ডা দেওয়ার যে পরিবেশ ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলেছি। বিশেষ করে এই পাড়ার আড্ডা বিষয়টা, এখন চতুর্দিকে ফ্ল্যাট কালচার হয়েছে, যদিও সেই পাড়াটা যদি বলি আমি, ফ্ল্যাটে পরিণত হয়েছে, একসঙ্গে অনেকে থাকা হয়, কিন্তু সময় বের করে আড্ডা দেওয়াটা কিন্তু খুব একটা হয় না। আপনারা কি বলেন? একজন শ্রোতা বন্ধু এসেছেন। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো
0: হ্যালো,
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার।

0: আসছে না হয় আমি বলছি, তবুও শুন শুন, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে আমি তাপু ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ বলুন বলুন।
0: হ্যাঁ, খুব সুন্দর একটা বিষয় দিয়েছেন, বরং বড্ড নস্টালজিক হয়ে পড়লাম হারিয়ে যাওয়া পাড়ার আড্ডা। তো যখন আমরা গ্রামে থাকতাম দিদি, আমার বয়স এখন 60-এর কোঠায়, তো তখন আমরা একটা মাচা করেছিলাম, মানে একটা বট গাছের নিচে, সেই বট গাছের ঝুড়ি ঝুলতো আর তার নিচে আমরা একটা বাঁশের মাচা তৈরি করেছিলাম। তো গ্রীষ্মে ওই সবাই মিলে মানে খাওয়া দাওয়ার পরে ওই জায়গাটা ছিল আমাদের আড্ডার স্থল। তো আড্ডার স্থল বলতে সেখানে আমরা সবকিছুই মানে ক্রিয়েটিভ আড্ডা, নেগেটিভ মানে কারো নামে বদনাম বা পরচর্চা পরনিন্দা এসব কিছু হতো না। হ্যাঁ, মানে সব কিছু ক্রিয়েটিভ মানে সৃষ্টিশীল কিভাবে এগোনো যায়। এই যেমন ধরুন কেউ হয়তো ঝুড়ি বোনে, হ্যাঁ, তার সঙ্গে আমি আড্ডা মারছি, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার এই ঝুড়িটা আপনি বুনছেন, হ্যাঁ, সেটা কিভাবে আমাকে একটু দেখাবেন, মানে সব কিছুই একটা আগ্রহ ছিল। আবার কেউ হয়তো তাল পাতার পাখা বা তাল পাতার ওই যে পাখুই যেগুলো বলে বর্ষায় মাথা ঢাকা নিয়ে যারা মাঠে কাজ করতে যান, তারাও তাই সেটাও তৈরি হতে দেখেছি আমি। আর দিদি দেখেছি, হ্যাঁ, চাটাই তৈরি হতে মানে মাদুর, ওই যে খেজুর গাছ, খেজুর পাতার মাদুর। তো সেই সব আড্ডায়, হ্যাঁ, কিছু গল্পের ছলে ছলে ভেসে আসতো ফারানো দিনের সেই গল্পগুলো। হ্যাঁ, যখন তাদের মানে সময়টা যখন কাটতো না, তখন বিভিন্ন ধরনের গল্পে আমরা মেতে উঠতাম এবং সেগুলো সবই ছিল গঠনমূলক, কোনো সমালোচনামূলক নয়, গঠনমূলক কথাবার্তা, যেখান থেকে আমাদের এই যে আমাদের যে বাচ্চাগুলো পাশে থাকতো তারা যেন কিছু শিখতে পারে। আর তাদের যে লেখাপড়ার যে জিনিসটা, তাদেরকে আমরা কয়েকজন মিলে, হ্যাঁ, তাদেরকে ওইভাবেই ঝালিয়ে নিতাম যে আজকে স্কুলে কি পড়লি। তখন তো দিদি মর্নিং স্কুল ছিল, তারপর সবাই মিলে এসে ওখানে যখন বসতাম, হ্যাঁ, তখন তাদেরকে শেখাতাম যে কীভাবে মানে আজকের জিনিসটা কিভাবে কিভাবে কিভাবে করলি। তো এইভাবেই দিনগুলো কেটে গেছে, কিন্তু বড্ড দুঃখ লাগে যখন আজকে দেখি যে আড্ডার ক্ষেত্রে আড্ডাটা আছে ঠিকই, কিন্তু সেখানে গঠনমূলক কিছু আর নেই দিদি। সব কিছুই দেখছি শুধুই সমালোচনা আর পরনিন্দা আর পরচর্চা। তো আড্ডাটা আবার ফিরে তো এসছেই, কিন্তু সেই আড্ডাটা চাইছি আমি আবার গঠনমূলক হতে, যেখান থেকে মানুষের মন কিছুটা উদ্ভাসিত হোক উজ্জ্বল আলোয়। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন।
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। খুব সুন্দর করে বললেন অমিতাভবাবু। সত্যি আমরা যদি নেতিবাচক কথা না বলে ইতিবাচক আড্ডার দিকে এগিয়ে যাই, তাহলে নিজেরাও ভালো থাকবো এবং চারদিকে পজিটিভ একটা এনার্জি আমরা ছড়াতে পারবো। কি বলেন বন্ধুরা? আমি নিশ্চিত আপনাদেরও এই একই মত হবে। কিন্তু যেটা বলছিলাম, হারিয়ে যাওয়া পাড়ার আড্ডা, যেমন অমিতাভবাবু নিজের পুরনো দিনের হারিয়ে যাওয়া স্মৃতিগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। আপনাদেরও নিশ্চয়ই সেরকম অনেক স্মৃতি রয়েছে, শুনবো আপনাদের কথা। ফোন করতে হবে আমাদের স্টুডিও নম্বরে 03-81-232-6253-এ।

না, বন্ধুর সঙ্গে কথা বলা গেল না। শ্রোতা বন্ধু, আপনি যেই হন নিশ্চয়ই ফোন করবেন আরও একবার, পরবর্তীতে আপনার সঙ্গে নিশ্চয়ই কথা হবে এই আশা রাখছি। আজকের বলছি তোমার পর্বের বিষয়, হারিয়ে যাওয়া পাড়ার আড্ডা, যেটা বুঝিলাম যে সেই আড্ডায় কোনো লগ ইন ছিল না, ছিল না অনলাইন স্ট্যাটাস। মানুষ সত্যি অর্থে উপস্থিত থাকত, সেই সেই মুহূর্তটাতে বাঁচত। মনে আছে সন্ধে নামলে কত বাড়ি থেকে ডাক আসত, এ বাবু অনেক হয়েছে এবার বাড়ি আয়। আর সেই ডাক শুনেও সবাই বলতো এই তো আসছি, কিন্তু সেই আসছি যে আরও আধ ঘন্টা চলবে সেটা কিন্তু সবাই জানত। পাড়ার আড্ডার সবচেয়ে সুন্দর দিক ছিল সেখানে বয়সের বিভাজন ছিল না। একই বেঞ্চে স্কুল পড়ুয়া ছেলেটা যেমন বসত, তেমনি বসতেন অবসরপ্রাপ্ত জ্যাঠামশায়ও। কেউ জীবন শেখাতেন, কেউ প্রেমের গল্প বলতেন, কেউ আবার শুধু চুপচাপ শুনতেন। কোনোদিন ভারত পাকিস্তান ম্যাচ হলে তো আর কথাই নেই, একটা ছোট্ট টিভির সামনে গোটা পাড়া গ্যাজাগেজি করে বসে যেত। শচীন আউট হলে পুরো পাড়ায় নেমে আসত শোকের ছায়া, আর ছক্কা পড়লে যেন দুর্গাপুজোর আনন্দ।

সত্যি আমাদের সোনালী দিনগুলো কিভাবে হারিয়ে যায় না? আমাদের কারোর হাতে থাকে না, সবাই পরিস্থিতির শিকার হয়ে ওঠে। কিন্তু যখন পেছন ফিরে তাকাই, তখন মুখে একগাল হাসি থাকে। মনে হয় যদি আবার দিনগুলো ফিরে আসতো, তাহলে বোধহয় নিজের মতো করে ধরে রাখার চেষ্টা করতে পারতাম আমরা। হ্যালো।

0: হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি বিশ্বজিৎ বিদ্যা বলছি, বাগেরহাট মাতৃপল্লি থেকে।
0: হ্যাঁ বলুন।
1: দেখুন, পাড়ার আড্ডা কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু ঠিক না, মানছি না। বিষয়টা কেন আমি আপনাকে বলবো, আড্ডা দেওয়ার লোক কিন্তু এক ধরনের থাকে, যারা দেখবেন সারাদিন কাজের শেষেও একটু হলেও 30 মিনিটের জন্য হলেও বন্ধুদের ডেকে নিয়ে একটা আড্ডার আসর জমিয়ে দেবে। তবে আড্ডার মধ্যে কিন্তু উঠে আছে বিভিন্ন ভালো দিকও কিন্তু উঠে আছে। পাড়াতে কোনো পুজো হবে, চাঁদার পরিমাণ কি হবে সেটা ধার্য হয় এই আড্ডাটি। আড্ডার একটা ভালো দিক হচ্ছে, যারা সাহিত্যের আড্ডা করেন সেখানে একটা কবিতার চর্চা কিন্তু হয়ে যায় প্রাথমিক পর্যায়ে। আমি কি লিখলাম একটু শুন বন্ধু, যারা সাহিত্য প্রেমী তাদের কিন্তু একটা আলাদা গড়ে উঠে সাহিত্যের আড্ডা। এবার মনে করুন, যে যে মানসিকতার ভাবে সেই মানসিকতারই কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে যায়। একটু আনন্দ ফুর্তি বেরিয়ে আসবো, পাহাড়ে বেরোবো কি সমুদ্রের ধারে যাব, চার বন্ধু মিলে কিন্তু আড্ডাখানাতেই কিন্তু তার ডিসিশন গুলি তৈরি হয়। একচুয়ালি বিষয় ব্যাপারটা হচ্ছে, পাড়াতে কি হলো তার যেমন আলোচনা আড্ডাখানে উঠে আছে এবং ভবিষ্যতে কি গঠনমূলক কাজ হবে সেটা নিয়েও কিন্তু পাড়াতে একটা আলোচনার মধ্যে কি হয়। তো সেখানে
0: হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ বলুন।
1: বলছি দেখুন, এই ধরনের আড্ডাখানার কিন্তু প্রয়োজন আছে। ধরুন আজকে এই যে দুর্গা পুজো, তার কতদিন আগে থেকে কিন্তু পাড়াতে একটা মিটিং হয়, আলোচনা হয়, আর আড্ডাখানার মধ্যে কিন্তু তারও আগে পরিকল্পনা তৈরি হয়ে যায় পুজোটা কিভাবে কি করলে ভালো হবে, সেটা দু চারজনের মধ্যে আলোচনা শুরু হয়ে যায় এবং পরবর্তী সময় সেটা ফাইনাল হয় ক্লাব মিটিং এর ফাইনাল মিটিং এ। আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখুন, এই আড্ডাবাজিরাই কিন্তু, এবার নেশাকুরের কথা বাদ দিলাম, তাদেরও তো আড্ডা আছে, আমি বাদ দিলাম অ্যান্টি সোশ্যাল গ্রুপ, তাদেরও তো আড্ডা আছে, সেগুলি বাদ দিয়ে আপনি গঠনমূলক আড্ডা যদি আমরা চিন্তা করি, সেই আড্ডার থেকে কিন্তু সাহিত্যের জন্য যেমন গড়ে ওঠে বিভিন্ন রচনা, তেমনি কিন্তু ভালো ভালো সংস্থা, ভালো কাজ গড়ে উঠে কিন্তু আড্ডাখানার মধ্যেও কিন্তু সে আলোচনায় এটা প্রাথমিক পর্যায়ে কিন্তু প্রাধান্য পায়। যেমন ধরুন করোনার সময় দেখলাম, বিভিন্ন সময় যদিও আমরা আজকে সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছি, মোবাইলের মধ্যে আড্ডাখানাটাকে আমরা জমিয়ে দিচ্ছি কনফারেন্সের মধ্যে দিয়ে, সেটা এক ধরনের যখন সুযোগ এসছে টেকনোলজি, সেই সুযোগটা হয়তো ছেলেমেয়েরা নিচ্ছে, কিন্তু ওই আড্ডাটা বাড়াতে যে বেরোবার যে আড্ডাটা তাতে তো কিছুটা প্রতিবন্ধকতা পড়েছে, ঠিক আছে ব্যস্ততা যুগে, কিন্তু মোবাইলের কল্যাণেও কিন্তু আজকাল সংগঠিত হওয়ার সুযোগটা কিন্তু বেড়ে যাচ্ছে।
0: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। হ্যালো হ্যালো
2: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ ঝর্ণা দেবী, বলুন বলুন।
2: আমাদের কাছে একটু আগে মানে আমরা পাড়ার সবাই টিভি এনেছিল প্রথম।

0: এদিকে কারো টিভি ছিল না, আমাদের বাড়ি এসে সবাই এসে গল্প গুজব করতো, মানে এই টিভি দিয়েতে সবাই সব মহিলার একখানা হতো, বা পুরুষরা পুরুষরা সবাই বসে এই টিভি দাঁড়িয়ে সবাই একখানা হতো, তারা তাদের বাড়ি টিভি এনেছে। এখন এখনের মতো তো যার নানা রকম প্রোগ্রাম ছিল না, ওই বই দেবে দুটা চল্লিশে বই দেব, ন্যাশনাল প্রোগ্রাম এই ইতিপ্রবেশ সবাই আসতে দেখতে। আবার এই সাপ্লাই সাপ্লাই গান পড়াতে কাজ করেছিল না আমাদের বাড়িতে, সাপ্লাই ছিল সব মহিলারা জলের দিশে এসে বা সবাই কত গল্প হয়েছে, এই কারোর বদনাম নিন্দা নয়, শুধু এই এখানে যাবো এটা করব এই নিয়ে সবাই দেখেন খুব মেটে উঠতে আনন্দ। আর এখন এরকম হয়েছে যে এখন একটু নিমন্ত্রণ রক্ষা করি মনে সম্ভব হবে এরকম টাইম শেষ সবাই সময়ের অভাব, আগের দিনটি খুব ভালো গেছে দিদি, এখন আর পাড়া আড্ডা হয় না, কারণ দুষ নেই এখন তো সবাই ব্যস্ত বেশি, তার জন্য এরকম একটু বললাম নেই।
1: নিশ্চয়ই অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে হারিয়ে যাওয়া পাড়ার আড্ডা নিয়ে কথা হচ্ছে। একটু যদি দুর্গাপূজার কথায় আসা যায়, আচ্ছা তার আগে আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার, আমি আগরতলা থেকে তপন দাস বলছি।
1: হ্যাঁ বলুন।
2: দেখুন ম্যাডাম, আসলে আড্ডা দুই তিন রকমেরই হয়, ভালো মানুষেরও আড্ডা হয়, কিছু বদ উদ্দেশ্য মানুষেরও আড্ডা হয়, এরকম হয়। কিন্তু ভালো বেশি মানুষ আছে বললে হই এখন পর্যন্ত আমাদের সমাজ বা দেশ টিকে আছে। আর আমরা ছোটবেলায় যে আড্ডা দিতাম, আড্ডাও হতো কাজও হতো, এবং সকাল থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে সাতটার খবর আপনারা শুনেছেন, দ্রুপদী মুখোপাধ্যায় আর খবর শেষে আমরা আড্ডা শেষ করতাম। গ্রামে বিদ্যুৎ ছিল না, অন্ধকারের বসবাস হারিকেল বাতি নিয়ে, কিন্তু আমরা কৃষিকাজের উপর আড্ডা দিতাম বেশি, সবাই মিলে কৃষি কাজ করতাম একসঙ্গে, সাত আট বন্ধু মিলে আমাদের আড্ডা ছিল এরকম। আর মা মাসিরা আপনার বাড়ি ঘরে আপনার ডেকির কাছে আড্ডা দিত, অর্থাৎ চাল তৈরি করা, চাল ধান সিদ্ধ করা, এরকম আড্ডা ছিল। তবে এখন পরিবর্তনশীল, এখনের আড্ডা অন্যরকম, এটাই বললাম। নমস্কার, ভালো থাকবেন।
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন বন্ধু। বলছিলাম দুর্গাপূজার কথা, পাড়ার আড্ডা ছাড়া কি পুজো কল্পনা করা যেত? প্যান্ডেলের বাঁশ বাঁধা থেকে শুরু করে চাঁদা তোলা, রাত জেগে ঠাকুর পাহারা, সব কিছুর প্রাণ ছিল সেই আড্ডা। না, বন্ধুর সঙ্গে কথা বলা গেল না। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করতে পারেন আমাদের স্টুডিও নম্বরে 0381-2326-253। পাড়ার আড্ডার এখনকার সিনারিওটা ঠিক কেমন? এখন পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকলে কেবল গাড়ির শব্দ শোনা যায়, বসার জায়গাগুলো পাথরগুলো খালি পড়ে থাকে, চা দোকানের ভাঁড়ে আর আগের মতো ধোঁয়া ওঠে না। হ্যালো, হ্যালো,
3: হ্যালো,
1: হ্যালো,
3: শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি।
3: আমি শ্যামজি চক্রবর্তী বলছি, অসম রাজ্য জেলা থেকে।
1: হ্যাঁ বলুন।
3: আর আজকের যে বিষয় আপনারা রেখেছেন, যে হারিয়ে যাওয়ার পাড়ার কিছু নাকি,
1: হারিয়ে যাওয়া পাড়ার আড্ডা,
3: পাড়ার আড্ডা, আসলে দেখুন সত্যি কথা বলতে গেলে অনেক কিছু কিন্তু হারিয়ে যাচ্ছে এখন বর্তমানে। যেমন আমরা যখন আগে ছুটে ছিলাম তখন বিকেলে যেতাম মানে মাঠে খেলার জন্য, আজকে সেই খেলাটা কিন্তু এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি না। যেমন বন্দি খেলা, কপাটি খেলা, লুকোচুরি খেলা, ভলিবল, ফুটবল, অনেক কিছু, কিন্তু এখন সেটা কিন্তু আমি অনেক কম দেখতে পাচ্ছি। হয়তো বা দেখতে পাচ্ছি শুধু আমরা যে একসাথে বসে, যাদের বয়স হয়তো বা এখন 20-16, ওরা কিন্তু মানে কি মোবাইল নিয়ে একসাথে গুল হয়ে বসে মানে কি যেন একটা খেলা করছে সেটা দেখতে পাচ্ছি এখন বর্তমানে। বা ওই যে আমরা আগে একসাথে বসে

0: তার উপর বা কথাবার্তাটা আছে না, সেটা কিন্তু এখন নেই, একেবারে কমে গেছে। কিন্তু এখন শুধু ডিজিটাল হয়ে গেছে, তার জন্য শুধু সবার হাতে হাতে মোবাইল, সেটার মধ্যে শুধু দেখছেন সবকিছু। যেমন আজ আজ মানে বিশেষ করে একটা দোকানে গেলাম, সেই দোকানে গিয়ে বসলাম, বসার পর আগে কিন্তু কথাবার্তা ছিল অনেক কিছু নিয়ে, এখন তা কিন্তু নেই। যদি বসে থাকেন তাহলে সত্যি শুধু মোবাইল নিয়ে বসে দেখছেন মোবাইলের মধ্যে, ঘরের মধ্যে দেখুন আজকে আমার পরিবারে হয়তো 5 জন 7 জন রয়েছে, সেই পরিবারের মধ্যে কিন্তু আমরা চার যে রুমে রুমে বসে রয়েছি, শুধু মোবাইল নিয়ে বসে রয়েছি, কেউ কারোর সঙ্গে কথা বলছি না। সেটা কিন্তু আমি মনে করি সেটা অনেক ক্ষতি, কিন্তু তাই যদি মিলামিশা কথাবার্তা যদি না বলা যায় একে অন্যের ক্ষতি, তাহলে কিন্তু কোনো আনন্দই নেই।
1: সেই সেই অনেক ধন্যবাদ বন্ধুর সঙ্গে থাকবেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই ব্যস্ত। হ্যালো
2: হ্যালো,
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো
1: হ্যালো
2: হ্যালো, নমস্কার দিদি,
1: কে রয়েছেন?
2: আমি অমিত ভদ্র বলছি।
1: হ্যাঁ বলুন।
2: গান্ধীগ্রাম থেকে যে পাড়ার আড্ডাটা যে দিয়েছেন আজকে, টপিকটা খুব সুন্দর এবং ছোটবেলার অনেক ঘটনা মনে পড়ছে, না বলে আর পারলাম না আপনাদের সাথে শেয়ার না করে।
1: নিশ্চয়ই বলুন।
2: অ্যাকচুয়ালি ছোটবেলায় যখন প্রথম আমরা আড্ডাটা ছিল, যখন আমরা ছোট ছিলাম পাড়াতে, সে সময়টা ছিল আমার তেজপুর আসামে।
1: আচ্ছা।
2: তো সেখানে আমরা একটা জায়গাটার নাম হল হারিপট্টি, যাই হোক সেখানে একটা দুর্গা মণ্ডপ ছিল, সেই সিঁড়িতে বসে বিকেলের পরে সন্ধ্যার সময় আমরা সব এক হতাম ছোটরা, কার পকেটে মুড়ি, কেউ বা ফুচকা এলো, এলো 5টা ফুচকা কিনলো 25 পয়সা দিয়ে, এই খাওয়া দাওয়া হতো। তার মধ্যে বড়রা এসে বলতো, কিরে তোদের পড়াশোনার সময় হয়নি, সন্ধ্যা হয়েছে বাড়ি যা, এই সেই চললো। তারপর ধীরে ধীরে বড় হলাম, বড় হয়ে পড়াশোনা শেষ করে যখন আগরতলা চলে এলাম, এই যে অরিজিনাল যে আড্ডাটা যে আপনি বললেন রামনগরে ছিল আমার, আমাদের বাড়ির পাশেই, সেখানে আড্ডাতে আড্ডা মারতে গিয়ে অনেক সময় কি হতো, কেউ যদি না আসে তো জিজ্ঞেস করতাম, কিরে কালকে ওরে তো দেখি নাই, কি হয়েছে, আরে কইতে পারোস না এত সেদিকে ঘুরতে গেছে, এই সেই আলাপ আলোচনা। এর মধ্যেই এই আলাপ আড্ডার মধ্যে হঠাৎ করে কেউ এলো, এসে বললো যে কিরে একটা ঘটনা শুনেছিস, বলে কি ব্যাপার বল, বলে কাজলের বাবার কিন্তু অবস্থা ভালো না, সবাই কিন্তু রাত্রে রেডি থাকবি, যদি খবর দেই, গিয়ে কেউ যদি গিয়ে খবরে ডাক দেয় সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে আসবি। এই যে আড্ডাখানাটা বা সবার মধ্যে সবার কি রক্তের গ্রুপ ছিল, এটা কিন্তু আমাদের মুখস্থ ছিল, আমরা 10-12 জন যেখানে আড্ডাটা মারতাম রামনগর 4 নম্বরে সেই মসজিদের পিছনে কালিকাপুরের সেন্টার, আমাদের মধ্যে সবারই জানা ছিল যে কার কি মানে ব্লাডের গ্রুপ, কিন্তু ওর তোর রক্ত লাগবে রে, শুনলাম ওর মাসির অবস্থা খারাপ, কি তোর এই গ্রুপ না পারবি কালকে দিতে, দেখা যাক। মানে এই যে নিজেদের মধ্যে যে একটা গঠনমূলক আলাপ আলোচনা ছিল, কে কি করবে না করবে, তুই কি তোর কি এখন কাজকর্ম কোনো খোঁজ হয়েছে বা কি আসল বিষয়, এখন কিন্তু সেই আড্ডাটা আর দেখা যায় না, বা পাড়ার ভিতরে যে কার কোনো একটা রোগ বা অসুবিধা হলো কি সেটা নিয়ে যদি নিজেরা নিজের আলাপ করতাম, সেই জিনিসটা এখন আর সেই পাড়ার আড্ডা নাই দিদি উনি। তাই এতটুকুই বললাম, অনেক সময় খারাপ লাগে, এতটুকুই শেয়ার করলাম আপনাদের কাছে।
1: খারাপ লাগাটাই বোধহয় স্বাভাবিক, কারণ হারিয়ে গেলে আমাদের যেই জিনিসগুলো বা যেই মুহূর্তগুলো আমাদের মনের খুব কাছের, সেই মুহূর্তগুলোকে হারিয়ে ফেললে খারাপ লাগাটাই স্বাভাবিক। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে কথা বলছি হারিয়ে যাওয়া পাড়ার আড্ডা এই বিষয়টা নিয়ে। তবে এই মুহূর্তে চলুন একটা গান শুনে নেওয়া যাক, ফিরবো আবারও কথা বলবো আপনাদের সঙ্গে।

0: ছোট্ট একটা গান বিরতির পর আবারও আমি হাজির। আজকের বলছি তোমায় পর্বে কথা বলছি আমরা হারিয়ে যাওয়া পাড়ার আড্ডা এই বিষয়টা নিয়ে। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত ফোন করে উঠতে পারেননি, যারা কথা বলতে চাইছেন এই মুহূর্তে আপনার আমার সঙ্গে, আর ভাগ করে নিতে চাইছেন আপনাদের পুরনো স্মৃতি পাড়ার আড্ডা নিয়ে, আপনারা কিন্তু ফোন করতে পারেন আমাদের স্টুডিও নম্বরে। আমাদের স্টুডিও নম্বর 0381-232-6253। আজকের দিনে দাঁড়িয়ে শ্রোতা বন্ধুরা, আমরা সবাই ব্যস্ত। কেউ মোবাইল স্ক্রল করছে, কেউ সিরিজ দেখছে, কেউ বা হেডফোন কানে নিয়ে নিজের মধ্যেই বন্দি। একই বাড়িতে থেকেও মানুষ আজ আলাদা আলাদা ঘরে আটকে গেছে। আগে মানুষ আড্ডা দিতে বেরোত, এখন মানুষ স্টেটাস দেয়। আগে মন খারাপ হলে বন্ধুরা বুঝে যেত, এখন মন খারাপ লুকিয়ে যায় ইমোজির আড়ালে। সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানেন? আজকের প্রজন্ম হয়তো কোনোদিন বুঝতেই পারবে না পাড়ার মানুষ বলতে আসলে কি বোঝায়। আগে পাড়ার কাকুদের বকুনি খেয়ে বাড়ি ফিরলে মা আবার বলতেন, নিশ্চয় কিছু করেছিস, কারণ তখন পুরো পাড়াটাই ছিল একটা পরিবার। আজ পাশের ফ্ল্যাটের মানুষের নামটুকুও আমরা অনেকেই জানি না। হ্যালো, হ্যালো, হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ, শুনতে পাচ্ছেন?
0: শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দেখুন, ছেলেবেলার আড্ডা করা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের ছেলেবেলার যে আড্ডা ছিল এবং আড্ডা দিতাম, আমাদের এখানে সামনে একটা ঠাকুর মন্দির ছিল, সেই ঠাকুর মন্দিরে আমরা 4-5 জন বন্ধু মিলে আড্ডা মারতাম, গল্প করতাম, এবং বয়োজ্যেষ্ঠ যারা ছিল তারা বসতো এবং তাদের কাছ থেকে যেসব মানে ধর্মমূলক কথা শুনতাম, সেই কথাগুলো কিন্তু খুব ভালো লাগতো আমাদের। আর সেই আড্ডা কিন্তু এখন আর নেই। এখন আর কর্মব্যস্ত জীবনে আড্ডাটা একদম কমে গেছে, সবাই নিজে নিজেই ব্যস্ত। তবুও মাঝে মাঝে চেষ্টা করি একটু আড্ডা দেবার, বৈকাল হলে সন্ধ্যেবেলায় একটু মায়ের স্থানে বসি এবং 4-5 জন মিলে একটু গল্প গুজব করি,

0: আগের যে ছিল একটা আনন্দ, সেই আনন্দ কিন্তু এখন আর নেই। আগে আনন্দ ছিল, খুব ভালো ছিল, আর এখন ধরুন সংসারের চাপে একটু আড্ডা কমেছে, তারপরে ধরুন কাজ ব্যস্ত, কর্মব্যস্ততে আছি, এই নিয়েই চলছে। তো এখন ভালো আছি, খুব ভালো আছি আমি। নমস্কার।
1: খুব ভালো লাগলো কথা বলে, সঙ্গে থাকবেন বন্ধু। মাঝে মাঝে কোনো পুরনো গলির সামনে দাঁড়ালে মনে হয় এই তো এখানেই হয়তো একদিন সন্ধ্যাবেলা চায়ের কাপ হাতে কত গল্প হয়েছে, এই রাস্তাতেই হয়তো প্রথম প্রেমের কথা বন্ধুদের বলেছিলাম, এই মোড়েই হয়তো জীবনের প্রথম রাজনৈতিক তর্ক হয়েছিল। সময় বদলেছে, জীবন বদলেছে, সেটাই স্বাভাবিক। কিন্তু কিছু জিনিস হারিয়ে গেলে মন মানতে চায় না। তেমনই একটি হারিয়ে যাওয়া জিনিস হচ্ছে আমাদের এই পাড়ার আড্ডা। পাড়ার আড্ডা ছিল এক ধরনের মানসিক ওষুধ, সেখানে দুঃখ ভাগ হতো, আনন্দ ভাগ হতো, মানুষ মানুষকে সময় দিত। আজ প্রযুক্তি আমাদের কাছে এনেছে ঠিকই, কিন্তু মন থেকে যেন অনেক দূরে সরিয়েও দিয়েছে। আজও যদি কোনো পাড়ায় সন্ধ্যাবেলা কয়েকজন মানুষ একসাথে বসে গল্প করেন, হাসেন, চা খান, তাহলে বিশ্বাস করুন সেই দৃশ্য এখনো ভীষণ সুন্দর লাগে। কারণ সেটার মধ্যেই লুকিয়ে আছে আমাদের ফেলে আসা বাংলা, ফেলে আসা শৈশব, ফেলে আসা মানুষগুলো।

শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম হারিয়ে যাওয়া পাড়ার আড্ডা নিয়ে, আর কথা বলতে বলতে ঘড়ির কাঁটা বলছে এবারে যাওয়ার সময় চলে এসছে। হয়তো আবার কোনো দিন, কোনো একদিন, কোনো বিকেলে মোবাইল ফোনটা একটু দূরে রেখে আমরা ফিরে যেতে পারি সেই পুরনো রকে, আবার বলতে পারি এক কাপ চা দে তো, আবার শুরু করতে পারি গল্প, আবার শুরু হতে পারে আমাদের খুনসুটি, আমাদের হাসি আড্ডা, কত মজা হই হট্টগোল। কারণ মানুষ যত আধুনিকই হোক, মন কিন্তু এখনো একটা আপন আড্ডা খোঁজে। একটা কথা ভীষণ বলতে ইচ্ছে করছে, পাড়ার আড্ডা হারিয়ে যায়নি পুরোপুরি, ওটা এখনো লুকিয়ে আছে আমাদের স্মৃতিতে, পুরনো গলিতে, চায়ের দোকানের ভাঁড়ে আর কিছু মানুষের অপেক্ষায়। শুধু দরকার একটু সময় আর একটু ইচ্ছে আর দুটো মানুষের মুখোমুখি বসে বলার, কিরে অনেকদিন পর কেমন আছিস। আসুন না আবার আমরা ফিরিয়ে আনি আমাদের সেই পাড়ার আড্ডাগুলোকে, আবার নিজেদের একটু সময় দিই, বন্ধুদের একটু সময় দিই, কাছের মানুষদের একটু সময় দিই, সব হিংসা ক্লেশ দ্বন্দ্ব ভুলে গিয়ে ইতিবাচকতায় ফিরে আসি, একটুখানি পজিটিভ এনার্জি ছড়াই। মানুষ যেহেতু সামাজিক জীব, সমাজের প্রতি প্রত্যেকের একটা দায়িত্ব রয়েছে। হ্যাঁ, সবার ক্ষমতা এক নয়, কিন্তু পজিটিভিটি তো ছড়াতেই পারি বলুন। সমস্ত কিছুতে নেগেটিভিটি না খুঁজে সব কিছুরই একটা পজিটিভ দিক আমরা খুঁজে বের করতে পারি এবং অন্যকেও খুঁজতে সাহায্য করতে পারি। এভাবে করেই আড্ডাগুলোকেও ফিরিয়ে আনতে পারি আর আড্ডাগুলোকে এক একটা পজিটিভ সেশন হিসেবে নিজেদের জীবনে কাজে লাগাতে পারি। তাই আসুন আবার একটু আনন্দে বাঁচার চেষ্টা করি, সমস্ত হতাশাকে দূরে সরিয়ে নিজের জন্য, নিজের পরিবারের জন্য একটু খুশি থাকি এবং সেই সঙ্গে একটু খুশি ছড়িয়েও দিই। এক মুঠো খুশি একটা আস্ত জীবন বাঁচিয়ে দিতে পারে। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, আপনাদের বন্ধু আর্য অম্বালিকা, কথা বলছিলাম হারিয়ে যাওয়া পাড়ার আড্ডা নিয়ে। বলছি তোমায় পর্ব থেকে বিদায়ের সময় এসে গেছে, বিদায় নেব, তবে যেতে যেতে আরও একটা গান শোনাবো এবং তারপরেই ফিরবো আজকের তুমি অনন্যা নিয়ে।

0: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: পেমেন্ট ফেল,
3: পেমেন্ট ফেল, কিন্তু টাকা তো কেটে গেল, গেল আমার কষ্টের রোজগার।
4: হয়ে যাবে আবার, চিন্তা করো না ভাই আমার। যদি ডিজিটাল ট্রানজাকশন ফেল হয়ে যায় আর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায় তাহলে ব্যাংক সময় মতো টাকা ফেরত দেবে, নয়তো কম্পেনসেশনের ব্যবস্থা আছে, নয়তো আরবিআই এর ওম্বডসম্যানকে আপনি অভিযোগ করতে পারেন।
5: ইয়া বিল,
4: আমার ফিস। আরবিআই বলে
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম শুধুই অভিনেতা বা অভিনেত্রী নন, তাঁরা এক একটি যুগের প্রতীক। তাঁদের উপস্থিতি যেন পর্দার ভাষাকে বদলে দিয়েছিল। এমন এক উজ্জ্বল নাম ওয়াহিদা রহমান। সৌন্দর্য, অভিনয়, ব্যক্তিত্ব এবং এক অদ্ভুত নীরব মর্যাদার মিশেলে তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় সিনেমার এক অনন্য অধ্যায়। আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা ফিরে দেখব তাঁর জীবন, সংগ্রাম, প্রেম।

সাফল্য এবং শিল্পী সত্তার দীর্ঘ পথ চলা। কখনো কি এমন কাউকে দেখেছেন যিনি খুব কম কথা বলেও দর্শকের মনে গভীর ছাপ ফেলে দিতে পারেন? ওয়াহিদা রহমান ছিলেন ঠিক তেমনই। তার অভিনয়ে ছিল না অতিরঞ্জন, ছিল না কৃত্রিম নাটকীয়তা, বরং তার চোখের চাহনি, মুখের মৃদু হাসি আর সংলাপ বলার স্বাভাবিক ভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। 1938 সালের 3রা ফেব্রুয়ারি তৎকালীন মাদ্রাস প্রেসিডেন্সির চেঙ্গালপাট্টু অঞ্চলে জন্মগ্রহণ করেন ওয়াহিদা রহমান। তার পরিবার ছিল শিক্ষিত ও সংস্কৃতিমনা। বাবা ছিলেন ব্রিটিশ আমলের একজন সরকারি আধিকারিক। ছোটবেলা থেকেই ওয়াহিদার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। শৈশবে তিনি ভরতনাট্যম নাচে প্রশিক্ষণ নেন। সেই নৃত্যশৈলী পরবর্তীকালে তার ব্যক্তিত্বে এনে দেয় এক অপূর্ব সৌন্দর্য ও আত্মবিশ্বাস। কিন্তু খুব অল্প বয়সেই বাবাকে হারানোর পর পরিবারে নেমে আসে আর্থিক অনিশ্চয়তা। সেই সময়েই জীবনের মোড় ঘুরে যায়। শ্রোতা বন্ধুরা, আজকে কথা বলবো তুমি অনন্যা পর্বে ওয়াহিদা রহমানকে নিয়ে। তবে এই মুহূর্তে চলুন শুনিনি তার অভিনীত ছবি থেকে গান।

চলচ্চিত্র নির্মাতা গুরুদত্ত তাঁর অভিনয় ও ব্যক্তিত্বে মুগ্ধ হন। তিনি ওয়াইদাকে মুম্বাইয়ে নিয়ে আসেন আর সেখান থেকেই শুরু হয় এক কিংবদন্তির জন্ম। 1956 সালে মুক্তি পায় সিআইডি। ছবিতে ওয়াইদা রহমান ছিলেন, নায়িকা নন, কিন্তু তার উপস্থিতি দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। রহস্যময়, মার্জিত এবং আধুনিক এক নারীর চরিত্রে তিনি যেন এক নতুন ধারা নিয়ে এলেন হিন্দি সিনেমায়। তারপর এলো সেই ছবি যা তাকে অমর করে দেয়, পেয়াসা। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে পেয়াসা শুধু একটি সিনেমা নয়, এটি যেন এক যন্ত্রণার কবিতা। আর সেই কবিতার সবচেয়ে কোমল অধ্যায়ে ছিলেন ওয়াহিদা রহমান। ছবিতে তিনি অভিনয় করেছিলেন গুলাবু নামের এক পতিতার চরিত্রে, কিন্তু তার অভিনয়ে কোথাও অশালীনতা ছিল না, বরং ছিল মানবিকতা, ভালোবাসা এবং এক অদ্ভুত মমতা। গুরুদত্ত এবং ওয়াহিদা রহমানের রসায়ন সেই সময় দর্শকদের মধ্যে আলোড়ন তুলেছিল। জানি ক্যা তুনে কাহি, আজ সাজন মোহে আং লাগালো গানগুলিতে তার অভিব্যক্তি আজও সিনেমা প্রেমীদের হৃদয়ে অমলিন। অনেকেই বলেন ওয়াহিদা রহমানের চোখ ছিল তার সবচেয়ে বড় শক্তি। তিনি সংলাপের চেয়ে দৃষ্টির মাধ্যমে বেশি অনুভূতি প্রকাশ করতেন।

ওয়াহিদা রহমানের চলচ্চিত্র জীবনের শুরু দক্ষিণ ভারতীয় সিনেমা দিয়ে। তেলুগু ছবিতে নৃত্যশিল্পী হিসেবে তার উপস্থিতি নজর কেড়েছিল অনেকের, বিশেষ করে 1955 সালের তেলুগু ছবি রোজুলু মারাইয়ের একটি গানে তাঁর নাচ দর্শকদের মুগ্ধ করে। সে সময় বিখ্যাত

গুরুদত্ত এবং ওয়াহিদা রহমানের সম্পর্ক নিয়ে বহু গুঞ্জন ছিল, যদিও তারা কখনো প্রকাশ্যে কিছু স্বীকার করেননি। গুরুদত্ত ছিলেন বিবাহিত, তার স্ত্রী ছিলেন বিখ্যাত গায়িকা গীতা দত্ত। কিন্তু গুরুদত্ত ও ওয়াহিদার গভীর বন্ধুত্ব এবং মানসিক সংযোগ নিয়ে তখনকার সংবাদ মাধ্যমে অনেক আলোচনা হতো। ওয়াহিদা রহমান বরাবরই ছিলেন অত্যন্ত ব্যক্তিগত মানুষ, তিনি কখনো বিতর্কে জড়াতে চাননি, তাই সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলেও তিনি নীরব থেকেছেন। সম্ভবত এই নীরবতাই তাঁকে আরও রহস্যময় করে তুলেছিল। 1959 সালে মুক্তি পায় কাগজ কে ফুল। আজেরই ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হলেও মুক্তির সময় ছবিটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল। ছবিতে ওয়াহিদা রহমানের চরিত্র ছিল এক নবাগত অভিনেত্রীর, যাকে একজন

একজন পরিচালক তারকা বানিয়ে তোলেন। বাস্তব জীবনের সঙ্গে এই গল্পের আশ্চর্য মিল খুঁজে পেয়েছিলেন অনেকে। ওয়াক্ত নে কিয়া ক্যা হাসিন সিতম, এই গানটি যেন আজও ভারতীয় সিনেমার ইতিহাসে এক দীর্ঘশ্বাস হয়ে বেঁচে আছে। গানের প্রতিটি দৃশ্যে ওয়াইদার মুখের অভিব্যক্তি দর্শককে আবেগে ভাসিয়ে দেয়।

ষাটের দশকে যখন অনেক অভিনেত্রী শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক হয়ে থাকতেন, তখন ওয়াহিদা রহমান অভিনয়ের মাধ্যমে নারীর এক স্বাধীন ও শক্তিশালী রূপ তুলে ধরেছিলেন। গাইড ছবিতে তাঁর অভিনয় ভারতীয় সিনেমায় এক মাইল ফলক। রোজি চরিত্রটি ছিল সাহসী, আত্মমর্যাদা সম্পন্ন এবং স্বপ্ন পূরণের জন্য লড়াই করা এক নারীর প্রতিচ্ছবি। সেই সময়ে এমন চরিত্রে অভিনয় করা সহজ ছিল না। সমাজ তখনও নারীর স্বাধীনতাকে সহজভাবে গ্রহণ করত না, কিন্তু ওয়াহিদা রহমান সেই চরিত্রকে এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যা আজও আধুনিক মনে হয়। দেবানন্দের সঙ্গে তাঁর জুটি ছিল অত্যন্ত জনপ্রিয়। গাইড ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারও পান। দেবানন্দ এবং ওয়াহিদা রহমানের জুটি যেন ছিল এক অন্যরকমের জাদু। সিআইডি, কালাবাজার, গাইড প্রতিটি ছবিতে তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। দেবানন্দ ছিলেন প্রাণবন্ত, চঞ্চল এবং রোম্যান্টিক, অন্যদিকে ওয়াহিদা ছিলেন শান্ত, মার্জিত এবং গভীর। এই বৈপরীত্যই তাঁদের জুটিকে এত আকর্ষণীয় করে তুলেছিল। এবারের গানটি গাইড ছবি থেকে।

ওয়াহিদা রহমান শুধু সফল অভিনেত্রীই নন, তিনি ছিলেন অত্যন্ত আত্মসম্মানী একজন নারী। বলিউডে সেই সময় অনেক নায়িকাকে প্রযোজক বা পরিচালকদের ইচ্ছের কাছে মাথা নত করতে হতো, কিন্তু ওয়াহিদা নিজের সিদ্ধান্তে অটল থাকতেন। তিনি কখনো অশালীন দৃশ্যে অভিনয় করতে রাজি হননি। নিজের পোশাক, চরিত্র এবং কাজের পরিবেশ নিয়ে তাঁর স্পষ্ট মতামত ছিল। এই আত্মমর্যাদা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। 1974 সালে ওয়াহিদা রহমান বিয়ে করেন অভিনেতা কমলজিৎকে। তাঁদের প্রেম শুরু হয়েছিল শগুন ছবির শুটিং চলাকালীন। বিয়ের পর তিনি কিছুটা সিনেমা থেকে দূরে সরে যান এবং ব্যাঙ্গালোরে সংসার জীবন শুরু করেন। তাঁদের দুই সন্তান কাশবি ও সোহেল। অনেকেই ভাবতেন হয়তো তিনি আর ফিরবেন না, কিন্তু প্রকৃত শিল্পীরা কখনো হারিয়ে যান না।

শ্রোতা বন্ধুরা, আজকের তুমি অনন্যা পর্বে কথা বলছি ওয়াহিদা রহমানকে নিয়ে। 80-এর দশক থেকে ওয়াহিদা রহমান ধীরে ধীরে চরিত্রাভিনেত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু করেন। চাঁদনি, লম্হে প্রতিটি ছবিতে তিনি প্রমাণ করেছেন ভালো অভিনয়ের কোনো বয়স হয় না। বিশেষ করে রং দে বসন্তিতে তাঁর ছোট অথচ হৃদয়স্পর্শী চরিত্র দর্শকদের আবেগাপ্লুত করেছিল। ওয়াহিদা রহমানের অবদানকে সম্মান জানিয়ে ভারত সরকার তাকে পদ্মশ্রী এবং পরে পদ্মভূষণে সম্মানিত করে। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। আর সম্প্রতি ভারতীয় সিনেমায় আজীবন অবদানের জন্য তাকে দেওয়া হয়েছে দাদা সাহেব ফালকে পুরস্কার, যা ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান। এই সম্মান যেন শুধু একজন অভিনেত্রীকে নয়, ভারতীয় সিনেমার এক স্বর্ণযুগকেই শ্রদ্ধা জানিয়েছে। আজকের যুগে যখন সিনেমায় প্রযুক্তি, গ্ল্যামার এবং প্রচারের ঝলকানি অনেক বেশি, তখনও ওয়াহিদা রহমানের অভিনয় মানুষকে ছুঁয়ে যায়। কারণ তিনি কখনো অভিনয় করেননি তারকা হওয়ার জন্য, তিনি অভিনয় করেছেন চরিত্রকে জীবন্ত করার জন্য। তার অভিনয় ছিল সংযম, আর সেই সংযমই তাকে মহৎ করে তুলেছে। আজও যখন গাইড বা পেয়াসা দেখা হয়, মনে হয় এই অভিনেত্রী সময়ের অনেক এগিয়েছিলেন। ওয়াহিদা রহমানকে নিয়ে লিখতে গেলে, বলতে গেলে বারবার একটি শব্দ ফিরে আসে, মর্যাদা। তিনি কখনো চটকদার প্রচারে বিশ্বাস করেননি, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে নাটক করেননি, সাফল্যকে মাথায় তোলেননি, ব্যর্থতায় ভেঙেও পড়েননি। তিনি ছিলেন ঠিক পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল অথচ শান্ত। ভারতীয় সিনেমার ইতিহাসে বহু অভিনেত্রী এসেছেন, জনপ্রিয় হয়েছেন, আবার হারিয়েও গিয়েছেন সময়ের স্রোতে, কিন্তু ওয়াহিদা রহমান থেকে গেছেন এক চিরন্তন শিল্পী হয়ে। তার অভিনয় আমাদের শেখায় সৌন্দর্য শুধু মুখে নয়, অভিব্যক্তিতে থাকে। অভিনয়

সংলাপে নয়, নীরবতার মধ্যেও জন্ম নিতে পারে। একজন নারী কিভাবে নিজের আত্মসম্মান, শিল্পবোধ এবং ব্যক্তিত্ব বজায় রেখে চলচ্চিত্র জগতে কিংবদন্তি হয়ে উঠতে পারেন, তার সবচেয়ে সুন্দর উদাহরণ ওয়াহিদা রহমান। আজও যখন পুরনো সিনেমার পর্দায় তার মুখ ভেসে ওঠে, মনে হয় কিছু মানুষ কখনো বুড়ো হন না, তারা সময়ের গণ্ডি পেরিয়ে চিরকাল বেঁচে থাকেন শিল্পের আলোয়। ওয়াহিদা রহমান তেমনই এক নাম, একটি যুগের নাম, একটি সৌন্দর্যের নাম, একটি নীরব অথচ অনন্ত দীপ্তির নাম। শ্রোতা বন্ধুরা, আজকে তুমি অনন্যা পর্বে আমরা কথা বলছিলাম ওয়াহিদা রহমানকে নিয়ে। এবারে বিদায় নেওয়ার পালা। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যি থাকুন 101.6 মেগাহার্টজ FM উচ্চান্ত। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন ককবরক অনুষ্ঠান। তবে যেতে যেতে আরও একটি গান গাইড ছবি থেকে।

খুলুম বাইকে সারা সাপ ডক মেঘা হার সে ফে মুজেন যতন ফুকাহাম তাবুক চিনে স্টুডি নিজরা খগ দামই থ ফুনি দামচি সাতামই সতি কাইসঙ্গই মুফলি থামচি বা আংজা হুঙ্কাই অজরাও নরক যতন ফুকাহাম তাই নরকনি তিনি নিশাল যতনি বাকিন কাহাম লাইনাই গাজার নরক টিউন খাইজাক 101.6 মেগাহার্স এফ এম উজ্জয়ন্ত

हमकै तिनी चार साल जंग सैमानो चार साल हमकै जंग खापांग याखराय पांदानो पुइला बका तुइ दुलो ताबुक फुंगनि दामजि सानि सिमि दिपुनि दामनि जामै सति थामचि जरा जंग खापांग याखराय पांदानो तुइ दुलो खापांग याखराय पांदा न तुइ दुल थानिओ नरक जतन सावैमानो खापांग याखराय पांदा हमकै जंग कक्लो ब्लक जंग खनालायो তেই খনাতত ককলব সেইজাক রগ্ন নরকনি কুক্তি খনাও হাইকে নরকব নরকনি সেইজাক ককলব রগ্ন সাহরি মানো চিনি এফ এম উজ্জেন্ত সাহরনা নিপাগে ককদু খাইডি 0381232-6253 ও ককদুক নাম্বারও ককদু খাই সাহরদি চিনর তাবো ককদু কাহাম নংখা গাই নরক ককদু খাই সাহরি মানো গাই মিয়ানি সালচা সকাং রক্ত ককদু কিসা হামিয়া অঙ্গে তংমানি পিয়া দাবগলে কাহাম নঙ্কা অঙ্কাই নরক ককদু খাই নরকনি সেইজা ককলব রকন খনারে উইমান যত অজরাব খনাই তংনাই তাকব কমারে কিচিং সঙ্গন আওয়াই খুব বুসকাঙ্গ চিনি পান্দানো খনাই তংনাই রকন নরক সাহুই খনারি মানো অঙ্কে ফাইদি যেন পুইলাও নজা পংতাং সা খালায় রজা পংতাং সা খালায় চিনি তিনি খাপাং ইয়া খাই পান্দানো চিং চেংলায় অঙ্কে অজরা ও খনাদি ও খনাতক চাপমুং নরকনি বাকে খনাই দি লগি দি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জেন্তনায়।

0: सॉरी।
1: हेलो
0: खनाई तंगो दो सादी नोंनि सैजा कक्ल' ब्रक दं खाखायबा नों सावै मानो दो दो निनि बसा जोंनि बुमुं सादि दा दो दो दो
1: রাং কবং সুবই কবং মা বুয়া সাঙ্গ করে থাকা থাকে না টক তুই তুলা থাকাও টং টং মা বুয়া রাংনি কবং সুবই কবং মা বুয়া সাঙ্গরি কিছি খরক দুগিরি বেড়ানো কবাই নু খুঙ্গ কিছি মকল নিমু কৈ সকরই বহক মাইচরই কক থানা রঙিয়া লামা করজা লামা নিবুসো নরই হিন্না ব থাক ফানকরই আনি লামা আং লামা করওই লেঙ্গুরুং নাঙ্গই হিমবই টংপ্রো মায়া গনাং খরকজা মাইবুতই সারি থাপিগৈ হানি না হাইপুরো আনো দা আনো দাগারই খিগলাই রিখা মাইবুতই খুগ আনি হাবলিয়া সেই বলেঙ্গুরুং নাংখা বিখা বিরই আংলে সানাব আনো খিকলাই দাগারি ফুরো ইয়াকুম্ব বাইয়ই থাঙ্কা হামিয়ানি থানি থগিয়া হামবা মেডাম
0: দ বেলাই হামবাই বেলাই
1: ফ্রিজাক দঙ্গ বিনি
0: হে সাবই খনার নাই
1: মখাই টং সাং মেডাম
0: দ দ দ
1: খনারি কি নমো পিনি নদ আং বিনি ফ্রিজাক
0: ফিয়া ব ব খাই তাঙ্গি সায়া হনু
1: ব লাতি জাগো
0: আইছে না
1: ইয়াক কি গরং দি খানা হকাই আর সেন তারো কাই খাও
0: অ অ অ দ দ ককরে
1: তুই ল ক দ টং সাং মখাই টং সাং তুই ল তুই ল খাই হামদা গই নাগি বুখানি মায়া বুখা অ বুখানি হামিয়া কি দি ওই দিদি কাহাম ওয়ান ফুক মং খাও ওয়ান ছুক দি টং খালো খাও ছতন দি কাইছানতে কাইছা তা মুছু দি হামজাংমা বাহাই পিছারই দিদি তু গিয়া বরক ন গুমছানা খাই দি লামা ছিয়ান লামা ফুনুক দি কাইছা বুতুয়া কক থানা রঙিয়া খাপসাংমারি ওই খুব সুতুই ছলাই বন তুই দুলই তুই দি রি কিছি কানজা খরক থকরই মনৈ মনৈয়াকারই বন হামজাক দি হামজাক মা মানৈ ন তুই কাংমা হামবানো মাই অখৈমা ব হামবানো রাংজাক বোখা মানজুই মানানো হালক কাহাম সেই বহঙ্গানো থুয়াশাক বাগৈ পিছার জাক সংনাই তুই কোটাং টং কোটাং হালক তুই মুখ খাই ওংনাই হামবাই মেডাম
0: দ দ বেলাই হামবাই
1: নাম খুলুমবাই থা
0: দ হামবাই হামবাই আও অবংখা বুকুক ওয়াকিতি শাহর কাব বিনি সাজেক জুয়েলি দেববর্মা বাই সিজাক কক লগ্ন ব সাইখানা রাখা এঙ্কে ফাইদে হাজারাবো কক দু গিয়া সাক বিনি স্বাগতম কক দু গো হ্যালো হ্যালো
2: হ্যালো
0: ফুঙ্কা হাম লামসগো
2: হ্যালো
0: এই খনাই দঙ্গো
2: কক আফায়াতা
0: আনি খরাং খনাই মেয়া দা
2: খনা গা খনা
0: দ দ
2: দেলা ফুঙ্কা হাম
0: দ দ ফুঙ্কা হাম
2: ইয়াকে সরাং অনে না অঞ্জলি সাহ হই যাও তিনি মুখক জন্য কক টাং ব বেলা খনা তক বেলা দুখনি গান দুখনি কক টাং রক সব মুখক জন্য খরাং আছে কাহামকে খনাই দো
0: দ দ ন আংখে আনি খরাং ন আং খনাই দং দো সাইমানিয়া গানা ও রেডিও সেন্ট রক দা তং
2: কক টাং ছাওয়ান
0: দ দ সরি
2: আনি সিনি মং তো ইয়াং সং গন্দনি বলে সং গন্দনি অঞ্জলি আংকি সানি আনি ন থাকু গিয়ানি আনি থাকু গিয়া আংলে Apa, tang

ফাইদেও জানাবো কৌতুক ফাইজাক নাই নাই কৌতুক স্বাগত সাইমালিয়া সব জানিংকা কৌতুক কাদঙ্গে থাকা গাই নরকনাই থাকো সারাজা পয়েন্ট অফ মেঘাহার জাই ফেমু জন্তনি খাপাংয়া খরাই পান্দা খাপাংয়া খরাই পান্দা চিং কগ্লব চিং খালাই দো নরকনি সৈজা কগ্লব তে সৈক্রিং রূপনি সৈজা কগ্লব রকব আং টংসা টাকনি নরকন খারাই গাই ফাইডি অজরাও চিং কগদুক নাসিংতে নাসিংতে রচাবমুং টংসা খালাই না গে খাত রচাবমুং 101.6 মেগাহার জাই ফেমু জন্তাও গাই ফিয়া অজরাও কগদুক ফাইতংখাবা গাই কগদুক নাই নাই সাবতং কগদুক হ্যালো সাইমালিয়া সাবজানিকা হাইনহাই কগদুক তখলাইকা হেফানো ককসালিয়া গে ফাইদি রেচাপং খানা লাইনে না গে খানা তো রেচাপং নরকি বাকি খানাই দং দি তে লগি দং দি

0: मालाय फायमानो निनि सैजा गोबां मारक दंखांखै नों खरकसो सिकनि थानि एप्लिकेशन रग रहरै मानो नों फायाबानो हांखै त मुंनो चिनि चिकुचुगो तंनाय चिनि मैडम एबा जे जे नायकलि तंनाय बरक नन सानानि बागै एप्रुव रखा सानानि बागै गोसि मुं रखा हांखै नों जे पुरु सानानि सेफानो आफुनो नों बरक तुबै फानो सावै मानोता द বেলাই হামবাই কক দুক দেখ রাখি তো হামবাই হামবাই আমা থাকুক সত্যজিৎ হ্যাঁ ব কথমা বসারও খুঁকে বিনি তং ফিয়াবা চিনি হাতিনি খাবং ইয়াখাই পান্ডাও হংকে তো চ কক লব কক টং সিমিন সেব রাগ অর হাই যে অবন আং সান মচুগো যে চিনি হাস্ত যে কথমা বসা সেই টংনায় কক বরক কথমা বসা সেই টংনায় রক সেব মানিয়াবা সারানি মুচুই দো গাই চিনি আকাশবাণী হয়তো জুদা খাইন কগ্রবাইনি পান্ডা হই দো আর রক খনারো জাগ জুদা খাইন আলাইদা আব কথমা বসা নি দো আর জুদা খাই সেবরি জাগ তমু নরক নরকি সৈজাক কথমা বসা রক সারানি মুচুই দো গাই নরক আকাশবাণীও ফাই মালাই ফাই মানো চিনি আকাশবাণী গগ্রক শেষ ফাই মালাই ফাই মানো তাই অনরক কয়লাইরি মানো সানানি বাকি হাই তমুং নাইকল নাইরক গসিমুং রেখাকে বা নরক সানানি বাকি সেব মানাই গা ফাইদে অজরাব কক দুগিয়া সাকিনাই সাবতং হ্যালো গ্রেঙ্গে মালিয়া সাবজানিকা হাই চ দাবুক খাপং ইয়াকাই পান্ডাও হাই তো চক লব ককটং সানানি বাকি নরকনি কাইসা সেব কাহাম হানি মান গা ফাইদে অজরাব কক দুগিয়া সাকিনাই সাবতং হ্যালো
1: হ্যালো
0: ফুঙ্কাহাম লামসো গো
1: বাই আমার তাকো পেকর জালান বিরিকাস গো
0: দসাদে
1: বাই নি খর আঙ্কে মেলাছে মরে মরে আঙ্কি সাহান কবুনাম মসঙ্গ সিনি যে আকাশ বানা আগর প্রোগ্রাম চলি তোমান রেডিও কাও ইন দো আবো তলাই চনে খানা নালা কাহানি বাজে কিসা যাই কিসে চিনা ওটা মারনো কিসা থাকে বেলা কেন থানা চা
0: দ দ
1: এফসি রকিন খানাম তো রেডিও কাও ইন তো
0: হামবাই আও কে হবো তো চিনি থানিয়া হাইফানো যে নাইকল নাই রক সানাই তামুখা নাই দিহিনি গাই যাবং ইয়াখাই পান্ডাও যক লব কক টং রক যং খালাই টংলাই।

0: সফেদে জরাও কগদুগিয়া সাকনাই স্বাগতম কগদুগো হ্যালো
1: হ্যালো
0: ফুঙ্কা হাম লামসগো
1: অঞ্জলি
0: আই দশারি
1: নাই মাখি না
0: দ দশারি হ্যালো
1: হাই কক লক খানান্তা সারাং টক সনাইয়া পাছা পায় ইয়াং কগদুগো জরা কি সোনা ফিওয়ান হইতা
0: দ দ দ
2: খরং বা খাই আঙ্কা আঙ্কাই চিনি আয়ঙ্গ

0: ফাইদে হেকে জরাও ককলব তাংসা নরকন সাওই খানার ওয়ানে ককলবনি মং অংখা শারিক ও ককলবন সৈনাই অংখা বরম গনা নন্দ কুমার দেব বর্মা অরসে নাখ্রাই রক ধুমজাক কাবুই ফাইমানি নখা ফুদুলু দুলু সাতুং সেরেম আমিং হাই রকই তঙ্গ পানথর হাথায় তৈরুকুঙ্গ গাতিও তৈখগৈ কিফিলু সাম্পারি বুখরি আসি কর্মলক ইয়াকতক রসামি নখাও বাচাওই নাইখলাই তঙ্গু বিশিঙ্গ কচকচাক মাং কচাম লেংলাজাক হাবা ইয়াকারজাক জরা তখলাই থাঙ্গো খামা চুমুইনি উকলক বখাক মুকুমু ইয়াফার ফেহেলৈ লাংমানি কথমা সৈজাক ফিরো সুচারা তিন রকম হাইনো হাই তে তাংসা কগ্লব সাউই খানার কা কগ্লবনি বমংখা শারিক সৈনাইংখা বরম গনাং নন্দ কুমার দেব বর্মা গেছং খাপং ইয়াকরাই পান্দাও হবাই কেন কগ্লব রক সাউই টংলায় তৈ নরকনি সৈজা কগ্লব রক নরক সানানি হিংকে ককদু খাই মানো হুকে চিন জরাও ককদু ফাইজাক নাই নাই সাবতং ককদু হ্যালো হ্যালো ফুংকাহাম লামসগো
1: ফুংকাহাম ভাবে দিব ফুংদিবর কাহাম
0: দ দ ফুংদিবর কাহাম নরব খনাই টংগো
1: খরা উপায় অ
0: পাহা খনাই টংগো সাদি
1: পরিবার তো নি সিজু সাদি দ
0: দ দ দ দ সাদি
1: এতিম মো এফএম তাং ক পয়েন্ট কাহা লাইন ফিয়া
0: বজা রেডিও ও দ আবো তো আং তাবুসে সাবি মানো আং বরকন সানাই
1: আবো কিসা ভাই নং থানে আং কই মুকা তাবুকে লাইন রহনা নি কিসা ব্যবস্থা থাকে বা লাগে সানা এটা
0: তাবুকে তাবুক নং চিনি পান দা খনাই দে খনাই দে মান
1: হ্যালো
0: ই দ খনাই টংগু সারি
1: পরাই বড় না মা খনাই গে বুখারা
0: দ
1: আরো আবির রাতনা নকিতা যে খাই জিনি সাগাই জানাই তো ভাই
0: দ দ দ
1: তাংকে বলাইকে খনায়া হিকে ব আং মহান খাও কি দুখ না মাই তা মাখনিয়া বা
0: তাবং নং খনাই মাই আং তং খা
1: মাখনিয়া গং গা
0: দ দ দ আং শাওয়ানে কে দ বেলাই হামবাই
1: কোকা বলে কোকা বলে সাইমাল হামবাই
0: দ দ দ দ বেলাই কেন হামবাই
1: হামবাই
0: আও মংখা তাকুক বিজুস কোয়াই ওয়ারেন টনি চিনি এফ এম পান্ডা খাই মাইনিয়া রেডিও দুই সাহরকা আগে নরকনি ককন আং যে নাইকল নাই রকন সানাই ওই যেন খাপাংয়া খারাই পান্ডান দুই দুলি দো তে খাপাংয়া খারাই পান্ডাও যেন নরকনি সৈজা কক্লব রক খালাই দো কক দুক দুই তে সৈগ্রং রকনি কক্লব রক আং নরকন সাবই খারে দো হে ফাইদি ও

0: रुखने थोंगो सरसा पॉइंट ऑफ मेगा हर्ट साइफे मुझे तनी कापंगिया करे पांदा चरो स्टूडियो आसुक सा कांग बिनोता के नाइते दाम शतो कारणी नो नाइतो का चिनी पांदा चेंग सा मनी हिंगे फाइदी और चरो वो ताबोक ताबुश चरा मान मनी कोक बरो कोक तुम अबो पागलो केशा नाइले नो তিনি রাষ্ট্রবক্রগিয়াক চু সিপি রাধাকৃষ্ণন রাষ্ট্রবক্রগিয়াক চুনে বার যাইয়া চাকমানি ইয়াগুলো পুইলা সিকিম বেড়াইমাও থাঙ্গানো মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী বিনি কাইবা হাক্তর বেড়াইমানি উলনি সালো তিনি নেদারল্যান্ড থাঙ্গি সগিকা বীরগুংখলা অবন লামসকা ডচ বুইহা মন্ত্রী টম ব্যারেন্টসেন হাস্টেও নাংমানিশক পেট্রোল ডিজেল খাতিজাক দঙ্গ হনে শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা লুকুরক্ন মন্ত্রী অক্রা কবকুংনার খা ওয়ানাইয়াওই দংনাব ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং এনটিএ শাখা নিট ইউজি নৈশাই নৈজি দক আমজকমং বুসকাং নৈশাই নৈজিসা জুন তাল ইঙ্গান সালথাং ত্রিপুরা হাংকর নাইকলফাং ডক্টর বিশাল কুমার শাখা আগস্ট পুইলা শালমারি নিসিমি থামচি শালমারি জরা হাস্টেও লুকু লেখামুংনি পুইলা বেরেম সংসা জাগান আকাশবাণী ফিল চুকুচি বিশি পুংমানোরগী হাক্তর বাই বাক্সা আকাশবাণী আগরতলানি চেতন বাই মিয়া সুকান্ত একাডেমি ও ক্লাসিক্যাল রুচাপুং পান্ডা সংসা জাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তপন মুকুমু অরণী নকআউটে ক্রিকেট বাতাইলাইমানি ফাইনেল কসমোপলিন্ট ক্লাব তে ব্লাড মাউট ক্লাব থাইন বুসকাং দামনী জিব্রিও হাস্টেনি যত হাংখর নবার ওয়াতেই ওয়াইমানো হই হজাক খাইকা নবার দিবার নাইখ আশক জরাতে খাবাইকা তাবসু জরা মানমানি কক বড় ককতমা বুবাগ্র গেমারে কিচিং চিং খাপাংয়া খাই পান্দাও নরকনি সিজা কগ্লব্র খালাই থাঙ্গো কক দুঃখনি বিশিং তিনকে নরব নরকনি সিজা কগ্লব্রগ্ন সাহরী মানও কক দুঃখ লাই চিনরণি কক দুঃখ নাম্বার খা 0381-232-6253 ও কক দুঃখ নাম্বারও কক দুঃখ লাই সাহর দি ফাইদি হিংকে অজরাও কক দুঃখ ফাইজাক নাই নাই কক দুঃখ স্বাগতং হ্যালো হ্যালো ফুঙ্কাহাম লামসগো হ্যালো দ ফুংডি বরকাহাম ননব সিমনানি বুকুক স্মৃতি না হিংকে দো সাদে ওয়াতেই ওয়াই দো না ও আনি আঙ্গো তো আং খরাং কতর খাইন কক সাই দো তো
1: পারা বেলাইছে মজা মা পারা আনি পারা মানিয়া কথাইন নুকিয়ান নুগৈ সিনিয়ানো সিনিউই আনি আসাইমা পারা নাশি সুই নাইছে বুফাং ওয়াফাং কয়নে মকল সিলিগিয়াই নাচিগুই নাইবা বুবারছে কয়নে আপ্রু ওয়ান সুখা আ হলৈ নাহারছে
0: বেলাই খেন খোনাথ সেই মূল রগ্ন থাকিয়াও সেই দে হামবাই আমা বুকুক স্মৃতি সিমনানি সাহরকা কক দুঃখ লাই গেই মারে কেচিং যুদ্ধ খাই দায় তাকে বুকুক সং নরকব নরকনি সিজাক কগ্লব রগ দঙ্কাকে সাহরি মানু চিনর চিনরনি কক দুক নাম্বার 0381-232-6253 খাপাং ইয়াখরাই পান্দাও চিং নরকনি সিজা কগ্লব রগ নন চিং খালাই দঙ্গ

0: खनाइथुङ सरासा 0.1 मेगाहर्ज एफएम उज्जैन तजर स्टुडियो आसुक्छ गाङ बिनता खापाङया खरे पान्दर दुई जुले तिनी चार साल चुङ जतन साइमान हुङके चार साल हुङके जे साल बुरुम बुरुम रचिनी पान्दा खनाइथुङ नाइ बरुक त साउइन मन हो खापाङया खरे पान्दा हिने गजर अनुरूप जतन न हाइन हाइ दिपर काहाम ताबुक चिनी स्टुडियो निजर खको तामै दङ दिपरनि दाम चिनी गै सति गाइ सङगै मुफलि बाङ जाङके नरकनि तिनी नि साल जतनि बाकिन काहाम लाइन नि उतुम ताबुक वाटिनि जरा बा বাতে যে সঞ্চনফোন ওই বমান ফাই বমান তে নবার্তে বার নাই খুব খাকতে সাকলাই জাগাই দঙ্গে তো কিসেসা হজাকে তো মাত দং নাই নহে ফাইদে কংদু গিয়া সাকাই সাব দং কংদুগ হ্যালো হ্যালো দীপর কাহাম লামসগ হ্যালো দীপর কাহাম লামসগো সিনেমুনি গাতে সাবং খা
1: দীপর কাহাম বকো কিচাক খরাং নামানি কন্টেন খনাউতা
0: আ দ দ দ আং তো খনাই দং কাহাম কাইন নরকনি খরাং দ সাদে সিনেমুনি দি সাবং খা
1: জে আং কাই খালিম দেবরমা সাতু কামি ইয়াং ছিলে মন বরব খাগে
0: দ দ কে দ সাদে
1: কে তেও তুমি তো আ টক লক টক টক সাং লক মাই খামি সুজন ছা হলাই মানে খনারি লাই মানে না
0: ফাইখা বংখা তাকুক সালিম ইয়াং সিদাই মোহনপুর বখাকনি কক দুখলাই সাহরকা ককলব তাংসা বেলাই খেন খাতক চং বড় রকনি পাইথাক বা চং পাইথাকনি থাই বজাগাও চ যতন সাবই মানো হায়দা আবনো তৈ ন সেজা চং বড় রকনি লংমাবাই রুকজাক লংমাবাই গদালজাক হনি মানো

naite naite tabo khabang ekrai pandani paitha gona jara phaisok paikha ange phaidi jeng tabo paitha gracha bangkhana lai ne ange ojara ojoto koklop shahornai joto takuk tebo khub songno joto no pipeline hambai ange sharani muchungo oba haino rokni simung rok bathagai tatongdi sheino thangdi ngai tebo নরকনি সিনিমুং বিজাব রক তিকলাই ক্লাঙ্গে মাননাই হাইসে জং বড় রক্ত সালচে সালচা সাকমাংন কিবি উই ক্লাঙা থাং ক্লাঙানি নাগো হ্যাঁ দেবাঙ্কে তমুং চিনি সৈজাক সৈমুং রক ক্লাঙ্গে থাঙ্কাঙ্কে আবুমুং রক থিপ্লাইয়া সিনিমুং গে তরুব অঙ্কে পাইথাক রচাপং খালাইনে যেন খাপাং এখরাই পান্ডানী গৌ রচাপং খালাইনে যেন চিনি তিনি খাপাং এখরাই পান্ডানো পাইলাইনে তেসরাব জানিয়াগুলো যেন চেংলাইনে নরকনি হামজাকমা চিনি খাতংমা পান্ডা অঙ্কে নরকনি হামজাকমা চিনি খাতংমা পান্ডা অঙ্কিত নরক খাই মানবাইনে নরকনি খানাতক জাকমানী রচাপং রক অঙ্কে নরক যতন তিয়ার দং দিয়ে অঙ্কে হাজার ও রচাপং নরকনি বাকে

0: गेजराव रचापं खनालाय खासं गताबो खै कोंतु गेसा बायने ने नरकनि हमजक माचिनि खातम मा पांदाओ हेलो हेलो हेलो हेलो खनालिया साबदनिंका साइमालिया अंके कोंतु फैजाक नायने कोंतु को स्वागतम हेलो हेलो
1: हेलो बाल
0: দীপর কাহাম তাকুক ব্রিজেস না
1: দবর
0: চা মুখনা নাই সাদি পগৈ থাংসি দি না
1: দগৈ থাংসি দি
0: টঙ্গন টঙ্গন হামবাই অঙ্কে মঙ্কা তাকু ব্রিজেস রেচা মঙ্কা না নাহিনী গ্রহরকা পৌগৈ থাংসি দি আনো ইমাঙ্গ নগমা হাইকে আবহাইন গাই খালাইনাই বিনি খা তপজাকমানি রেচা বুনো সারাসা পয়েন্ট মেগাহার্স এফএম উজ্জ্বল

0: অভিধেয় জরাও কৌতুক ইয়াচাক নাই সাবতম কৌতুক। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো হ্যালো দীপর কাহাম
1: দীপর কাহাম পাগলন কণিকা চাই চাও
0: দ দ বড় চামুক না নাই
1: তিন দি খানাওয়া না
0: দশা দি
1: 93 নি বয় দর
0: দর
1: সানি দেওয়াল বাই দুই কলা দর বি ডাবল এ আর দর এন্টার তামলাই কে অভিজিৎ বাই লতা মঙ্গেশকর গান নি কপিং কে দরওয়াজা বন্ধ করলো ইয়া ভাইটা
0: দরওয়াজা বন্ধ কর দো
1: দরওয়াজা বন্ধ করলো ইয়া ভাই

কে খানা দি বুকু খাওকরা বুকু কনি কানি নি খানা তক জাক মানি রুচা বং তুই যত খনাই তোনাই তাকো বুকু মারে কি চিং সং নরক খানা দি 101.6 মেগাহার্জ এফএম জিন তো খানা তো তক রুচা বং নরক নি হামজাক মা চিনি খাতম পান্দাও

আপাদিয়া চড়াবো কৌতুক গেসাক নাই কৌতুক স্বাগতম। হ্যালো হ্যালো দিবর কাহাম লামসক সিনেমুনি কাটি দাদি বড় চাপমখানা নাই দশ নম্বরই পাঁচ নম্বরই বেটা দশ নম্বরই বাপ না দর চাপ মহাবত দ বংখা তাকুক বিশ্বরায় রেচাবং খানা নাহিনী কহার কানাই গেনে বিনি খানা তকমানি রেচাবং তলাত।

0: খনাইথঙ্গ 101.6 MHz এফএম উজেন তজর স্টুডিও আচুকচাক আং বিনতাঙ্গে আচিন খনালাইতঙ্গ নরকনি হামজাকমা চিনি খাতংমা পান্দাও খনাততক নরকনি খনাতক জাকমানি রচাপুং রকনঙ্কে ফাইদি কংতু গেসাকনাই স্বাগতং কংতু গো হ্যালো হ্যালো
1: হ্যালো ভাই
0: আদিপর কাহাম লামসগো
1: দিপর কাহাম ভাই নন
0: দ শিনি মুনি গাড়ি সাবঙ্কা
1: আং বেলবাড়ি আং বেশি চন্দ্রনি সঞ্জয় শহর তঙ্গ
0: তাকুক সঞ্জয় না দ বড় চাপ মুখনা নাই
1: হিন্দি সংখনা চিউনো বাই মুস্কান লিমনি জিসি দিন তেরি মেরি মানে
0: তাম কক তাই চাইছে সাগরি
1: জিসি দিন তেরি মেরি মুস্কান ফিল্ম
0: জিস দিন তেরি মেরি মুস্কান ফিল্ম নি না দ দ দক্রে তাবুক তো হাবু খাপকা তাই টঙ্কা কাহ খনার নাই তো বেলাই হামবাই অমংখা তাইকুক সঞ্জয় ইয়াং বেলবাড়ি বুখাকনি কক্তু খাই সাহরকা মুস্কান নি রচাপ খানা হিনি নাই নাই টঙ্কা কাহ খনার নাই

0: नरक ने हमजाक माचिनी खादों मा पांडव जंग कनालाई दोंगो कनातो तोंग नरक ने कोई हर जगह चापुंग रोंग का फायदे कोंग दुगे सकना है शाबो तोंग कोंग दुगो हेलो हेलो अधिपुर का हम लाम सोगो
1: बाय आंगन तंग सकना ना नहीं मने
0: दो दो शिने मुंगरी का रिसा बंका
1: आंग आने मुंगे दीरेन त्रिपुरा
0: दीरेन ना দীরেন ত্রিপুরা বড়নি সাহরি তং তাকু
1: আজংকে দলাই ডিস্ট্রিক্ট নিছে
0: দলাই নি না দ বড় বড় চাপং খনা নাই চালি
1: তাবং নো ফার্স্ট টাইম এক এক তিন কক ব্রগান গান গান গান
0: হ্যালো
1: এখন বাই নং সাবনি বাগে আং সাবনি বাগে অব নাইদে মানা
0: নং সাবনি বাগে আং সাবনি বাগে সাবনি রে চাপং গব
1: আমো তো মাইয়া বাই
0: রচাপ নাই নি বুম মাইয়া গাং বব বব তামি নি শানাই তো মুন অব মাইয়া হকে বব খনা নাই শালি
1: হিগে নি নি হামজাক মানি গান আর দেতা
0: দ দ কে বলাই হাম বাই নাই নাই তামনি হিংকে সানানি মুচুঙ্গ তমুং ন নরক সাবুনি চাপুং বক সাই মাইনি হাঙ্কাং রুতুকনানি রুতুকি মাইনিয়াং থাঙ্গো তে রুচাপুংনি ককথাইরক তো জরাও মিলিউই থাঙ্গো কসল গোবাং মানো তঙ্গো হিংকে বড় চাপুং খনারে নাই চাবি মাইনিয়াং থাঙ্গো তা হিংকে দো নাই নাই টঙ্কা কাং খনারে নাই

0: কে ফাইদি হাজারাবো কক দু গ্যাসাক ফিনে স্বাগতম কক দুব। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো সাইমালিয়া সাবজানিংকা কক দুক তো ইয়াচাকা হেপানো গ্রঙে মানলিয়া হাঙ্কেন রকব অজারাও আর চাপ খানা মজুমকে কক দুক লাইদি কক দুক নাম্বারঙ্কা 0381-232-6253 কক দুক ইয়াচাক নাই স্বাগতম। হ্যালো হ্যালো
1: ভাই আনার সাম খানা রে আনি খরাং খানা ইয়া দও
0: দ সিনেমুনি গাদে সাবং খা
1: তো বাইর সব যাক আং বীর দমাতিয়া সহায় জঙ্গ
0: আ তাকু বীর বড় চাপ মুখ
1: তো বাইর যাক নং ভাই মালাই মানি ডেট অফ বার হে নাই রিসাব যাক সব ভাই
0: নং ভাই মালাই মানি ডেট অফ বার
1: এ জেন তো ভাই জেন তো দমাতিয়া বাইর সব যাক
0: তো র টং টং খা কাই টং খানা রে নাই
1: টং আন নাই দি।

가지리동오 아지우부동 비아바 증 아지마 시미바이 증 으덩 응야 증 아지마 바이 박사 아 아지마니 랑 부샤노 바하이케 샤몽고 테바나이 아부보 증 스릉아나고 시나니나고 하이케스는 자샤몽마니 만나이 하이케스는 떼보 구주고 가샤이마나이 Romdi rang pusha ajinani bagai jotono kaprom lai jak jotono kachik jak klai botong klai tong mani bera kono je man mani bebak no shubai kikange aro na aro torugo ama haike na ama haike tewai shachung ma kapromo tewai shachung ma ajiu tabuk jeng jeshik rang ajiu আজি নানি তো আবো জানি জানি সামংনি বিশেষতে আজি লাইও হ্যাঁ দেবা হঙ্গে চিং আজি মানে বেরো চিং বসুক খাতি নানি না বসুক সবাই নানি না আবরক চিং সিনা নাঙ্গো সুরং নাবো নাঙ্গো বইনি নুগুইব সুরং না নাঙ্গো শাক বাই থাক ওয়ানসুগুইব সুরং না নাঙ্গো সিনানি নাঙ্গো বাক্সা ওয়ানসুগ উলো সাবো চানাই এবার যেপুরু চিনি শাক মাং কিবি কলাঙ্গ আপুরু মূসা তলাঙে মাইয়া শাক বুক চাষে থাকি নাঙ্গো হুকে আশে খাতে ওই তামো খাইনাই নেই পিয়াবা আ ওয়ানসুগ মূ রগ্ন চিং নর খাকাইন চাও বাহাইকে হিমালে সালব্রুনো খাপুরমি দঙ্গো আজিউই দঙ্গো খাপুরম জাত পিয়াবা লাং মানে পাইথাক জরাও ফান্দা খাপুরম ইয়াওই আচুগুই থাকমানো আবসে মানাই নাই আবনো ওয়ানসুগুইসে মা খাতি নাই অমহে গবাং মা সামুং দঙ্গো যে সামুং রক শাক মাং রাগ শাক সিমিন খ্লাই মানো আপনি ইয়াগুলো হঙ্কাই বেলে থাঙ্গু খ্লাই মাইন থাঙ্গু আপ্রু রক আচুকই মূসা ওয়ানায় ওই থাঙ্গি দে মানো আবনো ওয়ানসুগেছে খাতি নানি নাঙ্গু আবনো ওয়ানসুগই খাতি কেসে চিং কিসালে খাপুরমিয়া ওই তঙে মানো হায় দেবা তমুং ন খাতি নানি রঙিয়া শিয়া গাঙ্কাই বিশিনি লাংমানি পাইথাক জরা অফানো ওয়ানামুং হেলেংগলা আজি নানি ব থাকলা আজি আখাই মূসা তংগলা আমো হাইংনাই হাইনি বাকি নচিং সালব্রুম ন খাচিগৈ খাপ্রমৈ আজি উই তঙ্গুই সিমি ন চুগিয়া চিং উলো বাহাইকে যেফ্রু শাক মাং চুগিয়াঙে থাঙ্গানো শাক নি ফান বেলে থাঙ্গানো আফ্রু বাহাইকে অকসুপুঙি তংনাই আপনো ওয়ানসুগুই বচিং খাতি নানি সুরং নানাঙ্গো সিনানি নাঙ্গো হায় দেবো না গাই হাফাইদি চিং অজারাও রোজাবং খালাইনাই রোজাবং তাংসা খালাই আপনি আগুলো চিং খাত খরাং বান্দানো চেংলাইনাই গাই নরব খাপুরুমুই খাচি গে সিমিন আজি মাবাই বাক্সা আজি মানি রাং ন বাইকে সবাইনাই বাইকে খাতি নাই লাংমানি পাইথাক জরাও বাইকে খাতি উইতনি মাননাই আজরাও আচুগৈ যাই থাং মাননা তৈ খাই খাতি নানি সেরং দি সেদি গাজরাও অরজাবং নরকনি বাকে

রোকনাই তুঙ্গু সারাসা পয়েন্ট ওক মেগা হার সেফে মজিয়ে তো হাজার স্টুডিও আসুক সাক আং বিনতা আংকে তাবুক চিনি স্টুডিও নিজ রক্ষক তামুই তুঙ্গু দীপরনি দাম নেই তামুই সতি নেই ইংকে মুফলি চিচুকু উংজাক ইংকা যারা অনরক যতন দীপর কাহাম তে নরক নি তিনি নিশাল যতনি বাকিন কাহাম লাইনানি ইংথুন খনাত তো খরাং পান্দা ও চিন খনাত তো চাপং খনা লাইনাই নরক যে পান্দা পায়ের শাক জরা খনাই তং দি লগি তং দি তাপুক দীপরনি দাম নেই তামুই সতি থামচি জরা নরক নি কাজারং তং না ইংকে ফাইদি ও জরাব খনা লাইনাই নরকনি বাকেই অখনাত তক্র চাপমুখা খাই নরক যতন খনাতক জাগানে ওর চাপমুং ন খাই তংদি লগি তংদি পান্দা পায়ের শাক জরা।

আফাই দেহ খানা তত খরং বান্ধাও তেবু খা লাইনে খা তোলা চাপুং যে মানসাং জরা কিসাও ফানো নরকি খানো তং থাই টকাই ফাতারক বা ওয়াদে রকদা ওয়া উই তং সাইমাইনিয়া ফিয়াবা নরকি বাকে খা তত রেচাবুং

আজ থমকে কিছু বিস্মৃত গান, স্বপ্নভঙ্গের দীর্ঘশ্বাসে ককটেল, হতাশার ঘ্রাণ, বেখেয়ালি কথারা এলোমেলো উড়ে যায়, আর এই শহরের অলি গলি শুধু গান পেতে রয়।

শুনছেন এফএম উজ্জয়ন্ত 107.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে। আজকে আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের শ্রবণ সঙ্গী অনিন্দিতা। আর আজ হচ্ছে শনিবার। হ্যাঁ, আমাদের অনুষ্ঠান মানে যেভাবে সাজানো রয়েছে, এই মুহূর্তে সুরের আকাশে থাকবে আপনাদের জন্য। সুরের আকাশে অর্থাৎ আপনাদের অনুরোধ, আপনাদের পছন্দের গান আমি শোনাবো আপনাদের। তো সাত সুরের সাত রঙে ভাসতে ভাসতে ঠিক বিকেল 5টায় আজকের সিকান্দার অর্থাৎ আমাদের প্রতিদিনকার যে শনিবার বিকেল 5টার আসর, সেটা হচ্ছে কুইজের আসর। আজকের সিকান্দারের আসরে আজকের বিষয় হচ্ছে ভারতবর্ষের নদ নদী। তো চলুন বন্ধু, কারা কারা ফোন লাইনের উপ্রান্তে অপেক্ষা করে রয়েছেন, তাদের পছন্দের গান নিয়ে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সুরের আকাশে সঙ্গে আমি অনিন্দিতা।

0: নমস্কার,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যালো,
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
0: হ্যাঁ, শুভ দুপুর দিদিভাই, নমস্কার।
1: নমস্কার,
0: আমি শুনবো সদাগর ছবির।
1: আপনি আপনার নাম বলুন।
0: হ্যাঁ, আমি কুমারঘাট থেকে বলতে দাস দিদিভাই।
1: হ্যাঁ হ্যাঁ, বলুন।
0: সদাগর ছবি, তেরা মেরা সাথ রেহে।
1: আচ্ছা, তেরা মেরা সাথ রেহে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন কে রয়েছেন?
1: হ্যাঁ, আমি একটি বাংলা ছবির গান শুনতে চাই। প্রতীক,
0: আপনার নাম বলুন।
1: ছবির নাম প্রতীক, শিল্পী হচ্ছে আশা
0: আপনার
1: ভোঁসলে।
0: নাম বলুন।
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ বলুন, এবার বলুন।
1: গানটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
0: আচ্ছা, এই
1: তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু।
0: আচ্ছা, কোন ছায়াছবি থেকে? কোন ছায়াছবি থেকে শুনতে চাইছেন?

0: হ্যালো, নমস্কার।
1: ম্যাম নমস্কার।
0: হ্যাঁ নমস্কার
1: ম্যাম, ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, ভালো আছি, বলুন।
1: ম্যাম আমাকে গান শোনাবেন, ছবির নাম হচ্ছে হাতি মেরা সাথী।
0: আচ্ছা, কি গান?
1: গানটা হচ্ছে দিলবর জানি।
0: দিলবর জানি, ঠিক আছে, নিশ্চয়ই শোনাবো। ভালো থাকবেন, ধন্যবাদ।
1: ভালো থাকবেন ম্যাম।
0: ভালো থাকবেন আপনিও। হাতি, আচ্ছা, আমি তিনটি অনুরোধ তো পেয়ে গেছি, আর দুটো অনুরোধ নেব, তারপর আপনাদের পছন্দের গানে চলে যাচ্ছি। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন কে রয়েছেন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন কে রয়েছেন। হ্যালো নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ নমস্কার, শুভ।
2: আমি গোলাঘাটি থেকে বিরাজ করতেছি ম্যাডাম। আমি গান শুনতে চাই ম্যাডাম, গুলি নাম্বার ১ ছবি থেকে আজানা আজা।

0: না, গান শুনে কেন না?
1: জানা জানা, নিশ্চয়ই শোনাবো। ধন্যবাদ ফোন করার জন্য ব্রিজেশবাবু আপনাকে। চলুন আর একটা অনুরোধ নেব, তারপর চলে যাচ্ছি আপনাদের পছন্দের গানে। কে রয়েছেন সঙ্গে? হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, বুল্টি বুল্টি দেবী, নিতাই বাবু, রাজু বাবু আর ব্রিজেশ বাবু, চারটা পছন্দের অনুরোধ আমাদের হাতে রয়েছে, আর একটা অনুরোধ নেব। হ্যালো নমস্কার।

0: হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি, বলুন, কি রয়েছেন?
1: হ্যালো।

0: हेलो नमस्कार। हेलो हेलो हेलो, सुनते पाच्छेन? আচ্ছা, কোনো কারণে বন্ধুরা হয়তো শুনতে পাচ্ছে না আমার কথা। আমি পরপর যে চারটে অনুরোধ রয়েছে আপনাদের পছন্দের গানে চলে যাচ্ছি, আর শেষে একবার চেষ্টা করি। হ্যালো নমস্কার, কেউ রয়েছেন? হ্যালো, কে রয়েছে? হ্যালো, কে রয়েছেন?
1: হ্যালো
0: শুনতে পাচ্ছেন?
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো
0: হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা?
1: হ্যালো

চলুন প্রথম গানটি শোনার অনুরোধ জানি যে শ্রোতা বন্ধু ফোন করেছিলেন সওদাগর ছায়াছবি থেকে বুলটি ওনার পছন্দের গানে চলে যায় তেরা মেরা সাথ রহে। এই মুহূর্তে লতা মঙ্গেশকরের কণ্ঠে আপনাদের সকলের জন্য রইল সওদাগর ছায়াছবি থেকে গানটি।

শুনলেন সওদাগর ছায়াছবি থেকে এই গানটি, পাটির গানটি শোনাব। প্রতীক ছায়াছবি থেকে এই গানটি শোনার অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে নিতাই দাস।

যাবো এবারে পরের গানে। শুনলাম প্রতীক ছায়াছবি থেকে এই গানটি, পরের গানটি শুনবো হাতি মেরা সাথী ছায়াছবি থেকে, রাজুবাবুর পছন্দের গান।

শুনলাম এতক্ষণ রাজবাবুর পছন্দের গান, চলে যাচ্ছি ব্রিজেশ বাবুর অনুরোধের গানে। কুলি নম্বর ১ থেকে এই গানটি শোনার অনুরোধ করেছিলেন, তো চলুন সবাই শুনি।

আমাদের হোয়াটসঅ্যাপেও চাইলে কিন্তু আপনারা অনুরোধ রাখতে পারেন। আচ্ছা, এবারে যে বন্ধুরা হোয়াটসঅ্যাপে তাদের অনুরোধ পাঠিয়েছেন তাদের গানগুলো চলুন শুনে নিই। বাদল ঘটিয়াল পশ্চিমবঙ্গ থেকে, উনি যে গানটা শুনতে চেয়েছেন অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে, সাধনা সরকম এবং অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে মাসুম ছায়াছবি থেকে, এই গানটি রইল বাদলবাবুর জন্য।

এর পাটির গানটি শুনব, কণিকা দেবীর পছন্দের গান, ঢাকার জলের থেকে কণিকা দেবী লিখে পাঠিয়েছেন আমাদের। উনি শুনতে চাইছেন পতি পত্নী অর দ্য ওয়াইফ ছায়াছবি থেকে মোহাম্মদ আজিজ সালমাগার কণ্ঠে এই গানটি।

মানে আম ছায়া ছবি থেকে কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন টাকার জলার থেকে বিধানবাবু। চলুন শুনি।

যাচ্ছি পরের গানে। শুনলাম আনাহাম ছায়াছবি থেকে এই গানটি। পরের গানটি শুনতে চেয়েছেন অভিজিৎ মন্ডল পশ্চিমবঙ্গ থেকে। ওনার পছন্দের গান হচ্ছে আন্দাজ ছায়াছবি থেকে এই গানটি।

চলুন যাচ্ছি পরের গানে। পরের গানটি শুন জম্পুই জলা থেকে বিশুরায় বাবু, এই গানটি শোনার অনুরোধ জানিয়েছেন শোলা শবনম ছায়াছবি থেকে।

গানটি সোলার শবনম ছায়া ছবি থেকে শুনছেন এফএম উচ্চাঁদ 107.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে। আমরা প্রতি শনিবারের নিয়মিত অনুষ্ঠান সুরের আকাশে রয়েছে, অর্থাৎ অনুরোধের আসর নিয়ে আমি আজকে রয়েছি আপনাদের বন্ধু অদিন্দিতা। চলুন যাচ্ছি পরের গানে। পরের গানটি অভিনগর থেকে প্রদীপবাবু লিখেছেন, হিমালয় কি গোদ মেয়ে ছায়াছবি থেকে একটু জমিলা। এই গানটি রইল প্রদীপবাবু আপনার জন্য।

শুনলেন এই গানটি হিমালয় কি গোদ মেয়ে ছায়া ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। চলুন পরের গানে যাচ্ছি। পরের গানটি শুনতে চেয়ে বাংলাদেশ থেকে আমাদের শ্রোতা বন্ধু হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন রাজশাহী থেকে এনামুল হক। আচ্ছা, গীত গাতা চল ছায়া ছবি থেকে জসপাল সিংয়ের কণ্ঠে এই গানটি রইল। তাহলে শ্রোতা বন্ধু এনামুল বাবুর জন্য

চলুন যাচ্ছি পরের গানে। পরের গানটি জিরানিয়া থেকে ঝর্ণা ভট্টাচার্যী শুনতে চেয়েছেন মধুর আমার মায়ের হাসি। অনুপ ঘোষালের কণ্ঠে এই মুহূর্তে গানটি রইল ঝর্ণা দেবীর জন্যে।

0: শুনলেন অনুপ ঘোষালের গানটি, এই আধুনিক বাংলা গানটি। এবারে যে বন্ধুরা ফোন লাইনে অপেক্ষা করে রয়েছেন তাদের কাছে যাই। শুনলাম যে বন্ধুরা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছেন তাদের গানের অনুরোধ। আচ্ছা, অসংখ্য আন্তরিক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় কথা বন্ধু আমার রিকোয়েস্টের গানটি শোনানোর জন্য। নিশ্চয়ই। আচ্ছা, আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন, সেখানেও অবশ্যই আপনাদের রিকোয়েস্ট নেওয়া হবে। চলুন দেখি পরের বন্ধুকে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি কৈলাসহর থেকে আশুতোষ দত্তনাথ বলছি দিদি।
0: বলুন।
1: হ্যালো,
0: শুনতে
1: পাই? আওয়াজটা আসছে না। হ্যালো,
0: হ্যালো, শুনতে পাচ্ছেন
1: তো? আজকে আমি একটা হিন্দি গান শুনবো।
0: হ্যাঁ বলুন।
1: লতাজি মোহাম্মদ রফিজি গেয়েছেন, গান লিখেছেন আনন্দ বক্সী, সুর দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারিলাল, ছবির নাম সারগম, আর গানটা হচ্ছে কোয়েল বলি দুনিয়া গোল। সবাইকে নিয়ে গানটা শুনুন।
0: ধন্যবাদ। চলুন এবারে তাহলে শুনি আশুতোষ বাবুর পছন্দের গানটি, কোয়েল বলে দুনিয়া ডোলে। লতা মঙ্গেশকরের কণ্ঠে, দ্বৈত কণ্ঠে গিয়েছেন মোহাম্মদ রফি।

শুনলাম সরগম ছায়া ছবি থেকে এই গানটি। হ্যাঁ, এই জনপ্রিয় গানটি অবশ্যই কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রফির সঙ্গে লতা মঙ্গেশকর। পরের গানে যাচ্ছি। পরের গানটি অনুরোধ জানিয়েছেন শ্রীমঙ্গল বাংলাদেশ থেকে সাজেন ছায়া ছবি বিজয় কুর্মী। তো বিজয়বাবু, রইল আপনার জন্য আপনার পছন্দের গানটি।

শুনলাম এতক্ষণ সাজেন ছায়াছবি থেকে এই গানটি। পরের গানটি নারায়ণ মজুমদারের তরফ থেকে অনুরোধ এসছে। উনি শুনতে চেয়েছেন দুধ কাকার ছায়াছবি থেকে টাইটেল ট্র্যাকটি।

পরের গানটি শুনবো বিশ্বনাথ গায়েন, যিনি অনুরোধ করেছেন দুশমন ছায়াছবির থেকে কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শোনার জন্য।

এক নজর এই মুহূর্তের সংবাদ শিরোনামে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে তার 4 বছর পূর্তি উপলক্ষে বলেন, সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং মূল্য

লক্ষ্য উন্নয়ন, স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, মেডিকেল আসন বৃদ্ধি, নতুন পরিষেবা চালু, কলেজ বৃদ্ধির ফলে বাইরে পড়তে যাওয়ার প্রবণতা কমেছে। তিনি জানান, স্বচ্ছতার সঙ্গে 22,000-এরও বেশি চাকরি প্রদান করা হয়েছে এবং আগামী দিনে 100% উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাবে। স্বাস্থ্য সচিব কিরণ গীতে আজিবি হাসপাতালে শিশু হৃদরোগের বিশেষ ওপিডি সেন্টারের উদ্বোধন করেন। এরপর স্বাস্থ্য সচিব পরিদর্শন করেন নতুনভাবে গড়ে ওঠা মোট 250 জন MBBS শিক্ষার্থীর জন্য নতুন শ্রেণীকক্ষের কাজ। জুন মাসের শেষের দিকে এই কাজ শেষ হবে বলে জানান শ্রী গীতে। রেডিও ডায়াগনোসিস বিভাগের উন্নতি ও সাধারণ মানুষের জন্য সঠিক পরিষেবা আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে এক বৈঠকেও যোগ দেন স্বাস্থ্য সচিব শ্রী গীতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন, যেখানে হাজারো প্রবাসী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, সাম্প্রতিক ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, সবুজ হাইড্রোজেন ও জল ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছেন, বর্ষার আগে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা দৃঢ় করাই এর মূল লক্ষ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সকলকে সচেতন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। শুনলেন এই মুহূর্তের সংবাদ শিরোনাম।

চলুন আবারও ফিরে আসি কাঁথায় গানে, সুরের আকাশে। এবারের এতক্ষণ তো শুনছিলাম দুশ্মন ছায়াছবি থেকেই গানটি, তারপরে যে বন্ধু মিষ্টি, উনি লিখেছেন শাদী মে জরুর আনা, এই ছায়াছবি থেকে এই গানটির অনুরোধ জানিয়ে মিষ্টি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন।

আচ্ছা, একটা মেসেজ রয়েছে পশ্চিমবঙ্গ থেকে বিশ্বনাথ গায়েন, উনি একটা গান শুনতে চেয়েছেন দুশমন ছায়াছবি থেকে। উনি আবারও একটি বার্তা পাঠিয়েছেন যে আমরা অনেক দূর থেকে গান শুনছি, ঠিকানা বলেননি কেন? আমি পশ্চিমবঙ্গ বলেছি, পুরো ঠিকানা বলিনি। পুরো ঠিকানা বলাটা যে জরুরি সেটা তো আমি বুঝতে পারিনি, কারণ পশ্চিমবঙ্গ হুগলি থেকে বলেছি, পশ্চিমবঙ্গ থেকেই মনে হয় বলেছে, পশ্চিমবঙ্গ থেকে বিশ্বনাথবাবু গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের অভিযোগ, মানে কি বলবো, আমার কিছু আর বলার নেই, চলুন যাচ্ছি গানে।

শুনলাম শাদি মেয়ে জরুর আনা আছে ছবি থেকে গানটি। যে বন্ধু অভিযোগ করেছেন উনি লিখছেন যে উনি অনেক দূর থেকে গান শুনতে চেয়েছেন। আসলে এখনও যদি ভাবেন আপনি অনেক দূরে আছেন, আপনি ভুল করছেন। আজ নেট পরিষেবার জন্য বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয়, আর আপনি হোয়াটসঅ্যাপ থেকে আপনার অভিযোগ আমি এই নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। আপনি বলছেন অনেক দূর থেকে মেসেজ করেছেন, এই জন্য আমার ঠিকানাটা বলা উচিত ছিল পুরোটা। কিন্তু যারা কাছ থেকে বা আগরতলা শহরের বা ত্রিপুরা রাজ্যের যারা মেসেজ করেছেন তাদের ঠিকানা বলা জরুরি নয়, তারা কাছে আছে বলে, আর আপনারটা জরুরি আপনি দূরে আছেন বলে। এত ছোট ছোট কথায় আঘাত পান, এত ছোট ছোট বিষয় নিয়ে অভিযোগ করেন। জীবনটা অনেক বড়, তার চাইতে অনেক বিশাল। এটা অভিযোগের জায়গা নয় শ্রোতা বন্ধু, আমাদের এই ভালোবাসার পরিসর আপনাদের নিয়ে। চেষ্টা করি আপনাদের পছন্দের গান, আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে আসার জন্য। যাই হোক, চলুন যাচ্ছি পরের যে বন্ধু শ্রোতা বন্ধু, উনিও পশ্চিমবঙ্গ থেকে, গোবিন্দপুর থেকে, লালুন ঘরামি। উনি সরফরোশ ছায়াছবি থেকে একটি গান শোনার অনুরোধ জানিয়েছেন, জোহাল দিলকা। চলুন শুনি।

শুনলাম এতক্ষণ স্যার ফারুক সাহেব ছবি থেকে এই গানটি। আচ্ছা, যে বন্ধুরা এতক্ষণ হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন তাদের অনুরোধ তো নেওয়া হলো, যাচ্ছি পরের গানে। আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনারা হয়তো এই বিষয় নিয়ে অভিযোগ করলেও করতে পারেন ভবিষ্যতে, যে কিছু কিছু গান থাকে আপনারা 8 মিনিট 7 মিনিট সময় নিয়ে যে গানগুলো থাকে সেই গানগুলো আমি 5 মিনিটের বেশি কোনো গানের যে পোর্শনটা রয়েছে সেই জায়গাটুকু বাদ দিয়ে আপনাদের সেই অন্তরাল পর্যন্ত আমি শোনাই। কারণ 8 মিনিট যদি আমি একটা গান একজনের জন্য শুনিয়ে থাকি তাহলে পরের যে যারা অপেক্ষায় রয়েছেন, অপেক্ষারত রয়েছেন গান শুনবেন বলে অথবা অনুরোধ রাখবেন বলে, তাদের কিন্তু সময়টা অনেক কমে যাচ্ছে। সেজন্য প্রত্যেকের জন্য 5 মিনিট সময় বরাদ্দ। চলুন দেখি পরের বন্ধুকে রয়েছেন।

0: তাহলে পরের যে যারা অপেক্ষায় রয়েছেন, অপেক্ষারত রয়েছেন গান শুনবেন বলে অথবা অনুরোধ রাখবেন বলে, তাদের কিন্তু সময়টা অনেক কমে যাচ্ছে। সেজন্য প্রত্যেকের জন্য 5 মিনিট সময় বরাদ্দ। চলুন দেখি পরের বন্ধু কে রয়েছেন। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, বলুন কি বলছেন।
1: শুভ বিকেল ম্যাম।
0: শুভ বিকেল।
1: আমি কুয়ায় রামচন্দ্র ঘাট থেকে বলছি, অখিল দেব।
0: বলুন।
1: সাউন্ড একদম কম আসতে আছে ম্যাম।
0: বলুন, আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি আপনার কথা পরিষ্কার।
1: আমি গান শুনবো, রাজা সে রানী পিয়ার হো গয়া, বইয়ের নাম গানটা এরকমই।
0: গানটা কি?
1: রাজা সে রানী পিয়ার হো গয়া।
0: রাজা সে রানী।
1: হ্যাঁ,
0: একটু সঙ্গে থাকুন। রাজা সে রানী কো প্যার হো গয়া। আচ্ছা, আকেলে হম আকেলে তুম ছায়াছবি থেকে, উনি ছায়াছবির নামটা বললেন না। যাই হোক, আমি যে গানটা হাতের সামনে পেয়েছি সেটাই রইল অখিলবাবুর জন্য এই মুহূর্তে।

পরের গানটি পশ্চিমবঙ্গ হাওড়া থেকে আনন্দধারা। উনি শুনতে চেয়েছেন সনম বেওয়াফা ছায়াছবি থেকে এই গানটি।

0: শুনলাম এতক্ষণ স্যানম বেবাফা আছে ছবি থেকে এই গানটি যাচ্ছি। পরের গানে কিন্তু বন্ধুকে রয়েছেন তার অনুরোধ নিয়ে, সেটা আগে দেখে নিচ্ছি। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, শুনতে পাচ্ছেন?
1: হ্যালো
0: শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো
1: হ্যালো
0: আচ্ছা, জানি না কেন বন্ধু আমার কথা শুনতে পেলেন না, আমি তো কথা বলার চেষ্টা করলাম। হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। কে বলছেন একটু জোরে বলুন। আমি চক্রবর্তী পর্যন্ত শুনতে পেয়েছি। আচ্ছা বলুন। আচ্ছা আচ্ছা, অসম, আচ্ছা আসাম থেকে বলছেন। আচ্ছা বলুন, আপনি আপনার পছন্দের গানটা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন। অমানুষ, আচ্ছা দিল এসা কিসি নে মুঝে তোরা, ঠিক আছে নিশ্চয় নিশ্চয় নিশ্চয় শোনাবো, আপনি সঙ্গে থাকুন। আপনার পছন্দের গানটি রইল এই মুহূর্তে আপনার জন্য।

0: শুনলেন অমানুষ ছায়াছবি থেকে। এই গানটি যাচ্ছি কিশোর কুমারের কণ্ঠে, যাচ্ছি পরের বন্ধু কে অপেক্ষারত রয়েছেন তার পছন্দের গান নিয়ে। হ্যালো নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো নমস্কার, বলুন।
1: নমস্কার, আমি একটু জোরে কথা বলি?
0: আমি জোরেই কথা বলছি, তার চাইতে আর জোরে কথা বলা যাবে না। আপনি বলুন কি, কোন গান
1: আচ্ছা ম্যাম, একটা গান হিন্দি সং শোনা যাবে তো?
0: নিশ্চয়ই।
1: কুমার শানুর কণ্ঠে দিল ক্যা করে যায় গানটি,
0: ছায়াছবির নাম বলুন।
1: এই ম্যাম ছায়াছবির নামটা তো মনে নেই।
0: ছায়াছবির নাম মনে না থাকলে আমার হাতের সামনে যে গানটি আছে সেই গানটি আপনার জন্য রইল। ধন্যবাদ।
1: আমি গানটি শোনাম হলো ওই যে মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়, অলকা এই অনুরাধা আর এই কুমার শানু।
0: আমি ওই ছবির গানটি শুনিয়ে ফেলেছি অলরেডি, আপনি অন্য গান বলুন।
1: তাহলে বাংলা একটা যে কোনো শ্রীকান্তের গান শোনা যাবে? বাংলা,
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই,
1: ঠিক আছে, বাংলা একটা গান শোনাবেন শ্রীকান্তের কণ্ঠে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই শোনাচ্ছি শ্রীকান্ত আচার্যের কণ্ঠে তার চুরিতে। শ্রীকান্ত আচার্য, চলুন।

0: হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, শুভ বিকেল, বলুন।
1: হ্যালো, নমস্কার দিদি, শুভ বিকেল।
0: হ্যাঁ, নমস্কার, নমস্কার, বলুন।
1: আমি চন্দ্রপাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি,
0: বলুন বলুন।
1: গান শুনবো দিদি, ও রাজা বাই ফিল্ম।
0: আচ্ছা, কি গান বলুন?
1: নাম রাজা বাই।
0: আচ্ছা, একটু দেখছি, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, বলুন বলুন, আপনি আরেকবার আরেকবার গানটা বলুন।
1: ভালো থাকো দিদি, নমস্কার।
0: আহা, কি যে একটা অসুবিধে হয়ে গেছে, আমার কথা কেউ শুনতেই পাচ্ছে না। আচ্ছা, তুজো হাস হাস কে, রাজা ভাইয়া ছায়াছবি থেকে, তাই তো? চলুন শুনুন।

0: হ্যালো নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, বলুন, কে রয়েছেন?
1: হ্যালো
0: শুনতে পাচ্ছি, বলুন, কে রয়েছেন?
1: হ্যালো দিদি, তোমার কথা শুনতে পাচ্ছি না তো?
0: আপনি আপনার অনুরোধটুকু রাখুন।
1: আচ্ছা ঠিক আছে, আমি বলছি,
0: বলুন।
1: একদম যে গেলে আমি বলে তুম বলে এই গানটা সবাই হতে চলতো।
0: হম বনে তুম বনে, হম বনে তুম বনে, নিশ্চয়ই।

0: হ্যালো,
1: হ্যালো
0: নমস্কার।
1: হ্যালো, নমস্কার, শুভ বিকেল।
0: হ্যাঁ, শুভ বিকেল।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন বলুন।
1: হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: শুনতে পাচ্ছি
1: আমি বলে
0: আপনি,
1: যাচ্ছি,
0: বলুন।
1: আমি বাংলা সিনেমার মস্তান সিনেমার গানটা শুনতে চাই, চুপি চুপি চুপি কোন চোর এসেছে, এই গানটি শুনতে চাই।

0: চলুন শুনলাম অম্বিকা মণ্ডলের পছন্দের গান, দেখি বন্ধু পরের কে রয়েছেন। হ্যালো নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, বলুন কে রয়েছেন,
1: একটা গান শুনছি,
0: বলুন বলুন, ঝটপট বলুন। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, শ্রোতা বন্ধু। হ্যালো নমস্কার।

0: हेलो। হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ পূর্ণিমা বলছি।
0: বলুন।
1: হ্যাঁ, দুলে রাজা মুভি থেকে
0: হুম হুম
1: আর কি আছে গলি মারে এই গানটি।
0: আচ্ছা, নিশ্চয়ই শোনাবো, সঙ্গে
1: ঠিক
0: থাকুন।
1: আছে, ধন্যবাদ।
0: ধন্যবাদ।

0: শহরের কাঁটা বলছি আমাদের সুরের আকাশ।
1: হ্যাঁ, এখানেই আমাদের ভাষা শেষ করতে হবে। ঘড়ির কাঁটায় 4:58 হয়ে 51 সেকেন্ড। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম অনুরোধের আসর, অর্থাৎ সুরের আকাশ নিয়ে। সুরের আকাশের সময় যখন শেষ, তার পরেই আমাদের যে অনুষ্ঠান সেটা হচ্ছে আজকের সিকান্দার, অর্থাৎ কুইজ পর্ব। আর কুইজ মানে শুধু প্রশ্ন নয়, কিছু প্রশ্ন, কিছু জানা, অজানা কিছু জানা। আমি যে যা কিছু জানি সেটা আপনাদের জানাবো, আর আপনারা যা কিছু জানেন অবশ্যই জানাবেন আমায়। দুজনের মিলিত প্রয়াসে সমৃদ্ধ হব আমরা সকলে। চলুন, আর কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি আজকের সিকান্দার অনুষ্ঠান পর্বটি। তৈরি থাকুন ভারতবর্ষের নদ নদী আজকের কুইজ পর্বের আমাদের টপিক থাকছে।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আজকের সিকান্দার অনুষ্ঠান পর্বে। আজকের আরও একটি নতুন পর্ব নিয়ে আমি অনিন্দিতা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। আচ্ছা, প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, কারণ আমাদের ফোন লাইনে অনেক সময় কি হচ্ছে, আমার কথা শ্রোতা বন্ধুরা শুনতে পাচ্ছে না। সেই এবারে যখন কুইজ পর্ব, তখন তো আমার কথা আপনাদের শুনতে হবে, আবার আপনাদের কথাও আমাকে একইভাবে শুনতে হবে, না হলে অনুষ্ঠানটাকে এগিয়ে নেওয়া যাবে না। আমাদের মোবাইল নম্বর নোট ডাউন করে নিন, 9402169965। তো এই নম্বরে, আর ফোন নম্বর 2326253, এটা তো আপনারা সকলেই জানেন। আজকের আমাদের বিষয় হচ্ছে ভারতবর্ষের নদ নদী।

0: চলুন শুরু করছি। প্রথম প্রশ্ন তো অবশ্যই থাকবে, কিন্তু আপনাদেরও ফোন করতে হবে। আমাদের একটা এন্ট্রি কোশ্চেন, নিয়মাবলীগুলো বলে দিচ্ছি, আমাদের একটা এন্ট্রি কোশ্চেন থাকছে। সেই এন্ট্রি কোশ্চেনটা পাশ করার পরেই আপনি আমাদের আমার রাখা যে প্রশ্নটি, সেই প্রশ্নের উত্তরটুকু আপনার থেকে গ্রহণ করা হবে। তো প্রথম প্রশ্নটি আপনাদের জন্য থাকছে, ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? আচ্ছা, আরও আরেকটি কথা বলি, ডাকের আমি ডাকি তুমি ডাক দিয়ে যায় চেনা, ডাক পরিচয় সাঙ্গ হলে ডাকলে হবে চেনা। হ্যাঁ, ডাক নিয়ে কিন্তু আমাদের এন্ট্রি কোশ্চেন থাকছে, আমাদের যে প্রবেশ করার কুইজের আসলে প্রবেশ করার যে আমাদের প্রশ্নগুলো, সেগুলো ডাক পরিচয় নিয়ে, অর্থাৎ কে কীভাবে ডাকে, কার ডাকের সঠিক নাম কি, সেই সব কিছু নিয়ে। তো প্রথম প্রশ্ন আপনাদের কাছে থাকছে, ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? হ্যালো, হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, বলুন। আচ্ছা,
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি।
0: আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি, আপনি অবিনাশ বাবু, আমি আপনাকে এন্ট্রি প্রশ্নটা রাখছি, ঠিক আছে, প্রবেশের জন্য যে প্রশ্ন। হ্যাঁ, না না না, আপনি আমার আগে প্রথম প্রশ্নের উত্তর দিন, তারপর আমি মেন প্রশ্নে যাচ্ছি।
1: বলুন।
0: প্রথম প্রশ্ন হচ্ছে, ঘুঁতকার ঘুঁতকার কার ডাক? ঘুঁতকার কার ডাক, মানে কোন পশু বা কোন পাখি ডাককে ঘুঁতকার বলা হয়? যেমন পাখির ডাককে আমরা কি বলি, কাকলি বলি, কুজন বলি, তাই তো? এবার ঘুঁতকার কোন পাখির ডাক? তাহলে আমি, আচ্ছা, পরের বন্ধুর জন্য
1: অপেক্ষা।
0: না না না, আপনি আমার প্রথম প্রশ্নের, আচ্ছা, আপনি কি বলছিলেন বলুন। না না না, ঠিক ঠিক ঠিক, আপনি সঠিক প্রশ্নের জবাব দিয়েছেন অবিনাশ বাবু, এর উত্তর কিন্তু পেঁচার ডাককেই।
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদম সঠিক উত্তর, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অবিনাশ বাবু আমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি 5 নম্বর করে রাখছি। পেঁচার ডাককে ঘুঁতকার বলে, এটা আমরা অনেকেই জানি না, তবে হ্যাঁ, পাখির ডাক কাকলি বা কুজন, ঘোড়ার ডাককে রেষা বলে, সেটা সকলেই জানি। তো যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে, কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? বন্ধু কিন্তু চলে এসছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ

हेलो, আসলে এই ধরনের ইন্টারাকশন অনুষ্ঠানগুলো ফোন লাইনটা ঠিকঠাকভাবে কাজ না করলে চালিয়ে নিয়ে যাওয়া বড় কষ্ট। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন?

0: হ্যালো,
1: নমস্কার,
0: নমস্কার,
1: আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন বলুন। আচ্ছা, প্রশ্ন তো আমি রাখবো, ভালো আছেন আপনি?
1: হ্যাঁ, ভালোই আছি। আপনি ভালো তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। তো এবার একটা এন্ট্রি প্রশ্ন রাখছি, তারপর না হয় আপনার উত্তরে যাচ্ছি। মকমকি কোন পাখি বলুন, পশু বলুন, প্রাণী বলুন, কোন প্রাণীর ডাককে মকমকি বলে?
1: প্রশ্নটা আবার একটু বলুন।
0: মকমকি ডাক, ডাক আমি বললাম না একেবারে শুরুতে যে ডাক পরিচয় হবে আজকে। মকমকি, মকমকি
1: না ম্যাডাম, জানা নেই।
0: আচ্ছা ঠিক আছে, আপনি ফোন করেছেন এই জন্য ধন্যবাদ। আশা করি একটু যদি আপনি ভাবেন তাহলে কিন্তু উত্তরটুকু পেয়ে যাবেন। খুব মজার বিষয়টা। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার,
2: নমস্কার ম্যাম।
0: বলুন বলুন, কে বলছেন?
2: আমি অবনী দেবনা বলছি, খাম্বার পাড়া থেকে ম্যাম।
0: হ্যাঁ বলুন অবনী বাবু।
2: প্রশ্নটা আবার বলেন তো ম্যাম।
0: মকমকি কোন প্রাণীর ডাক, মানে কোন প্রাণীর ডাককে?
2: আমি জানার মতে ম্যাম, নিজের বক পাখি হবে ম্যাম।
0: বক পাখি? আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, অনুষ্ঠান শুনতে থাকুন। হ্যাঁ, ডাকের আমি, ডাকের তুমি, ডাক দিয়ে যাই চেনা, ডাকে ডাক পরিচয় সাঙ্গ হলে ডাক যে হবে চেনা। তো আজকে ডাকের সঙ্গে আমরা পরিচয় করব। প্যাঁচার ডাককে বলা হয় ঘুঁতকার, সেটাও আমি শিখলাম, আপনাদেরকেও জানালাম। সেই সঙ্গে খুব মজার একটা প্রাণীর ডাক রয়েছে যাকে বলে মকমকি। এই মকমকি ডাক কার? হ্যালো নমস্কার।
3: হ্যালো
0: হ্যালো,
3: এই ডাকটা তো ব্যাঙের ডাক।
0: হ্যাঁ, আপনি অবিনাশবাবু বলছেন?
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ, একদম সঠিক প্রশ্নের জবাব দিয়েছেন। মকমকি হচ্ছে ব্যাঙের ডাক। আর আমার প্রশ্নটা আপনার মনে আছে তো, কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি?
3: জন্মদিন,
0: কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? বদ্বীপ মানে যে কোনো নদীর মোহনায় একটা, যে জায়গাটা নদী শেষ হয় সেখানে একটা দ্বীপ সৃষ্টি হয়, যেমন ব্রহ্মপুত্রের দ্বীপ রয়েছে, চর রয়েছে।
3: দক্ষিণ আমেরিকার একটা নদী?
0: না, আমি ভারতবর্ষের নদ-নদী নিয়ে আজকে অনুষ্ঠান করছি, আমি আমার দেশের বাইরে যাইনি আজকে। আমি বলে দিই আপনাকে উত্তরটুকু, সেটা হচ্ছে তাপ্তি। ঠিক আছে, তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। যাচ্ছি পরের প্রশ্নে। তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি কেন হয়নি, এই নিয়ে বললে অনেক কিছু বলতে হয়, জানি না। নদীর মাতৃক আমাদের দেশ, আমাদের সভ্যতা, যে কোনো জায়গায় আপনি দেখলেই আপনি বুঝবেন যে নদীর প্রান্তেই কিন্তু প্রতিটা সভ্যতা গড়ে উঠেছে। সিন্ধু নদের পারে যেমন সিন্ধু সভ্যতা, এমন প্রতিটা নদীর পাশাপাশিই কিন্তু সভ্যতা গড়ে ওঠে, কারণ সেখানেই কৃষি থেকে শুরু করে সব উর্বর মাটির জন্য সেই জায়গায় সভ্যতাগুলো, বড় বড় সভ্যতা সব নদীর প্রান্তে। আর আমাদের দেশ ভারতবর্ষ নদীমাতৃক দেশ, তো এই জন্য আজকের সিকান্দার অনুষ্ঠানটি আমার দেশের নদনদীর ওপরই আপনাদের জন্য প্রশ্ন থাকছে। যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে, হ্যালো, পরের প্রশ্নটি হচ্ছে স্কাই রিভার কোন নদী এই নামে পরিচিত? কোন নদী?

0: নদী ভারতবর্ষের কোন নদী স্কাই রিভার নামে পরিচিত? হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: শুনতে পাচ্ছেন?

0: ময়ূরের ডাককে কে একা?
1: হ্যাঁ শঙ্কর বাবু, আমি একদম সোজা একটা প্রশ্ন রেখেছি, আর এবার স্কাই রিভারটা বলে ফেলুন।
0: এটা ব্রহ্মপুত্র।
1: হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমি জানতাম আপনি একেবারে সঠিক উত্তরটা আপনার কাছেই পাবো। ধন্যবাদ ধন্যবাদ
0: ধন্যবাদ।
1: আচ্ছা শঙ্কর বাবু, আমাদের পরের যে প্রশ্নটি ছিল, স্কাই রিভারকে বলা হয় ব্রহ্মপুত্র নদকে আমরা স্কাই রিভার। আচ্ছা এত নদী, তার মধ্যে একটা মাত্র নদ পুরুষ ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের অনেক মজার মজার গল্প রয়েছে, আসছি সে সব কিছু নিয়ে একটা গানের পর। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো
1: হ্যালো, হ্যাঁ নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি অবিনাশ বাবু, আপনি বলুন। আমি তো প্রশ্নের যে প্রশ্নটা রেখেছিলাম তার উত্তর শঙ্কর বাবু দিয়ে দিয়েছেন।
2: আচ্ছা আচ্ছা
1: ঠিক আছে
2: ঠিক আছে, তো নতুন প্রশ্ন,
1: নতুন প্রশ্নে যাব। আচ্ছা আচ্ছা বলুন তো, ক্রেন কার কার ডাক, কোন পশুর ডাক বা পাখির ডাক ক্রেন কার?
2: কি ডাকটা একবার বলুন।
1: ক্রেন কার, ক্রেন কার,
2: ক্রেন কার।
1: কোন পশু বলতে কোন প্রাণীর ডাক, পাখিও হতে পারে। কোন প্রাণী?
2: আচ্ছা পাখি যা
1: কি বললেন?
2: পাখি যা,
1: পাখি।
2: হ্যাঁ
1: কোন পাখি? সেটাই তো আমার প্রশ্ন।
2: আচ্ছা বুলবুল,
1: বুলবুল না, না একটু অপেক্ষা করি, দেখি বন্ধুরা অন্যরা নিশ্চয়ই কেউ না কেউ কারোর কাছ থেকে, কারো না কারোর কাছে নিশ্চয়ই উত্তরটুকু আমি পাবো আমি জানি। ক্রেঙ্কার কোন পশু বলুন, পাখি বলুন, কোন প্রাণীর ডাকে ক্রেঙ্কার বলা হয়? হ্যালো নমস্কার।
0: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
1: হ্যাঁ শঙ্কর বাবু বলুন।
0: রাজহাঁস।
1: হ্যাঁ হাঁসের ডাককে ক্রেঙ্কার বলে। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ
0: ধন্যবাদ।
1: আচ্ছা ভালো লাগলো আপনি উত্তরটা মানে দিতে পেরেছেন, ধন্যবাদ। আচ্ছা যাচ্ছি, এই শঙ্কর বাবুর লাইনটা কেটে গেল, উনি তো আমার এন্ট্রি প্রশ্নের উত্তরটুকু দিয়েছেন, কিন্তু আমি যে প্রশ্নটা পরের জন্য রাখবো সেটার উত্তরটা কিন্তু শঙ্কর বাবুর কাছেই রাখার ছিল, রাখতে পারলাম না। হ্যালো নমস্কার শঙ্কর বাবু। হ্যালো, আচ্ছা শঙ্কর বাবু আপনি যদি অনুষ্ঠান শুনে নিশ্চয়ই শুনছেন, আপনি পুনরায় একবার ফোন করবেন দয়া করে। হ্যালো নমস্কার।
3: হ্যালো
1: হ্যালো
3: হ্যালো,
1: বলুন বলুন বলুন। হ্যালো নমস্কার।
4: এই ম্যাডাম।
1: হ্যাঁ বলুন।
4: কে বাংলা নেই হিন্দি?
1: কি হিন্দি বাংলা কি বলছেন, কিছু বুঝতে পারছি না। হ্যালো নমস্কার।
0: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
1: হ্যাঁ আপনার কাছে প্রশ্নটা রাখার আগেই ফোনটা কেটে গেল। আমার প্রশ্নটা হচ্ছে, ভারতের কোন কোন প্রধান নদীগুলো ব্রহ্মপুত্রের নদের সাথে মিলিত হয়েছে?
0: ম্যাডাম প্রশ্নটা আবার একটু রিপিট করুন।
1: ভারতের কোন কোন প্রধান নদীগুলো ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে? একটা বললেই হবে।
0: ব্রহ্মপুত্র নদের সঙ্গে না, বেশ কয়েকটি নদী আছে, যেমন তিস্তা, সংকুশ, মানস, সুবনশ্রী।
1: আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী যেটা, সেটা তো হচ্ছে গঙ্গা, যেটা বাংলাদেশে গিয়ে মিলিত হয়ে গঙ্গার নাম হয়ে গেছে পদ্মা। হ্যাঁ আর যমুনা, মানে ব্রহ্মপুত্র নদের নাম হয়ে গেছে যমুনা। হ্যালো আপনি শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ আমি।

0: শুনছি, বলুন।
1: আচ্ছা, তাহলে অন্য আরেকটা প্রশ্ন রাখি,
0: হ্যাঁ করুন।
1: আরেকটা প্রশ্ন করছি। এই প্রশ্নটা হচ্ছে তুঙ্গভদ্রা নদীর, হ্যাঁ, তুঙ্গভদ্রা নদীর প্রাচীন নাম কি, অর্থাৎ বৈদিক যুগে এই নদীর নাম কি ছিল?
0: মানে তুঙ্গভদ্রা নদীর প্রাচীন নাম,
1: প্রাচীন নাম, হ্যাঁ, এই যে গঙ্গা বলুন অথবা আমি একটা,
0: সম্ভবত পম্পা হবে।
1: হ্যাঁ, একদম সঠিক প্রশ্নে জবাব দিয়েছেন শঙ্কর বাবু। পম্পা হচ্ছে তুঙ্গভদ্রের মানে বৈদিক যুগে এই নামটি। ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন।
0: ধন্যবাদ।
1: যাবো পরের প্রশ্নে। আচ্ছা, বলি যমুনা নদীর প্রাচীন নাম কিন্তু হচ্ছে কালিন্দী। যমুনা নদীর জলের রংটা একটু কালো, তো বৈদিক যুগে আমাদের যে এখন যে নদীগুলো রয়েছে তাদের খুব সুন্দর সুন্দর কিছু নাম ছিল। একটা গানে যাব, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি অবিনাশবাবু 5 নম্বর পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন, 15 পয়েন্ট পেয়ে শঙ্করবাবু কিন্তু প্রথম স্থানে রয়েছেন। চলুন যাচ্ছি একটা গানে।

দক্ষিণ বাহিনী গঙ্গা কোন নদীকে বলা হয়? দক্ষিণ বাহিনী গঙ্গা কোন নদীকে বলা হয়? হ্যালো, নমস্কার।

0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: হ্যাঁ আমি শঙ্কর চৌধুরী।
1: হ্যাঁ, উত্তর দেওয়ার আগে কিন্তু আমাকে আগে
0: এটা হবে আপনার গোদাবরী নদী,
1: আমাকে তো আগে আমার প্রশ্নটা রাখতে হবে। আমার এন্ট্রি প্রশ্নটা রাখা হয়নি। আচ্ছা শ্রোতা বন্ধুরা, একটা কাজ করি, প্রশ্ন আমি রাখছি না, আপনারা ফোন করুন, তারপর যেহেতু আমার কথা শোনা যাচ্ছে না একেবারে, আপনারা আমার কথা প্রায় শুনতেই পাচ্ছেন না, অভিযোগ করছেন, সেক্ষেত্রে আমি বলি আপনারা ফোন করুন, আমি আমার প্রথমে একটা এন্ট্রি কোশ্চেন থাকবে, তারপর আমি আমার মেন প্রশ্নে যাব। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, অবিনাশ বাবু বলছেন। আচ্ছা আমার আগে আমার এন্ট্রি কোশ্চেনটা করে নিচ্ছি, ঠিক আছে? বুকন কোন প্রাণীর ডাক? বুকন কোন প্রাণীর ডাক?
2: আচ্ছা, এটা কুকুরের ডাক?
1: হ্যাঁ, কুকুরের ডাককে বুককন বলা হয়। অবিনাশ বাবু অসংখ্য ধন্যবাদ প্রথম প্রশ্নের উত্তর দেবার জন্য। এবার যাচ্ছি আমি আমার মেন প্রশ্নে। বৃদ্ধা নদী নামে পরিচিত কোন নদী?
2: গোদাবরী।
1: গোদাবরী, ধন্যবাদ, সঙ্গে থাকুন। সঠিক প্রশ্নের উত্তর দিলেন অবিনাশ বাবু, 5 নম্বর প্রশ্ন।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো অবিনাশ বাবু,
1: হ্যাঁ হ্যাঁ,
0: হাতির ডাকে কি বলা হয়?
1: কোন ডাকে?
0: হাতি হাতি
1: হাতি ডাক?
0: হুম
1: আরে জিঙ্গিস,
0: হুম
1: জিঙ্গিস।
0: আরো একবার বলুন।
1: হ্যালো,
0: হ্যালো,
1: আচ্ছা গ্রিন হিট।
0: না না না, হলো না হলো না।

0: হ্যালো,
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন বলুন শঙ্কর বাবু,
1: প্রশ্নটার কি উত্তর দেব?
0: হ্যাঁ দিন দিন দিন দিন।
1: হ্যাঁ, ব্রিং হন।
0: হ্যাঁ, ব্রিং হন হচ্ছে হাতির ডাককে বলে। আচ্ছা, এবারের প্রশ্ন, আসল প্রশ্নে আসি। কোন নদী ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে?
1: সিন্ধু নদী হবে
0: না, হলো না, শতদ্রু।
1: তাহলে
0: শতদ্রু।
1: ধন্যবাদ
0: ধন্যবাদ।

0: हेलो
1: हेलो।
0: हेलो
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার। আচ্ছা, আর তো কাউকে দেখতে পাচ্ছি না শ্রোতা
1: বন্ধুরা,
0: বন্ধুরা। অবিনাশ বাবু আর শঙ্কর বাবু,
1: বাবু
0: আপনারা
1: আপনারা
0: দুজনেই
1: দুজনেই
0: কিন্তু
1: কিন্তু
0: আজকের
1: আজকের
0: সিকান্দারের
1: সিকান্দারের
0: প্রতিযোগী।
1: প্রতিযোগী। হ্যাঁ, কিন্তু আমি আমি বেশি থাকবো না, আমার ছটা পর্যন্ত আমি রয়েছি, তারপর আবারও একটা দরকার রয়েছে,
0: আচ্ছা,
1: সেটা
0: তাহলে
1: আপনার
0: আর
1: কাছে
0: কাউকেই
1: কাউকেই
0: পাচ্ছি
1: পাচ্ছি
0: না।
1: না।
0: আমার এন্ট্রি প্রশ্নটা রাখছি, মোরগের ডাক কি না, মানে?
1: আচ্ছা, মোরগের ডাক,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আচ্ছা, কুরকুরি,
0: না, মোরগের ডাকের ইয়ে হচ্ছে
1: কুকু,
0: শকুনি বাদ।
1: হ্যাঁ কুকু,
0: না না, শকুনি বাদ,
1: শকুনি বাদ,
0: হ্যাঁ শকুনি বাদ,
1: আচ্ছা
0: শকুনি বাদ হচ্ছে মোরগের ডাককে বলা হয়।
1: আচ্ছা, ঠিক আছে।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ, আমি অবিনাশ।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা এন্ট্রি প্রশ্ন রাখছি। শিবকিলা পাস দিয়ে কোন নদী ভারতে প্রবেশ করেছে?
1: শিবকিলা পাস দিয়ে
0: কোন নদী ভারতে প্রবেশ করেছে?
1: সিন্ধু নদী?
0: না, ওটা শতদ্রু।
1: আচ্ছা ঠিক আছে।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার। ইন্দিরা সাগর দাম কোন নদীর ওপর তৈরি করা হয়েছিল? বলুন।
1: নর্মদা নদী?
0: না, নর্মদা নদীর ওপর বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ইন্দিরা সাগর দাম একটা মাল্টিপারপাস প্রজেক্ট, যেটা মধ্যপ্রদেশে সেন্ট্রাল ইন্ডিয়া গভর্নমেন্ট নর্মদা নদীর ওপর সেটা তৈরি করা হয়েছিল। আমার পরের প্রশ্নটি হচ্ছে, কোন নদীর ওপর নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত?
1: কৃষ্ণা নদী।
0: হ্যাঁ, সঠিক উত্তর। ধন্যবাদ অবিনাশবাবু, ধন্যবাদ।

0: हेलो नमस्कार।
1: हेलो हेलो। हेलो हेलो
0: हेलो हेलो
1: हेलो।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার নমস্কার।
1: হ্যাঁ, আপনার ফোন লাইনে মহাতা কিছু
0: হ্যাঁ
1: দেখুন
0: হ্যাঁ,
1: না,
0: একটু
1: কিছু
0: সমস্যা
1: সমস্যা
0: রয়েছে।
1: রয়েছে।
0: ঠিক আছে,
1: আচ্ছা,
0: বলুন,
1: আমি
0: আমি প্রশ্নটা
1: প্রশ্নটা
0: করি
1: করি
0: আপনাকে।
1: আপনাকে। হ্যাঁ,
0: ভারত
1: ভারত
0: ও
1: ও
0: নেপালের
1: নেপালের
0: যৌথ
1: যৌথ
0: উদ্যোগে
1: উদ্যোগে
0: কোন
1: কোন
0: নদী
1: নদী
0: উপত্যকা
1: উপত্যকা
0: পরিকল্পনা
1: পরিকল্পনা
0: গঠন
1: গঠন
0: করা
1: করা
0: হয়েছে?
1: হয়েছে? আচ্ছা, ভারত নেপালের মধ্যে।
0: হ্যাঁ,
1: হ্যাঁ,
0: ভারত
1: ভারত
0: ও
1: ও
0: নেপালের
1: নেপালের
0: মধ্যে।
1: নদী তিস্তা নদী।
0: না, একটু
1: একটু
0: অপেক্ষা
1: অপেক্ষা
0: করুন
1: করুন
0: তাহলে,
1: তাহলে,
0: দেখি
1: দেখি
0: অন্য
1: অন্য
0: বন্ধুরা
1: বন্ধুরা
0: কি
1: কি
0: বলে।
1: বলে। আচ্ছা,
0: আমি আরো একবার আমার প্রশ্নটা রাখছি আপনাদের কাছে। ভারত ও নেপালের যৌথ উদ্যোগে কোন নদী উপত্যকা পরিকল্পনা গঠন করা হয়েছে? ভারত ও নেপালের যৌথ উদ্যোগে কোন নদী উপত্যকা পরিকল্পনা গঠন করা হয়েছে? হ্যালো, নমস্কার।

0: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
1: হ্যাঁ বলুন শঙ্করবাবু।
0: কোশি নদী প্রকল্প?
1: হ্যাঁ, কোশি নদী প্রকল্প, একেবারে সঠিক উত্তর আপনি দিয়েছেন। চলুন যাচ্ছি পরের প্রশ্নে। কোন নদীকে বিহারের দুঃখী নদী নামে পরিচিত? কোন নদী বিহারের দুঃখী নদী নামে পরিচিত?
0: এটা তো ম্যাডাম পড়েছিলাম, দামোদর নদী।
1: দামোদর, হ্যাঁ, এটা হচ্ছে দামোদর, হচ্ছে পশ্চিমবঙ্গের দুঃখী নদী। আমি বলেছি বিহারের,
0: বিহারের,
1: হ্যাঁ। আর সুন্দরবনের, সুন্দরবনের দুঃখী নদী হচ্ছে মতলা।
0: এটা তো কোশি নদী।
1: হ্যাঁ, এবার ওই যে কোশি প্রকল্প থেকেই এই প্রশ্নটা রেখেছি যে বিহারের দুঃখী নদী নামে পরিচিত কোনটি। ধন্যবাদ, আরও একবার 5 পয়েন্ট আপনি পেয়ে গেলেন। চলুন, আজকে কিন্তু আমি আর অন্য বন্ধুদের ফোন লাইনে পাচ্ছি না, শুধু দুজন বন্ধুই রয়ে গেছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। মোটামুটি 45 মিনিট তো পার করে এলাম।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: হ্যাঁ নমস্কার,
1: আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন শঙ্করবাবু। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলধারা কি নামে পরিচিত?
1: আবার বলুন।
0: গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলধারা কি নামে পরিচিত? গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর যে সংযুক্ত জলধারা রয়েছে সেটা কি নামে পরিচিত?
1: বাংলাদেশে,
0: হ্যাঁ
1: পদ্মা, পদ্মা বলা হয়।
0: বাংলাদেশে পদ্মা বলা হয়। আচ্ছা চলুন একটু অপেক্ষা করি, দেখি বন্ধুরা কি বলে। একটু অপেক্ষা করছি। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযোগ জলধারা কি নামে পরিচিত? হ্যালো নমস্কার। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ অবিনাশ বাবু বলছেন?
2: হ্যাঁ হ্যাঁ
0: বলুন অবিনাশ বাবু।
2: হ্যাঁ প্রশ্নটা বলুন।
0: গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযোগ মানে সংযুক্ত জলধারা কি নামে পরিচিত?
2: হ্যালো,
0: আপনি আমার কথা শুনতে পাচ্ছেন?
2: সেটা তো পদ্মা নদী।
0: সেটা পদ্মা বলছেন?
2: হ্যাঁ।
0: আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করি, দেখি বাকি বন্ধুরা কি বলেন, নয়তো আমাকে এই প্রশ্নটার উত্তর দিতে হবে। হ্যালো নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো,
2: হ্যাঁ
0: এটা মেঘনা নদী, কিন্তু আপনার প্রশ্নের সঠিক উত্তরটুকু আমি নিতে পাচ্ছি না, ধন্যবাদ। না শঙ্করবাবুর উত্তরও কিন্তু আমি নিইনি, যেগুলো দুটো পরপর সঠিক প্রশ্নের উত্তর পেয়েছি সেগুলোই নিয়েছি। শঙ্করবাবুর মানে এন্ট্রি কোশ্চেন প্লাস পরের যে প্রশ্ন, পরপর দুটো সঠিক প্রশ্নের উত্তরগুলোকেই আমি নম্বরে যোগ করেছি। আমি কিন্তু ঘুরিয়ে তার এটা দিইনি, কিন্তু এখন পর্যন্ত সেই
2: ভাবে করবেন এখন।

0: প্রশ্ন করব। আচ্ছা বলুন, ভারতের লবণবতী নদী নামে কোন নদী পরিচিত? ভারতের লবণবতী নদী নামে কোন নদী পরিচিত?
1: এটা পশ্চিমবঙ্গ কাছাকাছি। হ্যালো,
0: হ্যাঁ বলুন বলুন বলুন বলুন।
1: পশ্চিমবঙ্গের কাছাকাছি একটা নদী,
0: বলুন।
1: আচ্ছা, গঙ্গা নদী?
0: না, গঙ্গার নদীতে লবণের মাত্রা সেভাবে নেই যেটুকুর জন্য গঙ্গাকে লবণ হ্রদ হিসাবে বা নদী হিসাবে ধরা যেতে পারে।
1: তাপ্তি নদী?
0: না, হলো না।
1: আচ্ছা, ঠিক আছে।

0: আচ্ছা, অবিনাশবাবু বলেছেন যে নদীর নাম বললাম, ভারতের লবণবতী নদী, উনি বলছে পশ্চিমবঙ্গে, না ওটা পশ্চিমবঙ্গের কাছাকাছি নয়। এবার যদি বলে দিই কোন জায়গায় রয়েছে, সে একেবারে আপনারা বলে দেবেন। হ্যালো, নমস্কার, কি রয়েছেন?
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন বলুন।
1: এটা রুনি নদী।
0: হ্যাঁ, কোথায় অবস্থিত?
1: রাজস্থানে আজমির।
0: রাজস্থানের লুনি কিসের জন্য বিখ্যাত?
1: রাজস্থানের
0: লুনি মানে নদীটার নাম তো লুনি, এছাড়াও
1: মানে লবণাক্ত, উচ্চ লবণাক্ততার কারণে এটা মানে বিশেষ নামে পরিচিত।
0: বিশেষ নামে পরিচিত, দ্য অনলি স্যালাইন রিভার ইন ইন্ডিয়া, একমাত্র স্যালাইন নদী বলা হয় লুনিকে, ভারতবর্ষের একমাত্র স্যালাইন রিভার হচ্ছে লুনি। আচ্ছা, এবারের প্রশ্ন আপনার জন্য থাকছে, কোন নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে প্রবাহিত হয়েছে? একেবারে সহজ, অনেকগুলো, আমি তিনটে অপশন দিচ্ছি, নর্মদা, সোন, জহিলা।
1: এটা নর্মদা হবে।
0: আমি যে তিনটা বললাম, সে তিনটে নদী সবকটাই অমরকণ্টক থেকে প্রবাহিত হয়েছে।
1: আমার উত্তরটা হবে নর্মদা।
0: আপনি আমার কথা শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ,
0: আমি বলেছি নর্মদা, সোন, জহিলা, এই তিনটের মধ্যে উত্তর আপনি বলেছেন নর্মদা, তাই তো? কিন্তু তিনটে নদী তো মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে প্রবাহিত হয়েছে, সোন নদীও প্রবাহিত হয়েছে অমরকণ্টক থেকে, জহিলাও প্রবাহিত হয়েছে, নর্মদাও প্রবাহিত হয়েছে। প্রশ্নটা হচ্ছে মানে যে আমি আপনাকে তিনটে অপশন দিলাম, তাই তো? এর মধ্যে কোন নদীটা মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে প্রবাহিত হয়েছে? আপনি যদি বলতেন যে এখানে আপনি যে তিনটে প্রশ্নের অপশন দিয়েছেন, সেই তিনটে নদীই তো প্রবাহিত হয়েছে, সেটা ছিল সঠিক উত্তর। আপনি বুঝতে পারছেন?
1: আচ্ছা, বুঝতে পারছি,
0: এবার বোঝা গেল।
1: হ্যাঁ
0: হ্যাঁ, ধন্যবাদ। এটা একটু ইয়ে হয়ে গেছে, আসলে আমার কথাটা বোধ হয় ঠিকভাবে শোনা যাচ্ছে না, এই কারণে হয়তো শ্রোতা বন্ধুদের সঙ্গে একটু সংযোগ স্থাপনে অসুবিধে হচ্ছে। কোনো অসুবিধে নেই আমাদের, এ তো আর যুদ্ধ জয়ের ব্যাপার নয়। চলুন, অনেকগুলো প্রশ্ন করে ফেলেছি কিন্তু পরপর, একটা গানে যাচ্ছি।

0: हेलो हेलो হ্যাঁ, হ্যালো,
1: হ্যালো,
0: শুনতে
1: শুনতে
0: পাচ্ছেন?
1: পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
0: আচ্ছা, কি
1: কি
0: বলছেন?
1: বলছেন? হ্যাঁ, আমি ধর্মনগর থেকে অবিনাশ তুলি।
0: হ্যাঁ, অবিনাশ
1: অবিনাশ
0: বাবু,
1: বাবু,
0: আচ্ছা,
1: আচ্ছা,
0: প্রশ্নটা
1: প্রশ্নটা
0: রাখছি
1: রাখছি
0: আমি
1: আমি।
0: আমি প্রশ্ন হচ্ছে, ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কি নামে
1: নামে
0: প্রবেশ
1: প্রবেশ
0: করেছে?
1: করেছে। আচ্ছা আচ্ছা, এটাই আমার শেষ উত্তর হবে, কারণ তারপর তারপরে আমি আর উত্তর মানে সময় পাবো না, যে একটা জায়গায় যেতে হবে আমাকে, তো সেটা উত্তরটা হবে যমুনা।
0: ধন্যবাদ। পরের
1: পরের
0: প্রশ্নে
1: প্রশ্নে
0: যাচ্ছি,
1: যাচ্ছি,
0: ঠিক আছে, এন্ট্রি প্রশ্নের
1: হ্যাঁ একটা
0: পরেরটাতে
1: বলুন, আমি
0: যাচ্ছি।
1: চেষ্টা করি।
0: ভারতের
1: ভারতের
0: কোন
1: কোন
0: নদীটি
1: নদীটি
0: খাদ্য
1: খাদ্য
0: উপত্যকা
1: উপত্যকা
0: বা
1: বা
0: রিফ্ট
1: রিফ্ট
0: ভ্যালির
1: ভ্যালির
0: মধ্য
1: মধ্য
0: দিয়ে
1: দিয়ে
0: প্রবাহিত
1: প্রবাহিত
0: হয়?
1: হয়? আচ্ছা, খাদ্য উপত্যকা দেখলে আগে, আচ্ছা আচ্ছা, আরেকবার প্রশ্নটা বলুন তো।
0: ভারতের কোন নদীটি খাদ্য উপত্যকা বা রিফ্ট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়?
1: আচ্ছা ঠিক আছে, সেটা তো পারছি না, আর এরপর তো আমি আর মানে এই মুহূর্তে আর পারবো না এই সপ্তাহের জন্য।
0: ঠিক
1: ঠিক
0: আছে,
1: আছে,
0: কোনো
1: আচ্ছা তাপ্তি
0: অসুবিধা। আহা, লাইনটা তো কেটে গেল, অবিনাশ বাবুর সঙ্গে কথা হলো না, উনি একটু ব্যস্ত থাকবেন 6টার পর। হ্যালো হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছি না বৃষ্টির জন্য।
0: বৃষ্টি
2: আচ্ছা
0: পড়ছে বাইরে?
2: মানে হ্যাঁ হ্যাঁ,
0: ও
2: আমতলিতে খুব ভারী বৃষ্টি হচ্ছে।
0: তাহলে গান
2: হ্যাঁ,
0: শুনিয়ে দেবো।
2: উত্তরটা
0: আচ্ছা
2: হবে আপনার
0: হ্যাঁ বলুন।
2: নর্মদা এবং তাপ্তি।
0: না না না, আমি প্রথম প্রশ্নটা রেখেছিলাম, ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে, ওইটার সঠিক প্রশ্নের উত্তরটা কিন্তু অবিনাশবাবু ঠিকই দিয়েছে, যমুনা। তার পরের যে প্রশ্নটা, যে ভারতের কোন নদীটি খাদ্য উপত্যকা বা রিফ্ট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেটা হচ্ছে নর্মদা।
2: নর্মদা।
0: হ্যাঁ, এবার আপনার জন্য প্রশ্ন রাখছি তাহলে।
2: হ্যাঁ বলুন।
0: শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
2: শিবসমুদ্রম না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,

0: এটা কাবেরী।
1: হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদম সঠিক উত্তর আপনি দিয়েছেন, কারণ নামটাই এমন যে ওটা মানে বোঝা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়ার কোনো জায়গায় হবে।
0: হ্যাঁ,
1: আচ্ছা তাহলে যাচ্ছি পরের প্রশ্নটাতে, এটা তো এন্ট্রি প্রশ্ন ছিল, পরেরটাতে যাচ্ছি। সরোবর আর উপদ্বীপীয় ভারত অর্থাৎ পেনিনসুলার ইন্ডিয়ার পশ্চিম বাহিনীর দীর্ঘতম নদী কোনটি? এরা একদম মানে যাকে বলা হয় সহজ একটা প্রশ্ন, প্রশ্নটা মনে শুনলে মনে হচ্ছে যেন খুব কঠিন, কিন্তু এটা
0: ম্যাডাম আবার একটু বলুন।
1: বলছি সরোবর অফ সরোবর অফ উপদ্বীপীয় অর্থাৎ পেনিনসুলার ইন্ডিয়ার পশ্চিম বাহিনী, আমি একদম সহজ ভাবে বলছি, এত কিছু বলছি না, পশ্চিম বাহিনীর দীর্ঘতম নদী কোনটি?
0: পশ্চিম বাহিনীর দীর্ঘতম নদী বোধ হয় নর্মদাই হবে।
1: হ্যাঁ, নর্মদাই হবে, ঠিক ঠিক ঠিক, সঠিক উত্তর। ধন্যবাদ শঙ্কর বাবু,
0: ধন্যবাদ,
1: অসংখ্য ধন্যবাদ। কুইজের আসর এখানেই শেষ করছি, ঘড়ির কাঁটায় 6টা বেজে 20 মিনিট হয়ে গেছে আজকের কুইজের আসরে। অন্য শ্রোতা বন্ধুদের তো, আমাদের বাকি শ্রোতা বন্ধুদের পার্টিসিপেট করতে পাওয়া গেল না, আমি দেখলাম না, শুধু দুজনকে নিয়ে আজকের কুইজ অনুষ্ঠানটি পরিচালনা করতে হলো, অবিনাশবাবু শঙ্করবাবু। অবিনাশবাবু 1, 2, 3, 4, 1, 2, 3, শঙ্করবাবু উত্তর দিয়েছেন 1, 2, 3, 4, 5, 5টি প্রশ্নের উত্তর দিয়েছেন, অর্থাৎ 25 নম্বর শঙ্করবাবু পেয়েছেন। অবিনাশবাবুর আমি উনি অনেকগুলো সঠিক উত্তর দিয়েছেন, এমন এমন প্রশ্নের উনি উত্তর দিয়েছেন যেগুলো আমাদের আসলে জানার কথা নয়, উনি পড়াশোনা করেন সেটা বোঝা যায়। তো অবিনাশবাবুর এক মানে যদি আমি একটা এন্ট্রি কোশ্চেন এবং একটা মেইন কোশ্চেন অর্থাৎ সেটা যদি আমি দেখি, তাহলে অবিনাশবাবুর কিন্তু আমি সঠিক উত্তর পেলাম 1টা, 2টো, 3টে, আর বাকি যে দুটো উত্তর উনি প্রথম প্রশ্নটার উত্তর ঠিক দিয়েছেন, বাকি দুটো 5টা প্রশ্নের মধ্যে বাকি দুটো প্রথম মেইন এন্ট্রি কোশ্চেনটা ঠিক দিয়েছেন, পরের প্রশ্নটাতে একটু উনি কনফিউজ হয়ে গেছেন। তো এখানে 15 নম্বর অবিনাশবাবুর জন্য থাকছে আর শঙ্করবাবুর জন্য 25 নম্বর থাকছে। তো আজকের সিকান্দার অনুষ্ঠানের সিকান্দার ঘোষণা করছি শঙ্কর চৌধুরী, উনি আমাদের আজকের সিকান্দার হলেন। অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন শঙ্করবাবুকে, উনি বরাবরই আমাদের অনুষ্ঠান শোনেন এবং এই অনুষ্ঠানে উনি পার্টিসিপেটও করে থাকেন। নতুন করে আর কি বলবো, ভালোবাসা রইল অফুরান। আর চলুন গানে যাচ্ছি।

সন্ধ্যা মেলায় তুমি আমি দুজনে, এতক্ষণ আমি বলছিলাম আপনারা শুনছিলেন, আসলে রেডিও হচ্ছে সেই একটি যন্ত্র, যন্ত্র বললে ভুল, আবেগ বলা যার উচিত, যা একটা সময়ে সকল প্রতিবেশীদের একটা ছাদের নিচে টেনে আনত। সবার বাড়িতে রেডিও বা খেলার ধারা বিবরণী থেকে শুরু করে যত ধরনের অনুষ্ঠান, খবর বলুন, ভালো গান শোনা বলুন, বড় নামি দামি শিল্পীর গান শোনা, সব কিছুর ভরসাই ছিল একমাত্র রেডিও। শুনছেন এফএম মুদ্রান্তক 101.6 MHz প্রচার তরঙ্গে। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু, আপনাদের শ্রবণ সঙ্গী অনিন্দিতা। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্র আবারও আপনাদের সঙ্গে কথা হবে, জুড়ে থাকুন এফএম উজ্জয়ন্তের সঙ্গে। স্টুডিওতে ইতিমধ্যেই নিবেদিতা এসে পৌঁছে গেছে, শুনতে থাকুন এফএম উজ্জয়ন্ত 101.6 MHz প্রচার তরঙ্গে। নমস্কার সবাইকে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এই মুহূর্তে 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমি আর যে নিবেদিতা রয়েছি আপনাদের বন্ধু, আপনাদের সঙ্গে থাকব বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ঠিক রাত 11টা পর্যন্ত। আকাশবাণীর 101.6 মেগাহার্জ এই FM উজ্জয়ন্তে এই মুহূর্তের আসরে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সঙ্গী হয়ে উপস্থিত হয়েছি আমি বিশেষ পর্ব উড়ান নিয়ে। উড়ান নামের মধ্যেই যেন লুকিয়ে আছে স্বপ্ন, সম্ভাবনা আর নতুন আকাশ ছোঁয়ার সাহস। এই পর্বে আমরা প্রতিদিনই খুঁজে দেখি বিজ্ঞান এবং জ্ঞানের সেই বিস্ময়কর জগৎকে, যা আমাদের ভাবতে শেখায়, জানতে শেখায় আর প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। আর শ্রোতা বন্ধু, আজকের এই বিশেষ পর্ব উড়ানে আমরা কথা বলবো শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের চর্চা নিয়ে। শিক্ষা শুধু পুঁথিগত জ্ঞান নয়, শিক্ষা মানে মনকে আলোকিত করা। আর সেই আলোর পথে বিজ্ঞানের যে ভূমিকা সেটা যে অবশ্যই অনস্বীকার্য তা কিন্তু আমরা সবাই জানি। এই যে ধরুন একটি শিশু, তার প্রথম কেন প্রশ্ন থেকে শুরু করে মহাকাশ জয়ের স্বপ্ন, সব কিছুর মধ্যেই জড়িয়ে আছে বিজ্ঞান। বিজ্ঞান আমাদের শেখায় অন্ধবিশ্বাস নয়, যুক্তি দিয়ে সত্যকে খুঁজে নিতে, শেখায় প্রশ্ন করতে, ভাবতে এবং নতুন পৃথিবী গড়ার সাহস পেতে। আর শ্রোতা বন্ধু, আজকের এই বিশেষ আলোচনাকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করে তুলতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিজ্ঞান বিভাগের বিশিষ্ট শিক্ষক সম্মানীয় অঞ্জন বণিক মহোদয়। নমস্কার স্যার আপনাকে।
1: নমস্কার।
0: আপনাকে জানাই আন্তরিক স্বাগত, শ্রদ্ধা এবং অনেক অনেক শুভেচ্ছা। আপনার মূল্যবান সময়ের কিছুটা আমাদের এবং আমাদের শ্রোতা বন্ধুদের জন্য তুলে রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলবো বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা, ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক মনন গড়ে তোলার উপায়, প্রযুক্তি নির্ভর এই যুগে শিক্ষার পরিবর্তিত রূপ ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়ে। আশা করছি আমাদের এই আলোচনা থেকে আপনারাও আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন উনি শুধু একজন ভালো শিক্ষক নন, পাশাপাশি একজন খুব ভালো বক্তা, এবং তার জন্যই কিন্তু আজকের এই স্টুডিওতে ওনাকে ডাকা। স্যার, আপনাকে প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছেন।
1: হ্যাঁ, খুব ভালো আছি। আজকে খুব ভালো দিন
0: একদম।
1: একদিকে আজকে মানে এই সময়টাতে আমরা আকাশবাণীর 90 বর্ষপূর্তি উদযাপন করছি,

0: আজকে ফলহারিণী কালী পুজো, শারদা মাকে শ্রীরামকৃষ্ণদেব আজকের দিনে ষোড়শ হিসেবে পুজো করেছে। পাশাপাশি এই দিনটা বিজ্ঞানসম্মত, কারণ আজকের দিন থেকেই আমরা সমস্ত ফল ভোগে লাগানোর পর সেটা খেতে আরম্ভ করি। এটা এটা একটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। এবং পাশাপাশি আজকের দিনটা বা আজকের এই উড়ান যে বিজ্ঞান বিষয়ে করছে তাতে আমি ভীষণ আপ্লুত, কারণ এই বছরটা এমন একটা বছর যে ভীষণ রকম সিগনিফিকেন্ট একটা বছর, যে বছর শতবর্ষ হচ্ছে। বিজ্ঞান নিয়ে, বিজ্ঞান কাকে বলে বা বিজ্ঞানকে সংজ্ঞায়িত করতে রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাগুলি বলেছিলেন প্রথমবারের মতো, উনি বিজ্ঞানী নন কিন্তু ভীষণ রকমভাবে বিজ্ঞানের প্রতি আগ্রহী একটি মানুষ, পড়াশোনাটা সেই রকম ডিগ্রি না থাকলেও রবীন্দ্রনাথ এক কথাই একটি ইউনিভার্সিটি। তো উনি 30 আগস্ট 1927, আজ থেকে 100 বছর আগে, 99 100, সেই 100তম বর্ষ পূর্তি হতে যাচ্ছে, সেই সময় উনি বিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছিলেন। উনি একটি চিঠি লিখেছিলেন সেদিন, রবীন্দ্রনাথ 30 আগস্ট 1927 পুত্রবধূ প্রতিমা দেবীকে একটি চিঠি লিখেছিলেন, এবং সেখানে লিখেছিলেন যে যাকে বলি বিজ্ঞান সায়েন্স, তার প্রধান লক্ষণ হচ্ছে জ্ঞানের জন্য অপরাজিত যত্ন, কোথাও আন্দাজ খাটবে না, খেয়ালকে মারবে না, মানবে না, বলবে না ধরে নেওয়া যাক, বলবে না সর্বজ্ঞ ঋষি এই কথা বলে গেছেন, শুধুমাত্র যুক্তি দিয়ে আপনি যেটা বললেন সে কথা কিন্তু রবীন্দ্রনাথও বলে গেছেন তার সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে, যে ওই যুক্তির প্রেক্ষিতে যেটা খাটে সেটাই হচ্ছে বিজ্ঞান। এবং সেই কথাটার কিন্তু 30 আগস্ট 1927 যেহেতু, তো আজকে কিন্তু সেই সময়টাই অলমোস্ট চলে এসছে যখন আমরা সেই বিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছিলেন রবীন্দ্রনাথ যে কথা দিয়ে তার শতবর্ষ উদযাপন করছি। আমার মনে হয় এটা একটা ভালো দৃষ্টিকোণ,
1: বেশ অনেকটা কিছুর একটা মেলবন্ধন তৈরি হয়ে যায়।
0: একদম একদম একদম।
1: শ্রোতা বন্ধু, আপনারা বোধহয় আমাদের এই আলোচনার শুরুটা শুনেই বুঝতে পারছেন আমাদের আজকের আলোচনা ঠিক কতটা ফলপ্রসূ হতে চলেছে। আমাদের সঙ্গে রয়েছেন আজ একজন বিশিষ্ট অতিথি, আবারও বলছি ওনার নাম শ্রী অঞ্জন বণিক মহোদয়। স্যার, আজ যেহেতু আমাদের আলোচনার বিষয় শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান চর্চা নিয়ে, আমি শুরুতেই খুব সহজ একটা প্রশ্ন আপনার কাছে রাখব যে এই শিক্ষা আর বিজ্ঞান এই দুটোর সম্পর্কটাকে আপনি ঠিক কীভাবে দেখছেন?
0: শিক্ষা বেসিক্যালি এমন একটা, আসলে আমরা পশু জাতি, আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই পশুত্ব ব্যাপারটা থাকছেই, সব পশুর মধ্যেই আছে পৃথিবীতে যা আছে, কারণ পৃথিবী একটা একটা অবিনশ্যকারী একটা গ্রহ যেখানে জীবন যাপন করা যায়, জীবনকে যাপিত করা যায়, জীবন চর্চা করা যায়। সেই রকম একটা গ্রহের মধ্যে বহু প্রাণীর মধ্যে একমাত্র মানুষই হচ্ছে এরকম একটা উত্তম জীব যার মধ্যে বুদ্ধি আছে, এবং সেই বুদ্ধি হয়তো অনেক জীবের মধ্যেই আছে কিন্তু সেই বুদ্ধিকে আমরা কাজে লাগাতে পারছি, সেই ব্যাপারটা কিন্তু ব্যতিক্রমী ব্যাপারটা কিন্তু আর কোনো জীবের মধ্যে নেই। এবং সেক্ষেত্রে আমরা শিক্ষাকে যদি দেখি তাহলে শিক্ষা আমাদের জীবনের শুরু থেকেই এখন জীবনচর্যার একটা প্রধান বিষয় হয়ে গেছে। আজকে আপনি যদি দেখেন মহাভারতেও বলা হয়েছে যে জন্মের আগে থেকেই কিন্তু শিক্ষাটা শুরু হয়ে যায়, যেটা অভিমন্যু শিখে নিয়েছিল যে তাকে কিভাবে চক্রব্যূহ ভেদ করতে হবে, বাদবাকিটা সে শিখতে পারেনি। তো সেই যে শিক্ষা শুরু হয় মূলত আমাদের মাতৃজঠর থেকে, সেই কিন্তু যতদিন বাঁচি ততদিন শিখি, রামকৃষ্ণদেব পরমহংসদেব যেটা বলেছিলেন সেটা কিন্তু সত্য। এবং শিক্ষা বিভিন্ন ধরনের হতে পারে, সে আলাদা বিষয়, আগে একরকম ছিল এখন অন্যরকম, বিভিন্ন ধরনের কিন্তু শিক্ষা রয়েছে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান মূলত আমরা যেটা বুঝি যে সেটা হচ্ছে যুক্তি দিয়ে, আপনি যেটা বললেন যে প্রশ্নের উত্তর খোঁজা, এটাই হচ্ছে সহজ কথা। আর রবীন্দ্রনাথ যেটা বললেন যে ধরে নেওয়া যাক বা মেনে নেওয়া যাক সেটা নয়, আমরা যুক্তি দিয়ে বুঝতে চেষ্টা করব যে বিষয়টা কী। 5WH বলে একটা কথা রয়েছে, অর্থাৎ 5WH হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্ন। আমাদের কাছে যে সমস্ত কোয়েশ্চেন হয়, হোয়াট, হোয়াই, হোয়েন, এরকমভাবে 5WH, 5টে W দিয়ে 5

0: রকমের কোয়েশ্চেন হয়, হোয়াট, হু, হোয়েন, হোয়ার, হুইচ এবং এইচ দিয়ে হচ্ছে হাউ। এই জিনিসগুলি যদি আমরা বুঝতে পারি তাহলেই কোনো একটা বিষয়ের যে নিগুড় ব্যাপারটা সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। আর ওইটাই হচ্ছে বিজ্ঞান, যে কোনো বিষয়কে আমরা বুঝতে হবে ভালোভাবে এবং সেই রহস্য ভেদ করতে পারলেই কিন্তু আমরা শুধু নিজের উপকার করছি না, অনেক অন্য অনেকেরই উপকার করছি, একটা প্রজন্মের, একটা একটা জাতির, একটা সভ্যতার উপকৃত হচ্ছে। এইটাই হচ্ছে মূলত বিজ্ঞান। এবং শিক্ষায় বিজ্ঞান, বিজ্ঞান চর্চা আসলে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে বিজ্ঞানীরা যেটা করে থাকেন, নতুন কিছু ইনভেনশন, ডিসকভারি, সেটা যে কোনো বয়সেও হতে পারে। আরেকটা হচ্ছে বিজ্ঞানকে জেনে বিজ্ঞান মনস্ক হওয়া। বিজ্ঞানী হওয়ার সুযোগ রয়েছে কিন্তু সেইটা সবার জন্যে নয়, সেটা শুধুমাত্র বিজ্ঞান মনস্ক, অতিমনস্ক মেধাবী যারা তাদের জন্যই। কিন্তু বিজ্ঞান মনস্কতা, সাইন্টিফিক টেম্পারমেন্ট বলে যেটা রয়েছে, সেটা কিন্তু সবার জন্য, এবং আমাদের সংবিধানেও সেটা বলা হয়েছে যে সেটা যেন সবার জন্যই হয়। এই হচ্ছে দুটো বিষয়। আর শিক্ষা হচ্ছে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়া। ওই বিজ্ঞান রয়েছে সেই 5WH থেকে স্তরে স্তরে আমরা উঠে সেই শিক্ষার ক্ষেত্রে যাব। আমরা পশুত্ব থেকে মনুষ্যত্ব উপলব্ধি করব এবং মনুষ্যত্ব থেকে শিক্ষার মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে আমরা দেবত্বে পৌঁছতে পারি। আজকে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর অনেকটা ভগবান সদৃশ বিষয়, তো ওনার মধ্যে বিষয়টা একটাই ছিল, পশুত্ব থেকে মনুষ্যত্ব অটোমেটিক্যালি ওনার মধ্যে ছিল, কিন্তু সেক্ষেত্রে দেবত্ব যে অর্জন করেছেন সেটা কিন্তু শিক্ষাকে উনি এমনভাবে নিজের মধ্যে অন্তর্নিহিত ভাবটাকে নিজের মধ্যে আত্মসাৎ করেছেন, মূলত উনি বিলীন হয়ে গেছেন শিক্ষার মধ্যে বা সাহিত্যের মধ্যে, সেই থেকেই কিন্তু ওনার মধ্যে একটা দেবত্ব তৈরি হয়েছে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর নামটা শুনলেই আমরা একটা, এই বৈশাখের সময়ে আমরা কিন্তু একটা আলাদা আত্মীয়তা খুঁজে পাই। এই হচ্ছে বিষয়,
1: সেই ঈশ্বর ভাবটা, সেই ঈশ্বর মূর্তি কিন্তু আমরা রবি ঠাকুরের সেই প্রতিচ্ছবিতে বা ওনার সেই নামে কিন্তু আমরা খুঁজে পাই। শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গ, FM উজ্জয়ন্ত। আপনাদের জানিয়ে রেখে আমাদের এই অনুষ্ঠান আপনারা ফেসবুক লাইভে, আমাদের পেজ রয়েছে ফেসবুকে আকাশবাণী FM উজ্জয়ন্তের পেজে, আপনারা লাইভ শুনতে পারবেন। তার পাশাপাশি আমাদের অ্যাপ রয়েছে নিউজ অন AIR, এই অ্যাপে আপনারা FM উজ্জয়ন্ত টিউন করে শুনতে পারবেন। আর সঙ্গতে রয়েছে আপনাদের সবার প্রিয় রেডিও। আপনাদের আরও একটা জিনিস জানিয়ে দিই, 9402169965 এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, আপনারা চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন যে আমাদের অনুষ্ঠান, আমাদের আলোচনা আপনাদের ঠিক কেমন লাগছে। স্যার, আপনাকে প্রশ্ন করব যে আপনি শিক্ষকতার এই পেশায় ঠিক কতদিন ধরে রয়েছেন?
0: শিক্ষকতার পেশায় আমি অফিসিয়ালি রয়েছি প্রায় 12 বছর হয়ে গেল, কিন্তু নন অফিসিয়ালি আরও অনেক দিন ধরে রয়েছি। বিজ্ঞানের প্রতি আমার একটা আলাদা ঝোঁক রয়েছে, বিজ্ঞান আমি ততটা পড়তে পারিনি, তো ইনফর্মালি পড়াশোনা করছি এবং সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমি বিভিন্ন স্কুলে অনেক আগে থেকেই আমি লেকচার ইত্যাদি দিয়ে আসছি, এখনও দিচ্ছি বিভিন্ন জায়গায়। এবং সেই সুবাদে আমি পরবর্তী সময়ে বিজ্ঞান প্রসারের সঙ্গে বহু কাজ করেছি, এখনও কাজ করছি বিজ্ঞান প্রসার, নিউক্লিয়ার সায়েন্স নিয়ে যারা কাজ করে, CSIR একটা শাখা রয়েছে তার সঙ্গে, এবং এই সমস্তর জন্যে আমাকে ভারত সরকারের তরফ থেকে অসামরিক ক্ষেত্রে এটা সবচেয়ে অর্থরাশির দিক থেকে সবচেয়ে বেশি টাকার পুরস্কার, 2 লক্ষ টাকার পুরস্কার, যেটা এমনকি ভারতরত্ন বা পদ্মশ্রীতেও নাকি নেই, তো ওর জন্য আমাকে মনোনীত করা হয়েছিল। এবং 2023 সালের বিজ্ঞান দিবসে, সেটা অমৃত ভারতের প্রথম বিজ্ঞান দিবস হিসেবে ওটাকে নামাঙ্কিত করা হয়েছিল, তখন ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন NCSTC DST থেকে ওটা আমাকে দেয়া হয়েছিল। এবং তাছাড়াও বিভিন্ন ধরনের কাজের সঙ্গে, বিজ্ঞান প্রসারের সঙ্গে কাজ করছি, অল ওভার ন্যাশনালি কাজ করছি। সারাভাই স্টুডেন্ট সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড বলে আমাদের একটা বিশেষ আয়োজন হয়, সেটা আমরা করছি। ভারতবর্ষের থেকে প্রথমবারের মতো একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম, ইসরোর বিজ্ঞানী এবং অন্যান্য যারা রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে মিলিতভাবে, যেটার ফুল কোঅর্ডিনেশনটাই চিফ

0: হিসেবে আমি দিচ্ছি ন্যাশনাল চিফ কোঅর্ডিনেটর হিসেবে, সেটা হচ্ছে আমরা কিভাবে কাঠপুতুল নাচের মাধ্যমে বিজ্ঞানটাকে বাচ্চাদের কাছে পৌঁছে দেব, রিলেট করব, কারণ এতে বাচ্চারা অনেক বেশি আকৃষ্ট হয়। পুতুল খেলা ব্যাপারটা কিন্তু সব বয়সের বাচ্চাদের, হ্যাঁ, যতই অ্যানিমেশন আসুক, যত কিছুই হোক, কার্টুন, কমিক্স, যা কিছুই আসুক, কিন্তু এই নিজের হাতে পুতুল নাচ বানিয়ে, পুতুল বানিয়ে সেটা করা কিন্তু এটা একটা দারুণ অভিজ্ঞতা। এবং সারা ভারতবর্ষ জুড়েই আপনি আসামে যান, রাজস্থানের বিখ্যাত পুতুল নাচ, আপনি ছায়া পুতুল রয়েছে, শ্যাডো পাপিট্রি তামিলনাড়ুর ওই সাইডটাতে, বাংলাদেশে বা পশ্চিমবঙ্গ এলাকাতে পুতুল নাচ রয়েছে, এখন ইদানিংকালে ভিয়েতনাম, কম্বোডিয়া ওই সমস্ত দেশ থেকেও বিভিন্নরা যুক্ত হয়েছে। তো আমরা বিজ্ঞানীদের সঙ্গে, রিসার্চারদের সঙ্গে এবং শিক্ষকদের সঙ্গে যৌথভাবে বাচ্চাদেরকে উৎসাহিত করি এটা করার জন্য। এবং জগদীশচন্দ্র বসুর জন্মদিনে প্রতি বছর আমরা একটা ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি একটা ফিল্ম ফেস্টিভ্যাল করি, এই পাপেটের মাধ্যমে সায়েন্স এবং ম্যাথামেটিক্সের টপিক বোঝানোর কম্পিটিশনের মাধ্যমে বাচ্চাদেরকে এটা শেখানো হয় ওয়ার্কশপের মাধ্যমে। তারপর ওদের থেকে এগুলি কালেকশন করে কম্পিটিশন হয়, সেখান থেকে বাছাই করে আমরা এটা ফিল্ম ফেস্টিভ্যালটা করি, যেটা পৃথিবীতে আর কোথাও কেউ করে না।
1: একেবারে আপনার আলোচনা শুনে বোঝাই যাচ্ছে আপনি বিজ্ঞানের সাথে ঠিক কতটা বা কীভাবে যুক্ত রয়েছেন। এখানে যদি একটা ছোট্ট বিষয় নিয়ে আমি বলি, যে এই যে আপনার বিজ্ঞানের সাথে এতটা আত্মীয়তা, সেই অনেক বছর আগে থেকে বলছেন যে আপনি বিজ্ঞানের সাথে যুক্ত বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, ছাত্রছাত্রীদের যখন সেই ক্লাসরুমে পড়ানো হয় ঠিক কতটা তাদের সেই বিজ্ঞানের প্রতি ইন্টারেস্ট আপনি দেখতে পান? কারণ এখন বিজ্ঞান নিয়ে শুধু যে সেই বই নিয়ে পড়াশোনা করা, পাঠ্য বইয়ে শুধু পড়াশোনা করা, সেই ব্যাপারটা এখন আর নেই। আগের থেকে সেই জিনিসটা অনেকটা বেশি এগিয়ে গেছে, এখন বাচ্চারা অনেক কিছু নিয়ে বিজ্ঞান পড়ছে, অনেক জায়গায় তারা সেই জিনিসটা অ্যাপ্লিকেবল করতে পারছে। তো সেই ক্ষেত্রে কি মনে হয় যে ইন্টারেস্ট একটু কি বেড়েছে?
0: একদম খুব সুন্দর কথা বলেছেন যে আগের মতো আর নেই।
1: হ্যাঁ,
0: তিনটে কথা আপনি বলেছেন যেটি খুব বিষয়। দ্বিতীয় আপনি বলেছেন অ্যাপ্লাই করতে পারছে, এবং আরেকটি কথা বলেছেন যে বিজ্ঞানের প্রতি উৎসাহ কিন্তু দিন দিন বাড়ছে আগের তুলনায়, বিভিন্ন শাখা বিন্যস্ত হচ্ছে। আমরা যদি দেখি, আমি এটাকে মহাভারতীয় একটা প্রয়াস হিসেবে দেখি, একটু পিছন থেকে শুরু করছি আমি। আপনি দেখুন, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষকরাই হচ্ছি শিশুদের জন্যে একটা পথ প্রদর্শক, মোটিভেটর। সে কি পড়বে কি পড়বে না, অনেক বাচ্চা হয়তো কোথাও দেখবেন যে এই ক্লাস সেভেনে পড়ছে, তার হঠাৎ করে অঙ্কের প্রতি ঝোঁক বেড়ে গেছে, কারণ অঙ্ক স্যার বা দিদিমণির প্রতি তার ভীষণ আত্মীয়তা সে একটা অনুভব করছে। কিন্তু পরক্ষণেই ধরেন কোনো কারণে ওই দিদিমণি সরে গেলেন, ওর পড়াশোনাটা কিন্তু নেমে গেল, তখন হয়তো তার অন্য কোনো সাবজেক্ট, ইংরেজির প্রতি ঝোঁক বাড়ল। এইরকম ঘটনা ঘটে। তো এতে একটা জিনিস স্পষ্ট হয় যে টিচারদের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। আমি যদি মহাভারতে যাই, তাহলে এখনও দ্রোণাচার্য অ্যাওয়ার্ড বলে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেখানে অনেকের মধ্যে কিন্তু একটা ধারণা রয়েছে যে দ্রোণাচার্য আদৌ কি ভালো শিক্ষক ছিলেন, কারণ উনি কিন্তু দুরকম একটা মানুষ, দুরকম চরিত্রের আমরা দেখতে পাই, দ্বৈত চরিত্র দেখতে পাই। প্রথম দিকে যখন আমরা দেখি, তখন আমি দেখি যে আগে যখন পড়াশোনা করানো হতো, তখন শিক্ষকরা কিন্তু পারদর্শিতা তৈরি করতেন। আপনি ধরুন রামচন্দ্রকে যখন রামায়ণে দেয়া হলো বৈশিষ্ট্য ঋষির কাছে, তখন কিন্তু বৈশিষ্ট্য ঋষির মূল উদ্দেশ্যটা ছিল বা যে রামচন্দ্রকে এমন একজন মানুষ হিসেবে তৈরি করা, সেই মহাভারতের ক্ষেত্রেও দ্রোণাচার্যের মূল উদ্দেশ্য ছিল যে পঞ্চপাণ্ডব এবং 100 কৌরবকে এরকম একজন মানুষ হিসেবে তৈরি করা যার মধ্যে পারদর্শিতা আছে, কারণ রাজা হওয়ার জন্যে পারদর্শিতা দরকার। এবং তারা কিন্তু, শিক্ষকরাও দায়বদ্ধ ছিলেন যে আমাকে পারদর্শী করেই তুলতে হবে। উনি কী করলেন, অর্জুনের সামনে একটি পাখি রাখলেন, সবাই আমরা জানি, এবং বললেন তুমি কি দেখতে পাও। সবাই বলল এই দেখতে পাই, সেই দেখতে পাই, পুরো পাখিটা দেখতে পাই, কেউ পা দেখতে পাচ্ছে, কেউ ডানা দেখতে পাচ্ছে। অর্জুন বললেন যে আমি শুধুমাত্র চোখটাই দেখতে পাচ্ছি, যেটা লক্ষ্য আমি স্থির করেছি, যেটাকে লক্ষ্য ভেদ করতে হবে, এবং সেটাই সে করল। এবং সে থেকে আমরা বুঝতে পারি যে পারদর্শিতা অর্জন করাটাই হচ্ছে, বা পারদর্শিতা অর্জনের জন্যে সাহায্য করাটাই হচ্ছে শিক্ষা এবং শিক্ষকের মূল।

উদ্দেশ্য। এবার আরেকটি জায়গায় যদি আমরা দেখি তাহলে একলব্যকেও আমরা দেখতে পাই। অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে একলব্য সে আনুমানিকভাবে সে অপ্রত্যক্ষভাবে গুরু হিসেবে বরণ করেছিল দ্রোণাচার্যকে, এবং দ্রোণাচার্য কী করলেন যখন জানতে পারলেন যে তার থেকে যে শেখাচ্ছে অর্জুনকে সেসব উনি দেখে দেখে একলব্য আলাদাভাবে অভ্যাস করে তার নিজের অধ্যবসায় দিয়ে পরিশ্রম করে সে কিন্তু বিষয়টা শিখে নিচ্ছে, কিন্তু গুরুকে সে সেরকমভাবে সরাসরি মান্যতা দিচ্ছে না, গ্রহণ করছে না। কিন্তু সেটা যখন উনি দেখলেন বা তার কাছে যখন অভিযোগ রূপে এলো তখন কিন্তু উনি কী করলেন তার কাছে গেলেন এবং তার বুড়ো আঙুলটা কেটে নিয়ে গুরুদক্ষিণা হিসেবে নিয়ে নিলেন। এই জিনিসটাকে কিন্তু আমরা এটা কি সঠিক যে একজন শিক্ষক একটি ছাত্রের যে শিখতে চাইছে হয়তো কোনো কারণবশত সে শিখতে পারছে না, যেহেতু সে রাজার পুত্র নয় এবং উনি রাজার জন্যই কাজ করেন বলে ওই শিক্ষক ওনাকে ওকে শিক্ষা দিচ্ছে না একলব্যকে, কিন্তু সেটা কি সঠিক? অনেকে আমরা মনে করি যে সেটা সঠিক নয়, দ্রোণাচার্য সঠিক গুরুদেব নন। কিন্তু আজকের যুগে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমার মনে হয় যে উনি কিন্তু সঠিক একজন গুরুদেব। কারণ আমাদের একটি ছাত্রকে যখন আমরা পুরোপুরিভাবে তৈরি করতে যাব তখন আমরা তার সামনে সমস্যা সৃষ্টি করব যাতে সে সমাধান করার মতো একটা একটা তার প্রজ্ঞা তৈরি হয়, তার মধ্যে যাতে একটা জ্ঞানের বিকাশ ঘটে, সে যেন ওই সমস্যার সমাধান করতে পারে। অর্জুনকে অটোমেটিক্যালি ওই যে প্রথায় উনি তৈরি করেছিলেন সেটা ছিল স্বাভাবিক একটি প্রথা, কিন্তু একলব্যকে উনি তৈরি করতে পারেন না। সেই জায়গায় একলব্যের মধ্যে একটা অদ্ভুত বৈশিষ্ট্য উনি নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন যে সে কিন্তু গুরুর সরাসরি প্রত্যক্ষ পরিচর্যা ছাড়াই সে কিন্তু অপ্রত্যক্ষভাবে শিখে নিয়েছে এবং সে কিন্তু সমসাময়িক হয়ে গিয়েছিল অর্জুনের। তো সেই জায়গায় তার মধ্যে কিন্তু আরও বেশি কোয়ালিটি থাকার কথা ছিল। আপনি যদি রাশিয়ার একজন বিজ্ঞানী রয়েছেন, আমি আবার ফিরে আসব একলব্যের কথায়, রাশিয়ার একজন বিজ্ঞানী রয়েছেন ওনার নাম হচ্ছে ভাইগটস্কি। অদ্ভুতভাবে ওনার সঙ্গে আমাদের বাংলার একটা মিল রয়েছে, সেই মিলটা হচ্ছে ওনার জন্ম হয়েছিল মাতৃভাষা দিবসে, মানে 21শে ফেব্রুয়ারি, এবং ওনার জন্ম হয়েছিল 1913 সালে, যে সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা মনে রাখার জন্যে তালমিল করে একটা সুন্দর বিষয় আর কি। তো ওই ভাইগটস্কি সে একটা পাগল টাইপের মানুষ ছিল, আসলে বিজ্ঞানীরা বা ওই রকম মানুষরা একটু পাগল টাইপেরই হয়। তো উনি অনেক রকম গবেষণা করলেন, কিন্তু ওনার গবেষণা ওনার মৃত্যুর পর্যন্ত, উনি বেশি দিন বাঁচেননি, মাত্র স্বামী বিবেকানন্দ যেরকম কম 39 বছর বেঁচে, উনি বেঁচেছিলেন মাত্র 37 বছর। 1935-এর দিকে উনি যখন মারা গেলেন তারপর ওনার সমস্ত গবেষণা পেনিনসুয়েলাতে ইউনিভার্সিটির কাছে পাওয়া গেল, এবং সেখানে দেখা গেল যে উনি একটা অদ্ভুত ধরনের শিক্ষার আচরণ উনি লক্ষ্য করেছেন এবং সেটা উনি লিখেছেন। সেটা হচ্ছে ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। বিজ্ঞান যারা শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়ে তারা এগুলি জানে। তো ওখানে তিন ধরনের লেয়ার রয়েছে আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমরা কিছুটা করতে পারি স্বাভাবিকভাবে, আমরা কিছুটা অতিরিক্ত করতে পারি, কিছুটা অন্যের চাপে বা অন্যের অনুপ্রেরণায়, আরেকটা আমরা একদমই পারি না। তো এই ঠিক সেই রকমভাবে হয়তোবা ওই ZPD-টাকেই দ্রোণাচার্য একলব্যের কাছে ছেড়ে দিয়েছিলেন। উনি কী করলেন, যেহেতু অর্জুন 5 আঙ্গুলে বাণ চালাতে পারত, স্বর চালাতে পারত, সেই জিনিসটা কিন্তু অপ্রত্যক্ষভাবে একলব্য শিখে নিয়েছিল। এইবার তাকে চ্যালেঞ্জ দেওয়া হলো যে তুমি 4 আঙ্গুলে শেখো, এবং মূলত সেই ZPD, মানে তুমি যেটা পারছো তুমি 5 আঙ্গুলে পারছো, এবার 1টা আঙ্গুল কেটে তুমি আমাকে দিয়ে দাও এবং তুমি প্রমাণ করো যে 4 আঙ্গুলে তুমি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের যে নিয়ম রয়েছে সেটা ফলো করে 4 আঙ্গুলে বান চালাতে শিখতে পারবে, এবং সেটা প্রয়াস করো, অধ্যবসায় নিয়ে সেটা কর।

0: তো সবার চোখে আমরা দেখলাম যে উনি বুড়ো আঙুলটা কেটে নিলেন। আসলে ওইটা ছিল একটা চ্যালেঞ্জ, শিক্ষক সেই চ্যালেঞ্জটা দিলেন একলব্যকে। আজকের যুগে কিন্তু আমরা সেই ব্যাপারটাই আবার ফিরে এসেছে। আমাদের প্রথম দিকের যখন বই লেখা হতো, মূলত আমাদের যে শিক্ষা ব্যবস্থা তাতে যে গাইডলাইনটা পাঠ্য পুস্তকে দেওয়া হয় সেই অনুযায়ী বাচ্চারা ডেভেলপ করে। তো আপনি যদি দেখেন যে একটা লেভেল পর্যন্ত, ধরুন গত সহস্রাব্দীতে মানে 2000 সাল পর্যন্ত যে ধরনের বইপত্র আমাদের সিস্টেমের মধ্যে ছিল, বিদ্যালয়গুলিতে প্রচলিত ছিল, তাতে আমরা কি করতাম, আপনিও হয়তো করতেন শিক্ষক হিসেবে বা যারা শিক্ষক তারাও করতেন, সম্মানীয় শিক্ষকরা গিয়েই বলতেন, ধরুন আমি শালক সংশ্লেষ পড়াচ্ছি, ওই বইতে গোটা গোটা অক্ষরে লেখা থাকতো সেই শালক সংশ্লেষের পুরো সংজ্ঞাটা, এবং আমরা কি বলতাম যে এই ব্র্যাকেট দাও, দুটো ব্র্যাকেটের মধ্যে এটাকে নিবদ্ধ করো এবং সেইটাই হচ্ছে তোমার মূল পাঠ, তুমি সেটা পড়বে সেটা শিখবে। এবং প্রশ্নটা কি থাকতো, সহজ, শালক সংশ্লেষ কাকে বলে, এবং সে যদি ওইটা পড়ে যায় এবং সেইটাই উত্তরপত্রের মধ্যে লেখে তাহলে আমরা পুরো নম্বর দিতাম। কিন্তু সেই পাঠটা কিন্তু ভুল ছিল, কারণ সেটা ছিল একটা, আপনি যদি শিক্ষাবিজ্ঞানের দিক থেকে দেখা হয় তাহলে সেটা ছিল মুখস্থবিদ্যা। তো সেইটা কিন্তু আসলে সে ব্যাপারটা বুঝলো কি বুঝলো না সেটা কিন্তু ইভালুয়েট করা সম্ভব নয়। সে শিখতে পারলো কি পারলো না, শিক্ষা যদি বলি, সেটা কিন্তু ইভালুয়েট হলো না, সে মুখস্থ করতে পারলো।
1: এই বিষয়ে স্যার আমি একটা প্রশ্ন করব, যে এই যে বললেন মুখস্থ করার ব্যাপারটা, এটা কিন্তু সেই 2000 সালের আগে যেটা বললেন, বা হয়তো তারও অনেক আগের থেকে এটা প্রচলিত ছিল, বা হয়তো পড়াশোনার ধরন, বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটা সেরকমই ছিল, কিন্তু এখন বর্তমানে সেই মুখস্থবিদ্যা থেকে একটা অন্যরকম, যেটা আমরা সবাই সেটাকে সাপোর্ট করি, কনসেপ্ট বেসড লার্নিং, সেই পড়াশুনোটা এখন বিদ্যালয়ের একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো কি মনে হয় যে এটা যতদিন ছিল না ততদিন কি শিক্ষা ব্যবস্থা কোনো একদিকে একটু পিছিয়ে ছিল
0: না? এখানে আপনার এই প্রশ্নের মধ্যেও দুটো বিষয় উঠে আসছে, এক মুখস্থ করার পড়াশোনা, আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে কনসেপ্ট বেসড লার্নিং, ধারণা তৈরি করার নির্মাণমূলক পড়াশোনা। আমার মতে এখন আমরা যে যুগটা চলছে সেই যুগটাকে তে মানে 2025 থেকে 2035 এই সময়টাকে তাতে যে সমস্ত বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করছে, ভূমিষ্ঠ হচ্ছেন, তাদেরকে আমরা বলছি জেনারেশন বিটা, জেনারেশন বি, এর আগে জেনারেশন জেড, জেন জি, এই সমস্ত চলে এসছে, আলফা, তারপর বিটা। এদের সাধারণত মূলত এদের মা বাবারা জেড, জেন জেড বিলং করেন এবং তারা বি, বিটা হিসেবে রয়েছে। এদের মূল ব্যাপারটা হচ্ছে এরা এমন একটা পরিস্থিতিতে সময়ে জন্মগ্রহণ করছে, ভূমিষ্ঠ হচ্ছে, যেখানে এআই ইন্টিগ্রেটেড লাইফস্টাইল চলে আসছে, আজকে যতটুকু আসছে তার চাইতে বেশি চলে আসছে। এইবার সেই রকম পরিস্থিতিতে বাচ্চাটা যখন প্রথম কান্নার পর সে তার মায়ের কাছ থেকে মোবাইল ফোন পাচ্ছে, আগে যখন কান্না করতো বাচ্চা তখন একটা খেলনা পেত, আদর পেত, কোলে তোলা হতো, এখন যে জেনারেশন তাকে কান্নার প্রথম কান্নায় সে পাচ্ছে মোবাইল। তো এই হচ্ছে তার মধ্যে ডিফারেন্স, তো আরও ডিফারেন্স চলে আসবে ভবিষ্যতে। তো এই ধরনের জেন বিটার জন্যে আমাদের শিক্ষা কিন্তু পাল্টে গেছে, এখন আর মুখস্থও নেই, মানে এগুলিকে বাদ দেওয়া যায় না, মুখস্থ অবশ্যই দরকার, হ্যাঁ এটা থাকছে, কিন্তু পুরোপুরি ওইটাকে ডিপেন্ড করে শিক্ষা ব্যবস্থাটা চলতে পারে না। এখন কনসেপ্ট বেসড লার্নিং যেটা বা টিচিং যেটা বলছেন আপনি, সেটাকেও বাদ দেওয়া হয়েছে, এখন চলে এসছে সেই একলব্যের যুগে। একলব্যকে দ্রোণাচার্য যেটা দিয়েছিলেন যে তুমি 5 আঙ্গুলে শিখেছো, এবার তুমি 4 আঙ্গুলে করো, এটাকে আমরা বলছি কম্পিটেন্সি বেসড এডুকেশন, মানে পারদর্শিতা অর্জন করতে হচ্ছে, তুমি এমন পারদর্শী হবে যে তুমি 5 আঙ্গুলে যে কাজটি করতে পারতে তার চাইতে ভালো তুমি করতে পারবে 4 আঙ্গুলে। অটো যদি তুমি সমসাময়িকও করো সেটাও একটা অদ্ভুত ব্যাপার বা বিরল একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে তুমি 4 আঙ্গুলে ওই কাজটা করেছো যেটা 5 আঙ্গুলে অর্জন করতো। তো আমরা এখন একলব্যের দিক থেকে করছি। এবার আমি যেটা বলছিলাম যে প্রথম দিকের বইগুলি সেরকমভাবে লেখা হতো যাতে মুখস্থ করতে পারে। এইবার পরবর্তী সময়ে 2009 সালে যখন রাইট টু এডুকেশন ইন্ডিয়াতে চালু হলো,

0: অ্যাক্ট, তারপর বই পাল্টে দিল। আসলে আমরা অনেক সময় অভিভাবকদের কাছে সঠিকভাবে পৌঁছতে পারি না, তারা মনে করেন বই পাল্টে দিয়েছে, এখন নতুন বই কিনতে হবে, পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক যেগুলি রয়েছে সেগুলি, কিন্তু বই পাল্টে দিয়েছে মানে প্রথাটাও কিন্তু পাল্টে গেছে। তো ওই সময়ে কিন্তু আপনি যেটা বলছেন সেই কনসেপ্ট বেসড লার্নিং ছিল, সেখানে আমরা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি ওই বইগুলিতে, মূলত ওইভাবেই করা হতো। এবং সেখানে আরেকটা জিনিস ইনকর্পোরেট করা হয়েছিল, সেটা হচ্ছে ইন্ডাকশান ডিডাকশান পদ্ধতি, অবরোহণ এবং আরোহণ পদ্ধতি। ওইখানে কি, আমরা যখন শালক সংশ্লিষ্টটা পড়ছিলাম তখন আমরা সরাসরি সংজ্ঞা থেকে উদাহরণে যাচ্ছিলাম, আমরা প্রথমে বুঝতে চাইছিলাম যে শালক সংশ্লিষ্ট বিষয়টা কি, তারপর তার বিভিন্ন বিষয়গুলি আমরা জানতে চাইছিলাম। তারপর যখন কনসেপ্ট বেসডে আমরা এলাম তখন আমরা কি করলাম, উদাহরণ থেকে জানতে চাইলাম যে বিষয়টা কি, খাদ্য তৈরি করছে, এ খাদ্য তৈরি করছে, ওই গাছ খাদ্য তৈরি করছে, সেই গাছ খাদ্য তৈরি করছে, এইবার খাদ্য কিভাবে তৈরি করছে। আলটিমেটলি আমরা রিজন দিলাম যে শালক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করছে। এই ধারণাগুলি চলে এসেছিল এবং বইগুলি সেরকমভাবেই গল্পের ছলে, কারণ উদাহরণটা উপস্থাপন করতে হলে কিছুটা গল্পের দরকার হতো, সেই গল্পের ছলে দেওয়ার চেষ্টা করছিল। এখন যখন বহুবার বিভিন্ন কমিশন তৈরি হয়েছে, শিক্ষা কমিশন, এবং ভারতবর্ষেই একমাত্র দেশ আমার মনে হয় যেখানে দুদুটো কমিশন যখন তৈরি করা হয়েছে তখন কিন্তু বিজ্ঞানীদেরকে ওই কমিশনের মধ্যে রাখা হয়েছে। হ্যাঁ, ডিএস কোঠারি, উনি ডিআরডিওর বরিষ্ঠ বিজ্ঞানী ছিলেন। এবং এখন 2000 সালে যেটা চলে এসছে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, ওখানেও কে কস্তুরীরঙ্গন ইসরোর চেয়ারম্যান ছিলেন এবং একজন মহত্তম মানুষ, পাশাপাশি একজন শিক্ষা অনুরাগী তো বলা যায়, এবং ওনার সময়ে মহাকাশ চর্চা অনেক বেশি এগিয়ে গিয়েছিল, ওনাকে রাখা হয়েছে এবং অনেক প্রচুর পরিশ্রম করে উনি এটা ড্রাফটিং করেছেন। এইবার আমরা যখন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি সেই এনইপি, এনইপি সেন্ট্রিক এডুকেশন যখন হচ্ছে তখন কিন্তু সেই একলব্যের ধারণাটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, পারদর্শিতামূলক পড়াশোনার যে ব্যাপারটা রয়েছে সেটাকে। সেক্ষেত্রে আমরা কি করছি, ওই 5W প্রশ্ন থেকে উত্তর এবং পাশাপাশি আমরা সমস্ত বিষয়কে একটু জটিলভাবে যাতে বাচ্চা দেখতে পারে বা শিশুটি দেখতে পারে সেই দিক থেকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনি যদি বিজ্ঞানের ক্ষেত্রে বলেন, তো আমি যেটা শালক সংশ্লেষ, আমরা এতদিন পড়িয়েছি যে শালক সংশ্লেষ কাকে বলে, উদাহরণগুলো যেগুলি মুখস্থবিদ্যার কেন্দ্রিক পড়াশোনা বা কনসেপ্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে হয়েছে, এখন কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। এক্ষেত্রে কি হচ্ছে, আমরা তাকে তুলনা করতে দিচ্ছি, আপনি যেটা বললেন অ্যাপ্লাই করো, তুলনা করো, সেগুলি করতে দিচ্ছি। আমরা বলছি ধরুন ওর সামনে একটি গাছে সাদা রঙের পাতা দেওয়া হলো, সবুজ রঙের পাতা দেওয়া হলো, লাল রঙের পাতা দেওয়া হলো, তাকে বলা হচ্ছে যে তুলনা করার জন্যে, শালক সংশ্লেষ কোনটাতে কীরকম ঘটতে পারে সেটা বোঝার জন্য। তো ওই বিষয়গুলি কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যে বাচ্চাটা কিন্তু সেরকমভাবেই তৈরি হচ্ছে, যাতে সেই সেই পারদর্শিতা যেটা মহাভারতীয় শিক্ষায় আমরা দেখি সেই জায়গায় যেন সে পৌঁছতে পারে। এবং আমাদের বইগুলো ঠিক সেইভাবেই লেখা রয়েছে বা লেখা হচ্ছে এখন যে বইগুলি আসছে। তো এই হচ্ছে দুটোর মধ্যে মূলভূত যে পার্থক্য সেটা। তো ফলে আমার মনে হয় ভবিষ্যতে জেন বিটা যখন আসবে এই সমস্ত বই পড়ে, তখন তাদের মধ্যে কিন্তু অনেক বেশি পারদর্শিতামূলক শিক্ষার একটা প্রতিফলন আমরা দেখতে পাব।
1: মানে তারা ঠিক সেইভাবে দক্ষ হয়ে উঠবে,
0: দক্ষ হয়ে উঠবে, দক্ষ না, আমার মতে দক্ষ, স্কিল আর কম্পিটেন্ট দুটোর মধ্যেও পার্থক্য রয়েছে। আমার মতে এটা হচ্ছে পারদর্শী হয়ে উঠবে, সে বিষয়টাকে ভালোভাবে বুঝবে। তবে সেজন্যে এতটা বলা ঠিক নয়, কারণ সেজন্যে সেই রকম শ্রম পুরো সমাজকে দিতে হবে, শিক্ষককে দিতে হবে, সেরকম শ্রম সেই শিশুটিকে দিতে হবে, সেরকম শ্রম তার অভিভাবককেও দিতে হবে, সব মিলিয়েই তার পারদর্শিতার মানদণ্ড স্থির হবে।
1: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আমাদের এই মুহূর্তের বিশেষ পর্ব উড়ান। আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965, আপনারা কিন্তু

0: চাইলে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারেন আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। আর আজ আমরা কথা বলছি বর্তমান শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান চর্চা নিয়ে। এই যে স্যার কথাগুলো বললেন, প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা পরিবর্তনের পেছনে কিন্তু একটা বৈজ্ঞানিক যুক্তি রয়েছে। সেক্ষেত্রে আমি যদি আপনাকে একটু ছোট করে বলতে বলি, এই যে এনইপিতে অনেক ধরনের চেঞ্জেস আনা হয়েছে আগেকার দিনের শিক্ষা ব্যবস্থা বা এখন নতুন যেটা হয়েছে, সেক্ষেত্রে ঠিক কোন কোন বৈজ্ঞানিক যুক্তিকে সামনে রেখে এই সিস্টেমটা চালু করা হয়েছে?
1: আসলে এনইপি যদি আমরা দেখি, তাহলে প্রথম দিকের যে সমস্ত এডুকেশন পলিসিগুলি তৈরি হতো সেগুলি মোটামুটি আপনি ধরুন গ্যাপিংটা ছিল 4-5 বছর 10 বছরের। আমরা যদি দেখি যে হান্টার কমিশন 1882 তৈরি হয়েছে, আমরা যদি স্যার ডক্টর রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে কমিশনটা তৈরি হয়েছে ইউনিভার্সিটি কমিশন, সেইটা দেখি তাহলে সেটা স্বাধীনতার ঠিক পরে 1948-49 দিকে তৈরি হয়েছিল। তারপরে যদি দেখি তা মুদালিয়ার কমিশন, সেটা 1952-53, মানে ধরুন 48-এর পরেই কিন্তু আমরা 52-তে চলে আসছি, মানে গ্যাপিংটা কিন্তু বড় জোর 5 বছরের, ঠিক আছে না? তো তারপরে যদি আমরা দেখি যে ডিএস কোঠারির যে কমিশনটা, সেটা 64, মানে 52-64 আমরা যদি হিসেব করি তাহলে 12-14 বছরের ডিফারেন্স থাকছে। এই করতে করতে 68 এবং 86 এই দুটো বছরের একটু দূরত্বে রয়েছে। এরপর কিন্তু মানে বিগত সহস্রাব্দীর একটা এডুকেশন পলিসি কিন্তু এই সহস্রাব্দীতেও চলছিল, 1900 সহস্রাব্দীর একটা এডুকেশন পলিসি 2000-এর চলছিল, অথচ জেনারেশন ক্যাপ কিন্তু এগিয়ে যাচ্ছিল।
0: হ্যাঁ,
1: জেন জি হয়েছিল, জেন আলফা, জেন বিটা, এরকম করে এগিয়ে যাচ্ছিল, প্রতি 10 বছর অন্তর অন্তর সেটা এগিয়ে যাচ্ছিল। তো সে পাশাপাশি আরেকটা জিনিস, মানে প্রৌদ্যোগিক ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি অগ্রসর আমরা হয়ে যাচ্ছিলাম। আমরা সেই টেলিফোন থেকে যেগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করতে হতো, সেই যুগ থেকে মোবাইল, নোকিয়া থেকে আজকে অ্যাপেল, আইফোন, সেইভাবে আমরা কিন্তু অনেক বেশি এগিয়ে যাচ্ছিলাম। আজকে আমরা যদি দেখি গুগল ম্যাপ কিংবা ওই স্টারলাইন, সেই সমস্ত যুগে আমরা প্রবেশ করে যাচ্ছি, আমরা এআই যুগে প্রবেশ করে যাচ্ছি, কিন্তু শিক্ষার যে ব্যবস্থা সেটা কিন্তু অফিসিয়ালি পাল্টাচ্ছিল না।
0: হ্যাঁ,
1: সেই জন্যেই প্রায় 30-35, মানে 3 থেকে 3.5 দশক পর পাল্টে গেল সব কিছু, একটি নতুন ব্যবস্থা তৈরি করা হলো এনইপি। এবং মূলত আরেকটি বিষয় হচ্ছে, আমরা কিন্তু আমি যদি বিজ্ঞানের ক্ষেত্রেই দেখি, তাহলে আমরা দেখি যে সি ভি রমন, তিনি নোবেল পেয়েছিলেন, আমরা গর্ব করি, কিন্তু তিনি কিন্তু ভারতীয় হিসেবে নোবেল পাননি, তিনি পরাধীন ভারতীয় হিসেবে নোবেল পেয়েছিলেন। স্বাধীন ভারতবর্ষে কিন্তু কোনো নোবেল আমরা আসিনি এখন পর্যন্ত। আমাদের ভারত কিন্তু একটা অদ্ভুত দেশ, এবং অদ্ভুত বলা ঠিক হবে না, একটা বৈচিত্র্যময় এবং ভিন্ন ব্যতিক্রমী দেশ। অন্যান্য 200-র মতো যদি দেশ পৃথিবীতে থাকে, তাহলে ভারত এমন একটা দেশ যার প্রতি 10 কিলোমিটার অন্তর অন্তর আপনি সমস্ত কিছু বৈচিত্র্য পাবেন। আপনি ভৌগোলিক অবস্থান পাল্টে যাচ্ছে, খাওয়া দাওয়া পাল্টে যাচ্ছে, আমাদের জীবনযাপনের শৈলী বদল হয়ে যাচ্ছে, আমাদের কার্টোগ্রাফি বদলে যাচ্ছে, জিওগ্রাফি বদলে যাচ্ছে, এভরিথিং বদলে যাচ্ছে। কিন্তু সেই বৈচিত্র্যের পাশাপাশি আমাদের মধ্যে কিন্তু বিভিন্ন সমস্যাও আমরা তৈরি হচ্ছে। এই সমস্যার সমাধান করতে গেলেই কিন্তু আমরা বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার বা ইনোভেশন উদ্ভাবন আমরা করতে পারি বা করার সম্ভাবনা এখানে রয়েছে। কিন্তু সেই দিক থেকে বিষয়টা কিন্তু হচ্ছে না। হচ্ছে কোথায়? আমেরিকা, রাশিয়া, পাশ্চাত্য দেশগুলিতে, যারা প্রথম দিকে পরমাণুর একটা বিকাশ তৈরি করেছিল, ওপেনহাইমার, এ ও করতে করতে শেষ অবধি ওপেনহাইমার পরমাণু বোমা তৈরি করলেন, সেটা লিটিল ম্যান এবং ফ্যাট বয় হিসেবে জাপানে ফোটানো হলো। এরপর তারা তৈরি শুরু করে দিলেন মহাকাশ বিজয়ের জন্যে, সেই মহাকাশ জয়ের জন্যে তারা দুজন কোল্ড ওয়ারে যুক্ত হলেন, এবং ওই ক্ষেত্রগুলিতে যাতে উন্নয়ন হয় সেই জন্যে তারা কিন্তু শিক্ষাক্ষেত্রেও উন্নয়নের প্রয়াস করাতে তাদের দেশে আলটিমেটলি বিজ্ঞান এবং শিক্ষা দুটোই এগিয়ে গেছে। কিন্তু আমাদের এখানে সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেরকমভাবে এগুতে পারিনি, এবং আলটিমেটলি আমাদের দেশের যারা পলিসি মেকার, মূলত পলিসি মেকার না, যারা এই ড্রাফট মেকার ছিলেন, তাদের মধ্যে যারা

0: বিজ্ঞানী বা শিক্ষাবিদ ছিলেন, তাদের ধারণা ছিল যে আমাদের দেশে মূলত শিক্ষায়তের মধ্যেই একটা দুর্বলতা রয়ে গিয়েছিল, সেই পারদর্শিতা বা দক্ষতা সেটা তৈরি হচ্ছিল না, সেজন্যই কিন্তু আলটিমেটলি এই এনইপি নিয়ে আনা হয়েছে এবং সেই অনুযায়ী পুরো স্ট্রাকচারটাকে একটা পারদর্শিতা, কম্পিটেন্ট স্টুডেন্ট, কম্পিটেন্ট টিচার, কম্পিটেন্ট ইকোসিস্টেম তৈরি করার একটা প্রয়াস কিন্তু চলছে।
1: আপনি বিজ্ঞানীদের কথা বলছিলেন, তার মধ্যে কিন্তু আমরা যদি বিজ্ঞান জগতের কথা ভাবি বা বিজ্ঞানীদের কথা যদি বলি, তখন কিন্তু এপিজে আব্দুল কালামের কথা আমাদের একেবারেই মাথায় শুরুর দিকেই আসে। আপনি ওনার ঠিক কোন আবিষ্কারটার কথা বলতে চাইবেন যদি আপনাকে প্রশ্ন করি যে এই মুহূর্তে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, ঠিক বর্তমানে ছাত্রছাত্রীরা ওনার কোন শিক্ষাটাকে বেশি কাজেতে লাগাতে পারছে?
0: এপিজে আব্দুল কালাম একজন মহত্তম বিজ্ঞানী এবং অগ্নিবিজ্ঞানী, আমি ওনাকে বলি অগ্নিবিজ্ঞানী, আমাদের সিবি রমনকে আমি বলি রঙের বিজ্ঞানী, রং থেকেই উনি সব কিছু আবিষ্কার করেছিলেন। তো এই অগ্নিবিজ্ঞানী যিনি রয়েছেন, ওনার সবচেয়ে বেশি যে বিষয়টা রয়েছে, উনি যে সমস্ত কাজগুলি করেছেন সেগুলি অত্যন্ত জটিল বিষয়, পরমাণু বোমা তৈরি করা বা অগ্নি মিসাইল যেগুলি আজকে ভারতবর্ষকে একটা আত্মনির্ভর ভারতবর্ষ এবং অন্যের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো একটা সামর্থ্যবান ভারতবর্ষ তৈরি করার ক্ষেত্রে যে আজকে আমরা যেটা করতে পারছি সেটা কিন্তু আসলে এপিজে আব্দুল কালামের প্রতি দান। কিন্তু ওনার এই সমস্ত বিষয় বুঝতে হলে একজন শিশুকে চট করে বোঝানো যাবে না। আসলে ওনার বিষয়ে যে বিষয়গুলি নিয়ে উনি বিজ্ঞান গবেষণা করেছেন সে সবকটাই এত জটিল যে সেগুলি আসলে স্কুল লেভেলে বা ইভেন কলেজ লেভেলেও, সঠিক কলেজ না হলে বোঝাটা একটু মুশকিল। কিন্তু বেসিক সায়েন্স যেগুলি রয়েছে সমস্ত বিজ্ঞানের পিছনেই একটা ভিত্তিগত বিষয় থাকে, সেই ভিত্তিগুলি কিন্তু ছোট ছোট আকারে আমরা স্কুল লেভেলে বা কলেজ লেভেলে আমরা পড়তে পারি এবং সেগুলি যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের মূলত অনেকটাই কাজ হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওনার থেকে যেগুলি আমরা শিখতে পারি ওনার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি, সেগুলির মধ্যে প্রথম বৈশিষ্ট্য যেটা আমি মনে করতে পারি, উনি ভীষণ রকম নির্লোভ মানুষ ছিলেন এবং দ্বিতীয়ত ওনার অধ্যবসায়, উনি যে কোনো একটা কাজ করতেন সেটা সাংঘাতিক রকমেভাবে উনি প্রাণবন্তভাবে করতেন এবং প্রাণ ঢেলে উনি কাজটা করতেন। উনি যখন বই পড়তেন, বই লিখতেন, সেটাও ওই পর্যায়ে গিয়ে ওনার মধ্যে চলে আসতো এবং সেটা উনি করতেন। তো ওই যে বিষয়গুলি যে আমি যে কাজটা করব সততার সঙ্গে এবং সমস্ত আমার যে শক্তি সামর্থ্য সেটা নিয়োজিত করে করব, এই যে উপলব্ধি, এই এই ছোট ছোট বিষয়গুলি কিন্তু আমরা শিখতে পারি। আমি বাচ্চাদেরকে যে আপনাদের মাধ্যমে বলবো, ওনার যে আত্মজীবনীটা রয়েছে অগ্নিপক্ষ, উইং অফ ফায়ার, দারুণ বিষয়, এটা পড়তে পারে। ওনার ইগনাইটেড মাইন্ড বলে একটা বই রয়েছে ইংরেজিতে, এখন বাংলাতেও পাওয়া যায় বা আপনার ল্যাপটপ বা ইন্টারনেটে এখন ইজিলি ট্রান্সলেট করা যায়, ওখান থেকে পড়তে পারে, ও অসাধারণ বই। এবং ওই বইগুলিতে, ইগনাইটেড মাইন্ড বইগুলিতে, একজন মহারাজের কথা লেখা রয়েছে, রামকৃষ্ণ মহারাজ নিখিলেশ্বরানন্দজী মহারাজ, উনি এখনও রয়েছেন, পোরবন্দর থেকে উনি আসছিলেন। হ্যাঁ, ওই মহারাজের সঙ্গে মহারাজ ওনাকে জিজ্ঞেস করেছিলেন, বহুবার ওনাকে নিমন্ত্রণ করেছেন, উনি গেছেন, ফ্লাইটের মধ্যে ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার থেকে শিক্ষার যে বিষয় সবচেয়ে বেশি আপনি কি বলেন বাচ্চাদেরকে, যে ওইটা করলে বাচ্চারা অনেক বেশি অনুপ্রাণিত হতে পারে। তো একটা কথা যেটা সব সময় উনি বলতেন সেটা হচ্ছে স্বপ্ন দেখো, খোলা চোখে স্বপ্ন দেখো, এইটাই হচ্ছে মূল বিষয়। আমাকে ভাবতে হবে এবং একটা বিষয় নিয়ে স্বপ্ন দেখার মতো করে এগুতে হবে, তবেই কিন্তু সাফল্য আসতে পারে। আমার মনে হয় আত্মজীবনী যেটা রয়েছে, মানে এপিজে আব্দুল কালাম শুধু নয়, আপনি যদি জগদীশচন্দ্র বসু বা সিবি রমন, ওদের ক্ষেত্রে তো আরও ভয়ঙ্কর বিষয়, কারণ এপিজে আব্দুল কালাম ছিলেন স্বাধীন ভারতের মানুষ, উনি অনেকটাই স্বতন্ত্র পেয়েছেন বা সাধন পেয়েছেন, যেগুলি উপকরণ পেয়েছেন যার মাধ্যমে উনি বিজ্ঞান চর্চা করতে পারেন। কিন্তু জগদীশচন্দ্র বসু ছিলেন পরাধীন ভারতের, সিভি রমন ছিলেন

পরাধীন ভারতে, ইংরেজ শাসিত ভারতে, ইংরেজকে বুঝিয়ে বিজ্ঞান করা এবং নোবেল পাওয়া আপনি ভাবুন কি অসম্ভব একটা বিষয়। কারণ আর তারা কিন্তু অত্যন্ত সাধারণ বিষয় নিয়ে গবেষণা করে নোবেল পেয়েছিলেন। জাহাজে করে আসছিলেন সি ভি রমন, দেখলেন সমুদ্রের যে বিশাল জলরাশি তার রং নীল, প্রশ্ন জাগলো মনের মধ্যে যে রং কেন, জলের তো রং নেই তো জলের রং কেন, সেই সমস্ত নিয়ে উনি তৈরি গবেষণা করলেন। আমি বিস্তারিত বলছি না, যাদের আগ্রহ আমার মনে হয় সেটা পড়তে পারে। এর জন্য আমি ওনাকে বলি রং

0: মহাকাশ চর্চা নিয়ে যারা গবেষণা করেন সেই সমস্ত বৈদেশিক সংস্থা বা দেশীয় সংস্থা, তারা কিন্তু এই এই সেম টেকনোলজিটা ইউজ করেন। ওখানে যে ডিটেক্ট রয়েছে কালার দিয়ে সেই ডিটেকশন করেন সে ওখানে কী রয়েছে। সিমিলার ওয়েতে আপনি দেখুন জগদীশচন্দ্র বসু, ওনাকে প্রথম দিকে যখন অধ্যাপক হিসেবে নিয়োগ করা হলো সঠিকভাবে ওনাকে বেতন পর্যন্ত দেয়নি ইংরেজ সরকার বা ইংরেজ শাসক গোষ্ঠী যারা ইউনিভার্সিটিতে ছিলেন, কিন্তু উনি কিন্তু নিজস্ব, উনি ছিলেন ফিজিসিস্ট, অথচ উনি বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে বিচরণ করেননি। আমরা সবাই ওনাকে জানি, উনি সহজ ভাষায় যদি বলি যে গাছের প্রাণ আছে আবিষ্কার করেছিলেন, আসলে গাছ উত্তেজনায় সাড়া দেয় সেটাই আবিষ্কার করেছিলেন, তাও ওনার নিজস্ব যন্ত্রে উনি নিজে যন্ত্র বানিয়েছেন। আজকেও যদি আপনি সুযোগ থাকে কলকাতায় যান তাহলে তো আপনি ওনার সেই যে মিউজিয়ামটা রয়েছে যে বাড়িতে উনি করতেন বসু বিজ্ঞান মন্দিরের মূল ভবনটি, সেখানে কিন্তু এই সমস্ত জিনিস রয়েছে। আপনি দেখবেন অতি সাধারণ জিনিস, অতি সাধারণ জিনিস, কোনো বড় রকমে, এবং এই সমস্ত কারণেই কিন্তু উনিও নোবেল পাননি। কারণ আসলে কিন্তু রেডিও আজকে যে মাধ্যমের মাধ্যমে আমি আপনি কথা বলছি সবাই শুনতে পাচ্ছে, যে মাধ্যমকে নিয়ে আমি গৌরব করছি যে 90 বছর পূর্তি হয়েছে আকাশবাণীর, সেই মাধ্যমটার যিনি স্রষ্টা তিনি কিন্তু জগদীশচন্দ্র বসু। আমার আকাশবাণীর কাছে অনুরোধও থাকবে যে এই 90 বছর উদযাপনের পাশাপাশি ওনাকেও সম্মানিত করা কোনো না কোনোভাবে, কারণ উনিই কিন্তু মূলত আবিষ্কারক, কিন্তু উনি কিন্তু যোগ্য সম্মান পাননি। পরবর্তী সময়ে এও এসছে, নোবেল কমিটি বলেছে ইট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু উনি কিন্তু নোবেল পাননি। আজকে ওনার মধ্যে কিন্তু সেই সৃজনশীলতা ছিল, হয়তো বা সুযোগ যদি পেতেন স্বাধীন ভারতের মতো একটা সুবিধা যদি পেতেন হয়তো আর আরও বেশি উনি করতে পারতেন।
1: ঠিক, একেবারে। বিজ্ঞান বিভিন্ন রকম প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে প্রতিদিন কোনো না কোনো পরিবর্তন বা উপহার দিয়েই চলেছে। সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে যেটা খুব প্রচলিত সেটা একেবারেই আমাদের প্রত্যেকের কাছে নতুন একটা জিনিস। এই যে বাচ্চারা যারা একেবারেই ছোট, হয়তো প্রাইমারি সেকশনে পড়ে, তারাও কিন্তু এর ব্যবহারটা এখন খুব দ্রুত শিখে ফেলছে। এক্ষেত্রে কি মনে হয় আপনার যে বিজ্ঞানের এই যে উপহার বা তার যে এই প্রতিদান, এটা কি ঠিকভাবে কাজে লাগছে?
0: দেখুন, আমি প্রথমেই বলেছি যে জেন বিটা, যাকে আমরা জেন বিও বলছি, সে কিন্তু এআই ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্টেরই শিশু। সে ছোটবেলা থেকেই সেই কান্নার প্রতিদানে সে মায়ের কাছ থেকে, আগে যেরকম মায়েরা গল্প শোনাতেন, ঠাকুমারা গল্প শোনাতেন, সেই ব্যাপারগুলি এখন আর নেই। এখন সরাসরি সে একটা এআই ইন্টিগ্রেটেড মোবাইল ডিভাইস পেয়ে যাচ্ছে, তো আমরা এটাকে অস্বীকার করতে পারবো না। বিজ্ঞানের এই যে পরিবর্তনগুলো সেগুলিকে অস্বীকার করে জীবনযাপন মানে মানে সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এআই বেসড যে এডুকেশন পলিসি বা এআই বেসড যে এনজয়মেন্ট বা এন্টারটেনমেন্ট পলিসি, সেক্ষেত্রে আমাকে বাচ্চাটির বিকাশের দিক থেকেই আমাকে ওগুলিকে বাছাই করে তার কাছে পৌঁছে দিতে হবে বা তার অ্যাক্সেসের মধ্যে রাখতে হবে সেইগুলি, যেগুলি আমরা, এগুলি সব ক্ষেত্রেই ছিল। আপনি আপনি আপনি যদি আগের যুগে দেখেন তখনও কিন্তু দুটো জিনিসই ছিল, ভালো মন্দ দুটো জিনিসই ছিল, বাছাই করা। আমরা যেটা বলছি যে এডুকেশন এরকম হতে হবে যে সে পারদর্শী হয়ে উঠবে, তো পারদর্শিতার একটি মাপকাঠি কিন্তু সেই বাছাই। আমি বেছে নেব যে কোনটা আমার জন্যে ভালো, কোনটা আমার পরিবারের জন্য ভালো, কোনটা আমার সমাজের জন্য ভালো, কোনটা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য ভালো। তো এইভাবেই কিন্তু আমরা জিনিসগুলি বেছে আরেকজনকে উপহার দেব, এবং পাশাপাশি আমার ভুল ধারণাগুলি যেগুলি রয়েছে, যেগুলি ভুল সেগুলি সম্পর্কেও একটা সচেতন ধারণা থাকতে হবে যাতে আমি সচেতন হতে পারি। একটি বাচ্চা যখন আমি দেখছি যে সে খুব ছোট বয়সের বাচ্চা, সে যখন খুব বেশি দৌড়ঝাঁপ করতে পারছে, আমি ধরুন ক্লাসের মধ্যে কোনো বাচ্চাকে দেখছি যে সে খুব হাত ছোঁড়াছুঁড়ি করছে, পা ছোঁড়াছুঁড়ি করছে, আমি কিন্তু তাকে মারতেও পারি, বকতেও পারি, আবার তাকে কিন্তু ইউটিলাইজও করতে পারি। আমি সঙ্গে সঙ্গে তাকে ডেকে নিয়ে এলাম ব্ল্যাকবোর্ডে, তুমি এইগুলি, আমার যে কাজটা সেটা তুমি করো। তখন কিন্তু সে তার যে এনার্জি সেটাকে আমি ট্রান্সফর্ম করছি। তো ওই রকমভাবে আমাদেরকে, এটাকে বলা হয় ম্যাটাকগনেটিভ অ্যাপ্রোচ এডুকেশনের ল্যাঙ্গুয়েজ, যেটা ফ্যামিলিতেও করা যেতে পারে, যে আমি সে কী ভাবছে সেই ভাবনাটা আমি ভেবে, থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, আমি এমন একটা পরিকল্পনা নেব।

0: এবং সেই পরিকল্পনা মোতাবেক আমি কাজ করব, অ্যাকশন দেখাব। সেই রকমভাবেই কিন্তু আজকের যুগের মায়েদেরকেও এগিয়ে যেতে হবে। আমার মনে হয় জেন জেডের পরে জেন আলফা যারা আসছে, তাদের যারা গার্জিয়ান হিসেবে থাকবে, অভিভাবক হিসেবে যখন তারা দায়িত্ব সামলাবে, তখন তারাও যদি সঠিকভাবে এআই এর ব্যবহার করে, তো অটোমেটিক্যালি সেই জেন বিটার যারা রয়েছে তারাও কিন্তু সঠিকভাবে শিখে যাবে, তাদের কাছেও সঠিক ব্যাপারটা পৌঁছে যাবে। এটা আসলে আমাদের, আমরা যেরকম ধরুন আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল যেটা, সেটা যেরকম একটা, দেখুন কচ্ছপ যখন ডিম পারে তখন ঠিক সেই জায়গায় চলে আসে যে জায়গায় তার মা ডিম পেরেছিল, সে কিন্তু জানে না। আপনি হাতি, তার দিদিমা হাতিটি কোন পথ দিয়ে হেঁটে গিয়েছিল সেই পথটিকে চিহ্নিত করতে পারে। ঠিক আমাদের মধ্যে কিন্তু সেই একটা কোয়ালিটি কিন্তু মানুষের মধ্যেও নিশ্চয়ই আছে, যে আমরা কিন্তু সেই ধারণাগুলিকে তৈরি করে রাখতে পারি যতটুকু সম্ভব। তো সেরকমভাবে আমরা যদি আমাদের সেই জ্ঞানগুলিকেও ধীরে ধীরে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের মনে হয় সেটা অনেক বেশি ফ্রুটফুল।
1: একেবারে, সময় বদলাচ্ছে, বদলাচ্ছে শিক্ষার ধরনও। আর আজ স্মার্ট ক্লাসরুম, অনলাইন শিক্ষা, ভার্চুয়াল ল্যাব সব কিছুই শিক্ষাকে আরও সহজ এবং আকর্ষণীয় করে তুলেছে। কিন্তু প্রযুক্তির এই যুগে মানবিকতা এবং যুক্তিবোধ, এই দুটোকে একসঙ্গে ধরে রাখাটাও সমান জরুরি। শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন আমাদের অনুষ্ঠান উড়ান। আর আজ আমাদের এই অনুষ্ঠানকে এতক্ষণ এত সুন্দর সুন্দর কথা বলে যিনি আরও সমৃদ্ধ করে তুলেছেন, তিনি আমাদের বিশিষ্ট অতিথি, বিজ্ঞান বিভাগের শিক্ষক শ্রী অঞ্জন বণিক। কথা প্রসঙ্গে বলে রাখি, যদিও অনুষ্ঠানের শুরুতেই স্যার বলেছেন, স্যার জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি যোগাযোগ পুরস্কার 2022-23 এর প্রাপক শ্রী অঞ্জন বণিক। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের অনুষ্ঠান উড়ান। আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি, ঘড়ির কাঁটা বলছে এই অনুষ্ঠান আমাদের আর কিছুক্ষণের মধ্যেই তার ইতি টানতে হবে। আজকের শিশুরা আগামী দিনের বিজ্ঞানী, শিক্ষক, গবেষক। আমরা এতক্ষণ যে বিজ্ঞানীদের নিয়ে আলোচনা করছিলাম, যাদের ব্যাপারে আমরা এত আলোচনা করছিলাম, তারাও যখন সেই শিশুসুলভ আচরণ করছিলেন তখন তারাও জানতেন না যে তারা একদিন আমাদের কাছে বিজ্ঞানী বলে পরিচিতি পাবেন। সেই মতো আজকে যারা শিশু রয়েছেন, আজকে যারা ছোট ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের ক্ষেত্রেও আমাদের বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তি আশা করছি তাদের জন্য এতটাই ফলপ্রসূ হবে যে তারাও ভবিষ্যতে আমাদের সকলের কাছে বিজ্ঞানী হিসেবে পরিচিতি পাবে। আজকের এই সুন্দর এবং তথ্য সমৃদ্ধ আলোচনার জন্য সম্মানীয় অঞ্জন বণিক মহাশয়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আপনার মূল্যবান বক্তব্য নিশ্চয়ই আমাদের এবং আমাদের শ্রোতাদের নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করবে। জানার তো কোনো শেষ নেই, আর বিজ্ঞান সেই জানার পথকে আরও বিস্তৃত করে দেয়। এই আশাতেই আপাতত এই অনুষ্ঠান, আমাদের এই উড়ান পর্ব থেকে বিদায় নিচ্ছি। আমি আর যে নিবেদিতা আপনাদের সঙ্গে রয়েছি, থাকব ঠিক রাত 11টা পর্যন্ত। তবে ঘড়ির কাঁটা বলছে আমাদের এই উড়ান পর্ব কিন্তু তার ইতি এখানেই টানতে হচ্ছে। আপনারা শুনছিলেন 101.6 মেঘাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর আমাদের এই সান্ধ্যকালীন পর্বের প্রথম যে অনুষ্ঠান উড়ান পর্বকে যিনি এতটাই সমৃদ্ধ করে তুলেছেন, স্যারকে আরও একবার ধন্যবাদ জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার এত বিজি শিডিউল থেকেও আপনাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আশা করছি আগামীতেও আপনাকে আমরা পাশে পাব।
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
1: শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান FM উজ্জয়ন্তী।

শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আপনার রয়েছেন এফএম উজ্জয়ন্ত, শুনছেন 101.6 মেগাহার্জে, আমার আপনার সবার প্রিয় এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে কিন্তু আমি শুরু করলাম আপনাদের আরও একখানি প্রিয় অনুষ্ঠান, সেরা কথা। আকাশের অন্ধকার দূর করতে যেমন একটি ছোট্ট আলোই যথেষ্ট, ঠিক তেমনি মানুষের জীবনের অন্ধকার দূর করতে দরকার জ্ঞান, শিক্ষা আর সুন্দর চিন্তা। শ্রোতাবন্ধু, জানিয়ে রাখি আজ ইন্টারন্যাশনাল ডে অফ লাইট এবং ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস। এই বিশেষ দিনে সেরা কথা পর্বে আমরা স্মরণ করব এমন দুই আলোকবর্তিকাকে, যারা তাঁদের শিক্ষা, তাদের চিন্তা, সাহিত্য এবং বিজ্ঞানের মাধ্যমে মানুষের মনে জ্বালিয়েছেন আশার আলো। একজন হলেন আমাদের সবার পরিচিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি শিখিয়েছেন মুক্ত চিন্তা, মানবতা এবং শিক্ষার প্রকৃত অর্থ। আরেকজন হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, যিনি শিখিয়েছেন স্বপ্ন দেখতে, পরিশ্রম করতে এবং জ্ঞানকে শক্তিতে পরিণত করতে। তাহলে চলুন আজকের সেরা কথায় শুনি আলো, শিক্ষা, বিজ্ঞান আর মানবতার কিছু অনুপ্রেরণার কথা।

আলো মানে জ্ঞান, আলো মানে চিন্তা, আলো মানে এমন কিছু যা মানুষের ভেতরের অন্ধকার দূর করে। আজকের দিনে তাই বিশেষভাবে মনে পড়ছে যে দুজনের কথা, তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডক্টর এপিজে আব্দুল কালাম। একজন কলম দিয়ে মানুষকে আলোর পথ দেখিয়েছেন, আরেকজন বিজ্ঞান দিয়ে স্বপ্ন দেখিয়েছেন নতুন ভারতের। রবি ঠাকুরের কথা যদি বলি, রবি ঠাকুর ছোটবেলা থেকেই বাধা ধরা শিক্ষাকে খুব একটা পছন্দ করতেন না। তিনি মনে করতেন শুধু বই মুখস্থ করলেই শিক্ষা হয় না, তাই তিনি তৈরি করেছিলেন শান্তিনিকেতন, যেখানে গাছের নিচে ক্লাস হতো, প্রকৃতির সঙ্গে মিশে শিক্ষা হতো। তিনি বলেছিলেন শিক্ষার উদ্দেশ্য কেবল তথ্য যোগানো নয়, জীবনের সঙ্গে বিশ্বসত্তার মিলন ঘটানো। এই কথার অর্থ খুব গভীর। তিনি বলতে চেয়েছেন শিক্ষা মানুষকে শুধু চাকরি নয়, মানুষ হতে শেখাবে। আর তার সে বিখ্যাত প্রার্থনা, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। এটা শুধু একটি কবিতা নয়, একটা মুক্ত চিন্তার স্বপ্ন। শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন আমাদের এই মুহূর্তের পর্ব সেরা কথা। সেরা কথা পর্বে আমরা প্রতিদিন চেষ্টা করে থাকি আপনাদের এমন কিছু কথা শোনাতে, এমন কারোর কথা বলতে যাদের কথা, যাদের বাণী, যাদের জীবনযাপন আমাদের প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগায়। এবার আসি এপিজে আব্দুল কালামের কথায়। দক্ষিণ ভারতের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ছোটবেলায় সংসারে অভাব ছিল, খবরের কাগজ বিলি করতেন, কিন্তু স্বপ্ন দেখা সেটা কিন্তু বন্ধ করেননি। একদিন তার শিক্ষক ক্লাসে পাখির উড়ান পর্বটি বোঝাচ্ছিলেন। তিনি এত মুগ্ধ হয়ে শুনছিলেন যে সেদিন থেকেই তার মনে আকাশে ওড়ার স্বপ্ন জন্ম নেয়। পরে সেই ছেলেই ভারতের মিসাইল ম্যান হয়। তিনি বলেছিলেন, ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ। মানে স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে দেখা যায়, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমোতে দেয় না। আরও একখানি ছোট্ট ঘটনা, খুব সুন্দর ঘটনাটি। রাষ্ট্রপতি হওয়ার পর একবার কয়েকজন ছাত্র তাকে জিজ্ঞেস করেছিলেন যে স্যার, আমরা জীবনে সফল হব কিভাবে। কালাম হেসে বলেছিলেন,

You want to shine like a sun, first burn like a sun. অর্থাৎ সূর্যের মতো জ্বলতে চাইলে আগে সূর্যের মতো পরিশ্রম করতে হবে। আমি কথা বলছিলাম এপিজে আব্দুল কালামকে নিয়ে। আজ আমরা সেরা কথা পর্বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কালামকে নিয়ে কথা বলছি। রবীন্দ্রনাথ মানুষকে শিখিয়েছেন মানবতা, কালাম মানুষকে শিখিয়েছেন স্বপ্ন, স্বপ্ন দেখতে। রবীন্দ্রনাথ বলেছিলেন, মানুষের প্রতি বিশ্বাস হারানোটা পাপ। আর কালাম বলেছিলেন, গ্রেট ড্রিমস অফ গ্রেট ড্রিমার্স আর অলওয়েজ ট্রান্সেন্ডেড। দুজনের কথাতেই একটাই সুর, মানুষের শক্তির উপর বিশ্বাস। আজ ইন্টারন্যাশনাল ডে অফ লাইট, এদিনে আমরা তাই মনে রাখি, আলো শুধু বিদ্যুতের নয়, আলো হতে পারে একটি বই, হতে পারে একজন শিক্ষক, কিংবা একটি স্বপ্ন, অথবা একটি ভালো চিন্তাও। আর ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস আমাদের শেখায় যে মানুষে মানুষে ভেদ নয়, জ্ঞান শিক্ষা এবং ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটি খুব সুন্দর ঘটনা যদি আমি বলি, একবার শান্তিনিকেতনের এক ছাত্র ভুল করেছিলেন। অনেকেই ভেবেছিলেন রবীন্দ্রনাথ তাকে খুব বকবেন, কিন্তু না, তা তো হয়নি। তিনি শান্তভাবে বলেছিলেন, ভুল করেই মানুষ শেখে। তিনি বিশ্বাস করতেন, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে শিক্ষা দিতে হয়। এই কারণেই তার শিক্ষা ভাবনা আজও এত আধুনিক। আরেকবার এক বিদেশি অতিথি শান্তিনিকেতনে এসে জিজ্ঞেস করেছিলেন, এখানে এত খোলা পরিবেশে পড়াশোনা হয়, এতে কি শৃঙ্খলা নষ্ট হয় না? রবীন্দ্রনাথ হেসে বলেছিলেন, যেখানে মন স্বাধীন সেখানেই সত্যিকারের শিক্ষা জন্ম নেয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে। তিনি আরও বলতেন, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, তবু আলো হারায় না। এই কথাগুলো আজও আমাদের প্রত্যেককে সাহস যোগায়। শ্রোতাবন্ধু, ঘড়ির কাঁটা বলছে, এই সেরা কথা পর্ব নিয়েও আর খুব অল্প সময় রয়েছে। তাও আরও একখানি ঘটনা, কালামের ঘটনা। একবার তিনি বিজ্ঞানী হিসেবে একটি গুরুত্বপূর্ণ রকেট উৎক্ষেপণের দায়িত্বে ছিলেন, কিন্তু সেই পরীক্ষা ব্যর্থ হয়। সবাই খুব ভয় পেয়েছিলেন। তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো দায় নিজের কাঁধে নেন। আর পরের বছর যখন সেই পরীক্ষায় সফলতা আসে, তখন সমস্ত কৃতিত্ব কালামকে দেন। এই ঘটনা থেকে কালাম শিখেছিলেন যে একজন সত্যিকারের নেতা ব্যর্থতার দায় নিজের ওপর নেন, আর সফলতা দলের মানুষকে দেন। পরে তিনি নিজেও সারা জীবন সেই শিক্ষাই মেনে চলেছেন। এপিজে আব্দুল কালামের কিছু কথা, তিনি বলছেন, স্মল এইম ইজ এ ক্রাইম, এক্সেলেন্স ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এই সবকটা ঘটনা, সবকটা কথা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের অনুপ্রেরণা যোগায়। কোথাও না কোথাও আমরা যখন ভেঙে পড়ি, আমরা যখন ভাবি আর হয়তো উঠে দাঁড়াতে পারবো না, আর হয়তো পরের স্টেপটা দিতে পারবো না, ঠিক তখন তাদের সেই শিক্ষাগুলো, তাদের জীবন ধারণ যে দৃষ্টিভঙ্গি ছিল, সেগুলো আমাদের কোথাও না কোথাও অনেকটা বেশি অনুপ্রেরণা যোগায়। আর তাই আমাদের এই সেরা কথা পর্বে আমরা অবশ্যই তাদের কথা আপনাদের জন্য রাখতে চাই। শ্রোতাবন্ধু, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের অনুষ্ঠান সেরা কথা। আমি আছি নিবেদিতা, আপনাদের সঙ্গে আছি এবং থাকব ঠিক রাত 11টা পর্যন্ত। আর আমাদের এই সেরা কথা পর্ব আজ এই পর্যন্তই।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজির প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। সিকিম আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। উপরাষ্ট্রপতি সে রাজ্যে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্ত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে স্বচ্ছ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল তৈরিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে তিনি বলেন, উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা দেখে তার মনে হচ্ছে তিনি ভারতেই কোনো উৎসবে অংশ নিচ্ছেন। দ্য হেগকে ভারত ও নেদারল্যান্ডসের সৌহার্দ্যের এক উজ্জ্বল প্রতীক হিসেবে বর্ণনা করেন তিনি। নেদারল্যান্ডসের সমাজ ও অর্থনীতিকে সুদৃঢ় করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা প্রতিটি ভারতীয়র জন্য গর্বের।
1: নেদারল্যান্ডস কে সমাজ ও ইহাঁ কে ইকোনমি মে জো কন্ট্রিবিউট কর রহে হ্যায় উস পর হর ভারতবাসী কো গর্ব হ্যায়। মে আজ ইস অবসর পর নেদারল্যান্ড কি জনতা কা ইহাঁ কি সরকার কা আভার ব্যক্ত করতা হু। মে ইহাঁ কি জনতা কো 140 করোড় ভারতবাসীয় কি তরফ সে আপনি শুভকামনায় দেতা হু।
0: প্রধানমন্ত্রী আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেনেটের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা ভিলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ। ভারত ইউরোপ অবাধ বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহি থেকে নেদারল্যান্ডসে গতকাল গভীর রাতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাঁচ দেশ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনে যাবেন। 2018 সালে প্রথম ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের ঐতিহাসিক সফরের পর স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিতে এটি হবে তার দ্বিতীয় সফর। এবছরের জানুয়ারিতে চূড়ান্ত হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি ভারত এবং সুইডেন সহ ইউরোপীয় দেশগুলির মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই বাণিজ্য চুক্তির ফলে উদ্ভূত সম্ভাবনা প্রসঙ্গে সুইডেনের আর্টিফিক্সের ইঞ্জিনিয়ারিং ও পণ্য উন্নয়ন বিভাগের প্রধান প্যার স্টেনফেল্ড বলেন, ভারতের সঙ্গে ইউরোপের মধ্যে শিল্পক্ষেত্রে সহযোগিতা এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি পাবে।
2: A great opportunity for multiple companies to strengthen their collaboration between Europe and India. We are already part of Tata Out since December 2025, and I think this free trade agreement will try and benefit more companies and organizations between both India and Sweden.
0: সিন্ধু জল চুক্তি সংক্রান্ত কোর্ট অফ আর্বিট্রেশন সালিসি আদালতের আরো একটি রায় ভারত আবারো প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গতকাল সিন্ধু জল চুক্তি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যা সম্পর্কে একটি রায়ের পরিপূরক হিসাবে সর্বোচ্চ জলস্তর সংক্রান্ত আরও একটি রায় এই আদালত দিয়েছে। কিন্তু ভারত এই তথাকথিত আদালতের প্রতিষ্ঠাকে কখনো স্বীকৃতি দেয়নি, তাই এই আদালতের জারি করা যে কোনো রায় বা সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে 2 বছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন।

0: নীতি আয়োগের একটি প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গের সঙ্গে সহযোগিতাকে শক্তিশালী করা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্প্রসারিত করার বিষয়ে একটি বৈঠক করেছে। অতিরিক্ত সচিব রোহিত কুমার এবং স্বাস্থ্য, মহিলা উন্নয়ন ও সুস্থায়ী উন্নয়ন বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র এবং রাজ্যের 9টিরও বেশি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাক্তারিতে স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজি প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। ধৃত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের বোটানের শিক্ষিকা বলে জানা গেছে। সিবিআই জানিয়েছে, তিনি পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং এনটিএ তাকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। বোটানি এবং জুলজি প্রশ্নপত্র সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং অহল্যানগর থেকে এ পর্যন্ত এই ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করা হলো। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা পণ্য ও পরিষেবা কর জিএসটি সংক্রান্ত জালিয়াতি চক্রকে ফাঁস করার জন্য 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রবি কুমার সিং বলেন, অভিযুক্তরা ভুয়ো বিল তৈরি সহ অনৈতিক টানা পন্থায় জিএসটি রিটার্ন দাবি করার জন্য 50টি ভুয়ো শেল কোম্পানি ব্যবহার করত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জলসম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। আগরতলার কুঞ্জবনে বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে জলসম্পদ দপ্তরে রাজ্যস্তরের তথ্য কেন্দ্রের উদ্বোধন করে ডক্টর সাহা বলেন, ভূগর্ভস্থ জলের পরিমাণের বিষয়ে নজরদারি চালাবে এই কেন্দ্র। ত্রিপুরায় আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একটি অতিরিক্ত ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাটালিয়নের জন্য কেন্দ্র এককালীন 50 কোটি টাকা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত 30 কোটি টাকা পর্যন্ত আর্থিক অনুদান মঞ্জুর করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের 22তম রাজ্য সিকিমের আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় গ্যাংটকের মানন কেন্দ্রে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপরাষ্ট্রপতি তার ভাষণে বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে পরিকল্পনা করা হয়েছে তাতে সিকিমের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকশিত সিকিম ছাড়া বিকশিত ভারত গঠন করা অসম্ভব।
1: I congratulate all of you on this great day. We remember with deep respect Sri Kasi Lendup Dorji, the first Chief Minister of Sikkim, for whom we have paid our tribute today. He laid the good governance. He laid what is the need of the people should be met out by the government. That is the prime duty. As the first Chief Minister of a newly integrated Sikkim, he guided the state through historic transition with wisdom, courage and commitment. Commitment is always important. We should never commit, but once we commit, we should never go back from that commitment.
0: অনুষ্ঠানে তিনি আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে একটি বিকল্প মহাসড়ক, বুর্তুক হেলিপ্যাডের পুনর্নির্মাণ এবং সিকিমের 6টি জেলার জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার ভাষণে সিকিমকে প্রাচ্যের স্বর্গ এবং দেশের গর্ব বলে উল্লেখ করেন। 14 থেকে 18 বছর বয়সী শিশুদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় শিক্ষামন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা সচিব সঞ্জয় কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষায় বাধ্যতামূলক করেছে দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। ভারত থেকে কম দামে ভারতীয় তেল সংস্থাগুলি ভুটানে জ্বালানি তেল বিক্রি করছে এমন দাবি করে সামাজিক মাধ্যমে যে ভিডিও ছড়িয়েছে তা ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, বিভ্রান্তি সৃষ্টি করতে এই ভিডিওটি ছড়ানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা নিও জেএমবির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা থেকে বরখাস্ত হওয়া এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে। এদিকে জঙ্গি সংগঠন হামাসের সশস্ত্র শাখার নেতা ইজ আল হাদ্দাদ মারা গিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে যে হামলা চালানো হয় তার অন্যতম চক্রী ছিল এই জঙ্গি নেতা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বাসে আগুন লেগে আজ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 25 জন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারত

সাত্ত্বিক, সাইরাজ র্যাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে আগামীকাল তারা ইন্দোনেশিয়ার লিও রোলি কার্নাডো ও ড্যানিয়েল মার্টিন জুটির মুখোমুখি হবেন। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলছে কলকাতা নাইট রাইডার্স। সন্ধ্যে 7:30টায় খেলা শুরু হয়েছে। 3 ওভারে কোনো উইকেট না হারিয়ে 25 রান করেছে কলকাতা। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার দ্বারস্থ হয়েছে। খবর শেষ হল, কিছুক্ষণ পর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরিও কিশোর জমাতিয়া তিনি কক্তমা বুবাক রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি নেদারল্যান্ডসও বেড়াইমা জরাও আরও তঙ্গুইনাই ভারতনি বরক রকমবেখা ককনার খাতাই নেদারল্যান্ডসনি কুচুক বেরেমনি বানিয়া খ্লাইনাই রকবাই পান্ডাও মালাইখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে হাফাং মুখাং বাই কথা জাক স্নাম ফিরমা সামু টাঙ্গি তঙ্গু টিসিএ বাই কম থিংজাক বুড়ি রকনি অরণি ক্রিকেট বাতাইমুং তিনি নিশিমি সালথাং হাংকর আমচাইনি জুদা জুদা থংখল ও জেংখা সালগ্রা সালথাং বুখাকনি ওয়াতি মলনি নবার শিব সামা ও মেতালনি সাল নিশিদক ও কেরলম্ব হাবানা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি নেদারল্যান্ডস বেড়াইমা জরাও আরও তঙ্গিনাই ভারতনি বরক রকনি বুখা ককনার খাতাই নেদারল্যান্ডসনি কুচুক বেরেমনি বানিয়া খ্লাইনাই রক বাই পান্ডাও মালাইখা ও পান্ডাও আরও তঙ্গিনাই ভারতনি বরক রক গোবাং মানজাখা মোজাং মোদী সাকা সালকিসা সিকাং ভারত ইউরোপ ফিয়কজাক বানিয়া কক খালাইমুং রোগী ও বেড়াইমুং বেলাই নাংকুকমানি সেমি কন্ডাক্টর এ আই সিনাম ফিরি মানমা ফান গোখরাং হাইড্রোজেন তাই দুই নাইকল মুঙ্গ হা কতর কাইনৈ সু বা লাইমা তাই ব কাহাম অঙ্গানো হই খা খাইমানী কক সাকা মন্ত্রী বক্রক বসাকা ও বিসিসি হায়ং নি বাকি বিয়ালনি বিসি অঙ্গি টংখা পুইলা অংখা করোনা ভাইরাস অবনি উল চবা তাই তাবকনি অংখা থকনি বিয়াল অংমা বসাকা ভারতনি লুকু ফানরাই বুট রাই রক বেলাই খাতংজাক অব ভারতনি লুকু ফান্ন তাই বকরা খাইখা মন্ত্রী বক্রক সাকা ভারত তাবুক হায়ংনি ফিলথাম ককুট কতরকুক স্টার্ট আপ ইকো সিস্টেম ভারত তাবুক হায়ংনি হামসামানো কমথিনাই ফান অঙ্গি নায়ো
1: ইনোভেশন পাওয়ার হ্যামারে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কি চর্চা আজ পুরী দুনিয়া মে হতি হে ভারতীয়কে ইনোভেশন কা বহুত বড়া প্রমাণ হাজ পয়সা রখনা হো ডিজিটাল ওয়ালেট হকুমেন্ট রখনে হ তো ডিজি লকার হ্যাভেল করার হো ডিজি যাত্রা হেলথ কেয়ার কাজ লাভ লেনা হো
0: সিবিআইটি নিট ইউ জি নৈশাই নিশিদক আমজকুনি বায়োলজিস্ট নাম মংবলাই কারিজাকমা পাটি মূন গদাল জাক খরক সা ফরাই রমখা ককশিলসা জাক মূ নাইনি মূ মনীষা গুরুনাথ মান্ডারে ব মহারাষ্ট্রনি পুনেনি খরকসা বুটানি ফরাইজক সিবিআই সাকা ব নিট ইউ জি নৈশাই নিশিদক আমজক মূ সামুং বাই গদালজাক টংমানী তাই ন্যাশনেল টেস্টিং এজেন্সি বাই আলাইদা এলএম করং হই চংজাক টংমানী জেরি নাই নাই মঠা সাকা ককশিলজাকনি থানি বুটানি তাই জুলজি আমজকমুনি কংবলাই যত এক্সেস দঙ্গো মঠা তাইব সাকা ব ও তালনি চিব্রুয় সালমারি ও রমজাক পুনেনি মনীষা ওয়াগর মারনি ইয়াকি নিট আমজুকমুঙ্গ আসুকনাই রকন থুমতাই বাইথাংনি পুনেনি নগ অ সরংনাই রকন তৈয়ী আলাইদা কোচিং ক্লাসনি সেভ খাইও ও দরবাব তাবুক সাকজরা দিল্লি জয়পুর গুরুগ্রাম নাসিক পুনে তাই আহলিয়া নগরনি খরকজুকু ককশিল সাজাকন রমজাখা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রকরা অংমানি বিশিক ব্রী পুংমান রগী বতিনি কক্তমা থমনাই রকন সাখা হাস্তে হাফংনি বেবাক নাইখং কাহাম গরং বাতাইলাইমনি বিসিংটি হামখ্রাই ন বসকাঙ্গি তিলাং তঙ্গো হাফাংনি নাহারমুং বুবাকংখা হামখ্রাই খ্লাইমুং সাক হামতাই রংনি বাবাই খুরসাতাই হামখ্রাই অংখা মেডিকেল আসুক থাইবাং রমা কটাল সেপ জল খ্লাইমুংতাই রংন কটর বাং রমুংনি সেপ বাই ফাটার হাস্তেনি রংনি সেপ নাহারমা থাংমা হলিমা ব সাকা স্রাই স্রাই সেপতৈ কাই নৈচি নৈ সাইনি

0: সেবুগো বরকটিলংজা খাতাই বিসকাং সালো রাও রা হামফ্রাই খাইনা নাহারি হাফং সামুং তাঙ্গি থাকায় তিনি খয়হাং খর হাবার দেরামুকা সুমুং সরমুং মানজাক সিভিল ডিফেন্স তাইজুদা যুব আপদা মিত্র বাইথাং মুসুঙ্গুই সামুং তাই রকন খক চিদগ্রা সাইরং নাংকুকমা মানই খনই বাকমুংাই যুব আপদা মিত্র বাইথাং মুসুঙ্গুই সামুং তাই রকন সার্টিফিকেট তাই সিনেমুং বলাই বাকজাকা আবোন রগী সংসারজাক পান্ডব মানজাকা খয়হাংকর নাইকলফাং রজতপন ইয়াকবার হাংকর নাইকলফাং অভিজিৎ চক্রবর্তী সাকামতাংক্রা কিরণ গুত্য তিনি জিবি সাকাম নাইনাগো সরাইরকনি বেখাতাই বেমার নাইনানি আলাইদা ওপিডি সেন্টার চেঙ্গিরিখা যতই খরক নৈরা বাঁচি এমবিবিএস পড়িনাই রকনি টংনানি বাকি কেতালকে স্নাম তিসাজা ক্লাসরুমনি সামুংন তিনি বেড়াইনাইখা এজিএম সিও রেডিও ডায়গনোসিস বে ডেকনো সেব্রিমুং তাইব কেতালকো খেলাইনাতেই মসাঙ্গিতে সাকাম তাংফাংরক বাই পান্ডাখ্লাইখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা আওয়াইখ্লাইজাগৈ দঙ্গো আকাশবাণী কক্তমা আপডেট মানানে বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এআইআর অফিসিয়াল অবনকারী আকাশবাণী আগরতলা কেন্দ্রের কক্তমা আপডেট মানানি হিংকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্কানা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক শাহ সাকা হাস্তে হাফাং মুখথাং বাই কঠারৈ স্নামফির মূ সামুং তাঙ্গি তঙ্গ তিনি আগরতলানি কঞ্জবনি লুকু সামুং নাইকুনি তুই সম্পদ বেডেকনি সাকথারমা বাইজোগলেজাক স্টেট ডাটা সেন্টার ন চেঙ্গিরমা পান্ডব অকক শাখা বসাখা স্টেট ডাটা সেন্টার আসুক রেজাক নাম্বাগৈ হাস্তেনি হুকবার খ্লাইনাই রক খেত তুই লুমুংবাং গানা তাই তুই লাম লম সামানব কম থিঙ্কানা মন্ত্রক্রা তাই বসাখা জুদা জুদা তুইনি হারওয়াক তৈমানি হারওয়াক ওয়াকমা কাসোনা বাকি তৈমা কম থিংমা তাংবতাং কাইসারা চুকুচি থামনি সামুং সারই তিসা জাগান আগরতলান খবৈ গোমতি হাংখরনি জুদা জুদা আমসৈ তৈমা ও তৈ কম থিংমা বাকি হাস্তে হাফাং আলাইদা সাকথারৈ সামুং তাঙ্গি তঙ্গো পান্ড ককনারেখা লুকু সামুং নাইখুনি তাংক্রা পি কে গোয়েল অনুকৃতি হাংখরনি কুমারঘাটনি ব্লকনি কাঞ্চনবাড়ি কামি পঞ্চায়েত হাকতরনি কাহামকুক সাকাম গনাং পঞ্চায়েত হই সাইজাকা কেন্দ্রনি পঞ্চায়েত তিরাজ নাইখং দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকস সকাতনি বাকি অ পঞ্চায়েত সংজাখা সকাতনি রংমারি খক সা রেজাক রং বিসকাংতালনি থাম সালমারি ও দিল্লি কেতালও পান্ডানি বিসংতি অ সাকাত রেজাগান খনা দি অবনতি ককথম কাইসা
1: উনকোটি হাংকর কুমারঘাট ব্লকনি কাঞ্চনবাড়ি কামি পঞ্চায়েত হাকতরনি কাহামকোক সাকাম গনাং পঞ্চায়েত নি জংজাখা অ আমসাইয় তঙ্গ কাইনৈচি থুয়াম গনাং পুইলা বেরেমনি সাকাম কেন্দ্র রাও রাতঙ্গ সাকাম বিমা কাহামকুক তৈনি সেব আবন কারিব তঙ্গ ওপেন জিম সাকদেরিয়া বুমাতে চিরাই থিমানি মারিব বুকচা আবনি লগি লগি অ কামিব খকাইয়া কাকজাক পঞ্চায়েত হিব সিনিমুং মানজাক পঞ্চায়েতনি কাহাম মানমারিনি বাকি দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ সকাত মাননি থাঙ্গি তঙ্গ অ পঞ্চায়েত কুমারঘাট পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন সুমতি দাসদেই পঞ্চায়েত আমচাইনি ন খড়কসা চাকরা সঞ্জিত কুমার বসাক শাখা ও বরম মানমানি বেবাক আমচাইনি লুকরকনি শাখাম নতি হজাক তংমানি কাহাম মানমারি তেই আবো কুংচুকজাক নাই কফ
2: আমি সত্যিই খুব খুশি যে দেশের সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েতের খেতাব অর্জন করেছে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত পুরস্কারটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতিরাজ মন্ত্রক ঘোষিত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে কৃতজ্ঞতা প্রকাশ করছি
3: আমরা সাফল্য অর্জন করতে পেরেছি তাই আমি গর্বান্বিত যে আমাদের কাঞ্চনবাড়ি গাঁও সভাটা একটি হেলদি গাঁও সভা হিসাবে সর্বদেশের ভিতরে চিহ্নিত হয়েছে
1: উনকোটি হাংকো নাইকলফাং ডক্টর তমাল মজুমদার শাখা লুকু শাখাম হজাক নংমুং সরাই সরাইখে তংমা হদানি সামুঙ্গ মানজাক মারাতে কাহামকু খামক্রাইন নাহারে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত চার সিসনি দশমিক নৈচি চার স্কোর মানখা
4: কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের যত জনপ্রতিনিধি বা আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের দিদিরা ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরো বলবো এই যে হেলদি পঞ্চায়েতের যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের কাছে বা ধরে ওনারা পুরস্কার পেয়েছেন ভবিষ্যতে এগুলোকে আরো কন্টিনিউ করবেন
1: যত থানচাকের সাকথারে সামুং তাংমানি বিশিংতই চেংচিনি আমচাইনো হামক্রাই খ্লাই তিসাইমানো আবনিনো ফুনুকমারি এংখা ও কাঞ্চনবাড়ি কামি পঞ্চায়েত কক্তমা খতল নিশিমি আংবিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: তিসে বাইকম থিংচাক বুড়ি রকনে অরণি ক্রিকেট বাতাইমং তিনি নিশিমি সালথাং হাঙ্কর আমচাইনি জোদা জোদা থংখল চেংখা চেংমা সালো তিনি থুমুং কাইনি এংখা নরসিংগরনি টিআইটি থংখলও সংসারজাক থুমুঙ্গ।

মাউট ক্লাব উইকেট কাইসার বাই কর্নেল কোচিং সেন্টার না মেসেন খাতাই মোহনপুর নি তালতলা থংখল অব সংসাজাক থুমুঙ্গ তরুণ সংঘ কোচিং সেন্টার উইকেট কাইসি বাই জিবি প্লে সেন্টার না মেসেন খা টাবুক নি অ বাটাইমুঙ্গ বেবাগী বদল কাইনৈ চিনৈ মানজা খা ছত্তিশগড় নি স্বামী বিবেকানন্দ মুকমু বিশি নৈচি উমর জরা নি ফুটবল নি বসং বেরেম নি বাটাইমুঙ্গ ত্রিপুরা কোয়ার্টার ফাইনাল কাসাখা গ্রুপ নি পাইথাক থুমুঙ্গ ব ত্রিপুরা কপ্লাইংখা তিনি ত্রিপুরা গোল কাইথাম কাইসানি ফেরবাই সিকিম ন মেসেন খা সালগ্রা সালথাং বখাক নি ওয়াটি মল নি নবার শিবসামা অ মেন্টাল নি সাল নৈসিদ কেরলম হাবানা ভারতী নবার তৈবার নাইখংটিনি সাকা বেসকাং দাম নৈসি ব্রেই নি বিশিং সালগ্রা বাংলানি তৈজলাং ইয়াকচৌনি কিসাসুক বখাক আন্দামান তৈজলাং তাই আন্দামান তাই নিকোবর বুথুপ তৈহাপ্লক নি সাকাতৈ সালগ্রা সালথাং বখাক নি ওয়াটি মল নি নবার শিসাই ফাইনা জেঙ্গান হাস্তে বেসকাং তালনি ফিল নৈ হাতিবারনি বিশিঙ্গ সালগ্রা সালথাং বখাকনি ওয়াটি মলনি নবার শিবসামা চেঙ্গৈ মানো ইয়াং আগরতলা নবার তৈবার নাইখংনি বখাকতে সাইমানজাকা তিনি নিশিমি সাল নিশি থামে জরা হাস্তিনে জুদা জুদা হাংখর আমচাইও ফেরাংকগৈ ওয়াটি ফাই মানো সালসি উনকুটি ধলাই খুয়াইতাই সালথাং ত্রিপুরা হাংখর আমচাইনি কিসাসে কাম গ দামসা ব্রৈশি নিশিমি বাসি কিলোমিটার দৌই নবার শিবসাই ওয়াটি ফাই মানো খনা সাকানি তুমারি থামশিবা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুমারি নৈশি থাম ডিগ্রি সেলসিয়াস নি গানা গিনি তঙ্গই মানো তিনি সাকানি তুমারি তংখা থামশিব্রী দশমিক চার ডিগ্রি তাই খামানি তুমারি তংখা নৈশি নৈ দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস তিনি সারিক দাম বাদনামই সতি থামশি জরা ওয়াটি বাখা ব্রৈ দশমিক বা মিলিমিটার পাইরানা সেকাং তিনি কক্তমা বুবাক্রই তাইসা পড়ব মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি তিনি নেদারল্যান্ডস বেড়াইমা জার আরও তঙ্গিনে ভারত নি বরক্রক বিখাগ ককনার খাতাই নেদারল্যান্ডস নি কুসুক বেরেমনি বানিয়া খাইনাই রকবাই পান্ডা ও মালাইখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে হাফাং মুখথাং বাই কথারী স্নাম ফিরমা সামুং তাঙ্গি তঙ্গু পিছিয়ে বাই কম থিংজাক বুড়ি রকনে অরণি ক্রিকেট বাতাইমুং তিনি নিশিমি সালথাং হাং খরনে জুদা জুদা আমসাইনি থংখলাও চেঙ্খা সালগ্রা সালথাং বখাকনি ওয়াটি মলনি নবার শিবসামা অ মেন্টালনি সালনি সিদ্ধকনি সিমি কেরলম হাবানা কক্তমা তিনি বাকি অরণ পাইকা উলনি কক্তমা আয় এঙ্গানা খনাফুং দামসনি তামুই সতি ব্রিসিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষার জীববিজ্ঞান প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর 4 বছর পূর্তি উপলক্ষে আজ সংবাদ মাধ্যমকে বলেছেন, রাজ্য সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মেডিকেল আসন বৃদ্ধি, নতুন পরিষেবা চালু ও কলেজ বৃদ্ধির ফলে বাইরে পড়তে যাওয়ার প্রবণতা কমেছে। তিনি জানান, স্বচ্ছতার সঙ্গে 22,000-এরও বেশি চাকরি প্রদান করা হয়েছে এবং আগামী 100% উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার বাস্তবের সাথে তাল মিলিয়ে সংস্কারমূলক কাজ করে যাচ্ছে। আজ আগরতলার কুঞ্জবনস্থিত বিশ্বেশ্বরাই কমপ্লেক্সে পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত স্টেট ডাটা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, স্টেট ডাটা সেন্টার স্থাপনের ফলে রাজ্যের কৃষি জমিতে জলসেচ ব্যবস্থার প্রসার ঘটবে এবং বন্যা নিয়ন্ত্রণীয় ভূমিকা নেবে। ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্টের আওতায় রাজ্যের এই স্টেট ডাটা সেন্টারটি গড়ে তুলতে প্রথম পর্যায়ে ব্যয় করা হয় 4,67,00,000 টাকা। দ্বিতীয় পর্যায়ে এই ডাটা সেন্টারের জন্য ব্যয় করা হবে 4,50,00,000 টাকা। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিভিন্ন নদীর ভাঙন রোধে 193টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ রূপায়ণ করা হবে। আগরতলা সহ গোমতী জেলার বিভিন্ন স্থানে বন্যার জল নিয়ন্ত্রণে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ত দপ্তরের সচিব পি কে গোয়েল।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন, যেখানে হাজারো প্রবাসী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, সাম্প্রতিক ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে এই সফর অত্যন্তই গুরুত্বপূর্ণ। সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, সবুজ হাইড্রোজেন ও জল ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দশকটি বিশ্বের জন্য সংকটের দশকে পরিণত হচ্ছে। এখন মানবজাতি বহু গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। প্রথমে ছিল করোনা ভাইরাস, তারপর যুদ্ধ, আর এখন রয়েছে জ্বালানি সংকট। প্রধানমন্ত্রী বলেন, যখন মানুষের স্বপ্ন পূরণ হয় তখন গণতন্ত্রের প্রতি তাদের বিশ্বাসও দৃঢ় হয়। এখন ভারতের ভোটাররা অত্যন্ত উৎসাহী। ভারতের এই আকাঙ্ক্ষা চালিত যাত্রা গণতন্ত্রকে আরও শক্তিশালী করছে। তিনি বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম। ভারত এখন একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হতে সবুজ শক্তিতে নেতৃত্ব দিতে এবং বিশ্বের প্রবৃদ্ধি চালিকা শক্তি হতে চায়।
1: ইনোভেশন পাওয়ার হ্যামারে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কি চর্চা আজ পুরি দুনিয়া মে হতি হে ভারতীয় কে ইনোভেশন কা বহুত বড়া প্রমাণ হ্যা। আজ পয়সা রাখনা হ্যা তো ডিজিটাল ওয়ালেট হ্যা, ডকুমেন্ট রাখনে হ্যা তো ডিজি লকার হ্যা, ট্রাভেল করনা হ্যা তো ডিজি যাত্রা হ্যা, হেলথ কেয়ার কা লাভ লেনা হো।
0: ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত দেশের সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হয়েছে। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজমন্ত্রক দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার এর জন্য এই পঞ্চায়েতকে মনোনীত করেছে। পুরস্কারের অর্থমূল্য 1 কোটি টাকা। আগামী মাসের 3 তারিখে নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে এই সম্মান তুলে দেওয়া হবে। একটি প্রতিবেদন,
2: কিলোমিটার এলাকা জুড়ে থাকা কাঞ্চনবাড়ি পঞ্চায়েতে গড়ে উঠেছে উন্নয়নের এক অনন্য নজির। এখানে রয়েছে 20 শয্যার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, 100% স্বাস্থ্য বিমা, নিরাপদ পানীয় জল, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা এবং ওপেন জিম। গর্ভবতী মা ও শিশুর মৃত্যুহার শূন্য, পাশাপাশি এই গ্রামে যক্ষামুক্ত পঞ্চায়েত হিসেবেও পরিচিতি রয়েছে। পঞ্চায়েতটির সাফল্যের জন্য দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারের স্বীকৃতি পেতে চলেছে। কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস এবং পঞ্চায়েতের প্রবীণ নাগরিক সঞ্জিত কুমার বসাক বলেন, এই সম্মান সমগ্র এলাকার মানুষের স্বাস্থ্য সচেতনতার সুফল এবং সেটা গর্বের বিষয়।
3: আমি সত্যিই খুব খুশি যে দেশের সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েতের খেতাব অর্জন করেছে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত। পুরস্কারটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতিরাজ মন্ত্রক ঘোষিত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
4: আমরা সাফল্য অর্জন করতে পেরেছি, তাই আমি গর্বান্বিত যে আমাদের কাঞ্চনবাড়ি গ্রামসভাটা একটি হেলদি গ্রামসভা হিসাবে সর্বদেশের ভিতরে চিহ্নিত হয়েছে।
2: ঊনকোটি জেলা শাসক ডক্টর তমাল মজুমদার জানান, জনস্বাস্থ্য, সৌজবিধি, সামাজিক অংশগ্রহণ ও সুস্থায়ী উন্নয়নের নিরিখে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত 87.28 স্কোর অর্জন করেছে।
5: কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের যত জনপ্রতিনিধি বা আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের দিদিরা ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরো বলবো, এই যে হেলদি পঞ্চায়েতের যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের কাছে বা ধরে ওনারা পুরস্কার পেয়েছেন, ভবিষ্যতে এগুলোকে আরো কন্টিনিউ করবেন।
2: কবি বলেছিলেন, ছায়া সুনিবিড়, শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি তেমনি একটি ছোট গ্রাম, যার কথা স্বাস্থ্য সচেতন কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় স্তরেও অজানা নয়। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে আজ আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। সিপিআইএম নেতা অমল চক্রবর্তী জানিয়েছেন, পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন আজ নিট ইউজি 2026 পরীক্ষার জীববিজ্ঞান প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম মনীষা গুরুনাথ মান্ধারে। তিনি মহারাষ্ট্রের পুনের একজন উদ্ভিদবিদ্যার শিক্ষিকা। সিবিআই জানিয়েছে, তিনি নিট

ইউজি 2026 পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃক বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তদন্তকারী সংস্থা জানিয়েছে, অভিযুক্তের কাছে উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার প্রশ্নপত্রগুলোর সম্পূর্ণ অ্যাক্সেস ছিল। সংস্থাটি আরও জানায় যে তিনি এই মাসের 14 তারিখে গ্রেফতার হওয়া পুনের মনীষা ওয়াগমারের মাধ্যমে সম্ভাব্য নিট পরীক্ষার্থীদের সংগঠিত করেছিলেন এবং নিজের পুনের বাসভবনে এই ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোচিং ক্লাসের ব্যবস্থা করেছিলেন। এই মামলায় এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং আহলিয়ানগর থেকে 9 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দেশ জুড়ে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বর্ষার আগে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা দৃঢ় করাই এর মূল লক্ষ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সবাইকে সচেতন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরের ডিএম কনফারেন্স হলে হাম এর প্রাদুর্ভাব ঠেকাতে এবং এই বিষয়ে টিকাকরণের অগ্রগতি পর্যালোচনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, জেলায় হামের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে এবং হাম প্রতিরোধে টিকাকরণের হার যথেষ্ট সন্তোষজনক। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ, সিএমও ডক্টর শীর্ষেন্দু চাকমা, জেলা প্রতিষেধক আধিকারিক ডাক্তার সন্দীপন ভট্টাচার্য সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চিকিৎসকগণ। সারা দেশের সঙ্গে সিপাহীজলা জেলাতেও আগামী 18 মে থেকে 25 মে পর্যন্ত জনজাতি অধ্যুষিত গ্রামগুলিতে অনুষ্ঠিত হবে সবসে দূর সবসে পেহেলে জনভাগিদারি অভিযান। সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। এই অভিযানে সিপাহীজলা জেলার 38 গ্রামে প্রশাসনিক বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়া হবে। এই অভিযানে জনগণকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। জনগণ এই কর্মসূচিতে আধার, রেশন কার্ড সহ স্বাস্থ্য পরিষেবা বিষয়ে বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। খোয়াই জেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত সিভিল ডিফেন্স ও যুব আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের আজ মোট 16 লক্ষ টাকার জরুরি কিট বিতরণ এবং যুব আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের সনদপত্র ও পরিচয়পত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তি আজ জিবি হাসপাতালে শিশু হৃদরোগের বিশেষ ওপিডি সেন্টারের উদ্বোধন করেন। তিনি নতুনভাবে গড়ে ওঠা মোট 250 জন MBBS শিক্ষার্থীদের জন্য নির্মীয়মান নতুন শ্রেণীকক্ষের কাজ পরিদর্শন করেন। AGMC-তে রেডিও ডায়াগনোসিস বিভাগের পরিষেবা আরও উন্নয়নের বিষয় নিয়ে তিনি স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপের তৃতীয় তথা শেষ খেলায় রাজ্যদল জয়লাভ করে আজ ত্রিপুরা 3-1 গোলে সিকিমকে হারিয়ে দেয়। ফলে টানা 3 ম্যাচে জয় ছিনিয়ে নেয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে রাজ্যদল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 26 মে কেরলমে প্রবেশ করবে। ভারতীয় আবহাওয়া বিভাগ আজ জানিয়েছে, আগামী 24 ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসরের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। রাজ্যে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ থেকে 23 মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় কিছু কিছু স্থানে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 4.5 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষার জীববিজ্ঞান প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু এই পর্বে আপনাদের পছন্দের হিন্দি ছায়াছবির গান আমাকে জানাতে পারেন ফোন করে। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের গানখানি আপনাদের শোনানোর জন্য। অপেক্ষা করব আপনাদের ফোনের, ততক্ষণ আমার পছন্দের একখানি গান একটু শোনাই।

শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন FM উজ্জয়ন্তী, আর এই মুহূর্তে আপনাদের অনুষ্ঠান গানি আপকিলি। এই অনুষ্ঠান নিয়ে আমি আছি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা। আপনাদের পছন্দের হিন্দি ছায়াছবির গান আমাকে জানাতে পারেন ফোন করে, অবশ্যই আমি চেষ্টা করব। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার। বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আরেকবার বলবেন। মনের মন্দিরে? আমি ঠিক বুঝতে পারলাম না, আরেকবার বলবেন। ম্যাডাম আপনি আরেকবার বলুন। হ্যালো, না শ্রোতা বন্ধু, একখানি গান রিকোয়েস্ট করেছিলেন ঠিকই, কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। সঙ্গে রয়েছেন আরো একজন। নমস্কার নমস্কার, কে বলছেন? হ্যালো,

0: সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি দিলীপ ঘোষ, রামনগর থেকে বলছি।
0: বলুন, কি গান শুনবেন?
1: আমার রৌকলিয়ার একটি গান, বচ্চে মনকে সচ্চে, পুরনো গান 69 এর।

0: শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন আমাদের অনুষ্ঠান গানি আপকেলি, সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আসবেন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,

0: শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন আমাদের অনুষ্ঠান গানি আপকেলি, সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আসবেন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো,
1: হ্যালো
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা?
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন?
1: আমি বীরেন্দ্র বর্মা বলছিলাম, কৃষ্ণনগর থেকে।
0: আচ্ছা, বলুন কি গান শুনবেন?
1: ছবির নাম রাখোয়ালে।
0: রাখোয়ালে? আচ্ছা, গান
1: রাখোয়ালে থেকে গানের লাইনটা হইলো, মেরি দিল নে জো মাঙ্গা মিল গয়া, মেরি দিল নে জো চাহা মিল গয়া।
0: অবশ্যই চেষ্টা করছি, যদি
1: হ্যালো,
0: হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করছি,
1: ধন্যবাদ।
0: শুনে থাকুন।

আপনি শুনছেন, অনুরোধ করেছিলেন আমাদের শ্রোতা বন্ধু দিলীপ ঘোষ। দিলীপবাবু দোকালি ছায়াছবি থেকে এই গানখানি শুনতে চেয়েছিলেন। এবারে শোনাচ্ছি পরের গানখানি, অনুরোধ করেছেন বীরেনবাবু।

0: শ্রোতা বন্ধু, এই গানখানি আপনারা শুনছিলেন। এই গানখানি অনুরোধ করেছিলেন বীরেন দেববর্মা। হোয়াটসঅ্যাপে একজন লিখে পাঠিয়েছেন, একখানি গানের অনুরোধ করেছেন, শোনাবো অবশ্যই আপনার গান। আপনি কুমারী টিলে আগরতলা থেকে লিখেছেন, উত্তম কুমার সিনহা। অবশ্যই আপনার পছন্দের গানখানিও আমি শোনাবো। তবে এই মুহূর্তে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি আমতলী থেকে বলছি, শঙ্কর চৌধুরী।
0: বলুন, কি গান শুনবেন?
1: আমি একটা গানের অনুরোধ করছি,
0: বলুন।
1: গানটি হলো মাসুম ছবি থেকে,
0: আচ্ছা,
1: গেয়েছেন অনুপ ঘোষাল।

0: উঠছে নারাজ নহি জিন্দিগি,
1: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন।
0: টুটছে নারাজ নহি
1: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন।
0: জিন্দিগি।
1: শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন গানে আপকে লিয়ে এই পর্বে। আমি এই পর্বটি নিয়ে থাকবো আপনাদের সঙ্গে ঠিক 8:45 পর্যন্ত। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? শোনা যাচ্ছে আমার কথা? শ্রোতা বন্ধু বোধ হয় শুনতে পাচ্ছেন না, আপনি আরেকবার চেষ্টা করুন, আশা করছি কথা হবে। হ্যালো, হ্যালো, নমস্কার।
2: নমস্কার ম্যাম।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি এই মুহূর্তে চম্পুতলা থেকে বিপুরে যে কথা বলছি।
1: আচ্ছা বলুন, কি নাম আপনার?
2: হোয়াটসঅ্যাপে তো পাঠাইছি, আমি কই দিছি জুম বরাবর জুম থেকে টাইটেল ট্র্যাকটা শুনাই দেবেন।
1: আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপে লিখেছিলেন, তাই তো? অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, তিনখানি গানের অনুরোধ পেলাম, সঙ্গে থাকুন, শোনাচ্ছি আপনাদের পছন্দের গান।

শ্রোতা বন্ধু, এবারে যে গানখানি শোনাবো অনুরোধ করেছেন জম্পুজলা থেকে বিশ্বরাই বাবু, ওনার পছন্দের গানখানি এবার শোনাই।

শ্রোতা বন্ধু, এতক্ষণ যে গানখানি আপনারা শুনলেন, এই গানখানির অনুরোধ করেছিলেন বিশ্বরায় বাবু জম্বু জলা থেকে। আশা করছি আপনারা আপনাদের পছন্দের গান শুনতে পাচ্ছেন এবং এই পর্বটি নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে আর কিছুক্ষণ। এবার কিন্তু আমার হাতে আরও একখানি অনুরোধের গান রয়েছে। এই গানখানি অনুরোধ করেছেন শঙ্করবাবু। আপনার পছন্দের গানখানি এবার তাহলে শুনুন।

শ্রোতা বন্ধু, আপনাদের পছন্দের হিন্দি ছায়াছবির গান শোনানোর জন্যই কিন্তু আমাদের এই পর্ব গানে আপকে লিয়ে। এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে আর খুব বেশি সময় তো নেই আমার হাতে এই পর্বটির জন্য, খুব অল্প সময় রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে আরও একখানি অনুরোধ পেয়ে গেছি। লিখছেন কমলপুর থেকে অর্চনা সিনহা, উনি ধড়কন ছায়াছবির টাইটেল সংটি শুনতে চেয়েছেন, অবশ্যই শোনাচ্ছি। আর এই ছায়াছবির এই টাইটেল সংটির মাধ্যমেই এই অনুষ্ঠান অর্থাৎ এই গানে আপকে লিয়ে পর্বটি ইতি রাখছি। আবার কথা হবে পরবর্তী পর্বে।

বছর পূর্তি উপলক্ষে আজ সংবাদ মাধ্যমকে বলেছেন, রাজ্য সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন। স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মেডিকেল আসন বৃদ্ধি, নতুন পরিষেবা চালু এবং কলেজ বৃদ্ধির ফলে বাইরে পড়তে যাওয়ার প্রবণতা কমেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার বাস্তবের সাথে তাল মিলিয়ে সংস্কারমূলক কাজ করে যাচ্ছে। আজ আগরতলার কুঞ্জবনস্থিত বিশ্বেশ্বরায় কমপ্লেক্সে পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত স্টেট ডাটা সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ডস সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন, যেখানে হাজারো প্রবাসী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, সাম্প্রতিক ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই আজ নিট ইউজি 2026 পরীক্ষার জীববিজ্ঞান প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম মনীষা গুরুনাথ মান্ধারে, তিনি মহারাষ্ট্রের পুনের এক উদ্ভিদবিদ্যার শিক্ষিকা। সিবিআই জানিয়েছে, তিনি নিট ইউজি 2026 পরীক্ষার সঙ্গে জড়িত ছিলেন এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃক বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। দেশজুড়ে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বর্ষার আগে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা দৃঢ় করাই এর মূল লক্ষ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সবাইকে সচেতন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। স্বাস্থ্য সচিব কিরণ গীতি আজ জিবি হাসপাতালে শিশু হৃদরোগের বিশেষ ওপিডি সেন্টার উদ্বোধন করেন। তিনি নতুনভাবে গড়ে ওঠা মোট 250 জন এমবিবিএস শিক্ষার্থীর জন্য নির্মীয়মাণ নতুন শ্রেণীকক্ষের কাজ পরিদর্শন করেন। সারা দেশের সঙ্গে সিপাহীজলা জেলাতেও আগামী 18 থেকে 25 মে পর্যন্ত জনজাতি অধ্যুষিত গ্রামগুলিতে অনুষ্ঠিত হবে সবসে দূর সবসে পেহলে জনভাগিদারী অভিযান। সিপাহীজলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আজ সাংবাদিক সম্মেলনে একথা জানান। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপের তৃতীয় তথা শেষ খেলায়ও রাজ্য দল জয়লাভ করে। আজ ত্রিপুরা 3-1 গোলে সিকিমকে হারিয়ে দেয়, ফলে টানা 3 ম্যাচে রাজ্য দল জয় ছিনিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে পশ্চিম জেলার বিভিন্ন মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 2টি খেলা হয়। আগরতলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ থেকে 23 মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় কিছু কিছু স্থানে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আপনাদের সবার প্রিয় এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি আপনাদের বিশেষ অনুষ্ঠান, আপনাদের জন্য রাখা বিশেষ বিশেষ আয়োজন আমাদের আজ রাতে পর্ব নিয়ে। আজ শনিবার, প্রায় ছুটির দিন বলা যেতে পারে। আর ছুটির দিনে আপনাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন আরও একটু বেশি সময় হাতে নিয়ে শুরু করছি আজকের পর্ব আজ রাতে। আর আমি আর যে নিবেদিতা আপনাদের সঙ্গে রয়েছি, আজ এই অনুষ্ঠানে থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। আপনারা কথা বলতে কিন্তু ফোন করতে পারেন, আমাদের স্টুডিওর ফোন নম্বর রয়েছে 03-8123-26253। আর কিছুক্ষণের মধ্যে

জানাবো আমাদের আজকের আলোচনার বিষয়। এছাড়া হোয়াটসঅ্যাপ নম্বর জানিয়ে দিই, 9402169965। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করেও কিন্তু আমাকে জানাতে পারেন আপনাদের মতামত, আপনাদের কথা, আপনাদের ইচ্ছে।

শ্রোতা বন্ধু, আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের তারিখটা 16ই মে। ক্যালেন্ডারের পাতায় আজ দুটো ভীষণ গুরুত্বপূর্ণ দিন, একটা হলো আন্তর্জাতিক আলোক দিবস এবং আরেকটা হলো শান্তিতে একসঙ্গে বসবাসের আন্তর্জাতিক দিবস। আর এই বিশেষ দিনেই আমাদের আজকে এই আজ রাতে পর্বে আলোচনার বা ভাবনার বিষয় হলো যা আছে তাই। হ্যাঁ, আজকের বিষয় যা আছে তাই। যা আছে তাই নিয়ে আজ আমরা কথা বলবো। এই তিনটে শব্দ শুনতে খুব সাধারণ মনে হলেও এই কটা শব্দের আড়ালে লুকিয়ে আছে জীবনের এক মস্ত বড় দর্শন। আলো যেমন কোনো কিছু গোপন করে না, ঠিক তেমনি জীবনের আলো আমাদের শেখায় সত্যকে মেনে নিতে, তা সে ভালো হোক বা মন্দ। আর শান্তিতে থাকার প্রথম শর্তই হলো চারপাশের মানুষ বা পরিস্থিতি যেভাবে আছে তাকে ঠিক সেইভাবেই মেনে নেওয়া। তাই আজ রাতে আমরা কোনো কৃত্রিমতার মুখোশ রাখব না, আজ রাতে আমাদের উদযাপন হবে ঠিক যা আছে, যেমন আছে তাকে নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আজ রাতে। আর আজ আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের প্রিয় এই অনুষ্ঠান নিয়ে। আর আজ আমরা কথা বলবো যা আছে তাই এই বিষয়ের উপর। এই বিষয়টা হয়তো আমরা প্রায় দিন কথা বলতে গিয়ে আমাদের প্রাত্যহিক জীবনে কত রকম কথা হয় তার মধ্যেই আমরা হয়তো এই তিনটে শব্দ বলি, কিন্তু এর গুরুত্বটা, এর অর্থটা ঠিক কতটা তা নিয়ে হয়তো খুব একটা ভাবি না। আর আজ আমরা সেটা নিয়েই কথা বলবো, আমরা কথা বলবো যা আছে তাই নিয়ে। আচ্ছা, আমরা সারা জীবন কি করি বলুন তো? যারা আমাদের কাছে নেই, যা আমাদের কাছে নেই তার পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যাই। কিন্তু আজ তো আলোর দিন, আলো আমাদের শেখায় চোখের সামনে যা আছে তাকে স্পষ্ট করে দেখতে। জীবনটা তো কোনো নিখুঁত সিনেমা নয় শ্রোতা বন্ধু, জীবনের মতো চিত্রনাট্য সাজানো থাকবে। জীবনে রোদ থাকবে, ঝড় থাকবে, দুঃখ থাকবে, আবার আনন্দও থাকবে। আর এই সবটা মিলিয়েই তো জীবন, তাই না? কবি শঙ্খ ঘোষের একটা দারুণ লাইন আছে, লাইনেই তো আছি বাবা, যা আছে তাই মেনে নিয়ে। আসুন না আজকে রাতটায় আমরা এই অভিযোগের খাতাটা বন্ধ রাখি। যা হারিয়ে গেছে তা তো গেছেই, আর যা এখনো আসেনি তার চিন্তাটাও তোলা থাক। এই মুহূর্তে এই আলোই আমাদের আমাদের হাতের কাছে যা আছে তাই নিয়ে একটু খুশি হওয়ার চেষ্টা করি।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে আপনাদের সবার প্রিয় এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমি আরজে নিবেদিতে আপনাদের বন্ধু রয়েছি, আপনাদের সঙ্গে থাকবো এই আজ রাতে পর্ব নিয়ে ঠিক রাত 11টা পর্যন্ত। আর আজ আমাদের যে আলোচনার বিষয়, যা আছে তাই, হ্যাঁ ঠিক এই বিষয় নিয়ে যে আমরা কথা বলবো ঠিক রাত 11টা পর্যন্ত। শুনবো আপনাদের মতামত, আপনাদের কথা। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু, দেখে নিচ্ছি। নমস্কার।
1: হ্যালো।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: শোনা যাচ্ছে আমার কথা?
1: হ্যালো হ্যালো,
0: শুনতে পাচ্ছেন?
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: খুব আস্তে শোনা যাচ্ছে।
0: আমি
1: পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: হ্যাঁ ম্যাডাম বলুন।
1: আমি কিন্তু বলে যাচ্ছি, আমি কিন্তু

0: শুনতে পাচ্ছি
1: হ্যাঁ,
0: না।
1: আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
0: হ্যাঁ, তো দেখুন, যা আছে সত্যি আমার যা আছে, হ্যাঁ, আমি সেটা নিয়েই অনেক সুখে এবং অনেক আনন্দে আছি। কারণ এই কারণেই বলছি, হ্যাঁ, আমি জীবনে হয়তো চেয়েছিলাম যেটুকুনি, তার থেকে ঈশ্বর আমাকে অনেক বেশি দিয়েছেন।
1: আচ্ছা,
0: একদিন হয়তো আমার অনেকটাই কষ্ট ছিল, কিন্তু বর্তমানে এখন আমার ঈশ্বর আমাকে একদম, হয়তো চেয়েছিলাম

0: বলতে পারি, কারণ আমার যখন জীবনে তো ঝড়, আকাশে যেমন রোদ, ঝড় মেঘ বৃষ্টি আছে, সেরকম মানুষের জীবনেও সুখ দুঃখ আনন্দ এগুলো তো মিলেমিশে নিয়েই একটা মানুষের জীবন। তো সেখানে হয়তো ঝড় ঝাপটা সমাজে সংসারে আসে, কিন্তু সেই পরিস্থিতিগুলো সামলে নিয়ে সামনে দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে জীবন। তো সেই রকম অনেক পরিস্থিতি অনেক এসছে, সেগুলোকে সামলে নিয়েছি। এবং রিসেন্টলি এক মাস আগেও আমার বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য আমি এখন একটু সুস্থ হয়েছি, তবে মানসিক দিকে আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম, অনেকটাই মানে আমার ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেটাও আমি আস্তে আস্তে রিকভার করছি। এবং এর জন্য আমার অনেক শ্রোতা দাদা ভাইরা আমার পাশে আছেন, আমার পশ্চিমবঙ্গের সমস্ত দাদা ভাইরা আমাকে সাহস জুগিয়েছেন এবং তারা আশীর্বাদের সঙ্গে আমাকে মাথায় দেখেছেন, সব সময়তেই ওনারা আমার পাশে রয়েছেন, যার জন্য আমি অনেকটাই সাহস পেয়েছি এবং ওনারা সব সময় আমার পাশে আছেন। হ্যাঁ, এটুকুনি বললাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন,
1: ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই শ্রোতা বন্ধু, আপনি আরো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমরা সবাই একে অপরের পাশে থাকব, আছি এবং ছিলাম। আর তাই আজকের এই দিনটি কিন্তু আরও বিশেষ, আমাদের প্রথম শ্রোতা বন্ধু খুব সুন্দর একখানি কথা শেষে বলে গেলেন যে ওনার পাশে সবাই ছিলেন। আর জানেন তো শ্রোতা বন্ধু, একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করার একখানি আন্তর্জাতিক দিন আজকের এই দিনটি, 16ই মে, আজ ইন্টারন্যাশনাল ডে অফ লাইফ, ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস, এই দুটো মিলে আজকের এই দিনটার বিশেষত্ব কিন্তু অনেক অনেকটা। আর ঠিক আজকের এই দিনে আমরা কথা বলছি যা আছে তাই নিয়ে। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু, নমস্কার। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো, নমস্কার দিদি।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি পাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
1: বলুন।
2: অনুষ্ঠান থেকে আমি বলতো না, অনুষ্ঠান খুব ভালো লাগছে, খুব মজা লাগছে, এফএম জয়েন্টটা আমি ডেইলি শুনে দিদি।
1: ধন্যবাদ।
2: নমস্কার দিদি।
1: নমস্কার, নমস্কার,
2: ভালো থাকো।
1: আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আজ আমরা এই আজ রাতে পর্বে কথা বলছি যা আছে তাই এই বিষয়ে। কথাটা ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অনেক বড় একটা জীবনবোধ। আমরা প্রতিদিন কত কিছু না পাওয়ার হিসেব করি বলুন তো, অথচ যা পেয়েছি, যা আছে, যে মানুষগুলো আছে, যে আলো এখনও জ্বলছে, সেগুলোর দিকে কি আমরা সত্যিই তাকাই? হয়তো তাকাই না। আর এই সত্যটা আমরাও জানি, কিন্তু এই জানা আর মেনে নেওয়া এই দুটোর মধ্যে না অনেকটা পার্থক্য রয়েছে। তাই চলুন না আমরাও একটু চেষ্টা করি সেই জিনিসগুলো, সেই শান্তিটা যতটা আছে তাকে আরেকটু অনুভব করি। কে বলতে পারে, হয়তো সেই শান্তির ভাগটা আরও একটু বেড়ে যাবে।

0: শ্রোতা বন্ধু, আজ ইন্টারন্যাশনাল ডে অফ লাইট আর ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস। একটা আমাদের আলো খুঁজতে শেখায়, আর একটা শেখায় একসাথে শান্তিতে বাঁচতে। আলো মানে শুধু বিদ্যুৎ নয়, অনেকের ঘরে হয়তো খুব বেশি কিছু নেই, কিন্তু ভালোবাসা আছে। কারো কাছে টাকাটা কম, কিন্তু মনের শান্তি আছে। আর এই যা আছে সেটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় আলো। জানেন তো শ্রোতা বন্ধু, এই যে তার কাছে ওটা আছে, আমার কাছে এটা নেই, তার কাছে ওটা এত এতটা পরিমাণে আছে, আমার কাছে এত কম কেন আছে, এই যে তুলনা, এই তুলনা আমাদের জীবনে আলো না অন্ধকার বাড়ায়। তাই আমাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রেখে আমাদের যা আছে তাই নিয়েই কিন্তু সুখী থাকা উচিত। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার।
1: হ্যালো।
0: নমস্কার।
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি? আমার কথা শোনা যাচ্ছে? কোনো কারণে হয়তো শ্রোতা বন্ধু আমার কথা শুনতে পাননি। শ্রোতা বন্ধু, আপনারা যারা ফোন করছেন, আমি কিন্তু আপনাদের সবার কথাই শুনতে পাচ্ছি, হয়তো কোনো কারণে আমার আওয়াজটা পৌঁছচ্ছে না। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যালো, আমি দেবী সেনগুপ্ত।
0: হ্যাঁ ম্যাডাম,
2: জয়নগর দশমীঘাট থেকে।
0: বলুন
2: ম্যাডাম। দেবী সেনগুপ্ত বলছি।
0: ভালো আছেন?
2: ম্যাডাম কথা শোনা যাচ্ছে না, আর একটু জোরে বলবেন।
0: ভালো আছেন?
2: হ্যালো, একদম লো ভয়েস, আপনার ভয়েসটা শুনতেছি না।
0: কিন্তু আমি তো খুব

0: হ্যাঁ
1: কথা
0: আচ্ছা আমি
1: বলেছি,
0: বলি,
1: বলুন।
0: আমার আমার যা আছে তা নিয়ে আমি সর্বদাই সন্তুষ্ট থাকতে চাই। আমারটা শুনছেন আপনি?
1: হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি।
0: আচ্ছা, আমার যা আছে তা নিয়ে আমি সন্তুষ্ট থাকতেই চেষ্টা করি, আর
1: অবশ্যই,
0: তার থেকেই দুষ্ট অনাথকে একটু দান করি, মন্দিরে গেলে একটু দেই, রাস্তার মধ্যে বসে থাকলে ভিখারিকে দেই, মানে মনটা সর্বদাই, টাকা কম মনটা সর্বদাই দেওয়ার জন্য পাগল হয়ে থাকে। হ্যাঁ, যা আছে তার থেকেই দেই, তার থেকে লৌকিকতা ভদ্রতা যখন যেটা করি। কিন্তু
1: এটাই তো প্রয়োজন,
0: ভগবান আমাকে হিংসাটা কম দিয়েছেন, বুঝছেন? আমি দান করতে পারলে আমার মনটা এত ভালো লাগে, আমি মনে হয় খুব শান্তি পাই। কাউকে কিছু খাওয়ালে, আমার ঘরে কেউ আসলে একটু ভদ্রতা চা মিষ্টি যেটাই থাকে, যখন এই ঘরে থাকে বা ইয়ে করতেছি মানে রান্না করতেছি, একটু জোর করে খাওয়াই দিলাম, এইটাই মানে আমার স্ট্যাটাস, আমার খুব ভালো লাগে। আমার অন্য ভাই বোন থেকে আমি এটা আলাদা, কিন্তু তাদের পয়সা প্রচুর আছে, আমার পয়সাটা কম। পয়সা থাকলে কি বল, কেউ সাথে কেউ পিছন দিয়ে বসে থাকে, গেলে কথা বলার সময় নেই, তাকানোর সময় নেই, ভাই ছেলে ডাক্তার ডাক্তারের বউ তাকানোরও সময় নেই, এরকম অবস্থা। এর থেকে আমার যা আছে আমি তা নিয়ে ভালো থাকতে চাই ম্যাডাম, সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারি, শরীরটা ভালো থাকে না, অসুস্থ থাকি, প্রেশার প্রায় হাই প্রেশার, কিন্তু আমার এত ভালো লাগে, আজকে টপিকটা যা আছে তা নিয়ে ব্যস্ত বাঁচতে পারলে ঈশ্বরও খুশি থাকে, ঠিক নেই? ঈশ্বরও আশীর্বাদ করেন,
1: একেবারে
0: এটুকু বললাম ম্যাডাম।
1: অবশ্যই, ধন্যবাদ,
0: ধন্যবাদ,
1: অসংখ্য ধন্যবাদ দেবী ম্যাডাম আপনাকে। শ্রোতা বন্ধু, আপনারা যারা ফোন করছেন, আমি একবার জানিয়ে দিই, আমি কিন্তু আপনাদের সবার কথাই শুনতে পাচ্ছি। আমি জানি না ঠিক কি কারণে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না, হয়তো কোনো যান্ত্রিক গোলযোগের কারণে আমার আওয়াজটা পৌঁছচ্ছে না। আপনারা কেউ যদি মেসেজ করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, দু একখানি লাইন আপনারা হোয়াটসঅ্যাপেই লিখে পাঠাতে পারেন, আমি অবশ্যই পড়বো আপনাদের সবার লেখা। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
2: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার, নিবেদিতাজি।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি উত্তর কলকাতা মানিকতলা পশ্চিমবঙ্গ থেকে অমিত বন্ধু ঘোষ বলছি।
1: অমিত বন্ধু ঘোষ, বলুন, ভালো আছেন?
2: হ্যালো,
1: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমার কথা শোনা যাচ্ছে?
2: হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে,
1: বলুন, ভালো আছেন?
2: সেটা হচ্ছে যে অতীতে অনেক কিছু আমরা হারিয়েছি, সেটা হচ্ছে যে ধরুন এখন বর্তমানে আত্মীয় স্বজনের সংখ্যাটা মানে অনেকটা কমে এসেছে, অনেক আত্মীয় স্বজন বর্তমানে নেই, তাদের ছেলেমেয়েরা বিদেশে আছে, কিন্তু বর্তমান যুগে পশ্চিমবঙ্গে যে আমাদের যে FM পরিবার আছে বিগত প্রায় 20 বছর ধরে, তাদের সাথেই আমার বেশিরভাগ সম্পর্ক, তাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়া এবং তাদের সাথে বেড়াতে যাওয়া, তাতে নিয়ে কিন্তু কিন্তু খুবই ভালোই আছি, আনন্দই আছি, যা নেই সেটাকে নিয়ে দুঃখ করে লাভ নেই, আমি সেটাই করি। কিন্তু বর্তমানে যে বিভিন্ন প্রকৃতি আছে, সেখানে ঘুরে বেড়াই, অনুষ্ঠানে অংশগ্রহণ করি, FM পরিবারের বিভিন্ন মানুষের সাথে প্রতিদিন কম বেশি কথা হয়, তাদের সাথে কোথাও মিট করি, এতে কিন্তু ভালোই আছি।
1: ঠিক।
2: আর অবশ্যই আগরতলা উদ্যানের যে প্রোগ্রাম, আপনাদের অনুষ্ঠান শুনি, আপনাদের অনেক শ্রোতা বন্ধুদের সাথে আগে কথা হতো, আমি অনেকদিন পর আসলাম, অনুষ্ঠান খুব ভালোই হচ্ছে, আপনি খুব ভালো থাকবেন, নমস্কার।
1: অবশ্যই ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধু। শ্রোতা বন্ধু, আরো একবার জানিয়ে দিই, আমাদের স্টুডিওর ফোন নম্বর রয়েছে 9400038123226253, আর এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন, লিখতে পারেন আপনাদের মনের কথা, আমি অবশ্যই আপনাদের মেসেজ পড়বো, পড়ে শোনাবো আপনাদের সবাইকে। জানি তার পেছনে দৌড়াতে গিয়ে না আমরা অনেক সময় যা আছে সেটাও হারিয়ে ফেলি, তাই তো? হ্যাঁ, আর আমরা এই কথাটা না সবাই জানি, নতুন কোনো কিছু বলিনি আমি, পুরনো কথাই বলেছি, কিন্তু কি বলুন তো, এই কথাটা আমরা জানলেও ওই মানতে চাই না।

0: থাকি, কিন্তু যা আছে সেটাকে একেবারেই না দেখে পেছনে ফেলে রেখে দিয়ে যাই। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো।
0: হ্যালো, কে বলছো?
1: আমার নাম আরুষিকা।
0: আরুষিকা?
1: আরুষিকা,
0: আচ্ছা বলো।
1: ভালো আছো তুমি?
0: হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো?
1: গান পাবো?
0: হ্যাঁ
1: গান আছে।
0: হ্যাঁ গান অবশ্যই শোনাবো। তুমি কোথা থেকে বলছো? শোনা যাচ্ছে না?
1: টাউন প্রতাপগড় থেকে।
0: টাউন প্রতাপগড় থেকে? আচ্ছা নামটা আরেকবার বলবে?
1: মায়ুষিকা সাহা।
0: মায়ুষিকা সাহা, আচ্ছা বলো কি বলবে।
1: আমি একটা গান শুনবো।
0: গান শুনবে? ঠিক আছে সঙ্গে থাকো, আমি শোনাচ্ছি গান। ঠিক আছে।
1: ঠিক আছে।
0: কি মিষ্টি শ্রোতা বন্ধু, ফোন করে কি মিষ্টি মিষ্টি আওয়াজে কথাটা বললো। আমি আর ফোনটা কাটতে পারলাম না, কাটাটা উচিত না, তাই না বলুন? এরকম শ্রোতা বন্ধুও যে আমরা পাই, এই ফোন করলে তখন কিন্তু সেটা বুঝতে পারি। যাই হোক শ্রোতা বন্ধু, আপনারা ফোন করবেন এবং আশা রাখছি আপনাদের মনের কথা, আজ আমাদের যা বিষয় রয়েছে সেই বিষয়ে আপনারা অবশ্যই কথা বলবেন। ওই যে বলছিলাম, জানি তার পেছনে দৌড়েতে গিয়ে আমরা অনেক সময় যা আছে সেটাও হারিয়ে ফেলি। আজ আমরা কথা বলছি সন্তুষ্টি নিয়ে বেঁচে থাকা, একসাথে বেঁচে থাকা, বেঁচে থাকার সৌন্দর্য। এই যে ধরুন পরিবারে মতের অমিল থাকলেও ভালোবাসা থাকা, ধর্ম ভাষা সংস্কৃতির পার্থক্যের মধ্যেও সহাবস্থান, ছোট ছোট ক্ষমা সম্পর্ক বাঁচিয়ে রাখে। বলতে পারেন শান্তি মানে শুধু যুদ্ধ না থাকাটাই নয়, শান্তি মানে কাউকে বুঝতে চেষ্টা করা, কারো কষ্টকে গুরুত্ব দেওয়া, আর একসাথে বাঁচার ইচ্ছেটা ধরে রাখা। শ্রোতা বন্ধু শুনবো আপনাদের কথা, সঙ্গে রয়েছে না আরও একজন শ্রোতা বন্ধু, দেখে নিচ্ছি। নমস্কার।
2: হ্যালো।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যালো।
0: নমস্কার, কে বলছেন?
2: শুনতে পাচ্ছেন না?
0: আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
2: ছোট মেয়েটা কি সুন্দর মিষ্টি কথা বললো না? ছোট ছোট বাচ্চারা তো সবাইকে আপন করে নেয়, সে তো সত্য না?
0: একেবারে বলুন কে বলছেন। শ্রোতা বন্ধু অনুরোধ করছি সবাইকে, আপনারা ফোন করে প্লিজ বিষয়ে কথা বলবেন। আমাদের অনেক শ্রোতা বন্ধু অপেক্ষা করে থাকেন, তো ফোন করবেন, কথা বলবেন, দয়া করে বিষয়ে কথা বলার জন্যই ফোন করবেন। এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? পেলাম না শ্রোতা বন্ধু, আপনি আরও একবার চেষ্টা করুন, আশা রাখছি কথা হবে। নমস্কার।
3: নমস্কার, আমি পিন্টু বাবু বলছিলাম।
0: পিন্টু বাবু,
3: এর বিষয়টা আত্মসন্তুষ্টি নিয়ে।
0: বলুন।
3: আত্মসন্তুষ্টি এমন একটা জিনিস, মানুষ তার নিজের যে সীমারেখাটা যদি বুঝতে পারে, সেই সীমারেখাটার মধ্যে যদি জীবনযাপন করতে চায়, তাহলে এই আত্মসন্তুষ্টিটার যে গুরুত্ব মর্যাদা সেটা আমরা বুঝতে পারি। আর যখন তার সেই বর্ডারটা ক্রস করে অতিরিক্ত লোভের মাত্রায় আমরা যখন সেটাকে ক্রস করে যাই, তখনই আমাদের বিপত্তি ডেকে আনে। বিশেষ করে এখন যে বর্তমানের যে সমাজের যে ব্যবস্থা, আমার পাঁচতলা বাড়ি, পাশের বাড়ির পাঁচতলা বাড়িটাও আমার করতে হবে, এই যে বিষয়গুলি কম্পারিজন করলে দেখা যায় যে কম্পিটিশন, এই দূরের যে কম্পিটিশনে আমরা যাচ্ছি সেটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমি এটাই মনে করব এবং আত্মবিশ্বাস বলে মনে করি যে আমার যতটুকুই আছে সেটার মধ্যে

0: আমার সীমাবদ্ধ রেখে সবার সঙ্গে মিলেমিশে এবং আমার পরিবারের সঙ্গে সুখ দুঃখ নিয়ে বেঁচে থাকাটাই আমি মানব ধর্ম বলে মনে করি। এতটুকুই বললাম, নমস্কার, ভালো থাকবেন,
1: সুস্থ
0: থাকবেন, সবাইকে ভালো রাখবেন।
1: অবশ্যই অসংখ্য ধন্যবাদ পিন্টু বাবু। আত্মসন্তুষ্টি, সেলফ স্যাটিসফ্যাকশন, এইটা বোধ হয় আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত জরুরি। আজ আমরা কথা বলছি যা আছে তাই নিয়ে, কথা বলবো আরও অনেকটা সময়। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে 9:37:05। আমি শুনবো আপনাদের কথা, আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। এবারে আমার একখানি পছন্দের গান।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এফএম জয়ন্তের বিশেষ পর্ব আজ রাতে। আর এই মুহূর্তে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে থাকব ঠিক রাত 11টা পর্যন্ত। আর আজ আমাদের আলোচনার বিষয়,

0: যা আছে তাই। শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু ফোন করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপেও আপনারা মেসেজ পাঠাতে পারেন আমাদের নতুন শ্রোতা বন্ধুদের জন্য। নাম্বারটা একবার জানিয়ে দিই, হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965, আর ফোন নম্বর রয়েছে 0381-232-6253। সঙ্গে রয়েছেন কিন্তু একজন শ্রোতা বন্ধু, দেখছি কি রয়েছেন। নমস্কার।
1: সকালে যারা কথা বলেছে তারা কি রাতে বলতে পারবে?
0: না, আবার আগামীকাল। শ্রোতা বন্ধু, আমাদের এখানে ছোট্ট নিয়ম রয়েছে, সেটা হলো আজ সকালবেলায় বলছি তোমায় অনুষ্ঠানে যারা ফোন করেছিলেন, যারা কথা বলেছেন, তারা আবার আগামীকাল ফোন করবেন। আরও একখানি কথা, আপনারা অনেকেই ফোন করছেন, হয়তো ফোনে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি আপনাদের সবার কথাই শুনতে পাচ্ছি এবং আমাদের শ্রোতা বন্ধুরাও আশা করছি আপনাদের কথা শুনতে পাচ্ছে। তাই যারা ফোন করছেন, যদি আমার কথা নাও শোনা যায়, আপনারা কিন্তু আপনাদের কথা রাখতে পারেন, আমি অবশ্যই শুনবো আপনাদের কথা। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন?
2: আমি ললিত চন্দ্র সরকার বলছি, নতুন নগর থেকে। শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
2: আমি আপনার কথা শুনতে পাচ্ছি অবশ্য।
0: যা
2: আছে তাই
0: ঠিক।
2: অ্যাকচুয়ালি কথাটা অত্যন্ত ধ্রুবসত্য, কারণ আমি ব্যক্তিগত জীবনে এটা খুব মেনে চলি যে আমার যা আছে সেটা নিয়ে আমি চলবো এবং তার বাইরে আমার চিন্তাই করি না কোনো সময়। যে কম্পিটিশন, কম্পারিজন, অমুক তমুক, এগুলির মধ্যে আমি থাকিও না। আর লিভ টুগেদার ইন পিস, আসলে সংসারে তো চলতে থাকতে গেলে আমাদের অনেক কিছু টুকটাক এক এক মতে ডিফারেন্স থাকতেই পারে। তার মধ্যে এই যে গুছিয়ে মানিয়ে চলা এবং একজনকে একজনে বোঝা হৃদয় দিয়ে সেটাকে বুঝতে চেষ্টা করা, এগুলি করতে পারলেই কিন্তু আসলে শান্তি পাওয়া যায় সংসার জীবনে আর কি, যেটা আমি উপলব্ধি করছি আর কি এই বাস্তব জীবনে দাঁড়িয়ে। তো এটা করলে আমাদের এই সংসারে আলো আসবে। আলোটা কিন্তু এমনিতে না, আমাদের এই যদি অন্য চিন্তা, তারপরে অন্যেরটা দেখে জেলাসি করা, এগুলি করলে কিন্তু আলো আসে না, সেগুলি অন্ধকারই আসে মাত্র। হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: হ্যাঁ, সুতরাং এটাই বলি আর কি, যে আসলে যার যতটুকু ক্ষমতা, যার যে সেটা নিয়ে সবাই মিলে মিশে একসঙ্গে চলে জীবনটা কাটিয়ে যাওয়া। কদিনের জন্য এসছি আমরা, থাকবো আর কদিন, কখন চলে যায় সেই টিকিট কাটা, রিটার্ন টিকিট কাটা আছে কিন্তু এখনো ডাকে আসেনি মাত্র। তো এর মধ্যে আমরা যদি ভালোভাবে চলে যেতে পারি, চলে বাস করে থাকতে পারি সংসার জীবনে সবাই মিলে মিশে, তাহলেই তো সেটাই শান্তি, সেটাই পরিবারের জন্য যেমন মঙ্গল, সমাজ দেশ সবার জন্যই মঙ্গল। আর তাতে আমাদের বিশ্বাস যে আসলে শান্তি আসবে। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি, একেবারেই সঠিক কথা বললেন ললিতবাবু, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
3: হ্যালো,
0: কে বলছেন?
3: হ্যালো,
0: শোনা যাচ্ছে?
3: হ্যালো,
0: আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি।
3: হ্যালো,
0: শ্রোতা বন্ধু, আরো একবার অনুরোধ করছি, আপনারা যারা ফোন করছেন, কেউ যদি আমার কথা নাও শুনতে পান, আপনারা আপনাদের কথা রাখতে পারেন। হয়তো কোনো যান্ত্রিক গোলযোগের কারণে আপনারা আমার কথাটা শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি এবং বাকি শ্রোতা বন্ধুরা সবাই কিন্তু আপনারা যারা ফোন করছেন আপনাদের কথা শুনতে পাচ্ছি। সঙ্গে রয়েছেন একজন, নমস্কার।
4: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
4: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আমিনুল হক সরকার বলছি। দিদি, আজকের যে বিষয় দিয়েছেন, যা আছে তাই, আমি পুরোপুরি সমর্থন করছি বিষয়টিকে।

0: কারণ হচ্ছে দেখুন দিদি, আমরা তো সমাজবদ্ধ জীব, বিভিন্ন সংস্কার নিয়ে চলতে হয়। কাজে আমার সংসারে আমি কিছু মানে বাড়তি কথা না বলে, বাড়তি কাজ না করে, বাড়তি টেন্ডেন্সির দিকে না দিয়ে আমার যা আছে সেইটুকু নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আর বাড়তি কিছু করতে গেলে কিন্তু টেনশন চাপবে, টেনশনে শরীর খারাপ হবে এবং শরীরের ক্ষতি হবে। এই সেই জন্য আমি একটা দিন মনে করছি যে আপনি যে বিষয়টা দিয়েছেন বিষয়টি আমার খুব মনোভূত হয়েছে এবং আমি সহমত পোষণ করছি যে আমার যা জিনিস যে জিনিসটা আছে সেই জিনিসটা নিয়েই আমি থাকতে চাই। এইটুকু দিদি শেয়ার করলাম,
1: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আমিনুল বাবু, আপনি জানালেন আপনাদের মনের কথা। সঙ্গে রয়েছেন আরো একজন, নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছেন?
2: শুনতে পাচ্ছি না তো ম্যাডাম,
1: আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি।
2: আচ্ছা,
1: কে বলছেন?
2: আমি গোলাঘাটি থেকে, ত্রিপুরার গোলাঘাটি থেকে নীলমণি দেববাবু বলছি।
1: হ্যাঁ হ্যাঁ, বলুন নীলমণি বাবু। আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি।
2: আচ্ছা বলি, সেটার ব্যাপারে যা আছে তাই তো, সেটা খুব কবিতা।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: যা আছে তাই। আচ্ছা, এই জগতে এই সংসারে এই দুনিয়াতে আছি আমরা কদিন জন্য, কদিন থাকবো, কদিন বাঁচবো তাই তো, সে ব্যাপারে তো বলার বাহির। যে যে আপনার যে মানুষকে যে অনেক প্রত্যাশা করে, যে অনেক অনেক অর্জন আশা করে, সেটা তো ঈশ্বর না যে যা দেয় তাই না আমি পাবো। আমি নিমিত্ত মাত্র, আমি করে যাই নিজের কর্তব্য, নিজের কর্তব্য করে আর যাবো। তবে প্রত্যাশা বা বেশি আসক্ত না হয়ে নিজের জীবন কাটানোতে থাকতে পারি এবং যা আছে তাই আমি সন্তুষ্ট করে থাকি, থাকবো, এর বেশি আমার কোনো প্রত্যাশা নাই। যা আমি যতটুকু পারি আমি নিজের মতো সুস্থভাবে সাহস করে অগ্রসর হইব, আমি নিজের কর্মকে অগ্রসর হয়ে যথাসম্ভব ঈশ্বরের আরাধনা করে মানুষের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য কাজ করে যাবো, এটাই আমার প্রত্যাশা। এর বিষয়ে আমার কোনো আর বাসনা নাই, ইহাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে, আমি এটাই প্রার্থনা করি।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে নীলমণি বাবু, আপনি আপনার মনের কথা জানালেন আমাকে। সঙ্গে রয়েছেন কিন্তু আরো একজন, নমস্কার, কে বলছেন? নমস্কার,
3: হ্যালো,
1: কে বলছেন?
3: হ্যালো,
1: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? মনীশ বিশ্বাস বলুন।
3: আজকে টপিকটা তো ভালোই সুন্দর লাগলো ম্যাডাম,
1: ধন্যবাদ,
3: খুবই ভালো লাগলো। যাক, আমাদের তো চাওয়া ভাবা শেষ নাই মানব জাতি,
1: ঠিক
3: বুঝছেন?
1: হ্যাঁ,
3: যত আছে আরো লাগে আমাদের চাওয়া পাওয়া শেষ নাই। ক্ষণিকের আমাদের জীবনটা একটু সাময়িক, অল্পক্ষণের সাময়িক জীবন। ধন্যবাদ,
1: ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, যারা ফোনে পাচ্ছেন না তারা কিন্তু হোয়াটসঅ্যাপে লিখতে পারেন, 9402169965 রয়েছে আমাদের নম্বর। সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন?
4: হ্যালো,
1: নমস্কার
4: আন্টি, আমাকে একটা গান শোনাবে?

0: সঙ্গে থাকো, শুনবে অনেক গান। শ্রোতা বন্ধু, অনুরোধ রাখছি যারা ফোন করবেন, ফোন করে প্লিজ বিষয়েই কথা বলবেন। আর হ্যাঁ, ফোন করার সময় আপনার পাশে রেডিও সেটটি অবশ্যই বন্ধ করে তারপর ফোন করবেন। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। হ্যালো, কে বলছেন? বুঝতে পারলাম না, আরেকবার বলবেন। অবনীবাবুর কথাগুলি আমি খুব একটা স্পষ্ট শুনতে পাইনি, তবে উনি বললেন যে সমস্যা থাকলেও সেটা নিয়ে থাকতে হবে, এরকম কিছু একটা বলেছেন হয়তো। অবশ্যই সুখ দুঃখ সব কিছু মিলিয়েই আমাদের জীবন সব কিছু নিয়েই থাকতে হবে। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: শুভ সন্ধ্যা ম্যাম।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন?
1: আমি এই আনন্দনগর থেকে জয় কুমার বলছি ম্যাম।
0: অজয় কুমার,
1: আমার সন্তুষ্ট থাকতে হবে। আর যেটা পাওয়া যায় না বা যেটা আকাশের দিকে যদি আমি তাকিয়ে থাকি যেটা আমার হবে না, তা আমি সেটা লইয়ে সন্তুষ্ট হয়ে লাভ নেই ম্যাম। যেটা আছে সেটাই আমার, সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই, সবার সঙ্গে চলতে চাই, এটাই আমার বলার ছিল ম্যাম। এদের শুভরাত্রি ম্যাম।
0: শুভরাত্রি, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলছি যা আছে তাই নিয়ে। আপনারা ফোন করছেন, জানাচ্ছেন আপনাদের মনের কথা। সত্যিই ভালো লাগছে যে আপনারা আমার সাথে আপনার কথাগুলো মেলাতে পারছেন। আসলে এটা খুব সাধারণ একটা বিষয়, তো আমরা সবাই এটা জানি, কিন্তু ওই আর কি, কখনো এটা নিয়ে আলোচনা হয় না, কখনো এটা নিয়ে কথা বলা হয় না, তাই না? সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, হ্যালো।
2: হ্যালো, আমি বোরদলি থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: বলুন।
2: যা আছে তাই, এই কথাটা খুব সুন্দর একটা আপনি বক্তব্য রাখবেন, সেই অনুযায়ী একটা কথা বলছি। আমি বলছি, আমি প্রথমেই বলবো, আমি ঈশ্বরের নামে শপথ নিয়ে আমার জীবনটা চলতেছে। প্রথমত আমি জীবনে আমার ভগবানের কাছে আমি চাইছি একটি, যাতে নিজেই করব, নিজের ক্ষমতা থেকে করব, নিজের কর্মটাকে ভালো করব। হ্যাঁ, এবং মানুষের সাথে মানুষের ভালোবাসা, মানুষের পাশের সাথে থাকতে পারি, এটাই আমার মানে আশা এবং প্রত্যাশা, এটাই আমার বলার ছিল আর।
0: ধন্যবাদ, ধন্যবাদ, সঙ্গে থাকুন, অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু। ঘড়ির কাটা বলছে 10:32 এই মুহূর্তে, আরও 1 ঘন্টা কিন্তু আছি আমি আপনাদের সঙ্গে। আমি আর যে নিবেদিতা যে আপনাদের সঙ্গে আপনাদের সবার প্রিয় পর্ব আজ রাতে পর্ব নিয়ে রয়েছি, কথা বলছি আজ যে আছে তাই নিয়ে। ভাবছিলাম এখানে গান শোনাবো আপনাদের, কিন্তু সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো,
0: নমস্কার, কে বলছো?
3: নমস্কার,
0: সীমা দেবনাথ।
3: বলো,

শ্রোতা বন্ধু, আবারও একবার অনুরোধ রাখছি, ফোন অবশ্যই করবেন, তবে অবশ্যই বিষয়ে কথা বলার জন্য ফোন করবেন। যিনি ফোন করেছেন, আমি বা আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনি আমাদের শ্রোতা বন্ধু ফোন করেছেন। তবে আমাদের যখন যে অনুষ্ঠানটি নিয়ে আমরা থাকব, আশা রাখবো সেই অনুষ্ঠানের বিষয় নিয়ে আপনারা কথা বলবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আপনাদের সবার প্রিয় FM উজ্জয়ন্ত আর আপনাদের সবার প্রিয় পর্ব আজ রাতে। এবারে আমার একখানি পছন্দের গান শোনাই।

0: আপনারা শুনছেন আজ রাতে, আজকের এই বিশেষ পর্বে আলোচনার বিষয় যা আছে তাই। আজ তো শান্তিতে একসঙ্গে বসবাস করারও দিন, কিন্তু আমাদের চেনা সম্পর্কগুলোতে অশান্তি কেন হয় জানেন? কারণ আমরা সামনের মানুষটাকে নিজের মতো করে বদলে নিতে চাই। আমরা চাই সে আমার ইচ্ছে মতো চলুক, কিন্তু আসল শান্তি তো তখনই আসে যখন আমরা কাউকে বদলানোর চেষ্টা না করে সে যা আছে যেমন আছে তার সমস্ত দোষ ত্রুটি রাগ অভিমান সব কিছু সহ তাকে মেনে নিতে পারি। একটা ভাঙা আয়নাকেও যেমন আলো দিলে সে আলো ছড়ায়, একটা মানুষকেও তেমনি তার খামতি সহ ভালোবাসলে সম্পর্কে শান্তি ফিরে। আজ রাতে আপনার পাশের মানুষটার দিকে একটু তাকান, সে যেমনই হোক তাকে বলুন, তুমি যে আছো তাই আমার জন্য যথেষ্ট। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: গুড ইভিনিং নিবেদিতা দেবী।
0: গুড ইভিনিং, কে বলছেন?
1: আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে রহমান বলছি নিবেদিতা দেবী।
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো।
0: হ্যাঁ হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি।
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ দেখুন, আমি কোনো গভর্নমেন্ট পড়াশোনা করে সরকারি বা বেসরকারি করে কোনো জব পাইনি, তবে একটা পেশার সঙ্গে আমি ইনভলভ আছি। আমার বন্ধুরা 70-80 হাজার টাকা হয়তো বেতন পান, কিন্তু তারা যেভাবে জীবনযাপন করে আমি কোনো অংশে কম নই। আমি অন্যের কথা ওই বড় বড় বন্ধুদের বা বড় বড় যাদের অট্টালিকা আছে, যারা আর্থিকভাবে আমার থেকে অনেক বেশি এগিয়ে, তাদের সঙ্গে তুলনা করেছি অনেকবার, কিন্তু সেটা কষ্ট ছাড়া কষ্টই পেয়েছি, কোনোদিন শান্তি পাইনি। তারপর থেকে আমি মনে মনে ঠিক করেছি ওইসব না করে আমি যেটুকুই আমি পেয়েছি সেটাতে যথেষ্ট। আমি তো বাড়ি করেছি, আমি সব দিক লৌকিকতা শিষ্টাচার সমস্ত কিছু মেনটেন করতে পারি, গরিব অসহায়দের আমি তাদের সহায়তা করতে পারি, তাহলে আমার অসুবিধাটা কোথায়? তবু কি জানেন তো, আমরা তো সে সরোরিপুর শিকার, কখনো কখনো যে মন বিদ্রোহ করে না তা নয়, করে, তবু সেটা সাময়িক। তো বিষয়টা আমার কাছে খুবই মানে গ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিক মনে হলো। আমরা বেশিরভাগ মানুষ এই বিষয়টির সঙ্গে একমত হবে না আশা করি, কারণ অনেকের অ্যাম্বিশাসটা হাইলি অ্যাম্বিশাস থেকে তাদের এই মানসিক ডিপ্রেশন বা কম্পারিজনটা করতে চায়, কম্পেয়ার করতে চায়, যার ফলে নিজেরাই কষ্ট পায়। সেখান থেকে আমি অনেক আগেই বেরিয়ে এসেছি, এখন আমি অনেকটাই আত্মনির্ভরশীল এবং যেটা আছে সেটাই ঈশ্বরের কাছে আমাকে মনে করি যথেষ্ট, আমার আর প্রয়োজন বেশি নেই। ভালো থাকবেন, নমস্কার।
0: অসংখ্য ধন্যবাদ। তুলনা করলে শান্তি পাওয়া যায় না, আলো পাওয়া যায় না, অন্ধকারটাই আমাদেরকে আরও অনেক বেশি গ্রাস করে ফেলে। ঠিক এই কথাটাই বললেন এ রহমানবাবু, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি।
2: হ্যালো ম্যাডাম, আমি খড়গপুর থেকে বলছি।
0: নাম?
2: সীতা দাস।
0: বলুন
2: ম্যাডাম, আপনি সবসময় খুব ভালো বুঝেছেন, আমার কাছে খুব কাছে, আমি একটু শান্তি থাকতে চাই।

0: আমি দুঃখ করে না কোনো পাপ মনে করি। ঠিক আছে ম্যাডাম, একটু দিকে শেয়ার করলাম, বাবা থাকবেন।
1: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, যারা ফোনে পাচ্ছেন না তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। এই নম্বরে আপনারা চাইলে মেসেজ লিখেও আমাকে পাঠাতে পারেন, আমি অবশ্যই পড়ব আপনাদের লেখা। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার। হ্যালো, নমস্কার।
2: কেন জানেন, মানুষের কর্মজীবনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমার যা আছে তা নিয়ে যদি আমি আত্মসন্তুষ্টি থাকি, ধরুন আমি একটা কুড়ে ঘুরে আছি, আমার সুখ আছে কি সেটা আমার দেখতে হবে। হ্যাঁ, আরেকজনের পাঁচতলা বিল্ডিং আছে, ফ্ল্যাট বাড়ি আছে, এইসব জেলাসি করে লাভ নেই। আসলে যারা পাঁচতলা বিল্ডিং এ তারা অনেক সময় তারা সুখে থাকে না। আচ্ছা, এইবার পরে সুখ দেখে আমার যন্ত্রণা করে লাভ নেই। আমি কিভাবে ডেভেলপ করব আমার কর্মজীবনটা সৎভাবে, কিভাবে পয়সা রোজ করে সেই জায়গায় যেতে পারবো, প্রত্যেকটা মানুষ সেই চিন্তাই করা উচিত। অর্থাৎ আমার যা আছে তা থাকায় টাকা ভালো, পরের ধন সম্পদ পরের জ্যালাসি না করে তার কর্মজীবনের মাধ্যমে সেই জায়গায় পৌঁছানো প্রত্যেকটা মানুষের উচিত। খুব সংক্ষেপে বললাম ম্যাডাম, কিছুদিন অন্যান্য শ্রোতার কথা বলছি, আমার কথা শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি।
2: হ্যাঁ ঠিক আছে,
1: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা যারা ফোন করছেন অনেকেই হয়তো ফোন করে আমার কথাটা শুনতে পাচ্ছেন না। আমি অনুরোধ করব, যারা এরকম ফোন করে আমার আওয়াজ পাচ্ছেন না, আপনারা কিন্তু কথা বলে যাবেন, আপনারা আপনাদের কথা রাখবেন। কারণ কোনো রকম হয়তো কোনো একটা যান্ত্রিক গোলযোগের কারণে আপনারা আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি এবং আমাদের বাকি শ্রোতা বন্ধুরা কিন্তু আপনাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। তাই অনুরোধ রইল, যারা ফোন করে আমার কথা শুনতে পাচ্ছেন না, আপনারা ফোনটা না কেটে আপনাদের কথাটা বলে যাবেন। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
3: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
3: হ্যালো,
1: নমস্কার, শুনতে পাচ্ছেন?
3: নমস্কার দিদি, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্মান থেকে সেগনুর আলম বলছি।
1: বলুন।
3: দেখুন দিদি, মানুষের জীবনযাত্রা মানের জন্য প্রচুর পয়সার দরকার হয় না, একটু শান্তির দরকার, বুঝলেন?
1: ঠিক।
3: আমি ঈশ্বরের কাছে চাওয়ার থেকে অনেক বেশি কিছু পেয়েছি, বা আমার যেটুকু আছে আমি সেইটুকুতে সন্তুষ্ট। এরপরে চলার পথটা একটু ঠিক করে চলি, যাতে করে মানুষের সংস্পর্শে থাকতে পারি, মানুষের সান্নিধ্যে থাকি, মানুষের উপকার করি, এভাবে হেঁটে যাচ্ছি। আর আমাদের ধরুন সংসার জীবনের শেষের দিক, আমাদের যেটুকু আছে আমরা যথেষ্ট সন্তুষ্ট, বা এই নিয়ে সন্তুষ্ট আছি, ঈশ্বরের কাছে বেশি কিছু চাই না। এরপর একটা জিনিস চাওয়ার আছে, যেটা হচ্ছে আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে সুস্থ শরীরে বাঁচতে পারি।
1: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আপনাদের সবার প্রিয় FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতার রয়েছি আপনাদের সবার একখানি প্রিয় পর্ব আজ রাতে পর্ব নিয়ে। আজ আমরা কথা বলছি আমাদের মনের সন্তুষ্টি নিয়ে, যা আছে তাই নিয়ে। আজ বিশ্বজুড়ে শান্তিতে একসঙ্গে বসবাস করার দিন, কিন্তু শান্তিটা আসবে কোথা থেকে? শান্তি তখনই আসবে যখন আমরা একে অপরকে বিচার না করে, পরিবর্তন করার জেদ না দেখিয়ে সামনের মানুষটা যা আছে যেমন আছে তাকে ঠিক সেভাবেই মেনে নিতে পারবো। পার্থক্যগুলোকে মেনে নিয়ে বাস্তবতাকে স্বীকার করেই প্রকৃত শান্তি সম্ভব। তাই আজকের এই শান্তিতে বেঁচে থাকার বার্তার সাথে আমাদের আজকের রাতের বিষয়, যা আছে তাই, বলতে পারেন একেবারেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আপনারা যারা আমার এই কথার সাথে, আমার মতের সাথে একমত রয়েছেন, যারা ফোন করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। সঙ্গে রয়েছেন কিন্তু এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু।

0: নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছেন আমার কথা?
1: হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: আচ্ছা, ঠিক আছে, প্রসঙ্গটা তো খুবই সুন্দর, আমার যা আছে তাই।
0: কে বলছেন?
1: যারা বড় লোক মানুষ তাদের একটু অহংকার থাকে, ওদের সঙ্গে কথা বললে ওরা কথা বলে না। তো আমিও ওদের সঙ্গে বেশি একটা মাতামাতি করি না, চুপচাপ আমার রাস্তা দিয়ে আমি চলে যাই।
0: আপনার নামটা একটু বলুন।
1: যারা ধরা নিয়ে আসে একমাত্র ওদেরই দান।

0: ওদের সঙ্গে কথা বললে ওরা কথা বলে না, তো আমিও ওদের সঙ্গে বেশি একটা মাতামাতি করি না, চুপচাপ আমার রাস্তা দিয়ে আমি চলে যাই।
1: আপনার নাম একটু
0: বলুন। যারা ধরা নিয়ে আসে একমাত্র ওদেরই দান ধ্যান করি, জানি এটা সত্য, ধর্ম মৃত্যু আছে, এটা বিদ্যাচার লিখন। আর একটা কথা জেনে রাখবেন, ম্যাডাম শুনতে পাচ্ছেন তো না?
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার নামটা একটু বলবেন?
0: ভালো করে শুনেন, আপনি নিজেও জানেন না কিন্তু বর্ষাকালে জন্ম মৃত্যু বিয়ে এটি কোনদিন বর্ষাকালে হয় না কিন্তু, কেন জানেন? এটি হলো নদীর নদী সমুদ্রের যৌবনকাল। আর পুকুর পাড়ে যাদের বাড়ি থাকে লাইট পাস করে এই বাড়িগুলো কিন্তু।
1: শ্রোতা বন্ধু, আপনারা যারা ফোন করবেন, অনেকেই হয়তো এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনে বুঝতে পেরেছেন যে অনেকেই আমার কথা শুনতে পাচ্ছেন না, তাই ফোন করে প্লিজ শুরুতে আপনাদের নামটা একটু বলে দেবেন যেন আমি আপনাদের চিনতে পারি। আর আশা করছি ফোন করে অবশ্যই আপনারা বিষয়ে কথা বলবেন, আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য বজায় রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। নমস্কার, কে বলছেন? পেলাম না। শ্রোতা বন্ধু, আপনি যিনি ফোন করেছেন আরও একবার চেষ্টা করুন, আশা রাখছি কথা হবে। এই মুহূর্তে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পেলাম, লিখছেন কেশব চক্রবর্তী উদয়পুর থেকে। তিনি লিখেছেন, নমস্কার, আজকের আলোচ্য বিষয়টি খুবই সুন্দর। আসলে যা আছে তাই মানে জীবনে মেনে নেওয়া যে আমার যথেষ্ট আছে, এনাফ শব্দটা যদি জীবনে আমরা প্রতিফলিত করতে পারি অনেক শান্তি মিলে জীবনে। প্রতিদিনের দুঃখ থেকে আমরা মুক্তি পাই। যদি ভাবি আমার যথেষ্ট আছে, আমি যথেষ্ট পেয়েছি, তাহলে জীবন সুন্দর হয়, আরও অর্থবহ হয়। ভবিষ্যতের চিন্তা করে আমরা বর্তমানকে অবহেলা করি, কিন্তু তা মোটেই কাম্য নয়। বরং বর্তমানকে উপভোগ করাই আসল জীবনের আনন্দ। ঠিক, একেবারেই আত্মতুষ্টি না থাকলে, আত্মতুষ্টি থাকলে মানসিক চাপ কম হয় এবং সমস্ত উদ্বেগ থেকে দূরে থাকা যায়। অতিরিক্ত লোভ বা বেশি পাওয়ার আকাঙ্ক্ষা অনেক সময় আমাদেরকে বিপদগামী করে তোলে। এখানে একটি বিষয়ে আমাদের খুব মনে রাখা প্রয়োজন, আমি নতুন স্বপ্ন দেখব না বা জীবনে উন্নতি করার চেষ্টা করব না, এক জায়গায় বসে থাকব যা আছে তা নিয়ে, তা কিন্তু নয়। বরং নিজের সামর্থ্য নিয়ে, এটি কৃতিত্ব নিয়ে, নিজের যোগ্যতা অনুযায়ী আমাকে এগিয়ে যেতে হবে। জীবনকে তো আমাদের আরও কিছু ভালো করতেই হয়, আর করাও আমাদের উচিত। তবে চেষ্টা আমাদের সবসময় চালিয়ে যেতে হবে, লক্ষ্য রাখতে হবে, এগিয়ে যাওয়াই জীবনের ধর্ম। তবে মরিয়া হয়ে নয়, শান্ত সমাহিত চিত্তে যথেষ্ট আছে এই মানসিকতা নিয়ে এগিয়ে গেলেই জীবন সার্থক হয়, পরিপূর্ণ হয়, অর্থবহ হয় এবং জীবনে সুখ আর পরম শান্তির নীড়ে বাস করা যায়। কারণ শান্তির চেয়ে বড় সুখ আর এই পৃথিবীতে নেই। লিখেছেন উদয়পুর থেকে কেশব চক্রবর্তী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধু, আপনারা যারা ফোনে পাচ্ছেন না, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপেও আমাকে মেসেজ লিখতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
2: নমস্কার,
1: কে বলছেন?
2: আমি প্রতিভা বলছিলাম এরিনগর থেকে।
1: পুরো নামটা বলবেন?
2: প্রতিভা দেব, এরিনগর থেকে বলছিলাম। তা আপনি কথা তো আসলেই এখন ফোন করে বুঝতে পারছি, খুবই কম শোনা যাচ্ছে, তবে আমি বলে যাচ্ছি। রেডিওতে আপনাদের, আপনার এবং শ্রোতাদের কথা খুবই ভালো শোনা যাচ্ছে, তো যা আছে তাই বলার চেষ্টা করছি। আমার বলতে তো কিছুই নেই, কারণ আমি তো জন্মের সময় কিছুই নিয়ে আসিনি। তাহলে আমার আমার বলতে তো কিছু নেই। আর যাওয়ার সময় আমরা

0: যখন চলে যাব, যেটা তো হবেই পৃথিবী ছেড়ে, তো যাওয়ার সময় আমরা কিছু নিয়ে যেতে পারবো। তার মধ্যে আমার কর্মটাকে আমি চালিয়ে যাব, আর যত সাধ্য আমার চাহিদাটা সীমিত রাখতে হবে, তাহলেই সবাই মিলে ভালো থাকতে পারবে। আর হয়তো বা এরকমও হয় যে আপনার কাছে যা আছে তা আমার কাছে নেই, কিন্তু আমার কাছে যা আছে তাও তো আপনার কাছে নেই, এভাবেই তো আমরা ভালো থাকতে পারি।
1: ঠিক ঠিক,
0: ধন্যবাদ,
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ,
0: ভালো থাকবে, শুভরাত্রি,
1: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন আজ রাতে পর্বে, শুনছেন আজ আমাদের অনুষ্ঠান। আর আজ আমরা কিন্তু এই অনুষ্ঠানে কথা বলছি যা আছি তাই নিয়ে, শুনবো আপনাদের কথা। তার আগে ছোট্ট করে একখানি গান শোনাই।

শ্রোতা বন্ধু, আজকের এই সময়ে দাঁড়িয়ে যা আছে তাই কথাটা অনেকেই ভুল বোঝেন। আসলে এই যা আছে তাই কথাটার না ভাবার বেশ কয়েকটা দিক রয়েছে। অনেকে ভাবেন এর মানে বুঝি স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া, যা আছে সেটুকু নিয়ে চুপ করে বসে থাকা। কিন্তু না, একদমই না। যা আছে তাই মানে নিজের ইচ্ছেকে মেরে ফেলা নয়, নিজের লক্ষ্য ভুলে যাওয়া নয়, বরং এর আসল অর্থ হল নিজের বর্তমানকে অসম্মান না করে ভবিষ্যতের দিকে এগিয়ে চলা। কারণ একটা গাছ কখনো আকাশ ছুঁতে পারে না যদি সে নিজের মাটিকেই অস্বীকার করে। মানুষও ঠিক তেমন, যে আজকে নিজের ছোট্ট শুরুটাকে ভালোবাসতে পারে না সে বড় স্বপ্নের মূল্যও একদিন বুঝতে পারবে না। আজকের দিনে আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সবাই খুব দ্রুত আরও চাইছে, আরও সাফল্য, আরও পরিচিতি, কেউ হয়তো আরও টাকা, আরও একটা নিখুঁত জীবন। কিন্তু ঠিক সেরকম পারফেক্ট নিখুঁত জীবন কি হয়? হওয়া সম্ভব কি? সোশ্যাল মিডিয়া খুললেই মনে হয় সবাই খুব সুখে আছে, শুধু আমিই পিছিয়ে। কারো বিদেশ ভ্রমণ, কারো নতুন গাড়ি, কিংবা কারো বড় সাফল্য। আর তখনই মানুষ নিজের জীবনের ছোট্ট ছোট্ট অর্জনগুলোকে তুচ্ছ ভাবতে শুরু করে। কিন্তু একটা কথা মনে রাখতে হয়, প্রত্যেক বড় সাফল্যের পেছনে একটা ছোট শুরু থাকে। যে মানুষটা আজ সফল সেও একদিন শূন্য হাতেই শুরু করেছিল। তাই যা আছে তাই মানে হলো আজ আমি যেখানে আছি, যেটুকু আছি, যেভাবে আছি, সেখান থেকেই আমি এগিয়ে যাব। হয়তো আজ আমার কাছে অনেক সুযোগ নেই, তবু আমি চেষ্টা করব। হয়তো আজ আমার পথটা সহজ নয়, তবু আমি হাঁটব। কারণ স্বপ্ন দেখা আর বর্তমানকে ভালোবাসা, এই দুটো একে অপরের বিপরীত নয়। বরং যে মানুষ নিজের বর্তমানকে ঘৃণা করে সে ভবিষ্যতের সুখও ঠিকমতো উপভোগ করতে পারে না। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আমাদের আজ রাতে পর্ব। আর আজ আমরা কথা বলছিলাম যা আছে তাই নিয়ে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন, কিংবা ফোন করতে পারেন। তবে হ্যাঁ, যারা ফোন করছেন, অনেকেই ফোন করে হয়তো আমার কথাটা শুনতে পাচ্ছেন না আপনাদের ফোনে, কিন্তু আমি আপনাদের সবার কথাই শুনতে পাচ্ছি। তাই কেউ যদি ফোন করে আমার আওয়াজ শুনতে না পান, আপনারা ফোন কাটবেন না, আপনারা আপনাদের কথাটা বলে যাবেন। কারণ আমি এবং আমাদের বাকি শ্রোতা বন্ধুরা সবাই কিন্তু আপনাদের কথা শুনতে পাচ্ছি এবং স্পষ্ট শুনতে পাচ্ছি। কোনো রকম হয়তো যান্ত্রিক গোলযোগের কারণে আমার কথাটা আপনাদের কাছে পৌঁছচ্ছে না ফোনে। তাই অনুরোধ রইল, যারা ফোন করবেন আপনাদের কথাটা অবশ্যই বলবেন। আর হ্যাঁ, ফোন করে শুরুতেই নামটা বলে দেবেন।

একজন ছাত্রের হয়তো খুব দামি বই নেই, কিন্তু শেখার ইচ্ছে আছে। একজন শিল্পীর হয়তো বড় মঞ্চ নেই, কিন্তু প্রতিভা আছে। একজন মানুষ যে খুব সাধারণ,

হয়তো প্রচুর টাকা নেই, কিন্তু সততা আর পরিশ্রম আছে। এই যা আছে দিয়েই তো একদিন বড় কিছু তৈরি হয়। তাই জীবনে বড় হওয়ার আগে নিজের বর্তমানটাকে ছোট ভাবা বন্ধ করতে হবে। আজকের দিনে মানসিক চাপ, হতাশা, অস্থিরতা এত বেড়ে যাওয়ার একটা বড় কারণ হলো মানুষ নিজের জীবনের সঙ্গে শান্তিতে নেই। সবসময় মনে হচ্ছে আমি এখনও যথেষ্ট নই, কিন্তু জীবন সে তো কোনো প্রতিযোগিতার মাঠ নয় যে সবাইকে একই সময়ে জিততেই হবে। প্রত্যেক মানুষের সময় আলাদা, পথ আলাদা, গল্প আলাদা। তাই যা আছে তাই মানে থেমে যাওয়া নয়, এটা হলো নিজের ভিতকে শক্ত রাখা, নিজেকে বলা যে হ্যাঁ আমি আরও ভালো চাই, আমি আরও দূরে এগিয়ে যেতে চাই, কিন্তু আজ আমার যা আছে সেটাকেও আমি সম্মান করি, কারণ এই বর্তমানই আমাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। আজ আপনি ভবিষ্যতের জন্য যেটা করবেন বলে ভাবছেন সেটা ভাবছেন কারণ আপনি বর্তমানে এটা ভাবার মতো অবস্থায় রয়েছেন। এরকম বহু মানুষ রয়েছে যারা আজ রাতে ভাত খেল আগামীকাল সকালে কি খাবে সেটা জানে না, ঘরে কোনো খাবার নেই, তাই প্রত্যেকের চিন্তা ভাবনা, প্রত্যেকের অবস্থাকে সম্মান করা উচিত। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এই মুহূর্তে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আজ রাতে। ঘড়ির কাঁটা বলছে আর খুব বেশি সময় হাতে নেই, আর খুব অল্প সময় আপনাদের সঙ্গে আমি রয়েছি। ফোন করতে পারেন, জানাতে পারেন আপনাদের মনের কথা, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে, হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন। জানেন তো, অসম্পূর্ণ অবস্থায়ও যে মানুষ হাসতে পারে, অল্প নিয়েও যে স্বপ্ন দেখতে পারে, সে মানুষই সত্যিকারের শক্তিশালী। তাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু এতটুকুই বলবো যে স্বপ্ন দেখুন, অবশ্যই দেখুন, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য লড়ুন, নিজেকে আরও ভালো করুন। এই স্বপ্ন নিয়ে এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে স্বপ্নটা তুমি ঘুমিয়ে দেখো সেটা আসলে স্বপ্ন নয়, স্বপ্ন সেটা যেটার জন্য তুমি ঘুমোতে পারো না। আর এই যে লক্ষ্যে পৌঁছানোর কথা, স্বামী বিবেকানন্দ সবসময় বলে গেছেন, যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে ততক্ষণ থামবে না। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? শ্রোতা বন্ধু, আপনি যিনি ফোন করেছেন আপনার কোনো আওয়াজ তো পেলাম না, আপনি আরও একবার চেষ্টা করতে পারেন, আশা করছি কথা বলতে পারবো। তো যা বলছিলাম, এপিজে আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ, তারাও কিন্তু এই কথাগুলোই বলে গেছেন। আর সেই পথ চলার সময় নিজের বর্তমান জীবনটাকে অবহেলা করবেন না, কারণ অনেক সময় আমরা যে জীবনের জন্য ভবিষ্যতে অপেক্ষা করি সেই জীবনের অনেক সৌন্দর্য আজকের মধ্যেই লুকিয়ে থাকে। আর তাই যা আছে তাই মানে কমে যাওয়া নয়, বরং যা আছে তাকে সঙ্গে নিয়ে আরও বড় হয়ে ওঠা। তাই যা আছে তাই কথাটাকে যারা একটু ভুলভাবে নিয়েছিলেন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। প্রত্যেকটা কথার, প্রত্যেকটা শব্দের কিন্তু অনেক রকম দৃষ্টিভঙ্গি রয়েছে। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, নমস্কার, নমস্কার, কে বলছেন? হ্যালো, শ্রোতা বন্ধু যিনি ফোন করেছেন, কোনো আওয়াজ পেলাম না, কথা বলতে পারছি না এই মুহূর্তে।

আপনি ফোন করতে পারেন, আমি রয়েছি আরও কিছুটা সময়। শ্রোতাবন্ধু, এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে রাত 10টা বেজে 46 মিনিট হয়ে 56 সেকেন্ড। আমি রয়েছি আপনাদের সঙ্গে ঠিক রাত 11টা পর্যন্ত। কথা বলতে ফোন করতে পারেন, আমাদের স্টুডিওর ফোন নম্বর তো আপনারা সবাই জানেন, 03812 3262।

0: শ্রোতা বন্ধু, ফিরে এলাম
1: আবার আজকের বিষয় নিয়ে। আজ আমরা এতক্ষণ কথা বললাম যা আছে তাই নিয়ে। আজ এই গোটা অনুষ্ঠানটি নিয়ে আমি আজ নিবেদিতা আপনাদের সঙ্গে ছিলাম। আজ আমরা কথা বলছিলাম যা আছে তাই নিয়ে। আপনারা অনেকেই ফোন করেছেন, অনেকেই অনেকের মনের কথা বলতে পেরেছেন, আবার অনেকে পারেননি কোনো একটা যান্ত্রিক গোলযোগের কারণে। তার জন্য অত্যন্ত দুঃখিত। আশা রাখছি আগামী দিনে আপনাদের সঙ্গে সবার সঙ্গে কথা হবে। জানেন তো, জীবনে না সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, সব সম্পর্কও টিকে থাকে না, সব ইচ্ছেও পূরণ হয় না। তবুও তো এই জীবন নামক যে গাড়িটা, সে থেমে থাকে না। কারণ জীবন মানে মানিয়ে নেওয়া নয়, জীবন মানে ভালোবেসে বেঁচে থাকা। তবে হ্যাঁ, অন্যের জীবনের সঙ্গে নিজেদের জীবনটাকে মাপবেন না। নিজের জীবনের ছোট ছোট যে আশীর্বাদগুলো রয়েছে সেগুলোকে চিনতে শিখুন। হয়তো আপনার আকাশটা খুব একটা বড় নয়, কিন্তু সেখানে একটা শান্ত চাঁদ আছে। হয়তো আপনার জীবনটা সিনেমার মতো নয়, তবুও সেখানে সত্যিকারের কিছু মানুষ আছে, আর সেটাই তো অনেক। তাই আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে একবার বলুন না, সব কিছু না পেলেও যা আছে তাই নিয়ে আমি বাঁচতে শিখব। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আজ রাতে পর্ব, আর এই পর্বে আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি, আর খুব অল্প সময় রয়েছে। শেষ করব আমাদের আজকের এই পর্ব, তবে তার আগে আরও একখানি গান।

একবার শ্রোতা বন্ধু, আমার এক বন্ধু আমাকে খুব সুন্দর একটা কথা বলেছিল। ঠিক শব্দগুলো আজ আর মনে নেই, কিন্তু কথার অর্থটা আজও মনে গেঁথে আছে। সে বলেছিল, জীবনের পথে শুধু বিয়ের দিনেই হয়তো গোলাপের পাপড়ি বিছানো থাকবে, বাকি বেশিরভাগ পথেই থাকবে কাঁটা, আর সেই কাঁটার মধ্য দিয়েই মানুষকে হাঁটতে শিখতে হয়। কথাটা শুনতে খুব সাধারণ, কিন্তু গভীরতাটা না অনেক। আমরা সবাই জীবনে সুন্দর মুহূর্ত চাই, সম্মান চাই, ভালোবাসা চাই, সাফল্য চাই, কিন্তু কেউই শুধু ফুলের রাস্তা পাই না। জীবনে অপমান থাকবে, অপেক্ষা থাকবে, ব্যর্থতা থাকবে, কষ্টও থাকবে, আর সেগুলো এড়িয়ে নয়, সেগুলোর মধ্য দিয়েই আমরা প্রত্যেকে বড় হই। আসলে জীবনটা এমন নয় যে প্রতিদিন উৎসব হবে। কিছু দিন থাকবে খুব আলোয় ভরা, আবার কিছু কিছু দিন থাকবে একেবারেই নীরব, কঠিন। কিন্তু একটা কথা খুব সত্যি, গোলাপের সৌন্দর্য সবাই দেখে, কিন্তু সেই গোলাপের কাঁটাগুলোই তাকে রক্ষা করে। তাই জীবনের কাঁটাগুলোকে শুধু কষ্ট ভেবে নয়, নিজেকে শক্ত করে তোলার অভিজ্ঞতা হিসেবেও সে দেখা দরকার। আর তখনই হয়তো যা আছে তাই কথাটার আসল মানে বোঝা যায়। কারণ জীবন সবসময় নিখুঁত হবে না, তবুও সেই অসম্পূর্ণ পথ নিয়ে এগিয়ে যেতে হয়। শ্রোতা বন্ধু, আপনাদের সবার প্রিয় পর্ব আজ রাতে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মানুষদের ভালো রাখবেন, আর জীবনের ছোট ছোট সুখগুলোকে অবহেলা করবেন না। কারণ যা আছে তাই, সেটুকুর মধ্যেই হয়তো লুকিয়ে আছে সবচেয়ে বড় শান্তি। নমস্কার।

শ্রোতা বন্ধু, জানিয়ে দিই আগামীকালকের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুনবেন কর্পোরক অনুষ্ঠান সালকামা পান্ডা, সকাল 6:25 কর্পোরক অনুষ্ঞান হায় উনি ঘরান, 6:55 কর্পোরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:45 শুনবেন অভিজ্ঞাপন, 8:40 শুনবেন ছোটদের অনুষ্ঠান কাকলি, সকাল 9:12 শুনবেন ছোটদের লাইভ অনুষ্ঠান, সকাল 10:00 মহিলাদের জন্য বিশেষ অনুষ্ঠান তুমি অনন্যা শুনবেন আপনাদের বন্ধু আর জে চিন্ময়ের সাথে, সকাল 11:00 কর্পোরক অনুষ্ঠান হাজুক নি রজাকমুখ, বেলা 2:30 শুনবেন বাংলা বেতার নাটক দুরাশা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনায় সরল গুহ। বিকেল 3:00 আজকের অতিথি, আগামীকাল থাকবেন সঙ্গীত শিল্পী স্নেহা সাহা, সঞ্চালনায় থাকবেন আপনাদের বন্ধু আর জে শর্মিষ্ঠা দাস। বিকেল 4:00 শুনবেন আজকের অতিথি, 5:00 শুনবেন আরাধনা, বিকেল 5:30 শুনবেন আপনার পছন্দ আপনার গান, রাত 8:05 শুনবেন এই সময়ের গান, রাত 9:02 অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়, রাত 9:30 অনুষ্ঠান আজ রাতে শুনবেন, সঙ্গে থাকবেন আপনাদের বন্ধু আর জে গোপা, এবং রাত 11:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান, এবং অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার পূর্বাভাস। আগরতলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে আজ থেকে 23 মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় কিছু কিছু স্থানে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জানিয়ে দিলাম আবহাওয়ার পূর্বাভাস, এখন শুনবেন